কৃপঞ্জ জন হেরি দান তাঁর মনে বড় লাজ পায়। সত্যের প্রভাবে অসত্য টানিতে এমন দ্বিতীয় নাই। অতএব রথ সরাও তোমার ছাড়ি দেহ ভাই পথ। এইরকম একটা কথা যেখানে ক্রোধী মানুষকে তিনি অক্রোধ দিয়ে শাসন করেন, অসাধু মানুষকে সাধুতা দিয়ে শাসন করেন, কৃপঞ্জ জন সে তার দান দেখে লজ্জিত হয়ে নিজেও দান করে, সত্যের প্রভাবে অসত্য দমন করেন, এমন লোকের রথ তো রাখা আটকানো উচিত না। এই ভেবে কোশলরাজের সারথি তার রথ সরিয়ে ব্রহ্মদত্তকে জায়গা করে দিলেন, পথ ছেড়ে দিলেন। দেখুন বাস্তব জীবনও ঠিক তাই। যার চরিত্র গুণ বড় সে কিন্তু সব জায়গায় সমাদর পায়, অন্তত সে তো নিজের কাছে তার সমাদর পায়, তার বিবেক তাকে দংশন করে না, রাত্রিরে তার নিশ্চিন্ত ঘুমও হয়। সুতরাং কি বড় এ প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই মরাল স্টোরি থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। জীবনের অনেক উঁচু নিচু অনেক রকমের প্রভাব রয়েছে। ধরুন কোন একজন মানুষ, তিনি হয়তো সবার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন, তিনি খুব ক্রোধী, কোন একজন মানুষের কাছে গিয়ে তিনি তার নরম ব্যবহার, তার সুন্দর পাণ্ডিত্যপূর্ণ ব্যবহারে হয়তো প্রথমে তার সঙ্গে স্বভাব যতভাবেই তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন বা করেছেন, কিন্তু সেই দ্বিতীয় মানুষটি তার স্বভাব গুণেই তার সঙ্গে কিন্তু মিষ্ট ব্যবহার করতে ছাড়েননি এবং তাকে বলেছেন যে তোমার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে। তখন সে প্রথম মানুষটি না প্রথমে খুব ঘাবড়ে যায়, ঘাবড়ে গেছেন, কারণ তার সঙ্গে সবাই, সে যেহেতু খারাপ ব্যবহার করে তার সঙ্গে সবাই খারাপ ব্যবহারই করে, এমন একজন মানুষ যে তাকে বলছে তোমার মধ্যে অনেক গুণ আছে, সেগুলো পৃথিবীতে একটি মানুষ আমাকে ভালোবাসে, এই একটি মানুষ আমাকে বুঝতে পারে, কারণ আমরা কিছু ভুল করি দোষ করি আমাদের কিন্তু একটা জিনিসই মনে হয়, আমাকে কেউ বুঝলো না, আমি কেন খারাপ ব্যবহার করছি কেউ বুঝলো না, সব আমার খারাপ ব্যবহারটাই দেখলো। যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে কি, সেই একটি মানুষ যখন তার সঙ্গে ভালো ব্যবহার করে পৃথিবীতে, তখন সেই মানুষটার কাছে গিয়ে তিনি কিন্তু তার আপ্রাণ ভালোত্ব দেখানোর বা ভালোত্ব আনার চেষ্টা করেন। তার ফলে এক অর্থে এই মানুষটা কিন্তু তার কাছে সাধুর সঙ্গ, সে মানুষটার সঙ্গে সে যত বেশি থাকবে তত সে ভালোত্বকে নিজের মধ্যে ডেকে আনার চেষ্টা করবে, তাই না? সুতরাং সে দ্বিতীয় মানুষটি নিজের ভালোত্ব দিয়ে পৃথিবীর সব খারাপ মানুষকেও কন্টামিনেটেড করতে পারে, সংক্রামিত করতে পারে। হয়তো বলবেন বাস্তবে তো সম্ভব না, আসলে ভালোত্বের একটা অদ্ভুত নিজস্ব গুণ আছে জানেন তো, আমরা যদি ভালোত্বের পথে খুব নিজেকে আটকে রাখতে পারি তাহলে সেই গুণের প্রকাশ বা প্রভাব দেখতে পাবো, কিন্তু আমরাও তো সেই খারাপত্বের প্রভাবে নিজের ভালোত্বকে অনেক সময় ছেড়ে দিই। আর দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় যে সেটা ঘটবে তা নয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো নিয়মের ব্যতিক্রম থাকবেই, সেখান থেকে নিজেকে উইথড্র করে নিতে হয়, কারণ আমাদের নর্মাল একটা টেন্ডেন্সি আছে ফ্লাইট ফাইট অ্যান্ড ফ্রিজ মোড, এই নিয়েও কখনো কোনো একটা গল্প শোনাবো। তবে আপনারা প্রচুর লেখা পাঠিয়েছেন, আপনাদের বক্তব্য পাঠিয়েছেন, সে বক্তব্য পড়ব, তারপরে অনেক কিছু বলার থাকে যদি সময় পাওয়া যায়। তবে এই মুহূর্তে কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনি, তারপর ফিরে আসছি আপনাদের বক্তব্যে, নাকি আগে পড়ে নেব? আচ্ছা আগে পড়া শুরু করে দিই, কারণ অনেক সময় হয় কি এত বেশি আপনাদের মানে লেখা আসে যে সবটা শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না, খুব খারাপ লাগে। আজ একটু পড়া যাক, চট করে।

দিই, তারপরে গান শুনব। প্রথমে এটা খুব মজার লেখা, আমাদের খুব নিয়মিত শ্রোতা, তিনি লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। সুপ্রভাত উজ্জ্বলদা, গান্ধীজি ও রবীন্দ্রনাথ নিয়ে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান, হ্যাঁ গত 2 অক্টোবর আমার ছিল শুক্রবার, সেদিনকে গান্ধীজিকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম এবং কথা প্রসঙ্গে বারবার রবীন্দ্রনাথের কথাও আসছিল। আসলে আমার কথা না, তিতলি দাদুর বাড়িতে গেছিলাম, সেখান থেকে শুনেছিলাম, তাই বলি আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনি, আমি আর কতটুকু জানি। যাই হোক, গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান এত সুন্দর হয়েছিল যে সেই দিন সেই মুগ্ধতা সাদায় কালোয় প্রকাশ করলেও তা যে পাঠানো হয়নি তখন বুঝলাম, যখন আমার মন্তব্য অপঠিত থেকে গেল। সেই এটা খুব মজা লাগলো আমার এটা পড়ে, কারণ ভালো লাগাটার মধ্যে বোধ হয়ে মানুষ তখন সত্যি সত্যি তার সেই মুহূর্তটা থেকে হারিয়ে যায় কোথাও একটা বাস্তব থেকে, একটা ভালো লাগার জগতে। আমার ক্ষেত্রেও এরকম বহুবার হয়েছে। এবং আপনার এই যে বার্তা লিখেও তার না পাঠানো, সেটা একটা বড় প্রমাণ। ভালো লাগলো খুব, মানে বার্তাটা না পড়ার দুঃখের পাশাপাশি এই যে আপনাকে একটা মুগ্ধতা দিতে পেরেছিলাম সেটুকুতে ভালো লাগা। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, ফুলের সুগন্ধ কিন্তু চেপে রাখা যায় না। এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে, তবু উজ্জ্বল ভট্টাচার্য আজ কি শোনায় সেই প্রত্যাশায় বসে আছি। সবাই ভালো থাকবেন, ভালো কাটুক সারাদিন, বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। হ্যাঁ, খুব ধন্যবাদ। আসলে আপনার লেখার সঙ্গে আপনি একটা কবিতা পাঠান, সেটাও একটা বড় পাওয়া, ভালো লাগা। আজকে একদম শুরুর দিকে লিখে দিয়েছেন, তাই মানে আগের দিন যেহেতু মিস করে গেছেন তাই থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন দেখা যাক, চিরন্তনী ভোরে আসে শুক্র শনি রবিবারে, নানা গল্প প্রেরণার আলো চালে অন্তরে, জীবনের দিশা দেখায় স্বপ্ন জাগায় প্রাণে, হতাশ রাত পেরিয়ে চলার সাহস আনে মনে, ছন্দে ছন্দে শেখায় হার মানা নয় কোনোদিন, চিরন্তনীর কথায় ফুটে ওঠে আশার রঙিন দিন। সৌভিক ঢাকুরিয়া থেকে, খুব সুন্দর। ছন্দে ছন্দে মনের অনুভূতিগুলো কি আপনারা প্রকাশ করেছেন। এরপরে লিখছেন কে, শুভ সকাল দাদা ভাই, সাথে আছি শুনছি, আবার সামনের সপ্তাহে চিরন্তনীতে জন্য অপেক্ষা করব। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। সুভাষ চক্রবর্তী লিখছেন তোরবাওয়ালি থেকে, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, চিরন্তনীর গল্প গানে নিমেষের সময় ফুরোয়, তবে ভালো লাগার রেশ সারাটা দিন থেকে যায়। সত্যি তাই, আসলে আমরা দেখেছি ধূপ যখন জলে ধূপ নিভে যায় যখন, তখন কিন্তু তার সৌরভটা থেকে যায়, এই সৌরভটুকুই তার প্রেজেন্স। ঠিক তেমনিভাবে চিরন্তনী আমাদের 3 দিন 1 ঘন্টার অনুষ্ঠান, কিন্তু প্রতি মুহূর্তে মনের মধ্যে তার অবস্থান থাকুক ভালোত্বের জন্য, থ্যাংক ইউ। এরপরে কি লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, বড় হওয়ার গল্প গান নিয়ে এগিয়ে চলুন, সাথে আছি ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, এটা শুরুর দিকে লিখেছেন, থ্যাংক ইউ। এরপর লিখছেন সুপ্রভাত দাদা ভাই, আজকের অনুষ্ঠানের প্রথম গানটি অভিনেতা বাহানি সান্যালের কণ্ঠে শুনতে পেয়ে খুব ভালো লাগলো, অশেষ ধন্যবাদ আপনাকে। অতুল প্রসাদী গান চিরন্তনী অনুষ্ঠানে এরকম শিল্পীদের মাঝে মাঝে আমাদের জন্য সংগ্রহ করে আনার জন্য, আজকের গল্পটি বেশ ভালো লাগলো, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, ধন্যবাদ অর্জুন। এই বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকমের গান আমাদের এই বাংলার একটা বড় ভাণ্ডার, কত রকমের স্রষ্টা, কতজন স্রষ্টা, তার কতটুকুই বা আমরা শোনাতে পারি, কিন্তু চেষ্টা করি বিভিন্ন রকমের গান শোনানোর আপনাদেরকে। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতি দিন মোটর থেকে, আজ রবিবারে চিরন্তনীদের শুরুতেই অপরূপ একটি গান শুনে মন ভরে গেল, বড় সবাই হতে চাই তার জন্য নিষ্ঠা একাগ্রতা দরকার, গল্প শুনতে থাকি সবাইকে, প্রভাতী শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা অবশ্য বড় হওয়ার একটা অন্য দিক, নিষ্ঠা একাগ্রতা দরকার। আসলে 3 ডিজ এটা কিন্তু খুব একটা লাইফের ইম্পর্টেন্ট জিনিস, ডেডিকেশন, ডিটারমিনেশন, এই দুটো কিন্তু খুব জরুরি আমাদের লাইফে এগিয়ে চলার জন্য। কারণ আমরা যখন কোনোভাবে বড় হওয়ার কথা ভাবি বা বড় হতে চাই, তখন আমাদের লাইফে বা জীবনে অনেক রকমের সমস্যা আসে, অনেক রকমের পরিবর্তন আসে, তো তার

থেকেও কিন্তু আমাদের এগিয়ে চলাটা খুব জরুরি। তো সেই এগিয়ে চলার যে ধরন বা প্রয়োজন, তার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট জিনিস থাকে। যদি কোনো ডেডিকেশন থাকে, তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেশন, এবং একটা খুব বড় জিনিস ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা কিন্তু লাইফে খুব দরকার। থ্যাংক ইউ দাবতিদি। এরপর লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল। আজ ভোর 4:32 উঠে যখন বাইরে পা বাড়াই, তখন দেখি চাঁদের দেখা নেই, চারিদিকে কুয়াশায় ভরা। কোথায় হারিয়ে গেল শরৎকালে শিশির ভেজা পথঘাট? তোমার উচিত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করা। যাই হোক, নদীর পাড়ে খেয়াঘাটে বসে তোমার অনুষ্ঠান শুনছি, বড় হওয়ার গল্প শুনছি। আজ সারাদিন শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়কে বড় করে তুলবই। তিনি নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। থ্যাংক ইউ। এরপর অনঙ্গমোহন রায় বরগোদা গোদার পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ রবিবার, চিরন্তনীতে উজ্জ্বল, তোমায় গল্প শুনে পুরনো স্মৃতি ফিরে আসছে। রাজা ব্রহ্মদত্তের গল্প শুনছি, তোমার বাচনভঙ্গি অসাধারণ, সুন্দর সকালের শুভেচ্ছা রইল সকলের জন্য। ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প, বারাণসীর রাজা ব্রহ্মদত্তের গল্প। তবে এই চির সত্য, দেশে রাজা পূজ্যতে কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যতে। আজ ভালো লাগছে এ সম্বন্ধে অজানা সে গল্পটি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আসলে কি, আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এক একটা ওরিয়েন্টেশন চলে। সেই ওরিয়েন্টেশনসগুলো আমরা খুঁজে পেতে চাই বিভিন্নভাবে। অরিজিৎ দাস অধিকারী সেনজিতি বিবেকনগরের মাতৃ সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সাত সুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবাই ভীষণভাবে ঋণী। সৌম্য সাথে, আচ্ছা সৌম্য নয়, যেহেতু আমি ভাবছি উজ্জ্বল, এটা তো কোনো রকম ভুল হয়ে গেছে। যাই হোক, গলা শুনে বুঝতে পেরেছেন কিনা জানি না। চিরন্তনী, বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। আমার জীবন আধার ঢাকা, আলোর নাহি রেখা, এই জীবনে তেমন কিছু গল্প নাই কো দেখা। ও আচ্ছা, এটা মনে হয় পুরনো লেখা না? অনেকগুলো পরপর ছিল, মানে আগেরটা তাহলে পড়া হয়নি বলে আগেরটা চলে এসেছে। আচ্ছা, অক্টোবরের প্রথম রবিবার, পশু সংরক্ষণ দিবস প্রাতে, আছি সবাই বেঁধে বেঁধে চিরন্তনীর সাথে। উজ্জ্বলবাবুর উদাত্ত কণ্ঠে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। কে বড় এই সমাজে সেই উদাহরণ আজ, অসাধারণ সেই গল্প শুনছি চিরন্তনীর মাঝ। লেগে থাকলে হব সফল, প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। ছদ্মবেশী রাজা নিজে প্রজামঙ্গল কল্পে, রাজার সারথি দ্বন্দ্বে দয়ের দ্বন্দ্ব জমেছে বেশ গল্পে। দ্বন্দ্বের মাঝে ছন্দ চাই বুদ্ধি দিয়ে সমাধান, আসল নকল বেশ সমস্যা সেই দিকেই সবার মন। বয়স সাম্যে মানের বিচার, সমাধান সূত্র আসছে সেই সমাধানই দেখি, গুণের কদর চলছে। আজ কিন্তু গানের ডালা সত্যি চমৎকার, ছোট গল্প বেশি গানে সাজানো দরবার। জীবনের সঠিক বন্ধু সফল জীবনের প্রমাণ, হাতে হাত রাখলেই জাগে জীবনের গান। চেষ্টা এবং নিষ্ঠায় হৃদয়ে দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা। ইথার সাথী বন্ধুজনে জানাই প্রীতি প্রণাম, শরৎ ভরে উজ্জ্বলবাবু তোমায় জানাই সেলাম। অরিজিৎ দাস অধিকারী। থ্যাংক ইউ অরিজিৎ, খুব সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন আলপনা এম কলমপার আসাম থেকে, সুপ্রভাত উজ্জ্বলদা, চিরন্তনীর আসরে দুই রাজার গল্প শুনছি। আচ্ছা, আজই মনে হয় প্রথম পেলাম আপনার চিঠি বার্তা সুদূর আসাম থেকে। থ্যাংক ইউ, লিখবেন প্রতিদিন, আশায় থাকব। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলবাবু, গুড মর্নিং চিরন্তনী, উজ্জ্বলবাবু ইউ আর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড টু মি, থ্যাংকস এ লট টু ইউ। অনেকটা মানে বিশাল জায়গা দিয়েছেন, এত বড় দায়িত্ব কি আমরা পালন করতে পারবো? তবে হ্যাঁ, সত্যি সত্যি এটা একটা বড় দায়িত্বভার তার চাপিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। এরপরে নদিয়ার করিমপুর এর বাঁশবেড়িয়া থেকে রাজু দাস বৈরাগ্য লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, আমি আমার সবজি খেতে পটলের ফুল ছোঁয়াতে ছোঁয়াতে আপনার অসাধারণ গল্প পাঠ শুনছি। আচ্ছা, পটলের মানে বীজ চলছে আর কি, মানে জারিত করা, ঠিক আছে। খুবই শিক্ষণীয় গল্প। এই গল্পটি শুনে আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা খুব মনে পড়ছে। মহাপ্রভুকে কোন সে মেরে রক্তাক্ত করেছিলেন, প্রভু মৃদু হেসে বলেছিলেন, মেরেছ বেশ করেছ ভাই, এসো আমার বুকে এখন একবার বলো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে। হ্যাঁ, আসলে এই মানুষগুলো যারা ভালোবাসা দিয়ে অন্য অনেককে জয় করতে

বা পেরেছেন। থ্যাংক ইউ। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে বলছেন, সুপ্রভাত দুজলদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকের গল্প কে বড়, অপূর্ব অসাধারণ উপস্থাপনা আর সাথে অতিপ্রসাদের গান ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি রাজার কাহিনী, আপনার সুন্দর কণ্ঠ অসাধারণ উপস্থাপনায় চিরন্তনী সকল শ্রোতাকে মুগ্ধ করে, এটাই আপনার ছোট্ট ভাই মোহাম্মদ আকবর মোল্লা ভুজওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দূর থেকে আমাদের সঙ্গে রয়েছেন বলে। এরপর লিখছেন, উজ্জ্বলদা ভোরে ডাকরাস, শুভেচ্ছা জানাই, আজকের চিরন্তনীতে খুব সুন্দর লাগছে, গলা আলাদা আলাদা করে উপস্থাপনা করছেন, হাসিগুলো খুব সুন্দর, গানগুলো দারুণ এবং আজকের গল্পটিও খুব সুন্দর। দীপক কুমার তুম, গ্রাম বেলপুর, তুমপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে অনেকদিন বারে আপনার বার্তা পেলাম, থ্যাংক ইউ। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে, আসলে নিজেকে যে মানুষের কাছে তৃণভাব দেখাবে সেই বড় হবে। কৌরব এর রাজা দুর্যোধন এবং পাণ্ডব রাজা যুধিষ্ঠির দুই পক্ষের রাজাকে নিয়ে শ্রীকৃষ্ণ যখন ব্যবহার কৌরবের ব্যবহার পক্ষে নিল পাণ্ডবের দিকে, আচ্ছা শ্রীকৃষ্ণ ব্যবহারে পক্ষ নিল পাণ্ডবের দিকে এবং কৌরব পক্ষে দিল 18 সৈন্য, দণ্ডবাদ বন্দে গিয়ে আজ পিতৃপক্ষের তিল তর্পণ শুরু, কত রাত গেল জিতিয়া উৎসব রাজবংশী সমাজের, আচ্ছা পিতৃপক্ষ শুরু হলো, থ্যাংক ইউ। সুপ্রভাত ভাই উজ্জ্বল, সকল শিল্পী সহ সকলের আমাদের সহযাত্রী সংযুক্তা দিদি ভাইয়ের কণ্ঠে অতুলপ্রসাদী বড় মধুময়, অসাধারণ উপস্থাপনা, গল্প শুনলাম, মুগ্ধতা একরাশ, বরাবরের মতো চরিত্র মানুষের পরম সম্পদ, চন্দন গাছের কাছাকাছি অন্যান্য গাছগুলোও সুগন্ধ ছড়ায়, শুভেচ্ছা সহ শিবপ্রসাদ। হ্যাঁ, সংযুক্তা দিদি আমাদের অনুষ্ঠান শোনেন নিয়মিত, কখনো কখনো বার্তাও পাঠান, তার গানও আমরা যে শুনেছি ভাল লেগেছে, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। রাত্রি শেষে রবিবার শরতের চিরন্তনী, ভোরের শিউলি ফুল করুন, এক মুঠো শিউলু সুগন্ধ, সপ্তাহের শেষ চিরন্তনী, আহা। অন্যদিকে কাঞ্চন, নয়নতারা, লাল হলুদ, অশোক ফুলের বাড়ির চারপাশে সমারোহ। আমি শিবশঙ্কর সাত, পুয়াগড়, হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, থ্যাংক ইউ। আসলে এই ভালো লাগাগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে, ছোটো ছোটো ছোটো ছোটো ভালো লাগা, সেগুলোকে আপনি একসঙ্গে সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছেন। সুধীর কুমার দে, শরৎপল্লী, কার্জুরি ডাঙা, বাঁকুড়া থেকে, হ্যাঁ আজকে কি আপনার প্রথম বার্তা পেলাম, হতে পারে। শুভ সাধু শুভেচ্ছা উজ্জ্বলদা ভাই, ব্রহ্মদত্তের গল্প আর অতুলপ্রসাদের গানে মুগ্ধ হচ্ছি, নমস্কার ও ভালোবাসা জানাই সকলকে, থ্যাংক ইউ। এরপরে লিখছেন, আচ্ছা সুপ্রভাত চিরন্তনী, তাপস প্রামাণিক, পাথুরিয়া, বাগদা থেকে, থ্যাংক ইউ। শুভ সকাল উজ্জ্বল ভাই, রবিবারের সকালে চিরন্তনীর সাথে আমরা অনুষ্ঠান শুনছি, দিনটা সকলের ভালো যাক, পুরুতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দেখি, মুর্শিদাবাদ থেকে, ধন্যবাদ আপনাকেও। বার্তা আর কে কে পাঠিয়েছে একটু দেখে নিই, সময় তো হু হু করে বয়ে যাচ্ছে। হাওড়া থেকে রঞ্জন, দাদা ভাই তিতলিকে মহাকাজের রান মধ্যে কেমন জ্যাঠা বলেন নি, যদি বলেন থাকতেন তো আধজন শোনান প্লিজ, কি ব্যাপারটা বুঝতে পারলাম না। মহা আসলে ইংলিশে লিখেছেন তো, এবং সেগুলো বানানগুলো এমনভাবে লিখেছেন আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কি লিখেছেন, তবে ধন্যবাদ পাঠানোর জন্য। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ কে বড় বাই ইউর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর চিরন্তনী এই ছন্দ বাজে আজ মনের মাঝে, আগমনির সুর ভাসে মন লাগে না কাজে, কাশের বনে লাগলো দোলা হাওয়ার লুটোপুটি, আনন্দের এই দিনগুলিকে দুহাত দিয়ে লুটি, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, থ্যাংক ইউ। রবির ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, উজ্জ্বল ভাই মন দিয়ে গল্প আর গান শুনলাম, খুব ভালো লাগলো, আজ ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে, আগামীকাল ওয়ার্ল্ড টিচার্স ডে, জানাই বিনম্র প্রণাম, আবার দুলাইন খোলা চিঠি, কথা আর সুরে লাগে দোলা, নবরূপে ওঠে তুফান, মনি কোঠায় প্রিয় চিরন্তনী, দুর্বার গতি অম্লান, আগামীতে আবার আসব, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আসলে কি এই যে ভালো লাগা যেটা বারবার করে বলি, সে ভালো লাগাগুলো কিন্তু জীবনের একটা বড় পাওয়া। আর কেউ কিছু পাঠিয়েছেন একটু চট করে দেখে নিই, কারণ

এই মুহূর্তে আর কিছু নেই, একটা গান শুনে চেষ্টা করছি, পুরো গানটা হয়তো শোনানো যাবে না। আপনারা যেহেতু আমাদের সাথী, আপনাদের সবাইকে প্রণাম জানাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আজকে বলেছেন, তার জন্মদিন ভুলে গেছে, তার গানটা অবশ্যই শোনানোর চেষ্টা করছি, অতুল প্রসাদের একটি গান।

গানের ফাঁকে আরো দুটো বার্তা এসে গেছে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি সঞ্জিত রায় সরসনা থেকে বলছি। আমি প্রায় তোমার এই সুন্দর গল্প বলার জন্য কেউ না কেউ আমার কথা বলে দেয়, তাই আমি আর নিজে কিছু লিখি না। আর লিখেছেন এরপরে সমীন যাদবপুর থেকে, শুভ সকাল উজ্জ্বলদা, চিরন্তনী তো শুনছি, আবার সামনে সপ্তাহে অপেক্ষা থাকবো, ভালো থাকবেন। এরপর সমক অপেক্ষা করছে আপনাদের জন্য, নমস্কার কলকাতা এবং ভোরাই নিয়ে। আর এই গানটি শুনতে শুনতেই কিন্তু আমরা চলে যাবো বন্দে মাতরম এবং সেখান দিয়ে শেষ করবো আজকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ রবিবার, চৌঠা অক্টোবর। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 38 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 53 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়াজনিত কোনো বিশেষ সতর্কবার্তা।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: একদিন সেই অতি প্রাচীনকালে যখন জ্ঞানবিজ্ঞানের ক্ষীণ রশ্মীয় জগতে ফুটে নাই, বিশ্ব যখন এক প্রকার প্রগাঢ় অন্ধ তামসে আচ্ছন্ন, সেই আদিকালে ভারতের আর্যাবর্তে যে বেদগান গীত হইয়াছিল, সেই গানে তখনকার ভারতের সর্বত্র পর্বত পাথার সমুদ্র কান্তার সমস্ত ভরিয়া গিয়াছিল। সেই এক সঙ্গীতের মধুর আকর্ষণে ভারতবর্ষ যেন এক প্রাণ হইয়া গিয়াছিল। স্রৌতযুগের সেই সাহিত্যিক একতা, সেই সঙ্গবদ্ধ ভাব, সেই চিরনবীন প্রেম, সেই বড় স্পৃহণীয় মিলন আর কি হইতে পারে না? সেই হারানো ধন আবার ফিরিয়া পাইতে হইবে, বাঁচিয়া থাকিতে হইলে সেই লুপ্ত রত্নের পুনরুদ্ধার করিতে হইবে। কালের বশে চলিয়া আমাদিগকে কালজয়ী হইতে হইবে। একদিন যেমন বৈদিক সাহিত্য শিক্ষিত ভারতবাসীর আত্মসাহিত্য ছিল, আজ বঙ্গ সাহিত্যকে সেই রূপ সমগ্র ভারতের আত্মসাহিত্য করিতে হইবে। জানি এ কথায় হঠাৎ আস্থা স্থাপন করা বড়ই দুষ্কর। স্বীকার করি কথায় যাহা বলা যায় কার্যে তাহা পরিণত করা সর্বদা সম্ভবপর নয়, কিন্তু চেষ্টায় তো দোষ নাই। মানুষের সামর্থ্য যে কত, একদল মানুষ অথবা একটা মানুষ যে কত কাজ করিতে পারে তাহা যদি মানুষ নিজে বুঝিতে পারিত, আত্মসত্তায় যদি মানুষ বিশ্বাস করিতে জানিত, তবে নরজাতির অবস্থা হয়তো আরও বিস্ময়করি হইত, জগৎ মধুময় হইত। কলবাহিনী ভাগীরথীর তীরে দাঁড়াইয়া একবার নর্মদা সিন্ধু কাবেরী স্রোতে মানস স্নান করিতে হইবে। শ্যামা বঙ্গভূমির কোলে বসিয়া শৌর্যবীর্যের সমাধিক্ষেত্র রাজপুতানার গম্ভীর মূর্তি দেখিতে হইবে। কি করিলে, কোন পথে চলিলে আমার বঙ্গভারতীকে ভারতের বিভিন্ন প্রদেশের সাজসজ্জায় মনের মতো করিয়া বিভূষিত করিতে পারিব, কি করিলে আমার বঙ্গ সাহিত্যকে কালে ভারত সাহিত্যে পরিণত করিতে পারিব, সকল প্রদেশের মনীষা ফলে বঙ্গভূমিকে ফলবতী করিতে পারিব, সেই চিন্তা আমাদিগকে করিতে হইবে। আমি বাঙালি যেমন মহারাষ্ট্রীয় জ্ঞানগরিমায় আমার মাকে সাজাইতে চাই, তেমনি আবার বাংলার মনীষা সম্পদে তত্তৎ প্রদেশ কি উপায়ে সম্পন্ন হইতে পারে সে কথাও আমাকে ভাবিতে হইবে। একাকী দীর্ঘ পথ চলা বড় দায় ও বিরক্তিজনক। দশজনকে লইয়া, আমার দেশি বিদেশি সকল ভাইকে লইয়া যাহাতে এই বিরাট সারস্বত মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হইতে পারি, সেই চেষ্টা আমাকে করিতে হইবে। ক্ষুদ্র আপনাকে ভুলিয়া বৃহৎকে বরণ করিয়া লইতে হইবে। অল্পে সুখ নাই, যাহা ভূমা বিরাট তাহাতে আত্মবিসর্জন করিতে হইবে, তবে তো মুক্তি। যত সংকোচ বন্ধন তত কঠোর, যত প্রসার মুক্তি তত সম্মুখে। বাহু প্রসারণ করিয়া সমস্ত ভারতবর্ষকে আলিঙ্গন করিতে হইবে, আপনার বুকের মধ্যে টানিয়া আনিতে হইবে। অন্যের যাহা ভালো তাহা আমাকে লইতে হইবে, আমার যদি কিছু ভালো থাকে তাহা অন্যকে অঞ্জলি পুরিয়া দিতে হইবে। এমন একটি সাধারণ উপায় নির্ধারণ করিতে হইবে যাহার আশ্রয়ে সব এক সূত্রে গ্রথিত ও সাহিত্যের এক সমতটে সমবেত হইতে পারে। বাংলার শ্যামাদোয়েলের কুজনে রাজপুতানার ময়ূরকে কামৃত বর্ষণ করিবে, আবার গান্ধারের দ্রাক্ষারসে বাংলার

0: সাহিত্যকুঞ্জ সরস হইবে। এক কথায় এমন একটি সুখকর যান আবিষ্কার করিতে হইবে, এমন একখানি মনোহর বজরা গড়িতে হইবে, যাহার সাহায্যে ভারতের যে প্রদেশে যাহা কিছু উত্তম মনোজ্ঞ তাহা অন্য প্রদেশে অবাধে আমদানি করা যাইবে, যাহার যাহা ভালো সকলেই তাহার আস্বাদ গ্রহণে সমর্থ হইবে। এ জগতে অসম্ভব কিছুই নাই। আমি একা, আমি দুর্বল, আমি অসহায়, এই সকল মনুষ্যত্বঘাতী চিন্তা পরিহার করিয়া সিংহবিক্রমে কাজে প্রবৃত্ত হও, সিদ্ধি নিশ্চিত। মনে রাখিও, যদি তোমার সংকল্পশুদ্ধি থাকে তবে তোমার সংকল্পের সিদ্ধিও নিশ্চিত। সুতরাং শুদ্ধ সংকল্পে হৃদয় সবল করিয়া সাহিত্যের সাধনায় প্রবৃত্ত হও। দেখিবে আজ যাহা ভাবিতেছ স্বপ্ন, কাল তাহা বাস্তবে পরিণত হইয়াছে, অসম্ভব সম্ভব হইয়াছে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে সরুদ শুনবেন পণ্ডিত শ্যামল গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায়। প্রথমে রাগ যোগিয়া কালেঙ্গরা এবং তারপর ভৈরবী।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠানোর জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। ইতোমধ্যে ভারত 21টি সোনা, 27টি রুপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
1: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
0: গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলেছে বলে জানিয়েছেন। গতকাল রাজ্যস্তরের গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী অসমীয়া, ধ্রুপদী বাংলা, ধ্রুপদী মারাঠি, ধ্রুপদী পালি এবং ধ্রুপদী প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে উচ্চতর গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজ অনেকটাই এগোবে। পাশাপাশি এই ধ্রুপদী ভাষাগুলির বিষয়ে জ্ঞানের ব্যাপক প্রসারের সুবিধা হবে। এই উৎকর্ষ কেন্দ্রগুলি অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে স্থাপন করা হবে। মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাল

0: বিজনেস ইসকনের সদর দপ্তরটি নতুন রূপ পেতে চলেছে। রাজ্য সরকার নদিয়া জেলার এই শহরটিকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগরোন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইসকন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসাবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়ের যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মচ্ছরের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মচ্ছরের দ্রুত আরোগ্য কামনা করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত রাশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহুমুখী সংযোগের বিষয়গুলি তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘাত অবসানে আলোচনা ও কূটনীতির প্রতি ভারতের সক্রিয় সমর্থনের বিষয়টিও তিনি সেখানে তুলে ধরেছেন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর শনিবার উত্তরাখণ্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রায় 71,58,000 ভোটারের নাম রয়েছে, যা আগের ভোটার তালিকার তুলনায় প্রায় 8 লক্ষ কম। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে ভোটার সংখ্যা প্রায় 14 লক্ষ কমেছে। তাদের মতে 1 জানুয়ারি 2025 হিসেবে মোট ভোটারের সংখ্যা ছিল 85,19,000। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী 8 জুন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ভোটার তালিকায় 79,06,000 ভোটার ছিলেন। ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্ল্যাভিও বলসোনারো। ফ্ল্যাভিও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর পুত্র। রাষ্ট্রপতি পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও লড়াই হবে এই দুজনের মধ্যেই। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান তবে শীর্ষ দুই প্রার্থী 25 অক্টোবর অনুষ্ঠিতব্য রান অফ বা চূড়ান্ত দফার ভোটে অংশ নেবেন। পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের ঘোষণা করে জানান, এজন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্তেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিট সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো। তবে প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য।
1: আমাদের ছেলেরা অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করলো, খুব যে ভালো খেলেছে ব্রাজিল দল আমি সেটা বলবো না। আমরা যে ব্রাজিলকে দেখতে অভ্যস্ত সেই ব্রাজিলকে কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের ছেলেরা যে লড়াই করেছে, বিশেষ করে সেকেন্ড হাফে মানবিজ এবং রায়ান উইলিয়ামস যেভাবে অ্যাটাক করেছে, মাঝে মাঝে যে গতিটা বাড়িয়েছে তাতে কিন্তু ওদের ডিফেন্সের মধ্যে অনেক ফাঁকফোঁক করে তৈরি হয়েছে। ওভারঅল খেলাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন ভারতীয় ফুটবল মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে গেল বিশ্ব ফুটবলের এখন 6 নম্বর স্থানে, যেখানে আমরা 138। এরকম একটা ডিফারেন্সে দুটো দেশের খেলা যখন হয়েছে

0: তখন কিন্তু আমাদের ছেলেরা লড়াইটা কিন্তু খারাপ দেয়নি।
1: 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 5 উইকেটে পরাজিত করেছে। এই প্রথম দুটি ম্যাচ জিতে ভারত অবশ্য আগেই সিরিজ জিতে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাশ্বত ভারত। আজ শুনবেন আচার্য বিনোবা ভাবের রচনা থেকে।

স্বাধীনতা লাভের পর সত্যাগ্রহের স্বরূপ কি হইবে, ইহা এক স্বতন্ত্র বিচারের বিষয়। সেই প্রকারই গণতন্ত্রেও সত্যাগ্রহের স্বরূপ কি হইবে, ইহা আর এক বিষয়। স্বাধীনতা ও গণতন্ত্রকে আমরা পৃথক বলিয়া মনে করি, সেইরূপই এই আধুনিক বিজ্ঞান যুগে সত্যাগ্রহের স্বরূপ কি হওয়া উচিত, ইহা তৃতীয় বিষয়। আমাদের বুঝিয়া দেখিতে হইবে যে পূর্বে যে সত্যাগ্রহ হইয়াছে তাহা হইয়াছে স্বাধীনতা লাভের পূর্বে, এবং সেই সত্যাগ্রহ এরূপ সময়ে হইয়াছে যখন আমাদের দেশে গণতন্ত্রও ছিল না এবং আধুনিক বিজ্ঞান যুগও আরম্ভ হয় নাই। স্বাধীনতা লাভ, গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং আধুনিক বিজ্ঞান যুগ আরম্ভ, এই তিন ঘটনা নূতন ঘটিয়াছে, এ সম্বন্ধে আমাদের চিন্তা করিতে হইবে। এই সব ঘটনার মধ্যে শেষ ঘটনা হইল আধুনিক বিজ্ঞান যুগের আরম্ভ, যাহা সমগ্র জগতের সামাজিক ও মানসিক স্বরূপকেই বদলাইয়া দিবে। এই আণবিক যুগে মানুষের মনই বদলাইয়া যাইবে, তবেই মানুষ বাঁচিবে, অন্যথা সমগ্র মানব জাতি ধ্বংস হইবে। এই সমস্যা আধুনিক বিজ্ঞান যুগ আমাদের সম্মুখে উপস্থিত করিয়াছে। আধুনিক বিজ্ঞান মানুষকে বলিতেছে, তোমাদের পুরাতন ও জীর্ণ মনকে পরিত্যাগ করো এবং নূতন মনকে স্বীকার করিয়া নূতন দৃষ্টিভঙ্গি লইয়া চিন্তা করিতে আরম্ভ করো। পুরাতন মন ও পুরাতন দৃষ্টিভঙ্গি লইয়া চলিতে থাকিলে তোমরা সমূলে বিনষ্ট হইবে। বিজ্ঞানের যুগে মনের সহিত মনের সংঘর্ষ চলিবে না, এই জন্য মানুষকে নিজের মনের ঊর্ধ্বে উঠিয়া চিন্তা করিতে শিখিতে হইবে। মানুষের মন ব্যক্তিগত, কিন্তু তাহার বুদ্ধি সামাজিক, কারণ সমাজেই উহা বিকশিত হয় এবং মানুষ সহজেই উহা লাভ করিয়া থাকে। এই জন্য মানুষ যদি ব্যক্তিগত মনের আসক্তি পরিত্যাগ করিয়া সামূহিক বুদ্ধির আশ্রয় গ্রহণ করে, তবেই এই বিজ্ঞান যুগের মনের সহিত মনের সংঘর্ষ হইবে না। যে পন্থায় ও পদ্ধতিতে মনের সহিত মনের সংঘর্ষ দেখা দেয়, সেই পন্থা বা পদ্ধতি বিজ্ঞান যুগে উচিত হইবে না। এই যুগে যে প্রকার সংঘর্ষই হউক না, তাহাই ভয়ঙ্কর রূপ গ্রহণ করিবে, কারণ এই যুগে এরূপ অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি আবিষ্কৃত হইয়াছে যাহা মানুষের আয়ত্তের বাহিরে, বরং মানুষই উহার আয়ত্তে চলিয়া গিয়াছে। মানুষের ক্ষমতা অস্ত্রশস্ত্রের উপর চলে না, বরং অস্ত্রশস্ত্রের ক্ষমতাই মানুষের উপর চলিয়া থাকে। পূর্বে হিংসা শক্তির মধ্যে যে রক্ষণ শক্তি ছিল, এখন এই সমস্ত আবিষ্কারের ফলে আর তাহা নাই। হিংসা এখন এক নগ্নরূপে প্রকট হইয়াছে। এরূপ অবস্থায় সত্যাগ্রহের পুরাতন স্বরূপ চলিতে পারে না। এখন সত্যাগ্রহকে হইতে হইবে করুণামূলক। সম্মুখস্থ ব্যক্তির সম্পর্কে আমার মনে কোনো বিদ্বেষ ভাব থাকিবে না, তাহাই যথেষ্ট নয়। অধিকন্তু এখন তো

ইহাই আবশ্যক যে উহার জন্য আমার মনে প্রেম ও করুণার উদ্রেক হইবে, আপন কৃতির বলে করুণা সঞ্চার করিতে হইবে। এই যুগে সত্যাগ্রহের স্বরূপ এমন হইবে যে সত্যাগ্রহ শব্দ শ্রবণ মাত্রই লোকের মনে আনন্দের সঞ্চার হইবে। ইহার দ্বারাই সত্যাগ্রহের পরীক্ষা হইবে। আনন্দের পরিবর্তে যদি লোকের মনে বিরূপ ভাব জাগে, তবে তাহা সত্যাগ্রহই নয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময়

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লঙ্কার কীট শত্রু নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছেন হুগলির চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের সহকারী কীটতত্ত্ববিদ ডক্টর চিরশ্রী গঙ্গোপাধ্যায়।
2: আমরা জানি পশ্চিমবঙ্গ ভারতের সবজি উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে পড়ে। লঙ্কার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ এবং অর্থকরী ফসল। লঙ্কার যে কীট শত্রুগুলো সব থেকে বেশি ক্ষতিকারক, অর্থনৈতিকভাবে ক্ষতিকারক, তার মধ্যে আছে শোষক পোকা, যেটার মধ্যে পড়ে জাব পোকা ও চিরুনি পোকা, তারপরে আছে ফল ছিদ্রকারী পোকা, আছে মাকড় এবং কিছু পাতা খায় এই রকম পোকা। এই শোষক পোকাগুলোর মধ্যে আছে থ্রিপস বা চিরুনি পোকা এবং জাব পোকা। লঙ্কা গাছে প্রথমে থ্রিপস লাগে এবং পরের দিকে মাকড়ের আক্রমণটা হয়। লঙ্কার পাতা যদি ওপরের দিকে ভাঁজ হয়ে যায় তাহলে বুঝতে হবে থ্রিপস বা চিরুনি পোকার আক্রমণ হয়েছে। কখনো কখনো দেখা যায় পাতাগুলো কাপের মতো হয়ে একটু একটু করে ফুলে উঠেছে, তখন বোঝা যায় যে এতে ভাইরাস লেগে গেছে। এই থ্রিপস খুব ছোট হয় এবং এই পোকার নিম্ফ এবং অপরিণত দশা ও পরিণত দশা দুই দশায় লঙ্কায় ক্ষতি করতে পারে। প্রথমত কি হয়, যেহেতু এগুলো রস চুষে খায় তাতে পাতাতে প্রথমে সাদা দাগ হয় এবং পরে পাতা শুকিয়ে যায়। মাকড় লাগলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়। এই মাকড় এবং থ্রিপস এই দুটি লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোগের বাহক। মাকড়ের আক্রমণের লক্ষণ হল লঙ্কা গাছের পাতা নিচের দিকে নৌকোর মতো মুড়ে যায়। যেহেতু এই হলুদ মাকড় খুব একটা চোখে দেখতে পাওয়া যায় না আর এগুলো পাতার নিচে বসে রস চুষে খায়, এই হলুদ মাকড়কে আমরা খালি চোখে যেহেতু দেখতে পাই না, বেশি হলে পুরো পাতাই শুকিয়ে যায় এবং প্রথম দিকে পাতার ওপরে সাদা রঙের ছিটছিট দাগ হয়। নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে গেলে বলতে পারি, প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে, দ্বিতীয়ত চারা লাগানোর আগে মূল জমিতে গভীর চাষ দিয়ে অন্তত 15 দিন রোদ খাওয়াতে হবে, 3 নম্বর হল বীজ এবং চারা দুটোকেই শোধন করতে হবে। আসছে জাব পোকায়। এই জাব পোকা ছোট সবুজ বাদামি রঙের হয়, কলোনি আকারে থাকে। নিম্ফ ও পূর্ণাঙ্গ পোকা উভয় দশাতেই পাতাগুলো এর কাণ্ড থেকে রস চুষে খায়, পাতা ও কচি অংশ কুঁকড়ে যায়। শোষক পোকার জন্য মাকড় বাদে আমরা কি কি রাসায়নিক কীটনাশক ব্যবহার করব সেগুলো হল, 1 নম্বর থায়ামিথক্সাম 0.2 হারে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ইমিডাক্লোপ্রিড ব্যবহার করতে পারি 0.2 মিলি। ফিপ্রোনিল দেওয়া যেতে পারে 1 মিলি প্রতি লিটার জলে গুলে। ক্লোথায়ানিডিন দিতে পারি 0.1 গ্রাম প্রতি লিটার জলে এবং দিতে পারি ডায়াফেনথিউরন 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। আর মাকড়ের জন্য আমরা মাকড়নাশক দেব, তার মধ্যে আছে ফেনাজাকুইন যেটা 2.5 মিলি আমরা দিতে পারি প্রতি লিটার জলে। মিলবিম্যাকটিন দিতে পারি আমরা 0.5 মিলি। প্রোপারজাইট দিতে পারি 59%, 2 মিলি প্রতি লিটার জলে। ইথিয়ান দিতে পারি 50%, 1 মিলি হাড়ে প্রয়োগ করতে পারি।
1: এতক্ষণ শুনলেন লঙ্কার কীট শত্রু নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন হুগলির চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের সহকারী কীটতত্ত্ববিদ ডক্টর চিরশ্রী গঙ্গোপাধ্যায়।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 4 অক্টোবর রবিবার, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান। আজকের গন্তব্য রংপুরের তাজহাট জমিদার বাড়ি। সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়। সকাল 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি জয়া মিত্রের সঙ্গে কৌশিক সেনের আলাপচারিতার প্রথম পর্ব শুনতে পাবেন। সকাল 9:00 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানে অভিনেত্রী রেশমি ঘোষ এবং পায়েল চট্টোপাধ্যায়ের কথোপকথনের প্রথম পর্ব, রেকর্ডিং ও সম্পাদনা প্রার্থনা রায়। সকাল 9:30 মনির মতো গান, উপস্থাপনায় থাকবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতির অনুষ্ঠানে চুনিলাল ভট্টাচার্য। 10:45 লোকগানের আসর। বেলা 11:00 অতিথি অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরীর বন্যার সাক্ষাৎকার শুনবেন শ্রীতমা মুখোপাধ্যায়ের সঙ্গে, আজ প্রথম পর্ব। 11:30 রম্যগীতির অনুষ্ঠান। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে নিয়ে থাকবেন ঋত্বিক শেকদার। মৈত্রী প্রচার তরঙ্গে দুপুর 12:30 যাত্রাপালা রক্তাক্ত মসনদ, রচনা দীনবন্ধু দাস, পরিবেশনায় মধুবাটি বেলতলা সমিতি। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে রসময়ী শুনবেন জল জীবন মিশন সম্পর্কে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা পরিবেশনা সুস্মিতা বিশ্বাসের সঙ্গে। বিকেল 4:35 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন গোপীনাথ পাল। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 ক্ষেত খামারের কথা। নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে শ্রীতমা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন এই অনুষ্ঠানে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে খাবারে রাসায়নিক আজিনা মোটর, বলবেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 7:00 নাটক পত্নী ও প্রেয়সী, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 7:45 নান্দনিক অনুষ্ঠানে অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে রাজশেখর বসুর লেখা কচি সংসদ গ্রন্থটির সঙ্গে পরিচয় করাবেন কৌশিক সেন। অনুষ্ঠানটির সম্পাদনায় জয়ন্ত কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শ্বেত

অমলিন্দু চৌধুরীর পরিবেশনায় রাগ হেমন্ত। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন, আজ 4 অক্টোবর রবিবার, আকাশবাণী মৈত্রের পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

সুফি গানের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত। আজ আমরা যাব রংপুর মহানগরীর এক উল্লেখ্য বেড়ানোর জায়গায়, বলতে পারেন মহানগরীর পূর্ব দক্ষিণে অবস্থিত এক বাড়িতে। হঠাৎ বাড়িতে যাব কেন? যে সে বাড়ি নয়, জমিদার বাড়ি, মূল রংপুর শহর থেকে, যার দূরত্ব হাতির কাছে ওই ধরে নিন কিলোমিটার তিনেক। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা তাজহাট, এই তাজহাটের জমিদার বাড়ি, প্রাচীন সব নিদর্শন, পোড়ামাটির ফলক, রাজাদের ব্যবহৃত তলোয়ার বল্লম, এমন নানা সরঞ্জাম, জাদুঘরে রাখা প্রাচীন ধ্রুপদী মূর্তি, সব মিলিয়ে রংপুরের তাজহাটের জমিদার বাড়ি। জানা যায় জমিদার বংশের প্রতিষ্ঠাতা মান্না লাল রায় পাঞ্জাব থেকে রংপুরে এসে বসবাস সৃষ্টি করেছিলেন। রংপুরের মাহিগঞ্জে তিনি প্রথম সোনার তৈরি আকর্ষণীয় তাজ বা রত্নখচিত মুকুট তৈরি এবং ক্রয় বিক্রয়ের প্রচলন শুরু করেন। ধারণা করা যায় এই থেকেই বুঝি এই অঞ্চলের নাম তাজহাট। আবার কেউ কেউ বলেন 1908 সালে জমিদার বংশের রাজা কুমার গোপাল রায় এই জমিদার বাড়ির নির্মাণ করেছেন। জমিদার বাড়ির বাহ্যিক আকর্ষণ সাদা মার্বেল পাথরে নির্মিত প্রকাণ্ড প্রাসাদ, পূর্বমুখী দোতলা এই প্রাসাদ, রয়েছে সামনে মার্বেল পাথরের তৈরি প্রশস্ত সিঁড়ি। এই কেন্দ্রীয় সিঁড়িটি বিস্তৃত ওপরের তলা পর্যন্ত, মাঝামাঝি বড় গম্বুজ, আর প্রাসাদের উভয় সিঁড়ির পাশে দোতলা অবধি ইটালিয়ান মার্বেলের ধ্রুপদী রোমান দেবদেবীর মূর্তি আছে। এই সমস্ত সংগ্রহ তাজহাটের জমিদার বাড়ির ভিতরের জাদুঘরে সংরক্ষিত। সংস্কার করা হয়েছে সিঁড়ির উভয় পাশ নতুন করে। রয়েছে এই জমিদার বাড়িতে প্রশস্ত বারান্দা, তার উপর স্তম্ভ আছে, সেখানেও ত্রিকোণাকারের

আসলে উপর থেকে যদি দেখেন একটি বিশিষ্ট গঠন শৈলী লক্ষ্য করতে পারবেন। ইংরেজি বর্ণ ইউ এর মতো আকার এই প্রাসাদটি। প্রাসাদের নিচতলায় দরবার হল, ভেতরে বারান্দা, কাঠের সিঁড়ি, ছোট বড় 22টি কক্ষ। শুধু কি এমন নির্মাণ জৌলুস?

আজহাটের জমিদার বাড়ি। জমিদার বংশের রাজা রতনলাল, গিরিধারীলাল, উপেন্দ্রলাল এবং মহারাজা গোপাল রায়ের ঐতিহাসিক কাহিনীর পাণ্ডুলিপি সযত্নে সংরক্ষিত এই রাজবাড়ির জাদুঘরে। পাহারাদার যদি বলেন, দেখতে পাবেন কিছু নারকেল গাছ, পুকুর, নানা ধরনের ফুলের বাগান, অপরিসীম সৌন্দর্য নিয়ে সাজিয়ে তুলেছে এই তাজহাটের জমিদার বাড়িকে। 1995 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করলে সত্যি স্থানীয় মানুষ আনন্দে সামিল হয়েছিলেন। সেই থেকেই প্রাসাদ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল। আসলে তাজহাট জমিদার বাড়ি বলতে পারেন ইতিহাস এবং ঐতিহ্যের অনন্য নিদর্শন। প্রবেশদ্বার থেকে শুরু করে পুকুর, বাগান পেরিয়ে প্রাসাদ পর্যন্ত এই বাড়ির পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস এবং প্রাচীন আবহ। আসলে তাজহাটের জমিদার বাড়ি শুধু এক স্থাপনা নয়, সময় আছে খানিক নিভৃতি এর সঙ্গে জড়িয়ে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রংপুরেরই তাজহাটের জমিদার বাড়ি। সাপ্তাহিক ছুটির দিন বলতে এই আজ রবিবার, সোমবার খোলা থাকে অর্ধ দিবস। আসলে শিশু, কিশোর, তরুণ বা রীতিমতো সাবালক বা বৃদ্ধ যে কোনো মানুষের জন্য তাজহাটের জমিদার বাড়ি ইতিহাসের স্মারক নয়, জীবন্ত এক অনুপ্রেরণা। তাজহাট তার এই শ্রেষ্ঠ পুরাকীর্তি নিয়ে অপেক্ষা করছে তাই শ্রোতাবন্ধু আপনার জন্য। যে কোনো অবসর ভ্রমণে আপনার গন্তব্য হয়ে উঠুক রংপুর শহর থেকে হাতের কাছেই এই স্থাপনা। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজ আমাদের সেই গন্তব্য ছিল যা বলতেই পারেন খানিক পথ ভুলিয়ে দেবেন আপনাদের। আর যদি রংপুর যান, বিশেষ করে বলার কথা হয় যদি তা প্রবল গ্রীষ্মের সময় বিখ্যাত হাঁড়ি ভাঙা আম না খেয়ে ফিরবেন না। গ্রীষ্মকালীন সময়সূচি এই রাজবাড়ির একরকম, আবার তার শীতকালীন সময়সূচি আরেক রকম। কিছুটা খোঁজ খবর করে ঘুরে আসুন রংপুরের তাজহাটের জমিদার বাড়ি। আর কিভাবে যাবেন? ঢাকা শহর থেকে অনায়াসে চলে যাওয়া যায় রংপুর, ঢাকার গাবতলি, কল্যাণপুর, মহাখালী এমন নানা বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস চলেছে রংপুরের উদ্দেশ্যে। তাই অবশ্যই দেরি করবেন না। রয়েছে রংপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল এবং মোটেল, রয়েছে পরিচ্ছন্ন খাবার ব্যবস্থাও। অতঃপর অনুমান করাই যায় আপনাকে আর আটকে রাখে কে, তাজহাটের জমিদার বাড়ি হয়ে উঠুক তবে আপনার দর্শনীয় স্থানের একটি। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস, ইতিমধ্যেই ভারত 21টি সোনা, 27টি রুপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিকে। পাশাপাশি গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
1: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
0: পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশের সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালনের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণমূলক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বিবর্তনের উপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, নীতি নির্ধারকদের সামনে মূল চ্যালেঞ্জটি হল নিয়ন্ত্রণ ও বৃদ্ধির মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার পরিবর্তে এমন সব নিয়মকানুন বা বিধান তৈরি করা যা ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি উদ্ভাবন, প্রতিযোগিতা ও বিনিয়োগকে সাহায্য করবে। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের বিপর্যয় বা আমূল পরিবর্তনের যুগে নিয়ন্ত্রণমূলক তদারকি বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী অসমীয়া, বাংলা, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে উচ্চতর গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজ অনেকটাই এগোবে। এই উৎকর্ষ কেন্দ্রগুলি অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে স্থাপন করা হবে।

0: মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের সদর দপ্তরটি নতুন রূপ পেতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার নদিয়া জেলার এই শহরটিকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগর উন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইস্কন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল উত্তরাখণ্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রায় 71,58,000 ভোটারের নাম রয়েছে, যা আগের ভোটার তালিকার তুলনায় প্রায় 8,00,000 কম। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে ভোটার সংখ্যা প্রায় 14,00,000 কমেছে। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী 8ই জুন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ভোটার তালিকায় 79,06,000 ভোটার ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন। মার্কিন উপবৈদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাও ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেছেন সরকারি প্রচেষ্টায় এবং জনগণের সহায়তায় মার্কিন অভিসন্ধি সফল হয়নি। ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্ল্যাভিও বলসোনারো। ফ্ল্যাভিও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর পুত্র। রাষ্ট্রপতি পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও লড়াই হবে এই দুজনের মধ্যেই। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান তবে শীর্ষ দুই প্রার্থী 25 অক্টোবর রান অফ বা চূড়ান্ত দফার ভোটে অংশ নেবেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাপানের নাগওয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্তেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিট ও সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো। তবে প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে জানিয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বছর ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত হওয়া দর্শকদের জন্য ভারত উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে 22,000 টিকিট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 126তম আইএফএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 5 উইকেটে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে। জয়ের জন্য 352 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল 48 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। আইএফএসএল ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

বনির পাখি বলে, খাঁচার পাখি ভাই বনিতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনির পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে, বনির পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বনি বাহিরিব। রবীন্দ্রনাথের রূপক এই গান কবিতা আসলে আমাদের আত্মানুসন্ধান, এই যে যাওয়া এবং আসা, রোজকার জীবনে আমাদের প্রতি মুহূর্তে যে জীবন মরণ, যে দোটানা, সপ্তাহের শেষে কাজ এবং অকাজের যে টানা পড়েন, আজ ভাবলাম এই সকালের আড্ডায়, এই শিউলি ভেজা সকালে খানিক অন্যরকম অভিজ্ঞতায় শুরু করি। প্রয়োজন আমাদের সাত দিন, রাত দিন, প্রতিদিন অনন্ত, তা বলে কি কল্পনার অবকাশ থাকবে না? যার জন্য নিরলস বেঁচে থাকা সেই জীবন, সেই যাপন দাবি করে আপনার খানিক অভিনিবেশ, দাবি করে আপনার সময়। এই রবিবার সময় থেমে থাকুক, আসুক গান, আসুক আড্ডা, আসুন আপনি শ্রোতাবন্ধু।

0: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

সকালের আড্ডায় আমি সৃজিতা আছি আপনাদের সঙ্গে আজ গল্প জমাতে। শুরু করেছিলাম রবীন্দ্রনাথের চেনা কতগুলো পংক্তি দিয়ে। আচ্ছা, যদি আবার বলি ছন্দে ছন্দে কিছু কথা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, মাছ কুটলে মুড়ো দেব, ধান ভানলে কুড়ো দেব। চেনা চেনা না? আসলে বাঙালি জীবনে কারুর পাতে যদি মাছ তুলে দেন, তার অর্থ তাকে সম্মান জানানো। বিশেষ করে যদি হয় তা মাছের মুড়ো, এমন রবিবারে সচরাচর বেলা বাড়লেই বাড়ি সরগরম, আসছে বিভিন্ন রকমের শাক সবজি, আসছে প্রিয় মাছ, আসছে এমন হেঁসেলের কত আয়োজন। এই যে মাছ আনার রেওয়াজ, রবিবার চিরাচরিত নিয়ম মেনেই বেশ আরও বেশি করে মাছ বাঙালি বাড়িতে আসবেন। কিন্তু

যদি ভেবে দেখি এই যে রেওয়াজ, সেখান থেকে তাকানো হলে মাছের টুকরো থেকে খাবারের ভাগাভাগি, আমাদের পারিবারিক সম্পর্কে বেশ কিছু অলিখিত রেওয়াজ আছে। বাড়ির মেয়ে বউরা সচরাচর এই বাংলায় রান্না করেছেন, রান্না করেন। তবে এই রবিবার আধুনিক জীবনের গার্হস্থ্যে হয়তো খানিক বদলাচ্ছে সেই ছবি। রবিবার অনেক পুরুষরা হেঁশেলের দায়িত্ব নিচ্ছেন, তবে কজন প্রশ্ন উঠতেই পারে। আচ্ছা ভাবুন তো, রান্না করছেন যিনি, খেতে বসবেন তিনি ঠিক কখন? সবাইকে খাইয়ে দাইয়ে তৃপ্ত করে সবার শেষে পাত পড়বে। শুধু কি পাত পড়বে? পড়বে মাছের ছোট টুকরো কিংবা লাজার অংশের মাছ, তাই না? বাঙালি বাড়ির মা কাকিমারা চিরন্তন রেওয়াজে বলে এসেছেন, এমন ছোট টুকরোই নাকি তার খেতে ভালোবাসেন। অনেক দিন ধরে যে নিয়ম, তাকে স্বাভাবিক করে নেওয়া হয়েছে। আসলে নিয়মের মুখে আমরা সত্যি সত্যি কখনো বোধহয় হেরে যাই, কখনো তাকে অভ্যেস হিসেবে তৈরি করে তুলি দৈনন্দিন জীবনে। আমাদের সাংসারিক ক্ষেত্রে বিপ্লব নয় বলুন, বলতে পারেন বদল আনতে পারি না। হয়েছে তো এমন কত পরিবর্তন, এই নিয়ে খানিক মনোযোগ, এই নিয়ে খানিক সতর্কতা। আমাদের সমাজতত্ত্বের সমীকরণকে কিন্তু খানিক বদলে দিতে পারে। মাছের অ্যানাটমি নয়, মৎস্যপ্রীতির হাড়ে হাড়ে সত্যি যেসব ইতিহাস আছে, আসুন খানিক মনোযোগ দিয়ে ক্ষমতার প্রতিফলন সেখানে কেমন করে হচ্ছে তা দেখি, আমাদের পারিবারিক সম্পর্ককে উন্নত করি। ব্যক্তিগত, সামাজিক, সমস্ত সম্পর্ক এই উৎসবের মরশুমে অনায়াসে নতুন করে তৈরি হতেই পারে, তাই তো উৎসবের মাহাত্ম্য। হাঁটতে হবে পথ, দিন গড়াবে, তবে ফুরবো না আমরা। উত্তর সত্যি কি আমার আপনার জানা? কি বলছে জীবন?

ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়া সিনেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল। এই যে শিউলি গাছের তল ভরে উঠেছে শিউলির ফুলে, তারার মতো আলোই সেজে উঠেছে এই শরতের সকাল, ধরণীর আঁখি যে শিশিরে ভাসে, হৃদয় কুঞ্জবনে মঞ্জুরিল মধুর শেফালিকা। এই শেফালিকা শরৎ প্রাতির প্রিয় শিউলি, শরৎ মানে যে শিউলি, শরৎ মানে যে অল্প অল্প শীতের আলিঙ্গন, ভাববেন না সে কেবল আমার আপনার শারদীয়ার ফুল। আসলে শরতের অরুণ আলোর অঞ্জলি মাখতে এই সময়টায় বছরের এই কটা দিনে বাঙালি বড়ই ভালোবাসে, কিন্তু ভুললে যে চলে না তার আরও কিছু গুণের কথা জানেন কি। ষষ্ঠ শতকে এই ফুলকে বনৌষধি বলে ঘোষণা করা হয়েছে, বাগানের শোভা বাড়ালেও শিউলির ভেষজ গুণ অগাধ। শিউলি পাতার রস বেশ তেতো, বলতে পারেন অরুচিকর, তবে দারুণ উপকারী, জ্বর এবং আরও বেশ কিছু সমস্যার মহৌষধ। মাথায় খুশকি হয়েছে, প্রতিরোধ করার জন্য শিউলি ফুলের বীজের গুঁড়ো কাজে লাগান। শিউলি পাতার রস রোজকার জীবনে নানা সমস্যা দূর করে, নিয়মিত সেবন করতেই পারেন, দাহ রোগ, মেদ বৃদ্ধি, কৃমিনাশ, মূর্ছা যাওয়া, গলা বসে যাওয়া, কফ, বমিভাব রোধ, শিউলির ব্যবহার অনস্বীকার্য। শুধুমাত্র সৌন্দর্যে নয়, শিউলি মুখের হাসি ফোটাতে পারে আরও নানাভাবে। শিউলি ফুলের মালা তাই শারদ প্রহরের বুকে দুলুক, আর আমরা মনে রাখি সে আমাদের পরম বন্ধু, প্রিয়জন। রোজকার জীবনে আয়ুর্বেদ এমন নানান গাছপালার টোটকায় বাংলার নিজস্ব সংস্কৃতিতে আচারে আমরা আরও খানিক নিজেদের শিকড়ের কাছাকাছি চলে যাই, তাই না? আপনার কথা, আপনার গান, এই সকালের আড্ডায়।

সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, সঙ্গীতশিল্পী প্রতিমা বড়ুয়ার স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

সুরার সংসারের চেনা ছন্দে আবদ্ধ ছিলেন না তিনি, গতানুগতিক গানের রাস্তা টানেনি তাকে। বাবা লালজির মতোই বুনগন্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল তাঁকে আমৃত্য। ছব ভাঙা এই গায়িকা গোয়ালপাড়ার গানকে যিনি জনপ্রিয় করে তুলেছেন তার কণ্ঠ মাধুর্যে, তিনি প্রতিমা বড়ুয়া।

লোকমুখে একটি কথা খুব প্রচলিত, কোচবিহারের মাটি আর গৌরীপুরের লাঠি। রাজামলে গৌরীপুর লাঠিয়ালের জন্য বিখ্যাত ছিল, তবে লাঠির সাথে সাথে গৌরীপুরের মাটির গুণও নেহাত কম ছিল না। এই মাটিতেই একদা দিকপাল পণ্ডিতেরা ছিলেন। ছিলেন তবলাবাদক পণ্ডিত প্রসন্ন সাহা বণিক্য, বিদ্যানুরাগী রাজা প্রভাতচন্দ্র বড়ুয়া নিজেও খুব ভালো তবলা সঙ্গত করতেন। রাজা বাহাদুরের ভারতখ্যাত সন্তান প্রমথেশ বড়ুয়ার নাম নতুন করে কিছু বলার নেই। গোয়ালপাড়িয়া লোকসঙ্গীতের কিংবদন্তী শিল্পী রাজকুমারী প্রতিমা বড়ুয়া পাণ্ডে এই মাটিরই সার্থকোত্তরাধিকারী।

গৌরীপুরের রাজরানী রাজকুমারী প্রতিমাকে সাবধান করে বলতেন, নিম্ন শ্রেণীর মানুষের মুখ চলতি দেশে গান গাওয়া রাজবাড়ির মেয়ের মুখে শোভা পায় না, কিন্তু বিখ্যাত হাতি শিকারী ও জঙ্গল প্রাণ প্রকৃতিশচন্দ্র বড়ুয়ার মেয়ের রক্তে তো বন্যতার টান, ছাপোষা সুর তাকে টানবে কেন? তাই কলকাতার গোখেল মেমোরিয়ালের ছাত্রী অসমে ফিরে রবীন্দ্রসঙ্গীতকে পাশে সরিয়ে রাজবংশী ভাষা কামতাপুরি ভাষার গানকেই প্রাণ করে নেন। এই গানই পরে গোয়ালপাড়ার গান নামে পরিচিত হয়।

1957 সালে মাহুদ বন্ধুরে চলচ্চিত্রে গান গেয়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করেন তিনি। জীবনের বিভিন্ন পর্যায়ে পলাশের রং, গজমুক্তা, বগলার বঙ্গদর্শন সিনেমায় গান পরিবেশন করেন। 1962 সালে আকাশবাণী গুয়াহাটি একবার হরি বল মন রসনা গানটি তার প্রথম রেকর্ড করে। এরপর 320 গানের রেকর্ড তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলে ধরে।

2002 এর 27 ডিসেম্বর গুয়াহাটিতে এই মহান শিল্পীর প্রয়াণে আরেক দিকপাল শিল্পী ভূপেন হাজারিকা বলেন, একটা জীবন যতটুকু দিতে পারে তার চেয়ে অনেক বেশি দিয়েছে প্রতিমা। জীবনের পায়ে পায়ে গানের খই ছড়াতে ছড়াতে মৃত্যুর দিকে চলে গেছে, রেখে গেছে বিশাল ভান্ডার। গোয়ালপাড়িয়া লোকগীতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মন প্রাণ ঢেলে দিয়েছে, গার্হস্থ নিয়ে ভাবেনি, শৌখিনতা নিয়েও নয়, সাধারণ পোশাক আশাক

দৃষ্টিকোণে শুনলেন সঙ্গীতশিল্পী প্রতিমা বড়ুয়ার স্মরণে আকাশবাণী মৈত্রী সংবাদের প্রতিবেদন। সকালের আড্ডায় আবার এখন গল্প, গান, চেনা কথকতা। জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আকাশ আজ মূলত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32.6 ডিগ্রি এবং 27.6 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু নেই, এই রবিবার পুজোর আগে আপনাদের হয়ে উঠতেই পারে একটি জমকালো ছুটির, কেনাকাটার বা প্রিয়জনের সাথে প্রিয় অবসর ভাগ করে নেওয়ার একটি নিভৃত দিন। আসুন সকালের আড্ডায় আবার মেঘদূতের মতো শুনি ভালো লাগার গান।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় আমি সৃজিতা ভাবছি এবার আপনাদের এক গল্প বলবো। রবিবার মানে তো প্রিয়জনের সঙ্গে, পরিবারের সঙ্গে নানা গল্পে মেতে ওঠা। সেই পথ ধরেই আপনাদের বলবো আজ ডেব্রার গল্প। ভাবছেন কে ডেব্রা? ডেব্রা কোল্টনে, জানেন, হয়েছিল ডেব্রার খুব পার্শ্ববর্তী অঞ্চলে 2023 সালে প্রথমবার এক টুনা উৎসব। টুনা মাছ, সেই টুনা মাছের রকমারি পদ, টুনা মাছকে কেন্দ্র করে তার সংস্কৃতি, এইসব নিয়ে এক উৎসব 2023-এ সান পিয়েত্রোয়ে, আমেরিকার কথা বলছি, গিয়েছিলেন ডেব্রা বিচারক হিসেবে যোগ দিতে। আসলে খাবার নিয়ে লেখালেখি রিভিউয়ের সঙ্গে পেশাদার ক্ষেত্রে যুক্ত ছিলেন ডেব্রা। তখন টুনার মান কেমন, স্বাদ বিচার করলে কেমন লাগবে ঠিক, এই ছিল তার লক্ষ্য। পৌঁছলেন যখন সান পিয়েত্রোয়ে, ভালো লেগে গেল। ভালো লেগেছিল সেখানকার শান্ত পরিবেশ। উৎসবে যোগ দেওয়ার সুবাদে খুব কাছ থেকে দ্বীপের মানুষের জীবন দেখেছিলেন। খাবারের ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় খাদ্যাভ্যাসের বড় অংশ জুড়ে তো রয়েছে শাকসবজি, ডাল, শস্য, নানা আরব উদ্ভিদজাত খাবার। কি ঠিক করেন ডেব্রা জানেন? পারিবারিক, সামাজিক বন্ধন সহ এমন একটি সুন্দর জায়গায় চলে আসার। প্রথম সফরের পরই ঠিক করেছিলেন এই দ্বীপে হয়তো নতুনভাবে জীবন শুরু করতে পারেন। তার সন্তানদের নিয়ে, দুই পোষ্যকে নিয়ে চলে আসেন সান পিয়েত্রোয়ে। বিবেচনা করেছিলেন দীর্ঘায়ুর সিদ্ধান্ত, জীবনযাপনের ধরন কেমন হবে, মানসিক প্রশান্তি কতটা থাকবে। কাজের প্রয়োজনে ব্যস্ততায় তো অনেকটা দিন কেটেছে, সমানে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত ছুটতে থাকা। ঠিক করলেন খাবারের গুণমান, প্রশ্বাসে যে অক্সিজেন আছে তার গুণমান, ধীর গতির জীবনযাত্রা, পরিচিত মানুষ, চেনা চেনা দৈনন্দিন অভ্যাসে জীবনের সাধারণ বিষয় যেখানে গুরুত্ব পাবে থাকবেন সেখানে। সার্ডিনিয়ার ওই অঞ্চলে ভালোই আছেন পেত্রা, এমন কত ইচ্ছে তো আমাদের রোজকার জীবনেও উঁকি দিয়ে যায়, তাই না? দৈনন্দিন কাজে শারীরিকভাবে সক্রিয় থাকতে, পরিবার প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক

সম্পর্ক, সামাজিক যোগাযোগ এসব তো কিছুই প্রায় রাখা হয়ে ওঠে না এই আধুনিক জীবনে। ব্যস্ততা থেকে তাই যদি বহু দূরের ছোট্ট কোনো জনপদে আপনার নিজের মতো করে জীবন শুরু করতে চান, হয়তো ভাবা যেতেই পারে এমন এক জীবনের কথা প্রতিদিনের ব্যস্ততার বদলে, যেখানে চারপাশের মানুষ, খাবার, প্রকৃতি আর নিজের জন্য সময় গুরুত্ব পাবে। আমাদের তো পথ দেখিয়ে আসছেন পেদ্রার মতো মহিলারা। আসুন জীবনযাপনের সৌন্দর্যে আমাদের দিনগুলো হয়ে উঠুক অনন্য। ভাবতে থাকি, শুনতে থাকি গান, চেষ্টা করি আকাশ ছোঁয়ার।

0: জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা সেরামিক্সের রংবাহার। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শঙ্কর ঘটক।
1: সেরামিক্স বলতেই আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে ঝলমলে রঙিন একটা কিছু। জিনিসটা চা খাবার কাপ প্লেট থেকে শুরু করে রান্নাঘরের বাসনপত্র অথবা বসার ঘরের ফুলদানি, যা খুশি হতে পারে। একটা সাধারণ বৈশিষ্ট্য, সবগুলি ঝলমলে, উজ্জ্বল আর মন ভোলানো রঙিন। শুধু কাজের জিনিসই নয়, মনের খিদে মেটায় যে শিল্পকর্ম, সেখানেও সেরামিক্সের ভরপুর উপস্থিতি। সেরামিক আর্টের প্রাণভ্রমরাই সেরামিক্স। আরও এগিয়ে গেলে দেখা পায় প্রাচীন দেবালয়ের সেরামিক্সের বহু বর্ণের সাজসজ্জা, অথবা আধুনিক প্রেক্ষাগৃহ, এমনকি কোনো কোনো মেট্রো স্টেশনের বহিরঙ্গে সেরামিক্সের রঙের জাদু। এবার ইতিহাসের পদবি একটু পেছনে যাওয়া যাক। আজ থেকে 30-31 হাজার বছর আগে জন্ম হয়েছিল একটি পুতুলের। প্রায় 4.5 ইঞ্চি লম্বা পোড়ামাটির পুতুলটির নাম দেওয়া হয়েছে দোলনি ভেস্টনিকার ভেনাস। প্রাপ্তিস্থানটি চেক প্রজাতন্ত্রের একটি অঞ্চল, সেই নামই এই নামকরণ। কঠোরভাবে সুরক্ষিত এই মহামূল্যবান ঐতিহাসিক নিদর্শনটির প্রদর্শন বর্তমানে নিষিদ্ধ। 20,000 বছর আগে চীন দেশে পটারি আত্মপ্রকাশ করল। খ্রিস্টপূর্ব 18,000 থেকে 14,000-এর মধ্যে পটারি শিল্প পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ল। খ্রিস্টপূর্ব 9,000-এ ফুলদানি থেকে সেরামিক টালি সব কিছুই তৈরি হচ্ছে, যা দেখতে সুন্দর, ঝলমলে, রঙিন আর উজ্জ্বল। সেরামিক আর্টের জগতে প্রাচীন গুহা চিত্র একটি বিশেষ স্থান অধিকার করে আছে। গুহাবাসী মানুষ গুহার দেয়ালে অজস্র ছবি এঁকে গেছে। সেই সব ছবি বিশ্লেষণ করে সেই সময়ের মানুষজন সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। ভারতবর্ষের প্রাচীনতম শিল্প সমন্বিত গুহাচিত্র মধ্যপ্রদেশের ভোপালের কাছে ভীমভেটকা অঞ্চলে সুরক্ষিত, সর্বজনের জন্য উন্মুক্ত। এখানকার গুহাচিত্রের গড় বয়স 12,000 বছর। সেরামিক পদার্থ ব্যবহার করে যে রঙিন চিত্রাবলীর সৃষ্টি হলো, তার স্থায়িত্ব বিস্ময়কর। আরেকটু আধুনিক যুগের দৃষ্টান্ত আমাদের দেশেই আছে। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টাব্দ 5ম শতক পর্যন্ত দুদফায় অজন্তা গুহা গড়ে উঠেছিল। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই গুহার অভ্যন্তরে চিত্রাবলী জগৎ বিখ্যাত। প্রাচীন ভারতের অসাধারণ চিত্রকলার নিখুঁত উদাহরণ গুহার দেওয়ালে আঁকা চিত্রাবলী। চিত্রপ্রেমীরা বলেন, অপরূপা অজন্তার ছবির রং যেন কথা বলে। অর্থাৎ আমরা দেখছি সেরামিকের রঙিন দুনিয়ার যাত্রা কম করেও 30,000 বছর আগের। প্রযুক্তি অথবা বিজ্ঞান কিছুই তো সে প্রাগৈতিহাসিক যুগে ছিল না। অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতাই এইসব সৃষ্টির মূল চালিকা শক্তি। এর সাথে যুক্ত হয়েছে প্রকৃতির অবদান। স্বাভাবিক একটা প্রশ্ন, সেরামিক্সের এত যে রঙের ঘনঘটা, এত ঔজ্জ্বল্য, এত রঙের ছটা শিল্পীরা তো ফুটিয়ে তুললেন অসাধারণ দক্ষতায়, কিন্তু রং পেলেন কোথায়? এই রঙের যোগানদার আসলে প্রকৃতি। জীব জগতে তো রঙের ছড়াছড়ি, অজৈব জগতে রং নিয়ে অতটা বাড়াবাড়ি না থাকলেও সংগ্রহের সংখ্যা নেহাত কম নয়। রংটা দীর্ঘস্থায়ী, চট করে খারাপ হয় না। এই সমস্ত রং আসলে কয়েকটি ধাতব যৌগ, আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, গোল্ড, এদের যৌগ। তালিকায় দু একটা অধাতুও পাওয়া যাবে, যেমন কার্বন আর সালফার। প্রকৃতিতে পাওয়া যায়, তাই রঙের ব্যবহারে কোনো অসুবিধেই নেই। অজন্তা গুহাচিত্রের রং নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। মোটামুটিভাবে লাল, হলুদ, বাদামি, কালো, সাদা আর নীল রং ব্যবহার হয়েছে সেখানে। লাল, হলুদ, বাদামি এই তিনটি রঙের উৎস মূলত আয়রন ঘটিত যৌগ, কালো রঙের উৎস কার্বন, নীল রঙের উৎস ল্যাপিস লাজুলি। রঙের গুঁড়ো জৈব আঠা দিয়ে দেয়ালে লাগানো হতো। সবুজ রং আনার জন্যে হলুদ আয়রন ঘটিত যৌগের সঙ্গে নীল ল্যাপিস লাজুলি মিশিয়ে নেওয়া হতো। ল্যাপিস লাজুলি অত্যন্ত জনপ্রিয় একটি অতি মূল্যবান রত্ন। উত্তর ভারতের কিছু কিছু অঞ্চলে, মধ্য এশিয়া আর পারস্যে এই রত্নের উৎস। ফারাওদের কফিন, ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেল, এমনকি তাজমহলের সৌন্দর্য বিকাশেও ল্যাপিস লাজুলি সহ অন্যান্য সেরামিক পদার্থের উজ্জ্বল রঙিন উপস্থিতি আমাদের অন্তরেও রঙের সঞ্চার করে।
0: সেরামিক্সের রংবাহার প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শঙ্কর ঘটক। আগামীকাল সকাল 8টায় জানা অজানায় শুনবেন এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব।
2: সকালের আড্ডায় এবার গান শোনার পালা। এই রবিবার আপনাদের গল্পে গানে ছন্দময় এক দিন কাটিয়ে দিক যাবতীয় আধার, যাবতীয় কালো। হয়ে উঠুক আপনার উদযাপন, আপনার ভালো লাগার দিন এই প্রিয় সপ্তাহের শেষ। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আজ আমি সৃজন।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কবি কণ্ঠে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি জয়া মিত্র, তাঁর সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন। আজ শুনবেন প্রথম পর্ব।

0: শ্রোতা বন্ধুরা, আজকের কবিকণ্ঠ অনুষ্ঠানে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কবিতা তার প্রাণের সম্পদ। কবিতাকে তিনি সৃষ্টি করেন এবং আগলে রাখেন, এমনভাবে আগলে রাখেন যে তার সেই যে যত্নের, তার আবেগের, তার মননের এই যে সৃষ্টি, সেই সৃষ্টি যাতে যথাযথভাবে প্রকাশিত হয়। কিন্তু কবিতার আঙিনায় তিনি থেমে থাকেননি। তিনি গল্পকার, ঔপন্যাসিক, সেই সঙ্গে সঙ্গে অনুবাদক, পত্রিকার সম্পাদক এবং পরিবেশ কর্মী। এত কিছুর পর অবশ্যই আপনাদের কাছে নামটি সুস্পষ্ট, তিনি জয়া মিত্র। নমস্কার জয়াদি।
1: নমস্কার।
0: আজকে কবিকণ্ঠ অনুষ্ঠানে যখন আপনাকে পেয়েছি, তখন আপনার কবিসত্তাকেই আমরা চাইব খানিকটা আমাদের শ্রোতাদের কাছে তুলে ধরতে। তবে তার পাশাপাশি এই সাহিত্যের আঙিনায় আপনার সঙ্গে পথ চলতে গেলে অবশ্যই আপনার সাহিত্যের যে অন্যান্য দিকগুলো, সেগুলো উঠে আসবে। তবে শুরুই করব একদম আপনার কবিতা দিয়ে।
1: আসলে কবিতা নিয়ে না আমার কেমন একটা সংকোচও আছে, অস্বস্তিও আছে। আমার মনে হয় কবিতা যেন খুব নিভৃতে পড়ার জিনিস, তাই জন্য সাধারণত আমি মানে কবিতা পাঠের অনুষ্ঠানে সাধারণত কখনো যাই না। ওই যে অনেক লোকের সামনে কবিতার অক্ষরগুলোকে আমি মাইক্রোফোনের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছি, আমার মনে হয় ওরা খুব অভিমান করছে যে এরকম তো কথা ছিল না। এখানে অবশ্য সেটা নয়, এখানে সেই নিভৃতির ভঙ্গিটা অন্তত আছে অনেকটা। আর রেডিওতে যারা শুনবেন তারা তো শুনবেন। আমি তাহলে প্রথম একটা কবিতা পড়ি যেটা আমাদের মনের মধ্যে শরৎকালের সঙ্গে বেশ জড়ানো। চণ্ডী কনক গৌরী। এই এসেছেন দেবী সোনালি রক্তিম পাদপীঠে, ইন্দ্র দিয়েছেন বজ্র, বরুণ দিলেন পাশ, রুদ্র তাঁকে দিলেন ত্রিশূল। কিন্তু কোন মাংস তাঁকে দিয়েছে হরিণী, ছুটে যেতে লক্ষিত হয় না খোর, রক্তাম্বর কটিবন্ধ ঘিরে কেবলই জ্বলে ওঠে বাতাসে আগুন।
0: বাহ, যে কবিতা আমরা শুনলাম, আরও পরপর দুই একটা কবিতা শুনি জয়াদি, তারপর আমরা কথায় আসি।
1: জল বালি ঘড়ি, এগুলো অনেক পুরনো কবিতা যদিও। এই ভালো, সময় মেপেছ বালি দিয়ে, বালুকা মসৃণ খুব, মায়াহীন ঝরে যায়, পাড় ধসে নেমে যেতে ঈশান মাত্র শব্দ করে নদী। এই ভালো, জল দিয়ে মেপেছ সময়, জল খুব ঝলাকলা জানে, ভাঙার ভিতরে ঘন ঘুম রাখে শব্দগুলি, হাড় সাদা ফেনা যায়, নিজস্ব বন্দর ছেড়ে ভেসে যায় রশি ছেঁড়া ভেলার কঙ্কাল, আমূল নুনের ছুরি খেয়ে ফেলে সব স্বপ্ন স্বাদ। তবু যত উপনদী দুর্বা ছুঁয়ে বয়ে যেতে যেতে ভাসান ভাসান কথা বলে।
0: বাহ, এই কবিতাটা শুনতে শুনতে আমার একটি ছোট্ট কবিতার কথা মনে পড়ল, যেখানেও রয়েছে জল এই শব্দটি, জলের শিকড়। মাটির অনেক নিচে নেমে গেছে জলের শিকড়, সেই ভয়ে মেঝে থেকে জেগে ওঠে পদ্মের করুণ লতাখানি, সমস্ত রাত্রিবন পার হয়ে নিজেকে সে নিয়ে চলে কুয়াশার দিকে, মাধুরীর সম্প্রপাত খুঁজতে সে নীল বনান্তরে যায় একা একা খালি পায়ে। এই যে কবিতা, দুটো কবিতার ক্ষেত্রে একরকম এবং প্রথম যে কবিতাটি শুনলাম সেই কবিতাটির ক্ষেত্রে অন্যরকম। এই কবিতা যদি ভাব চেতনা দর্শন একটা কাঠামো হয়, তবে তাকে তো সাজিয়ে তোলা হয় উপমা ভাষা এই সমস্তের ব্যবহারের মধ্যে দিয়ে। তো এই যে ভাষার ব্যবহার বা উপমা, এক্ষেত্রে প্রথম কবিতাটির মধ্যে একটা পৌরাণিক কাহিনীর চরিত্র পাওয়া গেল অনেক, শরতের সঙ্গে গৌরী ইত্যাদি ইত্যাদি। আবার পরের কবিতাগুলোর মধ্যে

0: আমরা পেলাম জলকে। জল এটা নিয়ে আপনার যে ক্ষেত্রভূমি সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু এই কবিতার শব্দ চয়ন এবং যে শব্দ দিয়ে আপনি আপনার ভাবটাকে প্রকাশ করেন, সেই শব্দ চয়ন বা উপমার ক্ষেত্রে আপনি কোন দিকটাকে বেছে নেন, কোন ক্ষেত্রটাকে বেছে নেন?
1: আসলে এটা না ঠিক আমার বেছে নেওয়ার উপরে নির্ভর করে না সেইভাবে। একটা লাইন নিজে থেকে তৈরি হয়ে আসে, তার মধ্যে নিশ্চয়ই আমার প্রিয় প্রসঙ্গগুলো থাকে। প্রিয় প্রসঙ্গ শব্দের হাত ধরেই তো বেশিরভাগ সময় আসে। যেমন ওই চণ্ডী কনক গৌরীতে ওই যে কোন মাংস তাকে দিয়েছে হরিণী, ছুটে যেতে লক্ষিত হয় না খুর, বাংলা কবিতার জগতের সঙ্গে পরিচিত যে কোনো মানুষ খুব সহজেই কিন্তু চর্যাপদকে খুঁজে পাবেন। মানে ওই যে একটা প্রতিমা থেকে আরেকটা প্রতিমায় চলে যায়, এই জার্নিটা নিজে থেকে খানিকটা হয়ে আসে। আমি যেটাকে তৈরি করব বলে করছি সেরকম নয়। পৌরাণিক প্রসঙ্গ, লোক প্রসঙ্গ, এইটা আমার কবিতায় খুব বারবার ঘুরে আসে।
0: পৌরাণিক প্রসঙ্গ, লোকগাথা, লোককাহিনী, আপনার উপন্যাস বা গল্পে যেভাবে মানব জীবন, সমাজ এগুলো খুব প্রকটভাবে উঠে আসে আর কি, কবিতার ক্ষেত্রে কি প্রকৃতি, প্রেম, মানব জীবন এর মধ্যে কোন জায়গাটাকে আপনি বেশি প্রকাশ করতে চান?
1: এইটাও বলা খুব মুশকিল, কেন আমার মাথার মধ্যে এরা সবাই এমন জড়িয়ে মড়িয়ে থাকে যে কে যে কখন প্রকাশ পাচ্ছে কবিতায় ওরা নিজেদের মেজাজ মর্জি মতো আসে। আমার হয় কি যে মনের মধ্যে একটা কথা কিছু থমথম করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে সেটা কখন প্রকাশিত হবে, ঠিক কীরকম চেহারা নিয়ে প্রকাশিত হবে। গদ্যের ক্ষেত্রে শুরু করতে অনেকটা সময় লাগে, কিন্তু একবার লিখতে শুরু করলে তারপরে তার সে একটা নিজস্ব গতি নিয়ে আসে। কবিতায় তো তা হয় না। কবিতায় আমার নিজের ক্ষেত্রে কবিতা আসলে নীরবতার একটা কাঠামো, খালি কিছু শব্দ দিয়ে তার একটা ফ্রেম তৈরি করা হয়। ঠিক যেমন একটা ঘর আসলে তো শূন্যতা, কয়েকটা পাঁচিল চারিদিকে দিয়ে শূন্যতাটাকে আমি ফ্রেমের মধ্যে ধরেছি। আমার কাছে কবিতাও অনেকটা তাই, নীরবতাকে কিছু শব্দের একটা ফ্রেমওয়ার্ক দিয়ে ধরে রেখেছি, কিন্তু তার ভেতরে ঢুকতে হলে আসলে ওই নীরবতাগুলোর ভেতরে যা আছে সেইটাই ঢুকতে হবে, শব্দ হয়তো খুব কম।
0: পাঠককে কবিতা পড়বার সময়, কবিতার রস আস্বাদন করবার সময় তারও তার যে নিজস্ব পড়াশুনোর পরিধি সেটাকেও প্রস্তুত রাখতে হবে।
1: সবসময় পড়াশুনোর পরিধি নাও হতে পারে, মানে বোধ, অভিজ্ঞতা প্রতিদিনের। আমিও তো এই সমাজেরই একজন সাধারণ লোক যে প্রতিদিনের অভিজ্ঞতারই মধ্যে থেকে কিছুটা অংশ কবিতার মধ্যে উঠে এলো।
0: কিন্তু এটা তো আপনি বলছেন এই সমাজের একজন সাধারণ মানুষ, কিন্তু আপনার আজকের যে কবিতা বা আটের দশকে আপনার যে কবিতার প্রথম বই প্রকাশ হয়েছিল সেই সময়ের আগে, অনেক আগে, আপনার পারিবারিক, পারিপার্শ্বিক আবহ কিভাবে আপনাকে এই কবিতা লেখা বা সাহিত্য বা লেখালেখির প্রতি অনুপ্রাণিত করলো?
1: এইটা না একটা খুব মজার জিনিস, আমার কিন্তু লেখা প্রথম প্রকাশিত হচ্ছে, ছাপা হচ্ছে আমার 40 বছর বয়সেরও পরে। কেননা খুব ছোট থেকে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম আমি তখনও বোধ হয় লিখতাম। খুব ছোটবেলায় আমরা একটা পাহাড়ি শহরে থাকতাম, এত সুন্দর চারিদিকটা, এত গাছপালা, বরফের পাহাড় ঢাকা, অনেক লাইন আমার হঠাৎ হঠাৎ মনে পড়তো। আর আমি খুব ছোট থেকে 3-4 বছর বয়স থেকে আমি শুধুমাত্র অক্ষর পড়া ছাড়া আর কিচ্ছু করিনি, আমি কোনো দিন খেলতে যাইনি জীবনে। আমার একমাত্র সারাদিন কাটাবার উপায় ছিল ছাপা অক্ষর পড়ে যাওয়া, মানে বুঝতে পারি না বুঝতে পারি, ওই পড়তে পড়তেই অক্ষরের শব্দগুলোর কিছু মানে তৈরি হতো। একটা পৃষ্ঠা পড়ে 6টা শব্দের আমি মানে বুঝতে পারলাম, বাকিটা আমি বানাতাম। মা কোনোদিন বলেননি যে এই বইটা পড়ো না, মুশকিল একটাই ছিল মানে জিজ্ঞেস করলে কোনোদিন বলে দেবে না, পড়ো, পড়তে পড়তেই বুঝতে পারবে। ওইখান থেকে শব্দ চলে আসতো। এবার একটা হঠাৎ লাইন হয়তো আমার মনে পড়লো, ওই রাত্রিবেলা মানে এই অক্টোবর নভেম্বর মাসে খুব ঠান্ডা যখন পড়তো তখন না সারা রাত ধরে

0: কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে তো, কোন কোন দিন তিন চার দিন, একটা না দিন রাত সব সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কিরকম যেন একটা কষ্ট হতো, আমার হয়তো তখন 6 বছর 7 বছর বয়স, কিরকম একটা কষ্ট হতো, মন খারাপ লাগতো, বা বাতাস দিচ্ছে পাইন গাছের ভিতর দিয়ে, কিছু একটা লাইন আমার মনে পড়েছে, আমি সেটা মাকে দেখালাম বা মাকে বললাম। মা কিন্তু কোনোদিন বলতেন না যে এটাকে কবিতা বলে, তুমি একটা কবিতা লিখেছ, মা খালি বলতেন ও আচ্ছা ঠিক আছে লিখে রাখো। আমার একটা খাতা ছিল, তার মধ্যে আমি কোথাও কিছু পড়ে ভালো লাগলে আমার সেই তাড়াবাঁকা হাতের লেখা তখনও তাতেই লিখে রাখতাম। সেই খাতাটিতেই কিন্তু আমি রবীন্দ্রনাথের কবিতার পাশাপাশি আমার নিজের লাইনও লিখে রেখেছি।
1: আচ্ছা,
0: ফলে এটা কবিতা, এটা একটা আলাদা জিনিস, এটা সকলের সকলে করে না, এই বোধটা আমার হয় যখন প্লেন্সে এসে ক্লাস টেনে স্কুলে ভর্তি হলাম ব্রাহ্মগার্লসে, তখন আমার কাছে এটা পরিষ্কার হলো বন্ধুদের কথাবার্তা থেকে যে এটা সকলের হয় না।
1: ঠিক, তো আপনার শৈশব মানে পরিবারে বাবা বাইরেই বেশিরভাগ সময় থাকতেন, তিনি মিলিটারি চিকিৎসক ছিলেন, মা মাকে পেয়েছেন, মা মামা বাড়ি সূত্রে বেনারসকেও তো আপনি অনেকটা সময় পেয়েছেন।
0: কেননা আমাদের বাড়ি তো বেনারসে, মানে আমরা 5 প্রজন্ম ধরে বেনারসে থেকেছি, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে বিশেষ করে মাকে ধরি খুব পড়াশুনোর চর্চা ছিল। আর আমার মাকে তো আমি মজা করে বলি যে রবীন্দ্র রচনা বলি যদি দুটো পা থাকতো না তাহলে সেটা আমার মা হতো, কেননা মা যতটুকুনি সময় বার করতে পারতেন, বড় পরিবার ছিল আমাদের, কাকা পিসিরা ছিলেন, ঠাকুমা ছিলেন, এবং কোনোরকমভাবে বেনারসের সেই পরিবারে বাংলা সংস্কৃতির চর্চা ছিল না, কাকা ঠাকারা সব বিএইচু ছাত্র, পিসি বসন্ত কলেজে পড়ে, কিন্তু মা ওই বড় পরিবারের সব কিছু সামলে, মানে ছোট ছোট দেওয়ানদের লেখাপড়া থেকে আরম্ভ করে সংসার সব সামলেও, পয়লা বৈশাখ 25শে বৈশাখ ছাদে সন্ধেবেলা ওই কাকাদের তাদের বন্ধুদের সবাইকে ডেকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত, মা নিজে অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন আর ওদেরকেও খুব উৎসাহ দিতেন, কেউ একটা গান গাইলো কেউ দুটো গান গাইলো, আর আমি চুপ করে মায়ের পাশে ঘেঁষে বসে থাকতাম। ফলে চেতনার ভিতরে না আস্তে আস্তে কখন যেন মানে চেতনার স্তরগুলো তৈরি হয়েছে শব্দ দিয়ে।
1: বেশ, তো সেই সময় যে চেতনা আপনার সেই ছোটবেলায় মানে পাহাড়ি এলাকা, পরবর্তী সময়ে সমতল ব্রাহ্মগার্লস, এই যে জায়গাগুলো পরবর্তী সময়ে আপনি যখন পরিণত বয়সে লিখছেন তার মধ্যে তো এসে ধরা দিয়েছে।
0: সে তো দেয়, কেননা স্মৃতি ছাড়া লেখার তো কোনো ভিত্তি থাকে না, মাটি তো থাকে না স্মৃতি ছাড়া, ওইখানটায় দাঁড়িয়ে তারপরে একটা লেখা হাত পা মেলতে পারে।
1: ঠিক,
0: তো ফলে বারবারই, আর এখন তো বিশেষ করে লেখার ক্ষেত্রে আমার নিজের খুব মনে হয় যে যা যা আমরা অর্জন করি, যা যে অভিজ্ঞতা যে ভাবনা আমরা অর্জন করি, এইটা ক্রমাগত আরেকজনকে দিয়ে দিতে হবে, কেননা আমিও তো পেয়েছি অন্যদের হাত থেকে, আমি যদি ওটা হাতে করে দিয়ে দিতে না থাকি তাহলে ওই ধারাটা তো ওখানে কোথাও আটকে গেল। তাই জন্য এখন আমার না ওই গল্প বলার জায়গাটা খুব ভালো লাগে,
1: বা
0: তাই জন্য ওই ছোটবেলার গল্পগুলো আবার ফিরে ফিরে আসে।
1: ছোটবেলার গল্প এবং এখনকার প্রজন্মের হাতে সেই ব্যাটন তুলে দেওয়ার, রিলে রেসের বা মশাল তুলে দেওয়া, এই যে বিষয়টা আপনি বলছেন, এই বিষয়ে অতি সম্প্রতি আর কি যে শিশু সাহিত্য আজকে প্রায় রুদ্ধ স্রোত, আর কি যেই শিশু সাহিত্য বলে আমরা পাই না, সেই সময়ে দাঁড়িয়ে আপনার বই বাচ্চাদের জন্য
0: চার পাঁচজন বন্ধু,
1: এটি অতি সম্প্রতি শিশু সাহিত্য একাডেমি লাভ করেছে আর কি। তো এই যে শিশুদের মধ্যে সেই গল্প বলার আঙ্গিকে আর কি আপনি তাদের হাতে সেই মশাল তুলে দিচ্ছেন, আপনার অনুভূতির আপনারই
0: মশাল কিনা জানি না, কিন্তু আমার খুদকুড়ো যা আছে আমি ওদের হাতে দেওয়ার চেষ্টা করছি সেটা।
1: আপনার যে সঞ্চয়, আপনার যে সংগ্রহ, সেইখানে আবারও আসবো আপনার কবিতার পাতায় আর কি।
0: এই যেমন গল্পের ক্ষেত্রেও বইয়ের ক্ষেত্রেও আমি নিজে খুব একটা ছোটদের বই বড়দের বই এই ভাগটায় বিশ্বাস করি না, আমার মনে হয় যে সব বইই সকলের কাছে খোলা, কিন্তু সকলের হয়তো সব বইয়ে আগ্রহ তৈরি হয় না।
1: ঠিক ঠিক,
0: আরেকটা

0: যায় সেটা হচ্ছে যে ভালো সাহিত্য আর তত ভালো নয় এমন সাহিত্য অনেক সময়। মানে এই বাংলা ভাষায় আমাদের একটা বিরাট সৌভাগ্য, আমি জানি না পৃথিবীর আর কোনো ভাষায় এতজন অসম্ভব ভালো লেখক তারা ছোটদের জন্য আলাদা করে লিখেছেন। লীলা মজুমদার তো আরও অনেক পরে, কিন্তু তার অনেক আগে থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আলাদা করে যে সরল করে, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটদের জন্য লিখছেন বলছি, যেটা আমি বলছিলাম যে আমি ছোটদের লেখা বড়দের লেখার পার্থক্যে বিশ্বাস করি না। ছোটদের জন্য মানে কতটুকু শকুন্তলার গল্পটাকে কি ললিত ভাষায় লিখছেন, যেন যে একটু কম কঠিন বুঝতে পারে সেও যাতে বুঝতে পারে, ওই সৌন্দর্যটাকে ধরে দিচ্ছেন। তারপরে তো আছেন উপেন্দ্র কিশোর, লীলা মজুমদার থেকে আরম্ভ করে আমাদের বড় বড় সাহিত্যিকরা, প্রণম্য সাহিত্যিকরা প্রত্যেকে ছোটদের জন্য লিখেছেন। অথচ এখন একটা দুঃখ হয় কি, ছোটদের সাহিত্যের নামে এত বেশি খুব ভায়োলেন্সের লেখা লেখা হয়, কম্পিটিশন, গুপ্তধন, হিংসা, আরও বেশি পাওয়ার ইচ্ছে, এইগুলো বড্ড বেশি লেখা হয়। তার পাশাপাশি অন্য লেখাও হয়। তো আমার নিজেরও খুব ইচ্ছে হয় যে ছোটদের সঙ্গে যখন কথা বলবো তখন না ওদেরকে সুন্দর জিনিসটা দেখাবো, যে অনেক সমস্যা আছে সে তো ওরা দিনরাত শুনছে, বড়দের কাছ থেকে শুনছে, চারিদিকে শুনছে, দেখছে, কিন্তু পাশাপাশি যে সুন্দর বলে কিছু জিনিস আছে, মানে তুমি পৃথিবীতে এসেছো বলে তুমি এত সুন্দর কিছু পাচ্ছ, বন্ধুত্ব বলে একটা জিনিস আছে, তোমার চারিপাশে প্রকৃতির এত সুন্দর সব জিনিস আছে, যেমন তুমি যেমন ছবি তোলা, পাখির ছবি তোলা দিয়ে তুমি একটা আলাদা ভাষা তৈরি করো, তো ওই পাখি জিনিসটাকে ছোটদের সামনে খুলে দেওয়া যে দেখো তোমার একেবারে আশেপাশে আছে কিন্তু কি বিস্ময় এইটুকু একটা অস্তিত্ব সেই এত বড় পৃথিবীর মধ্যে চলাফেরা করছে। একটা মৌমাছি সে নড়াচড়া করে সূর্যের সঙ্গে তার যে অ্যাঙ্গেল তৈরি হয় শরীরের সেইটা অবলম্বন করে। আমার মনে হয় কি এই বিস্ময়গুলো একটা মানুষকে যদি ধরিয়ে দেওয়া হয় না সে আপনা থেকেই ভাববে এগুলোকে রক্ষা করার কথা। পৃথিবীর সঙ্গে বড়র সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, এইটা জানলে নিজ কাজ করা, হিংসা করা, এটার ক্ষেত্রে তার ভিতর থেকে কোথাও একটা ইচ্ছা হবে না।
1: এই যে রাস্তা, সেই রাস্তাও তো অতি সম্প্রতি আপনার দুই মলাটের মধ্যে ধরা দিয়েছে।
0: রাস্তার শুরু আসলে সেটাও তাই, প্রত্যেকটা বাড়ির সামনে থেকেই যখন একটা বাচ্চা বেরোয় তার তো মনে হয় যে রাস্তাটা ওখান থেকেই শুরু হলো, বা বড়দেরও মনে হয়। এই বইটার নামটাও সেখান থেকেই এসেছে, যে আমাদের বাগানের গেট খুলে, কারশেঙের বাড়িতে বাগানের গেট খুলে বেরোতাম, আমাদের ওইখান থেকে রাস্তাটা শুরু হতো। রাস্তাটা কিন্তু তার অনেক দূর থেকে আসছে, চলেও যাচ্ছে অনেক দূরে, কিন্তু আমাদের রাস্তাটা ওই বড় রাস্তার মধ্যে গিয়ে ঢুকলো। এবার এটা তো জীবনের ক্ষেত্রেও সত্যি, কিন্তু ওই রাস্তার শুরুটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ।
1: অবশ্যই,
0: কেননা খুব ভালোবাসা দিয়ে ওটা শুরু হয়, ওইটা দিয়ে একটা ছোট মানুষ সে বাইরে বড়টার দিকে যায়, তার প্রচণ্ড আগ্রহ থাকে ওইখানে কি আছে। একজন বয়স্ক মানুষ সেও ওই জায়গাটায় দাঁড়িয়ে পুরো পৃথিবীকে দেখতে পায়, সে যদি শারীরিকভাবে আটকে গিয়ে থাকে কিন্তু ওই জানলাটাই হয়তো তার রাস্তার শুরু। ধরো আমি যখন জেলখানায় ছিলাম, প্রেসিডেন্সি জেলে, একটা ছোট্ট একটা গর্ত বলাই ভালো সেটাকে, 1.5 ফুট বাই 2 ফুট এরকম একটা ভেন্টিলেটর ছিল, যেটা মাটি থেকে প্রায় 3-3.5 ফুট উঁচুতে, তো কনুই, দুটো কনুই ওই ওটার জানলার ফ্রেমের ওপরে লাগিয়ে নিজের শরীরটাকে ঝাঁকানি দিয়ে তুলতাম। মাটি থেকে প্রায় ফুটখানেক উঠে গেলে ওইটা দিয়ে ভবানী ভবনের মাথাটা কেবল দেখা যেত, আর কয়েকটা কাঁঠাল গাছের পাতা। কিন্তু আমার কাছে কিন্তু ওইটাই রাস্তা ছিল, মানে প্রায় 1.5-2 বছর বাইরে যাওয়ার ওইটাই রাস্তা, ওইটা দিয়ে আমি বাইরের পৃথিবীকে দেখতে,
1: বাইরের পৃথিবীকে দেখা,
0: শুধু দেখতে পাই না, ওখান থেকে ওর পিছন দিকে কোথাও একটা বোধ হয় পুলিশ কোয়ার্টার টোয়ার্টার ছিল, সেখানকার রান্নার গন্ধ ভেসে আসতো, আর গন্ধ তো সাংঘাতিকভাবে স্মৃতি নিয়ে আসে, একটা রান্নার গন্ধ থেকে তুমি ঝুপ করে 1 সেকেন্ডে মায়ের রান্নাঘরে চলে যাবে, শৈশবে ফিরে যাবে, হোস্টেলের দিনে ফিরে যাবে।
1: ঠিক,
0: তো ওই সব জায়গা থেকেই না, দেখতে চাইলেই, বেরোতে চাইলেই রাস্তাটা শুরু হয়।
1: সেই যে প্রেসিডেন্সি জেলের দিনগুলো বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে থাকার অভিজ্ঞতা এবং সেই জীবনটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা আর কি।

0: অত্যাচার, তাকে আঙ্গুল দিয়ে দেখানো এর অত্যাচার, অমুক এই আকারে নয়, এটা আপনার হন্যমানে এসছে, যে হন্যমান আনন্দ পুরস্কার পেয়েছে। আবার আপনার গল্প সংকলনের মধ্যে যে গল্প, তার মধ্যেও অনেক জায়গায় এসছে, সেগুলো ছায়াপাত ঘটিয়েছে আর কি সেখানে, কিন্তু কখনোই সে অর্থে দোষারোপ বা সেই মুহূর্তটাকে টেনে নিয়ে এসে সেটাকে গুরুত্ব দেওয়া এমনটা হয়নি। কবিতার ক্ষেত্রে আপনার যে লালন, যে শব্দ দিয়ে যে সৃষ্টি, সেই জায়গাটায় আমরা আবারও যদি একটু ফিরে যাই,
1: হ্যাঁ, মানে জেলখানার সময়টাও কিন্তু আমার কাছে কোনো সময় খুব তিক্ত স্মৃতি বা তিক্ত অভিজ্ঞতা নয়, কেননা আমি সবসময় ভাবি যে যদি ওই সময়টা, ওই চার বছর, একটা মানুষের জীবনে চার বছর খুব বড় সময় নয়, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ওটা আমার এমন একটা সম্পদের ভাণ্ডার, ওইখানে যদি না যেতাম না তাহলে আমি কখনো আমার দেশের মুখ দেখতে পেতাম না। ওইটা আমার কাছে সত্যি সত্যি একটা শেখার শুরু, মানে আমার দেশের সত্যিকারের মেয়েদের কীরকম জীবন, কী সমস্যা, তার থেকেও বেশি কী অসম্ভব তাদের ভালোবাসবার আর বেঁচে থাকবার ক্ষমতা, যে ওইখানেও যেখানে মানুষকে কষ্ট দেওয়ার জন্যই রাখা হয় সেখানেও কীরকম একটা ফাটলের ভেতর থেকে যেরকম একটা গাছ বেরোয়, মানুষের ভালোবাসার আবেগ, তার বেঁচে থাকার স্বভাব, সেটা কীরকম না ওই পাহাড়ের, মানে ওই পাঁচিলের নিষ্ঠুরতার ভিতর থেকেও কিন্তু একবারে পরিষ্কার ফুটে ওঠে। ফলে আমার কাছে জেলের ছোট ছোট স্মৃতিগুলো যে এখনও আমার কথায় কথায় চলে আসে, সেটা কিন্তু কোনো দুঃখের স্মৃতি, তিক্ততা, আমি কত কষ্ট করেছি, একেবারেই এরকম নয়।
0: সেই জীবনটাকে যে প্রকটভাবে তুলে ধরে সেটা নয়,
1: একদম না,
0: কিন্তু বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেই সময়ের কিছু কিছু ছায়াপাত ঘটে থাকে।
1: এই যেমন এক্ষুনি বললাম যে সবসময় প্রসঙ্গে চলে আসে কথাটা, সহজ সাধারণ জীবন, এইটা আমার কাছে ক্রমশই বেশি বেশি মূল্যবান হয়ে উঠছে। কবিতাও তো তারই একটা অংশ, বেঁচে থাকার একটা অংশ। তো একটু একটু অলংকার বহুল একটা কবিতা পড়ি, তারপরে একটা অন্যরকম কবিতা পড়ব। রঙের জন্ম প্রথমে ছিল শুধু রং, রঙের গভীর থেকে শেষে আকাশ উঠে এলো, তারপর জল তল ভেদ করে উঠেছে পাথর ভূমি, রঙকে সে আপন শরীরে নিল, সেই আরম্ভ ও অন্তহীন আকাশ জলের মাঝখানে, আরম্ভ ও অন্তহীন রং কোলে বসে রইল সবচেয়ে শেষে যে এসেছে, যে আকাশ ও অগ্নিকে জেনেছে, যে জেনেছে মৃত্যু ও পুনরুত্থান, তার দুপায়ে শস্যের গুছি, দুর্বার বাগান, তার চুল ছুঁয়ে জমে আছে অগাধ পাথর, তারপর সাপদের দিকে চলে গেল হলুদ রঙেরা, নীলে নীল পাতার রং সবুজে মৃত্যুর ছাপ, শীত ঘুম ভেঙে জন্ম নেওয়া সাদা।
0: বাহ, আচ্ছা জয়াদীপ, এই উদ্দালক নামে ডাকো, প্রত্নপ্রস্তরের গান, দীর্ঘ একতারা, দহন পর্ব, হলুদ রঙের পৃথিবী সই, দহন পর্ব, উবুদশ, এছাড়া আপনার কাছে এই মুহূর্তে কালো ময়ূর নাচে, ধরতে গেলে হাটের সময় থেকে 2013 এই সময়সীমায় আমরা এই সমস্ত কবিতার বইগুলো পেলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো কবিতা সংকলন আমরা পেলাম না কেন?
1: হ্যাঁ, এটা নিয়ে প্রকাশকদের সঙ্গে মাঝে মাঝে আমার খুব মতবিরোধ হয়। যেমন দু একজন বলেছিলেন যে কবিতা সমগ্র দিন, তো আমি বললাম যে সে কি, আমার কি কবিতা লেখা শেষ হয়ে গিয়েছে নাকি?
0: আচ্ছা,
1: তো বললেন যে আচ্ছা ঠিক আছে, সমগ্র না হয় তো কবিতা সংকলন দিন। তো আমার না কীরকম যেন, ওই যে বললাম কবিতাগুলোকে এক জায়গায় বেঁধে ছেপে তারপরে চলে যাবে অনেক অচেনা লোকেদের হাতে, কী বা এই কবিতাগুলোর মধ্যে আছে, এরকম একটা খুব অস্বস্তি হতে থাকে। মানে তোমাকে বলি, উদ্দালক নামে ডাকো একটা খুব জোর জবরদস্তি করে দু তিনজন বন্ধু, তারা পুরো ম্যানস্ক্রিপ্ট তারা তৈরি করেছিলেন, আমার খাতাপত্র নিয়ে চলে গিয়েছিলেন। ঠিক আছে, নাম কবিতা আমি একটা বেছে দিলাম, তারপরে শুনলাম যে গণেশ পাইন ওই কবিতাটা পড়ে নিজে একটা ছবি এঁকে দিয়েছেন উদ্দালক থিম ধরে। আমি তো প্রচণ্ড উত্তেজিত, তারপরে যতদিন ধরে কথা হচ্ছে, বইটা ছাপা হচ্ছে টচ্ছে সব,

0: গণেশ পিতার আঁকা ছবি দিয়ে মলাট হচ্ছে, আমার না মাথায় আর কিছু আসছে না, গণেশ তার ছবি ছাপা হচ্ছে আমার বইয়ের মলাটে, কিরকম হবে ছবিটা? উনি আবার একটা ছোট্ট প্রিন্ট পাঠিয়ে লিখে পাঠিয়েছেন, এটা চলবে? তো উত্তরই কী দেবো? কিন্তু তারপরে কলকাতায় এলাম, টেবিলের ওপরে স্ট্যাক করে সাজানো আছে। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে প্রথমেই যে আমি দৌড়ে কোথাও পালিয়ে যাই, কেননা পাতাগুলো খুলে সেই প্রথম কবিতা ছাপা দেখছি। তো আমার মনে হচ্ছে এই শব্দগুলো যেভাবে ছাপা আছে, নৈর্ব্যক্তিক ছাপাখানার কতগুলো জঞ্জালের মতো দেখতে জিনিস, এটা তো আমার কবিতাই নয়, আমি জানি না ওগুলো শব্দগুলো কীরকম দেখতে হয়ে গিয়েছে, মানে প্রচণ্ড রকম ভয় লেগেছিল প্রথমে।
1: তার মানে ওই নিজ সন্তান,
0: হ্যাঁ, তাকে হঠাৎ একটা বাইরে স্কুল ড্রেস পরিয়ে দিলে কেমন একটা লাগে না?
1: সেটাই, কিন্তু সেই সন্তানকে তো তার জন্য আমরা কবিকণ্ঠ অনুষ্ঠানে আপনার সঙ্গেই নিয়ে এসেছি আর কি, মানে আপনিও এসেছেন সন্তানের হাত ধরে।
0: হ্যাঁ, তুমি যে আমার কবিতা পড়লে আমার খুব অবাক লাগলো। আমি জানি যে তুমি খুব ভালো আবৃত্তি করো, বহুদিন ধরে কবিতা পড়ো, কিন্তু সত্যি সত্যি বাইরের কেউ আমার কবিতা পড়ে এটা না আমার বিশ্বাস হতে চায় না।
1: আসলে আপনার বোধহয় একটা ভিতরে ভয় থাকে যে আপনি যে কবিতাটিকে যেভাবে জন্ম দিয়েছেন কেউ তাকে হত্যা করলো কি না আর কি,
0: কিংবা হয়তো চিনতে পারলো না।
1: সেই জন্য পাঠকের একটা চিন্তনের জায়গাও, ক্ষেত্র থাকা দরকার।
0: তুমি বলছিলে যে মানে পাঠককে অন্যান্য জিনিস পড়ার সঙ্গে পরিচিত হতে হবে, সেরকম হতে হবে না, একদম আমাদের রোজকার জীবন যেমনভাবে বাঁচি, আমার মনে হয় আমরা অনুভবও করি এটা কখনো কখনো। এই কবিতাটার নাম সুন্দর দিন। আমার খুব ভালো লাগে যেদিন বাড়িতে থাকি সারাদিন, নিরিবিলি আপন মনে ঘর ঘর যাই, চা করে খাই, ইচ্ছে মতো তাক থেকে নামিয়ে আনি যে বইটা অনেক দিন ধরে পড়ব বলে ভাবছি। সেদিন সকালে হাঁটতে যেতে পারি নদীর ধারে, আমাদের সেই ছোট নদীটির নাম শোকনাশিনী। পুরনো ফাইল একটা দুটো গোছাই, বুনে শেষ করি মেয়ের জন্য সবুজ সোয়েটারের গলা। আজ আমার ভাত পুড়ে যায়নি, তীক্ষ্ণ ঝগড়া শব্দ আসেনি প্রতিবেশীর বাড়ি থেকে, কাগজে আজ কোনো খুনের খবর নেই। বাগানে রোগা শ্বেতকাঞ্চন গাছটার তলায় কদিনের বৃষ্টিতে এত চারা ফুটেছে যেন নোটে শাক। দুপুরে মেঘ করেছে জানলায়, সেখানে দাঁড়িয়ে রাস্তা দেখছে সামনের বাড়ির বউ, ইলেকট্রিকের তারে বসে দোল খাচ্ছে ফিঙে। খুব সাধারণ একটি দিন কাটাতে পারা কি যে আশ্চর্য সুন্দর।
1: বাহ, এই যে কবিতাটি যেখানে শেষ হলো সেইখানেই আমরা আমাদের আজকের যে পর্ব, অর্থাৎ প্রথম পর্ব শেষ করব। এরপরে জয়াদির হাত ধরে আবারও হাজির হব আগামী পর্বে এই অনুষ্ঠানে, কবিকণ্ঠ অনুষ্ঠানে। জয়াদি, আপনাকে আমাদের অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।
2: কবিকণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জয়া মিত্রের সাক্ষাৎকার, আলাপচারিতায় ছিলেন কৌশিক সেন। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।
3: এতক্ষণ শুনছিলেন কবিকণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি।
4: ষোলো আনা বাঙালি।
2: আজকের অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ, তার সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
5: আজ ষোলো আনা বাঙালিতে আমরা যাকে সামনে পেয়েছি, স্টুডিওটা একেবারে ঝলমল করে উঠেছে। সেই ছোটবেলার আমাদের একটা সময়ে ভেসে উঠছে বেশ কিছু পরিচিত টেলিভিশনের কাজ, যেগুলো টিভি খুললেই যেসব মুখগুলো আমাদের সামনে একেবারে ভেসে উঠত, বা যাদের কথা মানে টেলিভিশনে যাদের পর্দায় অভিনীত চরিত্রগুলো দেখে আমাদের

0: টেলিভিশনের সঙ্গে আমরা কানেক্ট করতে শিখেছি, তেমনই একজন অভিনেত্রী রয়েছেন আমাদের সঙ্গে, অভিনেত্রী রেশমি ঘোষ রয়েছেন। প্রথমেই তাকে আমরা আকাশবাণী স্টুডিওয় স্বাগত জানাই।
1: ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
0: আমরা আপনার কাজ এবং আপনার জীবন পথ নিয়ে কথা বলবো এই ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে। প্রথমেই আমি একটা প্রশ্ন দিয়েই শুরু করব। রেশমি ঘোষ, আপনি অনেক হিন্দি জনপ্রিয় টেলিভিশন মানে কাজ করেছেন, সিনেমা সামান্য করলেও সিনেমাও হিন্দি সিনেমায় কাজ করেছেন, তো তাহলে কতটা মনে প্রাণে এখনো বাঙালি আপনি?
1: যদি বাঙালি আনার কথা আমি বলি তো আমি প্রচণ্ডভাবে বাঙালি, কারণ আমি অ্যাকচুয়ালি তো এখানেই জন্মেছি কলকাতাতে। আর আমি মানে অনেক আমার বন্ধুরা আছে কলকাতার বন্ধুরা যারা বলে তুই তো বাংলা বলতেই পারিস না, কিন্তু আমি যথেষ্ট বাঙালি, আমি বাংলা পড়েওছি, পড়তে জানি আজও, হিন্দি ভালোবাসি ছোটবেলা থেকে, হয়তো সেই কারণে ডিভাইন মানে আমি ওই অপরচুনিটিটা পেয়েছি, আর ওটা মানে প্রচণ্ড ভালোভাবে আমি পেয়েছি, সেজন্য আমি গ্র্যাব করে নিয়েছি আর ওই ওই ছাড়া। কিন্তু যদি বলেন যে আমি বাঙালি কিনা, মানে বাঙালি আনাটা কি, বাবা একটা বাঙালির ভীষণ ভালোবাসে, কারণ আমি খেতে ভালোবাসি, আমি শাড়ি পরতে ভালোবাসি, আমার মধ্যে ওই ওয়ার্মটা আছে স্পেশালি, যেটা বাঙালিদের মধ্যে আমি ছোট্ট থেকে দেখেছি। And proud to be a Bengali.
0: বাহ, এই যে আপনি বলছিলেন আপনি খেতে ভালোবাসেন, তো কি কি খেতে ভালোবাসেন আমরা একটু শুনবো তালিকা।
1: খেতে কি না ভালোবাসি, অনেকে বলে যে মিষ্টি খেতে ভালোবাসি, আমিও বাসি, কিন্তু চেষ্টা করি যাতে বেশি না খাই, কারণ একটা এজের পরে না মানে তুমি যতই এক্সারসাইজ করো যাই করো মানে বাজেভাবে হেলথকে মানে শরীরকে অ্যাট্যাক করে, কারণ হরমোনাল চেঞ্জ হয়। এবার এই জন্য আমি এগুলো বলছি কারণ আমারও তো একটা বয়সের ইয়েতে এসেছি, তো এই জন্য বলছি ওটাকে সাবধান করতে হয়। কিন্তু এই মেয়েকে কে বোঝাবে কি একটু তুই কম খা, মানে আমার বাড়িতে বন্ধুরা সবাই বলে, আমিও জানি অনেক ব্ল্যাক কফি খাই, অনেক ভীষণ ভালোবাসি খেতে, কিন্তু মিষ্টি ছাড়া যায় বলো তো? আমি মিষ্টি ভীষণ ভালোবাসি, আর তাছাড়া আমি ভাতটা খাই না ডেফিনেটলি, আমি ওর জায়গায় মিলেট খাই, কিন্তু আমি সব খাই, কি খাই না এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমি ডেফিনেটলি চেষ্টা করি মিষ্টিটাকে কন্ট্রোল করার, কারণ কিন্তু পারি না, খাই আমি সব।
0: ঠিকই আছে, কারণ বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে না তাহলে আর বাঙালি হলো
1: কি?
0: তো সেই জন্য হ্যাঁ, এক্সারসাইজ বা নিয়মিত শরীর চর্চা এক্ষেত্রে নিশ্চয়ই প্রয়োজন।
1: ডেফিনেটলি এটা ভীষণ সব এগুলো মজা যেগুলো কথা সেই সব খুবই ভালো লাগছে, কিন্তু এক্সারসাইজ ছাড়া মানে আমি অসুস্থ হতে পারি, আমি হয়তো কাজ করছি না এটা হতে পারে, কিন্তু আমি এক্সারসাইজ ছাড়িনি, মানে যখন যতটা পারি আমি ডেফিনেটলি করি, সেটা যোগা বলো কি প্রাণায়াম বলো এই সব। আমি জিমে ওয়ার্কআউট প্রথমে করতাম, এন্ড আই ডোন্ট বিলিভ ইন জিম ওয়ার্কআউট, আই বিলিভ ইন শরীর চর্চা করা। আর এইটা যে যোগা করি আর সব প্রাণায়াম করি, ডিফারেন্ট কাইন্ডস অফ যোগা সব করি, আমি বাড়িতেই করি, কিন্তু আমি করি ডেফিনেটলি, মানে আর সেইটা সেই সূত্রে আমি খাওয়া দাওয়া ডেফিনেটলি খুব ডিসিপ্লিন, আমি ভুলভাল খাই না, মিষ্টিটা খেতে ভালোবাসি, এটা কাউকে না, আচ্ছা এখন সবাই শুনতে পাচ্ছে যাকে, কিন্তু আমার ভীষণ আমার কাছে আমাকে যারা চেনে তারা জানে আমি ভীষণ বেঁচে খাওয়া না, আমি খাই কিন্তু ঠিক মতন খাই, ঠিক টাইমে খাই, এইটুকুনি আমি জানি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য নয় প্রত্যেকের জন্য।
0: ঠিক, এবার একটু আপনার কাজের কথায় আসি। হ্যাঁ, আপনার প্রথম কাজ কি এবং সেটা কোথায় প্রচারিত হয়েছিল যদি আমাদের শ্রোতাদের একটু বলেন?
1: এরম প্রথম কাজ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তো আমাকে 99 সালে চলে যেতে হয়, আর প্রথম কাজ হচ্ছে কলকাতায়। আমি বাংলাদেশের জন্য একটা অ্যাড ফিল্ম করেছিলাম, যখন কিচ্ছু জানি না, একে বাচ্চা, প্রথম আমি ক্যামেরা ফেস করছি, কি করে ডাবল লুক দিতে হয়, কি করে কি করতে হয়, আই হ্যাড নো আইডিয়া, কিন্তু একটা শেখার যে একটা ইচ্ছে ছিল সেটা বুঝেছি। আমি এইটুকুনি বলবো, আমি ভেরি ফর্চুনেট কি খুব বড় বড় মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি, কলকাতার কথা আমি বলছি, যেরকম ঋতুদার সাথে কাজ করেছি, রীনাদের, যেহেতু আমি সানন্দায় আমি ছিলাম, অ্যাসোসিয়েটেড ছিলাম, তো ওনার সাথে আলাপও হয়েছে, আমি কাজও করেছি, প্রচুর কাজ করেছি, এখানে যারা আমাকে চেনে ওই টাইমে জানে যে আমি প্রচুর আমি শুটিং করেছি, অ্যাড ফিল্মস করেছি, মানে করতে করতে আমি তখন পড়াশুনো করি, কিন্তু আমি কাজ কোনো দিন বন্ধ হয়নি, বাই গডস গ্রেস। আর এত বড় বড় লোকেদের সাথে আমি কাজ করতে পেরেছি, যে কারণে ছোট থাকলেও ওই শেখার এজটাতে আমি তাদের সাথে কাজ করার সুযোগটা পেয়েছি, থিয়েটারও করেছি। এখন এইসব শেখাতে ওই কম বয়সে যখন অনেক কিছু

0: অপরচুনিটি আসে, তখন আপনার মধ্যে অনেক ওই বলে না এনার্জি থাকে,
1: হুম
0: কি
1: হুম
0: মনে
1: হুম
0: হয় যে আমি করবই, ওই করবই এনার্জিটা যেটা আজও আছে, কিন্তু একটা কম বয়সে যেটা এনার্জি থাকে হয়তো কোনো কারণে হয়তো কমে যেতে পারে, আমার হয়তো কমে গেছে বিকজ অফ হেলথ রিজন অফ হোয়াটএভার, বাট তখন আমার মধ্যে প্রচণ্ড ছিল, আর ওই কারণে আমি কোথায় যে যাইনি দেখা করতে, কোথায় যে কি করিনি সেটা আমি মনে করলে তো আমার এটা আপনার প্রোগ্রাম 10 ঘন্টার হবে, বাট ইট ইজ বিউটিফুল, মানে ওই জন্য আমি বলি, আমি আগেও বলতাম বম্বেতেও বলতাম যে জার্নি ইজ ভেরি বিউটিফুল অফ মাই লাইফ, যে আমাকে কোনো দিন ভাবতে হয়নি, এই যে আপনার মধ্যে যে ইচ্ছেটা থাকে, ওই যাকে আমি বিশ্বাস করি ডিভাইন পাওয়ার উইল অলওয়েজ সে তথাস্তু বলে যাকে, ডেফিনেটলি ইট হ্যাপেন্স।
1: ঠিক, আপনি তো তাহলে প্রথম একটা বিজ্ঞাপনে কাজ করলেন বাংলাদেশের, বেশ, তারপর টেলিভিশন নাকি সিনেমা?
0: আমি যখন থেকে কাজ শুরু করি তখন পড়াশুনো করি, কিন্তু আমার ইচ্ছা ছিল অবভিয়াসলি, ওই বয়সে খুব মনে হয় আমি হিরোইন হব, আমি এই হবো, কোনো আইডিয়া নেই কিছু, আর তার চেয়েও ছোটবেলা থেকে স্কুলে যখন পড়ি তখন থেকে আমি ভাবতাম ওই সব হিন্দি সিনেমায় সব হিরোইনদের দেখতাম, ভাবতাম আমিও এরম করবো ওরম করবো, সো ইচ্ছেটা তো ডেফিনেটলি ছিল, কিন্তু ওই যে আমি শেখার এটার জন্য যে শিখতে হবে এই করতে হবে তো আইডিয়া কিছুই ছিল না,
1: একটা প্রশিক্ষণ দরকার।
0: হ্যাঁ, তো এবার অপরচুনিটি উনি দিয়েছেন যিনি আমার কাছে কাজ এনেছেন, সো দ্যাট ডিভাইন পাওয়ার অলওয়েজ, দ্যাট ব্লেসিং ওয়াজ অলওয়েজ উইথ মি, আমার সাথে ডেফিনেটলি ছিল, যে কারণে আমি আগে এগোতে পেরেছি। ওই একটা অ্যাড ফিল্ম দিয়ে শুরু করেছিলাম নিশ্চয়ই, ঢাকার অ্যাড ফিল্ম দিয়ে, কিন্তু আমার কলকাতায় কোনোদিন বসে থাকতে হয়নি, আমি প্রচুর যেরকম অনেক নামি দামি লোকের সাথে এখানে কাজ করেছি, প্রচুর অ্যাড ফিল্ম করেছি প্রচুর এখানে, আমি বড় বড় এখন যতগুলো ছিল আমি ফার্স্ট অ্যাড করেছিলাম, আমার এটাও মনে আছে, সো আর অত আমি বুঝতামও না, আমি কলেজে পড়াশুনো করতে যেতাম আর আমি এরকম শুটিংও করছি, বাবা ঠিক আছে আচ্ছা আসছি, এরকম আমি টাইম বার করে নিতাম কারণ পড়াশুনো করছি, কিন্তু পড়াশুনোটাকে আমি ইম্পর্টেন্স দিতাম, আমি খুব ভালো ছিলাম পড়াশুনো বাই দ্য ওয়ে, খুব পড়েছি কে আর ইয়েস, কিন্তু ওই করতে করতে কলকাতায় আমি যে 3-4 বছর কাজ করেছি একের পর এক কাজ করে গেছি, আই বিগ্যান মানে আমি যে শুরু করেছি সেটা হচ্ছে অ্যাড ফিল্মস দিয়ে, তারপরে আমি একটু একটু থিয়েটারও করেছি যাতে আমি বুঝেছি যে একটু অভিনয়টা শেখাটাও দরকার, নইলে শুধু ওই অ্যাড ফিল্মের এক্সপ্রেশন দিলে হবে না, অনেক কিছু শিখতে হবে, তো সেই শেখার অপরচুনিটিটাও পেয়েছি, যখন ওই জার্নিটা চলছে সেই সময় হঠাৎ করে আমার কাছে মিস ইন্ডিয়ার অফার আসে, আর তা সেখানে চলে যাই, সেখানে জিতে যাই, অ্যান্ড দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক, অ্যাকচুয়ালি কোনোদিন পিছু ফিরে তাকাতে হয়নি, অত বুঝিনি যে এই এরম এরম এরম এরম করতে হবে, ওটা হয়ে গেছে।
1: এই যে আপনি বললেন যে মিস ইন্ডিয়ার অফার আসে, মানে বা ওটাতে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার কাছে অফার আসে বা আপনি অংশগ্রহণ করেন, তো এর জন্যে তো একটা প্রস্তুতির দরকার হয়, সেটা কি আপনার নেওয়া হয়েছিল সেই সময়ে?
0: প্রত্যেকটা কাজের জন্য জীবনে একটা প্রস্তুতির দরকার পড়ে, কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়ার জন্য আমি কিছুই করিনি, জানতামই না বুঝতামও না, ওই ছোটবেলা করছি কারণ বয়সটা কমই ছিল, পড়াশুনো করছি, সেই সময় কি আমি প্রস্তুতি নেব, আমি মানে আমার বন্ধুরা আমার ওই যাদের সাথে আমি কাজ করছিলাম তারা আমার চেয়ে অবভিয়াসলি বয়সে বড়, বললো তোকে করতেই হবে তোকে যেতেই হবে, এবার তার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটার জন্য আমি কিছু করিনি, কারণ জানিই না কি করবো, আমি শুধু পড়াশুনো জানি, কিন্তু এটা যেহেতু আমি পেয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ দ্য আমি শুধু একমাত্র যে কলকাতা থেকে সিলেক্ট হয়েছিলাম ফর মিস ইন্ডিয়া, তো থ্যাঙ্কফুলি আমি এই অপরচুনিটিটা পেয়ে আমি যখন ওই প্যাজেন্টের জন্য বম্বে যাই, একটা মেয়ে যে কোনো দিন বাইরে বেরোতো না, সে হঠাৎ করে এত বড় প্ল্যাটফর্ম, আমার কাছে সত্যি কথা বলছি তোমাকে যে আমি মানে আমি যখন বম্বে গেছি ফার্স্ট ট্রেনিংয়ের জন্য আমি থরথর করে মনে কাঁপছি যে এটা কোথায় এসে গেলাম, আর বাকি মেয়েগুলো যারা ছিল ওরা বম্বে দিল্লি থেকে ছিল, আর ওইসব দিল্লির মেয়েরা তো ভেরি ফাস্ট না, দে ভেরি গুড, বাট ওদের অ্যাটিটিউড আর আমার অ্যাটিটিউডের মধ্যে হেল ইন হেভেন ডিফারেন্স, বাট ইয়েস আমি যে ডিভাইন পাওয়ার যেটা আমি অলওয়েজ বলি ওটার যে হাত আমার ওপর ছিল সেটা বোঝা যায়, কারণ ওখান থেকে যে আমি ডিরেক্টলি আমি আমি অপরচুনিটিটাকে আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি, আমি মিস ইন্ডিয়ার জবাব দিতে পেরেছি, আমি তারপরে জিতে আমি ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যেতে পেরেছি, সেখানে একটা টাইটেলও জিতেছি, একটা কি দুটো টাইটেল জিতেছি, তো মেবি নট দ্য মেন টাইটেল বাট আমি জিতেছি, লোকে আমাকে খুব ভালোবেসেছে, তো এইসব অপরচুনিটিটা পাওয়া কিসের জন্য, ইটস অনলি বিকজ অফ দ্যাট বিশ্বাস, দ্যাট ফেথ সেটা আমার উপরে আছে, কারণ আমি তাকে বিশ্বাস করি যে আমাদের সৃষ্টি করেছে।
1: ঠিক তো।

0: এবার মিস ইন্ডিয়ায় তো আপনি আপনার মতো করে একটা টাইটেল জিতলেন এবং মানুষ আপনাকে চিনল। এরপরে আপনি বহু টেলিভিশনের কাজ করেছেন, সেগুলো নিয়ে যদি একটু বলেন।
1: সো আমি যখন বম্বে যাই তখন আমি শুধু ভাবতাম যে আমি চান্স পেয়েছি, আমি তো সিনেমায় কাজ করব। আর আমি প্রথম দিকে সিনেমারই চেষ্টা করে গেছি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কি হিন্দি ফিল্মের প্ল্যাটফর্ম ইজ নট এক্স্যাক্টলি গুড ফর মি, আমি তাহলে কী করতে পারি। তো ওখানে একজন সিনিয়র একজন ছিলেন, উনি আমাকে গাইড করলেন যে ওয়াই ডোন্ট ইউ ট্রাই টেলিভিশন, টেলিভিশন কেন করো না। কিন্তু আমার না ভীষণ ভয় পেতাম যে টেলিভিশনে শুনেছি যে একটা সিরিয়ালে প্রচুর লোক থাকে আর সেখানে আমি আর কে, ওখানে একটা হারিয়ে যাব। তো অ্যান্ড তারপরে প্রথম শো আমি পেয়েছিলাম, আমার কাছে এসেছিল ক্যুঁকি সাজ ভি কভি বহু থি, সেটা মানে পেয়ে প্রথমে না আমি অ্যাকচুয়ালি ঘাবড়ে গেছিলাম। আমি না বলেছিলাম আমি কিছুতেই করব না, অত লোক একটা শো এর মধ্যে, আমি কোথায় ওখানে, আমাকে তো কেউ চিনবেও না আমাকে, আমি তো হিরোইন হতে এসেছি। কিন্তু থ্যাঙ্কফুলি আই ওয়াজ, আমাকে গাইড করা হয়েছিল, বলা হয়েছিল যে এই দেখো এটা করলে, ইনফ্যাক্ট একতার সাথে আমার মিটিং হয়েছিল, একতা কাপুর, ও বলেছিল কেন করবে না, তুমি যদি ভালো করে রোলটা করতে পারো তাহলে তুমি অনেক বড় নাম করবে। অ্যান্ড বাই গডস গ্রেস আই এম কাটিং ইট শর্ট, আমি ছোট করে বলছি যে আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম, আমাকে শিখিয়েছিল যে কি করে এই ক্যারেক্টারটা করতে হবে। আমি হিরোইন হতে চেয়েছিলাম, সেখানে আমি নেগেটিভ রোল দিয়ে আমি শুরু করেছিলাম, অ্যান্ড শি টট মি, আমাকে শিখিয়েছিল যে কিভাবে করতে হবে, কারণ আমি বুঝতাম না কি করে করে। আমি কলকাতায় যত যেটুকুনি কাজ করেছি, সেটা সিরিয়াল বলো কি
0: সিনেমায়
1: অল্প বিস্তর যা করেছিলাম, তারপরে থিয়েটার করেছি, হোয়াট এভার আই হ্যাভ ডান, আই হ্যাভ অলওয়েজ প্লেড আ গুড গার্ল, আমি সবসময় ভালো মেয়ের রোলই করতাম। আসলে এইভাবে নেগেটিভ রোল কি করে করে আমি জানি না, আমি বুঝছি না, আমি রিলেটই করতে পারতাম। তো একটা ওয়াজ এ বিগ হেল্প, আমাকে পুরো বুঝিয়েছিল যে এইভাবে করো, এইটা যদি করতে পারো তুমি জানো না তুমি কোথায় পৌঁছবে। সো ইয়েস আই থ্যাঙ্ক গড আমি ওটা করতে পেরেছি, বাই গডস গ্রেস।
0: এটার পরে মানে একতা কাপুরের সঙ্গে এই কাজটি করার পরেও আপনি বেশ অনেকগুলো টিভি সিরিয়ালে নেগেটিভ রোল করেছেন, কারণ খুব পপুলার হয়েছিল আপনার নেগেটিভ রোল করা, এবং ওই মানুষ যাদের নেগেটিভ চরিত্র দেখে অভ্যস্ত হয় তাদেরকে বারবার নেগেটিভ চরিত্র দেখতে চায়ও, এটা মানুষের মধ্যে একটা নেচার রয়েছে যে মানে তাকে পজিটিভ চরিত্র দেখলে যেন মানুষের নিজেরই মনে হয় যে না একে ঠিক মানাচ্ছে না, এটা আমাদের একটা মানে মনস্তত্ত্ব জায়গা থেকে। তো কিন্তু আপনার কি কখনো মনে হয়েছিল যে না আপনি এই ধরনের রোল করতে চাইছেন না? ওই যে আপনি বলছিলেন এখানে কলকাতায় আপনি যে কাজগুলো করেছেন সেগুলো বেশিরভাগই ওই গুড গার্ল ভালো মানে সিনেমায় যেটা করেছেন, সেরকম কি মনে হয়?
1: না না, আমি এই সূত্রে একটা কথা বলছি, আমার এটা না হয়তো প্রথম দিকে মনে হয়েছে, যেরকম একটাকে বললাম আমি, বা আমি নিজেকে বলতাম কি করে আমি এটা করতে পারি, আমি তো অলওয়েজ গুড গার্ল করি। কিন্তু অভিনয়টাকে শেখা, বোঝা, এটা আমি বুঝলাম এটা শেখা কি, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একটা ক্যারেক্টার, মানে এটা খুবই বড় জিনিস, আপনার কাছে একটা ক্যারেক্টার আসছে। আমি তখন বুঝতাম না, আমি তো বাচ্চা ছিলাম, এরকম মনে হতো না আমার এটা চাই ওটা চাই ওরম করে। যখন আমি বুঝতে আরম্ভ করলাম তখন ইট কেম অ্যাজ আ চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমার খুব ভালো লাগতো, আর এখন তো ডেফিনেটলি লাগে। কিন্তু যেহেতু আমি ওখানে ইন্ডিয়াতে, আই মিন কলকাতায় প্রচুর, আমি কলকাতা বলছি বম্বেতে শুধু নেগেটিভ রোল করে এসেছি, অ্যান্ড ডেফিনেটলি লোকেরা শুধু, আমি চাইতাম যে একটু পজিটিভ রোলও দাও, সবসময় নেই আপ তো বাস আপকো ইহি ক্যারেক্টার বহুত আচ্ছে সে করেঙ্গি, হলাম মে তো মানে আমি শুধু বলতাম আমি তো ভালো রোলও করতে পারি, আমি অভিনয় করি, তো পেতাম না মোদ্দা কথা। কিন্তু আমার কোনো, যেটাকে বলে আমার কোনো দুঃখ নেই, কারণ কলকাতায় আমি ওই সময় বলছি একটু যখন ফ্রি হয়েছি আমি কলকাতায় আমি পেয়েছি, মানে বাংলা সিনেমা করেছি, সেখানে অবভিয়াসলি যে হিরোইনের রোল করেছি, গুড ক্যারেক্টার্স করেছি, আর আমার কোনো কমপ্লেন নেই, আমি সবকিছু করেছি জীবনে, তাই জন্য কোনো কমপ্লেন নেই।
0: আপনার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই যে আপনি সেরকম ভাবে পজিটিভ রোল সেইভাবে করা হয়নি?
1: না, সত্যি কথা যদি বলি আমার কোনো আক্ষেপ নেই, কারণ আই থিঙ্ক ডিভাইন হ্যাজ গিভেন মি অল অপরচুনিটি, আমি সব করেছি।
0: ঠিক, একটু পিছিয়ে যাব, আপনার স্কুল জীবনের কথা শুনতে চাইব, স্কুলের কোনো ইম্পর্টেন্ট স্মৃতি বা কিছু যদি আপনি ভাগ করে নেন।
1: স্কুলের কথা যদি আমি বলি আমি বলতে চাই না, কারণ খুব স্কুলের কথা মনে করলেই আমি ভীষণ ভীতু ছিলাম, আর মানে ভীতু এই জন্য সবেতেই ভয় পেতাম, তাই বাবা এত এত অঙ্ক, এত এত পড়া, বাংলা মনে রাখতে হবে, ভেরি সরি বাট আই ওয়াজ ভেরি ব্যাড, আমি খুব খারাপ ছিলাম বাংলায়। আমি বরঞ্চ হিন্দিতে ভালো ছিলাম, ওখানে যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হতো আমি ওটা বেটার আমি করতাম।

0: আমি ইংলিশে ভালো ছিলাম, কিন্তু জানি না কেন বাংলায় এত ভয় পেতাম, যে কারণে হয়তো আমি ওই রেজাল্টও খুব একটা ভালো হতো না বাংলায়। সো ইয়েস, আমি খুব ওইটা মানে ছোটবেলা মনে করলে ওইটার কথাই ভাবি। কিন্তু আমি যখন 11-12 যাই, আই গট টু চুজ আর কি নিজের সাবজেক্ট, তো আমি ইংলিশ নিয়ে পড়েছি আর খুব ভালো করেছি। আমি ইনফ্যাক্ট কলেজ থেকে ফার্স্টও হয়েছিলাম, তো মানে এতটাই ভালো করেছি। আর এখানে আমি যদি বাংলায় ফেল করছি, উইচ ইজ ভেরি স্যাড, আমার সত্যি খারাপ লাগছে বলতে, কিন্তু কি করব, এরমই ছিলাম। আর ইয়েস, তাছাড়া আমি যখন বলছি আমি যাই ইংলিশ নিয়েই পড়েছি, করে যেটা পড়েছিলাম সেটা হ্যাজ হেল্পড মি ইন মাই ক্যারিয়ার, যে আমি একেবারে কথা বলতাম না। সে তো আমি বললাম মিস ইন্ডিয়ার পরে কথা বলতে, মিডিয়া ফেস করতে, যে তোমার আজকে ইন্টারভিউ দিচ্ছি, এসব শিখেছি ওই কারণে। ইয়েস,
1: বেশ। যোগমায়া দেবী কলেজে পড়তেন আপনি,
0: হ্যাঁ,
1: সেখানে স্কুলে তো ধরে নিন কিছুটা সময় যেহেতু পড়াশোনার প্রতি একটা ভীতি থাকে কম
0: বয়সে,
1: কম বয়সে, এবার তখন নানান কারোর, আপনার হয়তো বাংলা বিষয় সাবজেক্টের প্রতি ভীতি ছিল, আমাদের হয়তো কারোর সায়েন্সের কোনো একটা সাবজেক্টের প্রতি, কারোর ইংলিশের প্রতি, প্রত্যেকেরই কোনো না কোনো একটা সাবজেক্টের প্রতি একটা ভীতি থাকে। তারপর তো যোগমায়া দেবী কলেজে ভর্তি হলেন ইংলিশ নিয়ে। এবার এখানে কি মানে মডেলিং করার কখনো, মানে সাধারণত কলেজে পড়তে পড়তেই অনেকে মডেলিং এর দিকে একটা ঝোঁক দেখা যায়,
0: তো আমার এরকম, সত্যি কথা বলতে আমার এরকম কোনো ঝোঁক ছিল না। কিন্তু আমার যখন অপরচুনিটি আসে, ফার্স্ট আমি যখন অ্যাড পাই, আমি করেছি, আমি তো অভিনয়ও জানতাম না, প্রথম তো ঢাকার অ্যাড করেছি যখন ঢুকেছি আমি কাজ করতে, কিন্তু তখন আমি পড়াশোনা করি না। ওই সময় সবচেয়ে বড় আমার অ্যাড এসেছিল, বাস খুব হিট হয়েছিল, ওটা অ্যাওয়ার্ডও পেয়েছিল বাই দ্য ওয়ে, তো আমি কি জানি এসব বুঝিও না, কিন্তু আমাকে যাদের সাথে কাজ করেছিলাম দে ওয়ার ভেরি ভেরি ভেরি প্রাউড অফ মি, কি এত ভালো কাজ করেছিস তুই, তুই বলিস তুই কাজ করতে পারিস না, কি ভালো কাজ করেছিস, এখন তোমরাই তো করিয়ে নিয়েছো, তো ভালো ডিরেক্টর পেলে না সব হয়, সেটা বুঝে গেছি, আজ তো ডেফিনেটলি বুঝি, ওই জন্য অলওয়েজ বলি ভালো ডিরেক্টর যেন হয়। তো যাই হোক, ওই করতে করতে সব কিছু হয়েছে আর আজও হচ্ছে এই।
1: ঠিক। আর তারপর কলেজে যেহেতু মডেলিং এর ঝোঁক ছিল না, তারপর তো আপনার এখানে কাজ করা, বিজ্ঞাপন, এবং ধীরে ধীরে ওই বিউটি পেজেন্টে পার্টিসিপেট করতে যাওয়া, এবং মুম্বাইতে বিভিন্ন কাজ। যদি আপনাকে এই মুহূর্তে বলি বসে, যে মুম্বাইয়ের বা হিন্দিরই, মানে হিন্দি ভাষারই কোন কাজটা আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল সেই সময়ে দাঁড়িয়ে?
0: হিন্দি বললেই আমি তো ফার্স্ট অফ অল আমি হিন্দি সিরিয়ালে কাজ করতে চাইনি, কিন্তু যখন করতে আরম্ভ করলাম, থ্যাঙ্কফুলি আজকে আমি থ্যাংক ইউ বলি যে আমি কিউকি সাজ ভি কবি বহুতিতে কাজ করেছি, আই থিঙ্ক ওর জন্য আমি শিখেওছি ডেফিনেটলি, আর তার থেকে আমি অনেক পরিচিতি পেয়েছি, মানে আজকেও লোকে চেনে যে আমি আই প্লেড দিস রোল অফ ভূমি, ভূমির রোলে, মানে চর্চায় বসলে ওদের মাথায় এসে যায় হ্যাঁ আপ তো ইসমে থি, মানে লোকেরা জানে, আর সেটা খুব ভালো একজন অভিনেত্রী কি অভিনেতার ওটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর ওখান থেকে কি হয় যে আপনি চান যে আরো ভালো করে কাজ করি, যেটা তখন করেওছি আজও করব। আর ওই একটা সিরিয়াল আমি অলওয়েজ থ্যাঙ্কফুল, আমি একটাকে যখনই পেরেছি আমি থ্যাংক ইউ বলেছি, দ্যাটস আ ব্লেসিং ইন ডিসগাইজ, দ্যাট ওয়াজ আই মিন ইয়েস। আর তারপরে তো অনেক সিরিয়াল করেছি অ্যাকচুয়ালি, প্রচুর আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে সব, প্রচুর আমি মাইথোলজির ওপর যেগুলো হয় আমি ওরকম প্রচুর করেছি, চাই নেগেটিভ করি নেগেটিভই করেছি, খুব ভালো করেছি। আর অত হিন্দি, মানে যেরকম বাংলার শক্ত বাংলার ভাষা, সেরকম হিন্দিও ইকুয়ালি মানে শক্ত যেটাকে বলে, কিন্তু করতে পেরেছি আমি, হয়তো যে ভালোবাসাটা ছিল বলে আজকে আমি বাংলাও পারবো, কারণ ভালোবাসা আছে, তাই সেটা তখন বুঝতাম না ছোটবেলায়, এখন তো বুঝি, এখন কোনো প্রবলেম নেই।
1: এখন বাংলা ভাষা বলতেই যে আপনার বাংলায় ভীতি ছিল, কিন্তু এখন তো বাংলা, আপনি তো আমাদের ওখানে অনুষ্ঠানই দিচ্ছেন বাংলা ভাষায়, কোনো অসুবিধা তো হচ্ছে না?
0: না, ওইসবে আমার কোনো প্রবলেম নেই, পড়াশুনো
1: পড়াশোনা
0: পরীক্ষা বাবা, আমি ওই এক হচ্ছে আমাদের ম্যাথস, আমার কাছে ম্যাথস আর একটা হচ্ছে ইয়ে বাংলা
1: বিষয় হিসেবে ভীতিটা ছিল, বাংলা বলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি যে দীর্ঘদিন মুম্বাইতে থেকেছেন সিরিয়ালে কাজ করার জন্য, তখন কি কলকাতাকে মিস করতেন?
0: কলকাতাকে মিস করার কোনো অপরচুনিটি হয়নি, কারণ যখন আপনি কাজ করছেন বোম্বেতে যে কোনো সিরিয়ালে, তখন আপনার কাছে সময় কোথায় মিস করার, জানেন, মানে আপনি তখন নিজের ফোনে, ফোন তো একটা সবচেয়ে বড় জিনিস, মানে ঘুমাবার টাইম পাচ্ছেন না, খাওয়ার টাইম পাচ্ছেন না, তখন কি ভাবছেন? হ্যাঁ, মার কথা প্রচুর মনে হতো যে এখানে এসে বেশ

0: কিন্তু না, বম্বের ওই অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লাগতো। ওরা প্রচণ্ড আর কি, যাকে বলে টাইমলি সব কিছু করা অ্যান্ড ভেরি প্রফেশনাল। কলকাতাও ইজ প্রফেশনাল, বাট আপনি যদি আমাকে যদি বলেন কম্পেয়ার করতে, বম্বেকে হারানোটা একটু শক্ত, কারণ ওরা ভীষণ ভীষণ প্রফেশনাল, ওয়েদার কাজের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, সব কিছু। মানে ইটস আ ব্লেসিং যে আমি এগুলো করতে পেরেছি।
1: ওখানে বম্বেতে যে

0: করছেন, সেই সময় তো মানে কতক্ষণ কাজ হতো, একটা ধরেন একদিনের কল টাইম কতক্ষণ থাকতো?
1: প্রথম তো আমি যখন শুরু করি তখন তো কতক্ষণ থাকতো মানে আমি ওখানেই থাকতাম মোটামুটি, কারণ ক্যারেক্টার যেরকম করছেন তার উপর ডিপেন্ড করছে, আর আমি অলওয়েজ নেগেটিভ ক্যারেক্টার করেছি, তো আমাদের এত কাজ হতো। এবার যারা হিরোইন হতো, লিডে থাকতো, তারা তো বাড়ি যেত না, ওখানেই থাকতো হয়তো, আর আমি বাড়ি যাওয়ার অপরচুনিটি পেতাম, কিন্তু আজকে এক্ষুনি শুট করে এলাম, বাড়ি এসে দেখছি ওই এপিসোডটাই হচ্ছে। সো এতটাই খারাপ, মানে যদি হিট হয়ে যায় আপনার শো, উইচ ইজ সো ভেরি গুড, যে হিট হতে হবেই, এটার একটা ইচ্ছেটা সবার থাকে, তো কারণ এত খাটাখাটি ওখানে। তখন তো একসাথে আমি পাঁচটা ছটা শো করতাম, তখন এনার্জিও ছিল আর ইচ্ছেটাও ছিল যে আমি করব করব করব, বাট পেতামও, এখন বাদ দিন, কিন্তু তখন মনে পারতাম। তো যাই হোক,
0: মানে সারাদিন কাজের মধ্যেই কেটে যেত ওখানে। একাই থাকতেন মুম্বাইতে?
1: না, আমার ঠাকুমা থাকতেন।
0: আচ্ছা, আপনার সঙ্গে আপনার ঠাকুমা থাকতেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা,
1: তারপরে উনি তো ভীষণ দেখাশোনা করেছিলেন, আজ উনি আমাদের কাছে নেই, বাট গড ব্লেস হার, সো শি ওয়াজ এ বিগ বিগ সাপোর্ট। মানে উনি না থাকলে আমার খাওয়া দাওয়াটা কোথায় হতো, আমি স্টুডিওতে তো জীবনে খেতাম না। আর কলকাতার খাওয়া দাওয়া অনেক ভালো, যদি খাওয়া দাওয়ার কথা বলো তো বোম্বে।
0: তো এই যে আপনি যখন মুম্বাই গেলেন তখন ঠাকুমা আপনার সঙ্গে যায়?
1: সব জায়গায় যেত, আমি যখন সিনেমা করতে যেতাম কোথাও বাইরে গেলে, মানে আমি আম্মা বলি ঠাকুমাকে, আম্মা ঠিক আমার সাথে যেত। মা একবার দুবার চেষ্টা করেছিল, কিন্তু মা বলছিল একেবারে আমাকে নিয়ে যাবি না বাবা, তোদের কি শুটিং হয়, একই সিন করেই যাচ্ছিস করেই যাচ্ছিস। সো এনি কেস, বাট আম্মা ওয়াজ অলওয়েজ রেডি কি হ্যাঁ আমি যাব আমি যাব। বাট একটা বয়সের পরে মানে শি পাসড অ্যাওয়ে, উনি চলে গেলেন দু বছর আগে, তো তারও আগে আর কি উনি ওনাকে পাঠিয়ে দেওয়া হলো এখানে, বিকজ
0: শরীরের
1: জন্য অনেক বয়স হয়ে যাচ্ছে। তো
0: তো তাহলে সেই ঠাকুমা আপনার প্রত্যেকটি কাজের সঙ্গে থাকতেন, এবং তারপর তিনি যখন চলে যান তখন নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছিল বা খুব মিস করতেন বা করছিলেন?
1: কি হয়েছে আমি একটা বলছি, আমার যখন আমার ঠাকুমা গেছেন এই 2024-এ, আর তার আগে চলে এসেছিলেন, ধরো আমি আমার 2013-এ বিয়ে হয়, তো তার আগে আমার ঠাকুমা বোম্বেতে শিফট করে, কারণ আমি তো বোম্বে কাজ করছি যখন ঠাকুমাও ছিলেন অ্যান্ড এভরিথিং। আমার কাজ যখন বন্ধ হয়ে যায় তখন বন্ধ হয়ে যায় বিকজ অফ মি অনলি, কি আমার শরীরের জন্য, তখন বোম্বে ইজ ভেরি এক্সপেন্সিভ, বুঝেছো তো, আর আমি তখন ওখানে বাড়ি কিনিনি, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার বিয়ে হওয়ার পরে আমি আমার ঠাকুমাকে কি করে নিয়ে যাব, তো ঠাকুমাকে এখানে আসতে হয়েছে, তো এখানে চলে এলো, মানে ওই সব এদিক ওদিক হয়ে না, মানে আমার ঠাকুমাকে আর থাকতে হয়নি আমার কাছে, কিন্তু ডেফিনেটলি একটা একজন কেউ থাকলে, আর উনি শি ওয়াজ এ ভেরি ভেরি বিগ সাপোর্ট সব কিছুর ব্যাপারে, লাস্টে তো অ্যাকচুয়ালি খুব ভুলে যেত আর এভরিথিং। সো পরের কথা বাদ দিন, আগে মানে সামান লাইক যে অপরচুনিটিটা আমি পেয়েছিলাম, যে আমার আম্মা আমার সাথে ছিল
0: সব সময়
1: থাকতো, যতই রাগারাগি হোক তো হতেই থাকে মা বাবা ঠাকুমা সবার সাথে, কিন্তু ইট ওয়াজ এ ব্লেসিং ইন দিস।
0: হ্যাঁ, কারণ পরিবারের মানুষ একটা সবসময় যদি আপনার কাজের ক্ষেত্রে সঙ্গে থাকেন, বা আপনি জানেন বাড়িতে গিয়ে আপনি আপনার ঠাকুমার হাতে তৈরি খাবারটা পাবেন, বা পরের দিন শুটিংয়ে আসার সময় তার সঙ্গে দেখা করে আসতে পারছেন, বা তার খাবার হাতে তৈরি
1: হাতে করে
0: নিয়ে আসতে পারছেন, এটা অবশ্যই একটা আশীর্বাদের মতো, বিশেষ করে যখন আমরা বাইরে থাকি। বাড়িতে তো বাড়ির পরিবেশ থাকেই, কিন্তু বাইরে বাড়ির পরিবেশ এইভাবে পাওয়া এটা একটু কঠিন, কিন্তু আপনি পেয়েছিলেন নিঃসন্দেহে, সেটা একটা বড় জায়গা বা বড় বিষয়। আমাদের ষোলনা বাঙালি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ, আমরা তার সঙ্গে এই আলাপচারিতা চালাবো বা জারি রাখবো পরের পর্বে। পরের পর্ব রবিবার দিন এই সময় আবার আপনারা শুনতে পাবেন, আমরা রেশমি দিকে নিয়ে আবার ফিরে আসব।
2: ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অভিনেত্রী রেশমি ঘোষের সাক্ষাৎকারের প্রথম পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
3: ষোলোয়ানা বাঙালির
4: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ষোলোয়ানা বাঙালি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মনের মতো গান।

কিছু গান যেন সারা জীবনই মনের মতো গান হয়েই থেকে যায়, হয়ে থাকে চির সবুজ। যুগে যুগে কালে কালে তারা একই বার্তা বহন করে, তেমনই হলো প্রেমের গান। আজ থেকে কয়েক দশক আগে যে প্রেমের গান শুনলে শিহরণ জাগত প্রেমিক প্রেমিকার মনে, আজও কিন্তু সেই গান একইভাবে সমান অনুভূতি দেয়। কিন্তু কেন বলুন তো, এমন ভরা আশ্বিনে হঠাৎ প্রেমের কথা কেন বলছি? বলছি তার কারণ, আজ এমন একজনের জন্মদিন যে যার গলায় প্রেমের গান মাত্রা পেয়েছিল অন্যরকম। হ্যাঁ, আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন। প্রেমিকার কণ্ঠে তার গান তৈরি করেছে প্রেমের এক অন্যতম সমীকরণ। বলবো তার কথাই আজ, বলবো আজ মনের মতো গানে। তবে শুরুটা হোক তার গলায় মিষ্টি একটা গান দিয়ে।

এমন একটা মিষ্টি গান শুনে যদি সকালটা শুরু হয় তাহলে তো সত্যি সত্যি দিনটা আরও সুন্দর হয়ে যায়। আর শুধু তো মিষ্টি গানই নয়, মিষ্টি ছিল তার ব্যবহার, মিষ্টি ছিল তার হাসি। সঙ্গীতের শাখায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছিল অবাধ বিচরণ, সদা হাস্যমুখী।

এই শিল্পী শারদ অর্ঘে ঢেলে দিত তার মনির সুর। পূজো মণ্ডপের মাইকে তার গান কখনো বা বোঝাত সন্ধ্যা মুখোপাধ্যায় এক আনন্দময় বিষাদের গান। কেন বলছি কথা, যেমন ধরুন ওই যে চন্দন পালঙ্কে শুয়ে একা কি হবে এই গান, এই গান কিন্তু যথার্থই বোঝায় শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের ব্যাকুলতা। সেই কণ্ঠ ছায়ার মতো যেন জড়িয়ে যায় সর্বাঙ্গে, আর এই ছায়ার মতো মায়ার মতো জড়িয়ে যাওয়ার জাদুতেই সন্ধ্যা মুখোপাধ্যায় যেন আপামর বাঙালির মূর্ত সরস্বতী, যাকে ছাড়া উত্তম সুচিত্রার সিনেমা দেখা বৃথা, যার কণ্ঠের আলপনা পথে মা লক্ষ্মীর আবাহন মন্ত্র রচিত হয়, অথবা বিমানে বিমানে আলোকের গানে মহালয়া ভোর হয়ে ওঠে পূর্ণ।

প্রেমের গান তার কণ্ঠে এত সুন্দরভাবে নানা রকম, নানা ছবিতে বলুন, নানা আধুনিক গানে বলুন, এত সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমন তার ছবির গানের কথা বলতে গেলে, অনেক ছবির গানই বলতে হয়, তার মধ্যে কথা আমরা বলতেই পারি 1955-তে রিলিজ করা সবার উপরে ছায়াছবি নিয়ে। সন্ধ্যা মুখোপাধ্যায় তখন শাস্ত্রীয় সঙ্গীতে উচ্চশিক্ষিত ছিলেন, কিন্তু সুচিত্রা সেনের অনস্ক্রিন ব্যক্তিত্বের সঙ্গে মিলানোর জন্য তিনি এই গানে

নিজের কণ্ঠকে এক অদ্ভুত নরম রোমান্টিক এবং মায়াবী আদল দিয়েছিলেন। শোনা যায় গানটি রেকর্ডিংয়ের পর সুচিত্রা সেন নিজে সন্ধ্যা মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, কারণ গানটি তার পর্দার অভিব্যক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।

গানের মধ্যে যেন জড়িয়েছে এক অদ্ভুত মায়া। বলা হতো যে উত্তম সুচিত্রা জুটির সিনেমা হিট হতো না যদি না সন্ধ্যা মুখোপাধ্যায়ের আর হেমন্ত মুখোপাধ্যায়ের গান থাকত নেপথ্যে। কি সেই দৃশ্য মনে পড়ছে তো শ্রোতা বন্ধুরা? সেই বাইকে চড়ে প্রেমিক প্রেমিকার মনে, মানে কৃষ্ণেন্দু আর রীনার সেই গান এখনো কিন্তু এই দৃশ্যপট যৌবনের উদ্যম প্রেম আর সুরের মিলন ঘটায়। গানটি মূলত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে থাকলেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে গানে তার বোঝাপড়া গানটিকে যেন এক অন্য মাত্রা এনে দিয়েছিল। এই গানের দৃশ্যের কথা বলতে গেলে বলা যায় যে সে সময় সুচিত্রা সেন বাইকের পিছনে বসতে ভীষণ ভয় পাচ্ছিলেন, তাই পুরো বাইকটিকে একটি খোলা লরির উপরে কায়দা করে ফিক্সড করা হয়েছিল এবং সেখানেই কিন্তু শ্যুট করা হয় পুরো গানটির। এছাড়াও এই গান নিয়ে আরও একটি গল্প আছে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সে সময় গানটিতে গলা মেলানোর কথা ছিল অন্য এক শিল্পীর, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কিছুতেই মনের মতো হচ্ছিল না।

তিনি সে সময় ডেকে পাঠালেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে, এবং একটা শুটেই তাকে বোঝানো হলো যে তাকে কি বলতে হবে, কি করতে হবে। সেই যে গানটায় তার কণ্ঠ যেটুকু ছিল সেইটুকু কিন্তু শুট হয়েছিল কিন্তু একটা টেকেই, এবং তারপরের ইতিহাস সেটুকু তো আমরা সবাই জানি। এখন শুনে নেব সপ্তপদী ছায়াছবি থেকে সেই বিখ্যাত গান।

এই শ্রোতা বন্ধুরা, প্রেমের এক দমকা হিমেল হাওয়া এসে লাগলো কিনা মনে? হ্যাঁ, আজ কথায় গানিয়ে আমরা গল্প বলছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, বিশেষ করে তার প্রেমের গান নিয়ে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জাদু তৈরি হয়েছিল দীর্ঘ প্রশিক্ষণে। যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে গান শেখা থেকে শুরু করে ওস্তাদ বারে গোলাম আলীর কাছে সুর সাধনা, তারপর মুনাবার আলী খানের পাতিয়াল ঘরানার সুরে অবগাহন। তার গলায় সুরের সঙ্গে ছিল নাটকীয়তার দক্ষ পেশকারী। যেমন তুহু মম মন প্রাণহে, এই গানটি ছিল অনিল বাগচির সুরে, অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবিতে। এই ছায়াছবিতে বোঝা গেল যে যে কণ্ঠ সুচিত্রা সেনের গলায় সমনামী হয়ে উঠেছিল, তার কিন্তু বিন্দুমাত্র সমস্যা হয়নি তনুজার কণ্ঠে চলতে। এখন থাকুক পরপর দুটি গান অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে।

ব্যক্তিত্ব এমন এক শিল্পীকে নিয়ে কত কথা বলবো বলুন তো, যত বলবো ততই কম পড়ে যায়। যেন সুরের মূর্ছনায় জড়িয়ে থাকছি, যে মায়া তৈরি হচ্ছে এই ভালো লাগা, এই আবেশটাই যেন বেশি ভালো লাগছে। হ্যাঁ, আজ কথা বলছি সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে, কারণ তার আজ জন্মদিন এবং তার কণ্ঠে প্রেমের গান। প্রেম তার কণ্ঠে ফুটে উঠেছিল নানান আঙ্গিকে, যেমন ধরুন কমললতা। কমললতা ছায়াছবিতে কীর্তন আঙ্গিকে সন্ধ্যা মুখোপাধ্যায় তৈরি করেছিলেন যেন এক ভৈরবী মায়া, সেখানে যেন ঐশ্বরিক প্রেম ফুটে উঠেছিল তার মায়া ভরা কণ্ঠে। শুনে নেব সেই বিখ্যাত গান দ্বৈত কণ্ঠে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁরই গানে গানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গীতশ্রী তকমার নেপথ্যেও রয়েছে একটি কাহিনী। দিনটি 1946 সালের 6ই এপ্রিল, তখন তিনি নেহাতি বালিকা। গীতশ্রী নামে একটি ছোট্ট পরীক্ষা হয়েছিল বাংলায়, সেটিতে অংশ নিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই পরীক্ষার বিচারক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মোহাম্মদ দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 1954 সালে অগ্নি পরীক্ষা ছায়াছবিতে গানে মোর ইন্দ্রধনু এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়, আর সেই সময় থেকেই তিনি হয়ে উঠলেন সকলের প্রিয় গীতশ্রী। এখন থাকুক সেই গান।

সুন্দর মুখোপাধ্যায়ের কথা বললে আরও একটি সিনেমার কথা না বললেই নয়। 1963 সালে রিলিজ করল দেয়ানিয়া ছায়াছবিটি। এই সিনেমায় এ গানের প্রজাপতি গানটির সুরকার ছিলেন শ্যামল মিত্র। সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের মধ্যে চমৎকার পারিবারিক এবং পেশাদার সম্পর্ক ছিল। রেকর্ডিংয়ের সময় স্টুডিওয় হালকা এবং আনন্দময় পরিবেশ তৈরি হয়েছিল। প্রজাপতির চপলতা এবং প্রেমের আনন্দকে গানে ফুটিয়ে তুলতে সন্ধ্যা মুখোপাধ্যায় তার স্বাভাবিক গম্ভীর কণ্ঠ ছেড়ে দেখালেন চটুল এবং মিষ্টি সুরের খেলা।

বিশেষ করে তার গলায় প্রেমের গান নিয়ে। 1970 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবিতে প্লেব্যাকের জন্য তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই জন্য এখন থাকুক নিশিপদ্ম ছায়াছবি থেকে সেই বিখ্যাত গান

গান ছিল শিল্পীর রক্তে। মুখোপাধ্যায় বংশের আদি পুরুষ রামগতি মুখোপাধ্যায় ছিলেন এক বিরাট মাপের সঙ্গীত সাধক। সেই রামগতি মুখোপাধ্যায়ের নাতি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাবা। কথা বলছি আজ তার জন্মদিনে, তাকে নিয়ে।

আজ মনির মতো গানে আমরা কথা বলছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে, তার জন্মদিনে। আরও একটি গানের কথা না বললেই নয়, সেটি হলো মধুমালতী ডাকিয়া। এটি কোনো চলচ্চিত্রের গান কিন্তু ছিল না, এটি একটি আধুনিক প্রেমের গান। এই গানটি যখন রেকর্ডিং হয় তখন তার জীবনে ছিলেন তার স্বামী প্রখ্যাত কবি এবং গীতিকার শ্যামল গুপ্ত। এই শ্যামল গুপ্তের কথা আলাদা করে কিন্তু বলতেই হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বলতে গেলে। শ্যামল গুপ্তর লেখা অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছরের প্রেম পর্বের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তবে শ্যামল গুপ্ত নিজেও ছিলেন প্রচার বিমুখ, বরং স্ত্রীর গুণকে সম্মান দেওয়ার জন্য তিনি সংসার সন্তান সব একা সামলাতেন। এই জুড়ের প্রেম নিয়েও আছে বিশেষ এক গল্প। কলকাতায় একবার টানা তিন দিন কোনো কারণে ধর্মঘট চলছিল, চারিদিক স্তব্ধ, যানবাহন নেই। সেই পরিস্থিতিতে সন্ধ্যা মুখোপাধ্যায় হলেন প্রবল অসুস্থ। শ্যামল গুপ্ত তখন মাইলের পর মাইল হেঁটে জোগাড় করে এনেছিলেন ওষুধ।

দেখতে গেলে আপাত দৃষ্টিতে কিন্তু এই ঘটনার সঙ্গে তার সঙ্গীত জীবনের কোনো সম্পর্ক নেই, কিন্তু ব্যক্তিগত জীবনের বহু ঘটনার ছাপ পড়ে থাকে কর্মজীবনে। তাদেরই সাধারণ প্রেমময় দাম্পত্য জীবনে তার মধ্যে ঘটিয়েছিল সুরের মেলবন্ধন। এখন থাকুক সেই লতি ডাকে আয় গানটি।

আজকে মনির মতো গানের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু সত্যি বলছি শ্রোতা বন্ধুরা, এত সুন্দর সুন্দর এত মিষ্টি গান শুনছি যে আজ যেন বেশি কথা বলতেই ইচ্ছে করছে না। তাই কি, তাই আরও একটা গান হয়ে যাক, আরও একটা গান থাকুক এখন জয় জয়ন্তী ছায়াছবি থেকে।

বাংলা গানের স্বর্ণ যুগে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এক গৌরবময় অধ্যায়। তার কণ্ঠের নানা রকম গান, সে উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত হোক অথবা আধুনিক প্রেমের গান হোক, সব কিছুতেই ছিল তার অগাধ বিচরণ। অন্যদিকে শ্যামল গুপ্তের লেখনীর জাদুকরী ছোঁয়ায় তার কণ্ঠে গান হয়ে উঠেছিল আরও সুন্দর। তাদের ব্যক্তিগত জীবনে তার স্বামীর প্রতি শ্রদ্ধা, প্রচারের আলো থেকে দূরে থেকে একে অপরকে নিঃস্বার্থভাবে আগলে রাখার গল্পগুলো যেন এক অনুপ্রেরণা। তাদের এই অনবদ্য সৃষ্টি এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসার অমলিন স্মৃতি বাংলা সংস্কৃতির আঙিনায় চিরকাল উজ্জ্বল নক্ষত্রের মতো আলো দেবে। আজ গানে গানে শ্রদ্ধার্ঘ্য জানানো হল আকাশবাণী মৈত্রী থেকে মনের মতো গানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। অনুষ্ঠান শেষ করব তারই গান দিয়ে। আজ

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠান, পরিবেশনায় চুনিলাল ভট্টাচার্য।

0: এতক্ষণ শুনছিলেন ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগানের আসর। আজ লোকগানের আসরে শুনবেন রুনা লায়লার কণ্ঠে লোকগান।

0: লোকগানের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: অতিথি আজকের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা, আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান নিয়ে পৃথিবীতে যত এক্সপেরিমেন্ট হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত মনে হয় না আর এরকম হয়েছে। সেই এলপিতে কেএল সাইগল থেকে আর এখনকার জিন্স পরা গিটার হাতের মেয়েরা সবাই সেই গানকে বুকে আঁকড়ে ধরেছে। আজ অতিথি অনুষ্ঠান

0: অনুষ্ঠানে যিনি অতিথি রবীন্দ্রনাথের গান আর তিনি সমর্থক। শান্তিনিকেতনের খোলা হাওয়ায় যে গান সহজে আপন করে নেওয়া যায়, সেই লেগাসি তিনি বহন করে চলেছেন এই ফিউশনের যুগে দাঁড়িয়েও। আর তিনি প্রমাণ করেন বিশুদ্ধতা বজায় রেখেও কিভাবে জনপ্রিয় হওয়া যায়। পদ্মশ্রী সম্মানে সম্মানিত আজ আমাদের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা, নমস্কার।
1: নমস্কার।
0: ভারতের এই সর্বোচ্চ সম্মানের খবর যখন এসে পৌঁছল, কিভাবে পৌঁছল আর তার প্রথম অনুভূতি?
1: এটা খুব একটা নাটকীয় ব্যাপার ছিল। 25 তারিখ রাত্রিরে আমার হঠাৎ একটা টেক্সট পেলাম বাংলাদেশে ঢাকায়, যে ভারতীয় দূতাবাস হাই কমিশনার মহোদয় আমাকে একটা টেক্সট করলেন যে ক্যান ইউ প্লিজ কল মি। তো আমি তো একটু কি বলবো, একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং একটু টেনশন যে কেন হঠাৎ আমাকে কেন উনি কল করতে বলছে, বুঝতে পারছিলাম না। তো তারপরে খানিক বাদে কল করলাম, তখন উনি আমাকে খবরটা দিলেন, ইউ হ্যাভ বিন নমিনেটেড ফর পদ্মশ্রী। তো সেটা আমার তো এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, কারণ আমি অফ অল পার্সন বাংলাদেশে, কারণ আমার জানা ছিল যদিও বাংলাদেশে এক দুজন পেয়েছেন, কিন্তু পদ্মশ্রীটা মূলত ভারতীয় নাগরিকদের জন্য। তো যাই হোক, আমাকে উনি বললেন, তারপরে আমি যখন খুব সংশয়ের মধ্যে হাসছি, বলছি যে আমার বিশ্বাস হচ্ছে না, তখন একটু পরেই উনি আমাকে এটা পাঠিয়ে দিলেন, এখানে যে গেজেটে যে নামটা বের হয় সেটা আমাকে টেক্সট করলেন। সেটা দেখে আমি তখন বুঝলাম যেটা সত্যি। তারপরে আমি আমার পরিবারের বাণী বন্টনদেরকে একটু জানালাম, আমার নিজের ওদেরকেও জানালাম, মানে সবাইকে ওইটা টেক্সট করলাম। তো সবাই মানে কেউ বিশ্বাস করতে পারছে না, সবাই চিৎকার চেঁচামেচি যেটা হয় ঘনিষ্ঠ জনদেরকে। তারপরে কিন্তু তারপরেই আমাকে কলকাতার যে আমাদের যে এখানে ডেপুটি হাই কমিশন আছে সেখান থেকে ফোন করে জানানো হলো যে আপনি তো এবারে পদ্মশ্রী পাচ্ছেন, আপনার নাম এসেছে।
0: আপনার এই সম্মান লাভ কি আগামী দিনে রবীন্দ্র চর্চাকে প্রসারিত করবে বা বাঙালির কাছে রবীন্দ্র চর্চার আরো একটা নতুন দিক খুলে দেবে বলে মনে হয়?
1: আমি নিজে যেটা বিশ্বাস করি, আমার মনে হয় দেখো, কেউ পদ্মশ্রী পাবে বলে বা পদ্মভূষণ পাবে বলে বা অন্য যে কোনো পুরস্কার পাবে বলে তার কেউ গান করে না,
0: নিশ্চয়ই না।
1: হ্যাঁ, গানটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা ভালোবাসার আবেগের জায়গা। তো সেটা যারা করে তারা কোনো প্রত্যাশা না রেখেই করে। ধরো কেউ অনেকে নাম করছে, অনেকে নাম করতে পারছে না, কিন্তু তাই বলে গান তো সবাই গাইছে, যারা ভালোবাসে তারা সবাই গাইছে। কাজেই ওইখানে প্রত্যাশাটা চাইতেও বেশি, যারা ভালোবাসে গানকে তারা গান গাইবেই। গানটা তাদের একটা সাংঘাতিক একটা গভীর, আমার যেটা নিজের মনে হয় যে যারা ভালোবেসে গান গায় তাদের একটা খুব সাংঘাতিক গভীর আবেগের একটা জায়গা, এবং সেটা কোনো কিছুতে যেমন বন্ধ হয় না, কোনো কিছুর প্রত্যাশাতেও সেটা থামে না বা এগিয়ে যায় না, এটা চলতে থাকে, এটা অভ্যাসের মতো। হ্যাঁ, যেমন আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নেই, গানটা যারা গান গায়, যারা গান ভালোবাসে, যারা গান চর্চা করে, গানটা তাদের কাছে অনেকটা সেই শ্বাস প্রশ্বাসের মতো, তাতে করতেই হবে।
0: কিন্তু বাঙালি হিসেবে বা এখনকার প্রজন্মের কাছে এই সম্মানটাকে মনে হয় যে এরকম কাজ করে একজন সম্মানিত হচ্ছে না এত বড় সম্মানে, তো তাহলে সেই পথ তাদেরকে আরেকটু মানে পথ দেখাবে বা ইন্টারেস্টেড করবে?
1: আমার নিজের মনে হয় যে এখনকার এই জেনারেশন ছেলেমেয়েরা, এরা বেশি সবাই তো মোটামুটি এই প্রযুক্তিতে এত সিদ্ধহস্ত যে সবাই ফেসবুক করছে, তবে নানাবিধ যা কিছু আছে, কি কি আমি সব জানিও না। তো এখনকার জেনারেশনের আমার ধারণা, আমি ওদেরকে যতটুকু দেখি, ওরা ওই পপুলারিটিটা বেশি চায়। মানে ধরো একটা জীবনের একটা পর্যায়ে গিয়ে, মানে অনেক গান শুরু করে তো আর কেউ পদ্মশ্রী পায় না, একটা জীবনের অনেক পথ পাড়ি দিয়ে পদ্মশ্রীর আশায় এখনকার ছেলেমেয়েরা কেউ বসে থাকে না। ওরা চায় যে আমি ইউটিউবে দিব, ফেসবুকে দিব, অনেক অনেক কি জানি ভিউয়ার্স, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হবে। আমার ছোট 5 বছর 6 বছরের বঞ্জি, সে ওই সব কাউন্ট করে কত কত ভিউয়ার হলো, 20K 25K, ওগুলি তাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার, ভিউয়ার বাড়লো। তো এখনকার ছেলেমেয়েদের ওদের দৃষ্টিভঙ্গি আলাদা, ওদের চিন্তাভাবনা আলাদা, ওদের পথ চলাও আলাদা, এবং যারা এখন যারা গান করে তারা মোর ইন্টারেস্টেড যে তার ভিউয়ার কত বাড়ছে, কত সে পপুলার হচ্ছে, এটা আমার আমার ব্যক্তিগত ধারণা।
0: মানে আপনি বলছেন সাধনার জায়গা থেকে অনেকটা সরে এসেছে?
1: হ্যাঁ, এখন সাধনার জায়গাটা নেই, সরে এসেছে বললে কম বলা হবে। আমার নিজের মনে হয় যে এখন সাধনার জায়গাটা

0: ব্যাপারটা নেই।
1: মানে যে মেয়ে অর্থনীতিতে স্নাতক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল এবং সেই সময় একটা বিজ্ঞাপন বের হলো যে শান্তিনিকেতনে গানে অডিশন নেওয়া হচ্ছে,
0: শান্তিনিকেতনে না, আইসিসিআর স্কলারশিপে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো তখন অ্যাপ্লাই করার পরে আমাকে, যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত চয়েস করলাম তাই আমাকে বিশ্বভারতী,
1: এবং সেক্ষেত্রে তো বাবাও একটু অবাকই হয়েছিল যে অর্থনীতি ছেড়ে গান নিয়ে কেন পড়বে।
0: বাবা অবাক মানে কি, বাবার আগ্রহ ছিল ডেফিনেটলি, আশা হতো না, বাবা খুবই আগ্রহী ছিলেন, কিন্তু বাবা বিশ্বাস করতে পারেনি যে আমি পেয়ে যাব। এটা অনেকটা বিড়ালের বাঁকে শেখা ছেড়ার মতো আর কি। বাবা চাইলে দিক, ঠিক আছে, দিলে দিলেই তো আর হবে না, দিক, শখ করেছে যখন একটু দিক, কিন্তু সেটা যে হয়ে যাবে এটা উনি আন্দাজ করতে পারেনি। যখন হয়ে গেল তখন ওই ডিলেমাটা ইট স্টার্টেড, যে হ্যাঁ যাবে কি যাবে না, নানা যেটা পড়ছে ওইটাই পড়বে, এরকম আর কি।
1: এই জার্নি যেটার কথা বলছেন যে দীর্ঘদিন শিখলে তারপর তো আজকে এই জায়গায় আসা যায়, এইটা তো অনেক ছোটবেলায় শুরু হয়েছিল। মানে ধরুন সাল যদি 1961-তে যখন রবীন্দ্রনাথের শতবর্ষ, সেই সময় একটা 6-7 বছরের মেয়ের কাছে শ্যামার একটা এলপি,
0: আমি আরো ছোট তখন, আমি মানে আমার ধারণা আমি তখন এই 4-5 বছর মানে খুব একটা, মানে এখন আমার স্মৃতিতে যেটা মনে যে আমি খুব একটা বুঝিও না, কিন্তু ওই তখন ঢাকায় শ্যামার
1: এলপিটা আপনার কাছে,
0: এলপিটা তখনও যায়নি।
1: আচ্ছা,
0: আমরা আমাদের ঢাকাতে ওটা খুব বড় করে সেলিব্রেশন হয়েছিল রবীন্দ্র জন্ম শতবর্ষ, এবং শ্যামাটা স্টেজড হয়েছিল, স্টেজ তো সেইটাতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু এত ভিড় ছিল যে আমরা একটু দেরি করে পৌঁছালাম, তখন একদম হল প্যাকড, আর ঢোকার জায়গা নেই, যে আমরা ঢুকতে পারিনি এবং দেখতেও পারিনি, সেইটা আমার সাংঘাতিক একটা আফসোসের জায়গা। শ্যামা আমি শুনলাম আরো অনেক পরে, এটা সম্ভবত কারণ তখন তো পাকিস্তান, মানে এখানে একটা রেকর্ড বের হলে সেটা বাংলা, মানে তখন পাকিস্তানে যাওয়া খুব সহজ পথে যেত না, অনেক সময় লাগতো। তো ওটা বোধহয় আমি 64-65 কি আরো পরে 66 এর দিকে আমি হাতে পেলাম এবং শোনার সুযোগ হলো আর কি।
1: তবে সেই সময় পূর্ব পাকিস্তানে মানে প্রত্যেক রবিবার একটা রবীন্দ্রসঙ্গীতের আসর হতো আমাদের এই রেডিওতে, পূর্ব পাকিস্তানের প্রায় সব বাঙালি রেডিও টিউন করে ওটা শুনতো,
0: ওটা একদম আমাদের বাধ্যতামূলক ছিল।
1: সেই থেকে কান থেকে প্রাণে চলে গেল
0: ওটা, আগ্রহটা তৈরি হলো। হ্যাঁ, কারণ তখন তো আমি খুব ছোট, ওই আকাশবাণীতে প্রথমে হতো একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, ওটা শেষ হলো একটা আধুনিক গানের অনুরোধের আসর হতো, তো ওই দুটা দুপুরবেলা একদম আমাদের সবার সব বাড়িতে হতো, এটা বাঙালি বাড়িতে
1: এবং রেডিওর সঙ্গে জড়িয়ে যাওয়া সেই,
0: হ্যাঁ সেই সময় ওইটা থেকে আমাদের বেড়ে ওঠা, ওই গান টানগুলি নিয়েই আমাদের বেড়ে ওঠা, এবং গান শোনার যে অভিজ্ঞতা, গান তৈরি হওয়া, গানের সাথে পরিচিতি, ওইগুলো ওই সব অনুষ্ঠান থেকে, সব সেই সময়কার পুরনো সব আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, ওই সব, ওই আকাশবাণী, তখন এত রেকর্ড এত ছিল না, আর এখনকার মতো ক্যাসেট বলো বা ইউটিউব বলো এইসব তো ছিল না, ওই যাদের বাসায় গ্রামোফোন ছিল বা আমাদের ছিল একটা রেডিওগ্রাম, তারাই কেবল রেকর্ড শুনতে পারত, আর বাকিরা তো রেডিওর উপরে নির্ভরশীল, রেডিওতে গান বাজলেই তারা শুনবে, এছাড়া আর কোনো চয়েস ছিল না।
1: অর্থাৎ ছেলেবেলাটা অনেকটা রেডিও জুড়ে ছিল
0: একদম আমাদের সময়টা, পুরো 60s ধরো, 60s কেন বলবো, 70s মাঝামাঝি পর্যন্ত রেডিও নির্ভর ছিল।
1: আকাশবাণীর সঙ্গে তার পরবর্তীকালে কোনো স্মৃতি?
0: সেটা একটা খুব ইন্টারেস্টিং, আকাশবাণী আমি প্রথম কলকাতায় এলাম স্বাধীনতার পরে 1974 সালে, তো এসে মানে কলকাতার যে দর্শনীয় জিনিস, দ্রষ্টব্য যেগুলো, সেগুলো দেখতে বেরিয়ে প্রথমে আমার বাবা নিয়ে আসলেন আকাশবাণী। আকাশবাণী তো দেখলাম, আকাশবাণী বিল্ডিংটা ভেতরে ঢোকার তো কোনো সুযোগ ছিল না, সামনে থেকে এই দিক থেকে ওই দিক থেকে আমরা ঘুরে টুরে দেখলাম, আর তারপরে আমি প্রথম আকাশবাণীতে ঢুকলাম 91 সালে মোহরদিকে নিয়ে, যখন মোহরদির সাথে তখন থাকি আমি, মোহরদির একটা রেকর্ডিং ছিল, তো সেইটাতে মোহরদির সাথে এসেছিলাম, গান হারমোনিয়াম বাজিয়েছিলাম, আর আকাশবাণীতে গান করলাম পঙ্কজ সাহা ছিলেন, পঙ্কজদা সালটা মনে নেই, তখন ওই পয়লা বৈশাখের আগের রাত্রে একটা অনুষ্ঠান করেছিল লাইভ, রাত্রি বোধ হয় 12টা থেকে শুরু হলো, পয়লা বৈশাখ বা ফার্স্ট, না পয়লা বৈশাখে হবে,
1: পয়লা বৈশাখের আগে রাতে,
0: আগের রাতে একটা লাইভ প্রোগ্রাম হয় সবাই বসে নানা রকমের, তো ওইটাতে আমাকে পঙ্কজদা প্রথম নিয়ে এলেন, সেটা বোধ হয় 90-এর দশকের মাঝামাঝি। তারপরে আমি আকাশবাণীর আর্কাইভের জন্য যে একটা তোমাদের প্রজেক্ট ছিল, অনেকগুলো গান সেখানে প্রায় আমি 40-50টা গান করেছি। এক একবারে এসে পাঁচটা ছটা করে করতাম।

0: স্বপ্না দিয়েছিলেন, স্বপ্না মন্ডল, উনি গান পাঠিয়ে দিতেন যে এই গানগুলো রেকর্ড করব, আমি সেগুলো তুলে আসতাম, এক একবারে এসে পাঁচ থেকে ছটা করে করতাম আমি, অন্তত আমার যদ্দূর মনে হয় 8 থেকে 10 বার এসেছি এবং করেছি।
1: যার হাত ধরে আকাশবাণীতে এলেন সেই প্রসঙ্গেই একটু ফিরে যাই, কারণ তিনি নিজেই তো বলেছেন যে আমার প্রিয় ছাত্রী, হ্যাঁ, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং রেজওয়ানা চৌধুরী বন্যা, এটা এই এই পাশাপাশি নাম দুটো যায় সেই স্মৃতিতে, অর্থাৎ শান্তিনিকেতন পর্বের স্মৃতিতে যদি একটু ফিরি।
0: শান্তিনিকেতনে আমি স্কলারশিপ নিয়ে এলাম 75 সালে, তখন মুহূর্তি ছিলেন সঙ্গীত ভবনের প্রিন্সিপাল এবং আমাদের ক্লাসও নিতেন, তো সেই 75 থেকে 81 পর্যন্ত আমি টানা ছিলাম, ওখানে গ্রাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, তখন মুহূর্তি আমাদের 3টা ক্লাস নিতেন আর বাচ্চুদি নীলিমা সেন 3টা ক্লাস নিতেন, মানে পুরো সপ্তাহ জুড়ে ওদের কাছে গান শিখেছি। আর তারপরে 81 সালে আমি বেরিয়ে গেলাম পাস টাস করে, 86 সালে রবীন্দ্রনাথের 125তম জন্মবার্ষিকীতে আবার লন্ডনে গেলাম, তখন মহর্ষির সাথে আমার, আগে তো ছিলেন প্রিন্সিপাল, শিক্ষক আর আরও সব অনেক স্টুডেন্টদের সাথে আমি একসাথে গান করেছি, এ করেছি। মহর্ষি স্নেহ করতেন বাংলাদেশের ছাত্রী হিসেবে, ওর সাথে 2-4টা প্রোগ্রামও করেছি, কারণ যখন এই যে থার্ড ইয়ার যখন উঠলাম তখন হয়তো ওর চোখে পড়েছিল যে গানটা একটু আলাদা করার জন্যে, মানে তখন এখানে ওখানে মন্দিরে গান করেছি, এখানে করেছি, তো মহর্ষির সাথে কলকাতাতেও প্রোগ্রাম করেছি, দূরদর্শনে প্রোগ্রাম করেছি সেই সময়। তারপরে 96 সাল থেকে মহর্ষির সাথে, তখন উনি, তখন ততদিনে উনি মোটামুটি রিটায়ার করেছেন সঙ্গীতের জগৎ থেকে, শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, তো মহর্ষিকে দেখে খুব আমার শরীরটা হঠাৎ করে, তার আগ পর্যন্ত তো উনি সাংঘাতিক গ্ল্যামারাস ছিলেন, তো আমার খুব খারাপ লাগলো। তো কথা যেহেতু একদিন, মানে অনেকবার দেখা হচ্ছে, একসাথে ওঠা বসা হচ্ছে, থাকছি ওর কাছে গিয়ে সারাদিন, তো তখন আমি বললাম যে মহর্ষি আপনার কাছে আমার ইচ্ছা করে যে খুব অনেক গান করি, তখন উনি বলছেন যে হ্যাঁ এসো, আমি তো এখন রিটায়ার করেছি, তো তোমরা এসে যদি আমার কাছে শেখো তাহলে তো যা যেটুকু আমি দিয়ে যেতে চাই তোমাদেরকে, তো ওইটা আমার মাথায় কাজ করছিল। তারপরে ফিরে গিয়ে আমি তো ওখানে চাকরি করতাম, চাকরিতে রিজাইন দিলাম যে এখানে এসে থাকতে গেলে চাকরি ছাড়তে হবে, চাকরি ছেড়ে আমি 91 সালের শেষের দিকে একদম তল্পি তল্পা বেঁধে চলে এসে একদম মহর্ষির কাছে থাকলাম। সেই সময় থেকে আমার মহর্ষিকে সত্যিকার অর্থে মানে গুরু হিসেবে পাওয়া যেটাকে বলে, সেইভাবে মহর্ষিকে পেয়েছি গুরু হিসেবে, এবং উনিও খুব অসম্ভব স্নেহে আমাকে কাছে টেনে নিয়েছিলেন।
1: সেই এই যে আপনি কণিকা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছেন, নীলিমা সেন, শান্তি দেবঘোষ, এদের মানে শিক্ষক হিসেবে এরা, এবং সেই সময়কার শান্তিনিকেতনের অভিজ্ঞতা বা গল্প যাই বলি না কেন যদি একটু আমাদের শোনান যে তারা কিরকম ছিলেন, বা সেই সময় বিশেষ কোন অভিজ্ঞতা যে ধরো এই দিনগুলো বা যেন এরকম একটা ঘটনা ভীষণ মনে পড়ে।
0: ওই সময়টা শান্তিনিকেতন এখনকার থেকে একেবারে আলাদা ছিল, এবং আমার, আমি যখন যাই তখন আমি শুনেছি অন্যদের কাছে যে আমাদের আগে আরো অন্যরকম ছিল, তারপরেও আমরা বাচ্চুদি, মহর্ষি, মঞ্জুদি, আমার টিচার ছিলেন ক্লাসিক্যাল টিচার ছিলেন সুদীশ দা, অশেষ দা, এদের কাছে এত কি বলবো, এত সহজে ওদের কাছে যেতে পারতাম এবং এত স্নেহের একটা সম্পর্ক ছিল, কাজে আমরা একদম টিচারদের খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। আমাদের ওদের সাথে যোগাযোগ হতো অনুষ্ঠান কেন্দ্রিক, সব অনুষ্ঠানের 12 মাসে 13 পার্বণ রিহার্সেল চলছেই কিছু না কিছু, এবং প্রতিদিনই সকালে ক্লাস বিকেলে রিহার্সেল, সকালে ক্লাস বিকেলে রিহার্সেল, দুবেলা দেখা হতো। মহর্ষি যখন প্রিন্সিপাল ছিলেন উনি যেহেতু উনি দায়িত্বপ্রাপ্ত, হস্টেলে আসতেন, আমরা মাঝে মধ্যে মেয়েরা আর কি গার্লস পিকনিক হতো হস্টেলে, এসে উনি দুপুরবেলা খাবেন আমাদের সাথে, তো আমরা সব খুব এক্সাইটেড, মহর্ষি আসবেন সব রেডি টেডি করে খাওয়া হতো, তারপরে ওর বাড়িতেও যাওয়া হতো মাঝে মধ্যে অনুষ্ঠানের পরে, সাধারণত বিশেষ করে রেডিও প্রোগ্রাম যখন হতো, আকাশবাণীর একটা স্টুডিও ছিল না, রেডিও প্রোগ্রামের পর একটা খাওয়া দাওয়া একদম নিয়মিত ছিল, হ্যাঁ, যে প্রোগ্রাম হয়ে গেলে তারপরে একদিন সবাই মিলে খাওয়া দাওয়া, তো সেই খাওয়া দাওয়ার সঙ্গে ওদের সাথে একটা অন্যরকম সম্পর্ক। এখন তো দেখি এখনকার শান্তিনিকেতনের সাথে আমার আগে শান্তিনিকেতনের কোন মিল নাই, এটাও জানি যে সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায়, এখন রবীন্দ্রনাথের সময় শান্তিনিকেতন খুঁজতে গেলে তো এটা অসম্ভব ব্যাপার, তারপরেও আমার মনে হয় যে শান্তিনিকেতনের মূল সুরটা যেটা, মূল কথাটা যে পরস্পরের সম্পর্কের ব্যাপারটা, সেইটা একেবারে কিরকম জানি আর ধরে রাখা যাচ্ছে না।
1: কোন বিশেষ গান কিভাবে শিখেছিলেন এরকম কিছু মনে আছে?
0: গানের শেখাবার টেকনিকটা খুব খুব সরল এবং কি বলবো, খুব সহজ ছিল, মানে

0: যে কোনো ছাত্রী বা যে তা ওর কাছে গান শিখছে, সে ওর গানটা শুনলে ভাববে যে এত ইজি, আমি তো করেই ফেলতে পারবো, এখনই উঠে যাবে। কিন্তু করতে গিয়ে বোঝা যেত যে ওই সূক্ষ্ম জিনিসগুলো গলাতে আনা অনেক কঠিন। তো এই একটা সরলতা ছিল শেখাবার। আর কখনো কাউকে কোনোদিনও ডিসকারেজ করতেন না যে তোমারটা হচ্ছে না, বা বাহ ওরা একটা কথা ছিল, বাহ দারুণ হয়েছে, আবার করো, আবার করো, দারুণ হয়েছে, এইভাবে করে উনি সবাইকে এনকারেজ করতেন। তো সেইটা একটা সাংঘাতিক ভালো টেকনিক, যে কাউকে ডিসকারেজ না করে তাকে একটু উৎসাহ দিয়ে, মানে আমরা বুঝতে পারছি যে হচ্ছে না, কিন্তু উনি কিন্তু কখনো সরাসরি বলতেন না যে হচ্ছে না বা সুরে লাগাও বা যেটা, আর অনেকে অন্য টিচাররা হয়তো বলছেন এই জায়গাটা লাগছে না, একটু ঠিক করো, কিন্তু উনি কখনো এভাবে বলতেন না। এটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল।
1: অর্থাৎ ওই যে খোলা হাওয়ায় যে গান সহজে কেন ভেতরে চলে আসে প্রাণে, কান থেকে যে প্রাণে যায়, তার টুকরো টুকরো কথাই কিন্তু আমরা শুনছি, এবং যিনি শোনাচ্ছেন তিনি আমাদের ভীষণ প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবারে এপার বাংলার সাথে তো একটা যোগ তৈরি হয়েই গেল শান্তিনিকেতন সূত্রে। তার পরবর্তীকালে ধরুন ওপার বাংলা থেকে যে এপার বাংলা এলেন, এপার বাংলার মানুষ, এপার বাংলার সংস্কৃতির সঙ্গে সেই যে যোগ, কিভাবে এপার বাংলার সাথে যোগটা দিনে দিনে আরো গাঢ় হলো?
0: যোগটা তো পুরোপুরি মহর্দির মাধ্যমে, কারণ আমি তো এখানে মহর্দির কাছে এসেছিলাম গান শিখবো বলে 90-এর দশকে। তো উনা যেহেতু ওর কাছে থাকতাম, সব জায়গায় সাথে করে নিয়ে যেতেন, সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতেন যে এটি আমার বাংলাদেশের ছাত্রী, এবং আমার সব রকমের সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা, বাড়ি টাড়ি ঠিক করে দিয়েছিলেন যে আমার ওর বাড়ির একদম পেছনেই, মানে ডাকলে শোনা যায়, এত পেছনের বাসাটাই ঠিক করে দিয়েছিলেন, ওখানে থাকতাম। তো এই মুহূর্তে স্নেহ ছায়ায় থাকাকালীন আমি, অথচ যখন অন্য যখন আমি প্রথম আসি 90, তখন কিন্তু বললেন যে শোনো এখানে কিন্তু আমি তুমি আমাকে আমি তোমাকে গান গান করার জন্য এসছো, তো সেটা সব ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আশা করো না যে আমি তোমাকে এখানে মানে ওই শিল্পী হিসেবে এখানে ওখানে গান গাইবার কথা বলবো। আমি বলছি না মুহূর্তে আমি ওগুলো চাই না, আমার তো ঢাকাতেই, আমি আলটিমেটলি ঢাকাতেই ফেটবো, ঢাকাতেই আমার সব কাজে, আমি যতদিন আপনার কাছে থাকতে পারছি এবং যতটুকু আমি শিখতে পারছি এই সুযোগটা আমি অ্যাভেল করতে চাই। তো তারপরে কিন্তু পরে দেখা গেল যে পুরো জিনিসটা উল্টে গেল, কেউ যখন মুহূর্তে গান করতে বলতেন উনি বলতেন তাহলে ওকেও নাও, আমার কথা ওকেও নাও, সিবিএস থেকে ওর কাছে গেছে ক্যাসেট করার জন্য, তখন তো ক্যাসেট এসে গেছে, ক্যাসেটে গান, মুহূর্তে তো তখন বাইরে একদমই গান করতে চান না, তো তো মুহূর্তে বলছেন আমার ছাত্রী আছে ওকে দিয়ে করাও। হ্যাঁ আমি কিন্তু নেই সিনে, আমি যখন বাড়িতে, তারপরে বিকেল মানে আমি কি করতাম, সকালবেলা চলে যেতাম ওর কাছে, সকালবেলা জলখাবার খেয়ে, সকালবেলা চাটা খেয়ে এই 9টা সাড়ে 9টার মধ্যে চলে যেতাম, দিয়ে দুপুরে 1:30-1:30 পর্যন্ত থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, আমার বাচ্চারাও ছিল ওদের সাথে, খাওয়া দাওয়া করে দুপুরটা ওদের সাথে, ওদের পড়াটা দেখে রেস করে আবার এই 4টা-4টার দিকে যেতাম, দিয়ে একবারে 8:30-9টার মধ্যে থেকে তারপরে বাসায় ফিরতাম। তো ধরতে গেলে দিনের বেশিরভাগটা সময় ওর সাথে থাকতাম, এবং বিকেলবেলা যখন গেছি তখন বলছেন শোনো আজকে না সিবিএস থেকে আমার কাছে এসেছিল, আমি বলেছি তোমার ক্যাসেট করবে, ওরা রাজি হয়ে গেছে, তুমি বুঝলে, তুমি এক্ষুনি গান ঠিক করো, কি করবে? তাহলে আচ্ছা ঠিক আছে, খুব ভালোভাবে করবো। তারপরে ওর গান করছি, সেদিন আবার অনেক লোকজন এসেছিল দেখা করতে, তারা দেখা টাকা করে চলে গেল রাতে ফিরে। পরের দিন দেখি উনি 3-4টা গান ভেবে রেখেছেন যেগুলো আমি করব। শোনো তোমাকে ওই গানটা সেদিন শেখালাম না, ওটা কিন্তু করো বুঝলে, আর একটা তার সাথে একটা খোলের গান করতে হবে, সেটাও ঠিক রাখো, আর 2-4টা ধ্রুপদাঙ্গের গানও করা দরকার, একটু ভারী গান সব রকমের, মানে তার মানে ওটাই ওর মাথায় ঘুরছে, হ্যাঁ যে কি গান করলে ভালো। তো সব গান প্রথম সিডিটার, সিবিএস এর প্রথম সিডিটার সব গান মুহূর্তে ঠিক করে দিলেন, সব গান ও ঠিক করেছে, এবং গোছানোটা মানে একটা ভারী গান, খোলের গান, প্রেমের গান, বিভিন্ন বিষয়, বিভিন্ন লয়, এবং এই জিনিসগুলি আমি ওর কাছ থেকে শিখেছি যে গানের মধ্যে ভ্যারাইটি আনা। এক ধরনের গান শুনতে শুনতে লোক ধরো মানুষের শ্রোতাদের হয়তো মনোটোনাস লাগতে পারে, সেখানে যে নির্বাচনের ক্ষেত্রে এই কথাগুলো সব মাথায় রাখা, ভাবনাটা যে তার ভ্যারিয়েশন থাকে। তারপরে আবার এটা বলছেন এখন থেকে বুঝলে যেখানে গান গাইবে যে অনুষ্ঠানে এই এই গানগুলোর মধ্যে থেকে গাইবে, যাতে মানুষের কানে গানগুলো থাকে। কারণ আমরা আমরা নিজের এক্সপিরিয়েন্স বললেন যে আমরা যখন তখনকার যে রবীন্দ্র জয়ন্তীর সময় পুজোর সময় নতুন রেকর্ড বেরোতো, আমরা যখনই

0: সিলেক্ট হয়ে যেত যে এই দুটো বা এই চারটে আমি করব, পরবর্তী সমস্ত অনুষ্ঠানে ওই গানগুলো গাইতাম। গাইতে গাইতে মানুষের, আমাদের প্র্যাকটিস আর শ্রোতাদের কানেও থেকে যায়, একদম অপরিচিত গান মনে হয় না শুনতে। তো এই এইভাবে আর কি আমাকে ট্রেন করেছে
1: গুরু, যেমন করে একেবারে পথ দেখিয়ে দেন সেইভাবে। আর এই যে এতটা সময় থাকতেন, ধরুন দীর্ঘক্ষণ, কিভাবে গানকে চিনতেন?
0: সারাদিন বাড়িতে থাকলে যেরকম হয়, আমরা

0: হয়নি, এতক্ষণ রোজ লোক আসছে, রোজ লোক আসছে, আমরা বসতে পারছি না, ওর শরীর খারাপ, বসতে পারছি। আবার তারপরে যখন দেখতেন যে তিন চার দিন আমরা কোনো গান টান হয়নি কিছু না, তখন বলছে শোনো অনেকদিন কিন্তু গান হচ্ছে না, কালকে কিন্তু আমরা একদম শুরুতেই গান করবো, বুঝলে? আল্লাহ হ্যাঁ ঠিক আছে মোদি, কোন গানটা করবো বলো, তুমি বলো। আমি যাওয়ার পরেই কতগুলো গানের একটা লিস্ট করেছিলেন, যে আমাকে বলছেন কি কি গান করতে চাও, তো আমি কতগুলো লিস্ট করে রেখেছিলাম। তো বললেন তো হলো ওই লিস্টটা নিয়ে তার থেকে বেছে বেছে বলতেন যে আচ্ছা এই গানটা করো। আমি অনেক গান বলতাম যে মোদি এই গানটা করব আপনার কাছে, তো মোদি তখন শেখাতেন। আবার একটা গানের কথা মনে আছে, যেমন আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, আমি মোহদিকে বললাম যে মোদি এই গানটা করবো আপনার কাছে, করতে চাই। তখন মোহদি বলে শোনো আমি তোমাকে একটা কথা বলি, এটা তুমি বাচ্চুর কাছে করো। বাচ্চু শৈলজাদার কাছ থেকে শিখেছিল এবং ওই গোর প্রাঙ্গনে একটা অনুষ্ঠানে বাচ্চু এই গানটা গিয়েছিল, তুমি ওর থেকে তোলো, ভালো হবে এটা। তো ওরা এরকম সাজেস্ট করে দিতেন যে বাচ্চু দিও, যেমন বাচ্চু দিও কিন্তু শ্যামার যে হায় কি সমাপন, শ্যামাটা বাচ্চু দি করাচ্ছিলেন, করাতে করাতে তোমার এই গানটা তোমার বাচ্চুদের কাছে করবে, হায় কি সমাপন, এটা উনি করালেন না। তো এইরকম ওদের ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যেটা যার ভালো বা মনে হয় যে ওর ভালো করাতে পারবে এটা ওরা সাজেস্ট করে দিতেন। তো এইরকম ভাবে মানে দিনের পর দিন থাকতাম। কোনোদিন হয়তো এমন একটা অনুষ্ঠান আছে, মোহদির খুব মুড, কথা প্রসঙ্গে একটা গানের কথা উল্লেখ করলে নিয়ে এসো দেখি, তো স্বরবিজ্ঞানটা নিয়ে এলে সাথে সাথে তুলে দিতেন। কোনো গান ওর জানা নাই, উনি কখনো গান নেই, কিন্তু আমি বলছি গানটা খুব সুন্দর করতে চাই, বলে আচ্ছা নিয়ে এসো তো দেখি। তো স্বরবিজ্ঞানটা নিয়ে এসে আগে নিজে ভালো করে স্বরবিজ্ঞানটা দেখতেন, পেছন টেছন ভালো করে দেখে তারপরে হয়তো আমাকে স্বরলিপি দেখে দেখেই তুলিয়ে দিতেন, এরকম করতেন। আবার কোনো গান যেটা ওর রেকর্ড আছে, উনি অনেক গান সেগুলো তো ওর মুখস্থই আছে, করাতেন, এইভাবে আর কি হতো।
1: যারা শুনছেন তাদেরকে বলি এই জায়গাটুকু যদি আমরা খুব মন দিয়ে শুনি এবং এখান থেকে শেখার চেষ্টা করি, দিদি যেটা প্রথমেই বলেছেন যে এখনকার প্রজন্ম তো শিখছে না, কি সুন্দর একটা পাঠ দেখুন যে দু তিন দিন গান হয়তো হয়নি, কিন্তু এই যে গুরু সান্নিধ্য বা যার কাছে যাচ্ছি, যার কাছ থেকে শিখতে চাইছি, প্রতিদিন যে তার কাছে একটা যাওয়া, সেটাও কিন্তু সাধনার একটা বিষয়। যে বিষয়টা আপনি শিখতে চাইছেন সেই বিষয়টার সঙ্গে থাকা এবং যিনি পথ দেখাচ্ছেন সেই মানুষটার সঙ্গে থাকা, এই ছোট্ট ছোট্ট দর্শনগুলো যদি আমরা শিখতে পারি তাহলেও বোধহয় নিজের সাধনার পথে অনেকটা এগিয়ে চলা যায়। অতিথি অনুষ্ঠানে আপনারা আজ শুনছেন আমাদের পরম প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কথা। শিক্ষা এগিয়ে চলল, গান নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া এবং সেই আমাদেরও শ্রোতাদেরও কান থেকে মনে পৌঁছে দেওয়ার কাজও একটু একটু করে এগিয়ে চলল। পরবর্তীকালে যখন দেখছেন যে এত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে রবীন্দ্রনাথের গান নিয়ে, আর সেই জায়গায় আপনার ক্ষেত্রে তো এটা বারবারই বলা হয় যে বিশুদ্ধ রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধতা সেটা আপনি বজায় রেখেছেন একইভাবে, তো এই যে এত এক্সপেরিমেন্ট, এগুলো সম্পর্কে আপনার কি মত বা কেমন লাগে এখনকার ছেলেমেয়েরা যখন গাইছে?
0: একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সময় তো এগিয়ে যায় এবং রবীন্দ্রনাথ এখনো জনপ্রিয়, সমান জনপ্রিয় আমি বলবো, খালি এই কারণে যে রবীন্দ্রনাথ এই সময়ের সাথে তাল মিলিয়েছেন। রবীন্দ্রনাথের গানকে আমি বলবো মাল্টি ডাইমেনশনাল, বহুমাত্রিক। হ্যাঁ, এবং এখানে যারা গাইছে যারা শুনছে সবার জন্য একটা স্পেস আছে ইম্প্রোভাইজেশনের, সেই স্পেসটা আছে বলে রবীন্দ্রনাথের গান এখনো আধুনিক। এখনো বাচ্চা এই এই প্রজন্মের ছেলেমেয়েরা বা যে কোনো শিল্পী, যেটা তুমি শুরুতে বললে যে কোনো শিল্পী, সবাই একবার না একবার রবীন্দ্রনাথের গান গাইতে চায়, খালি এই কারণে যে তারা রবীন্দ্রনাথের সাথে ফিট ইন করতে পারে।
1: মানে ওই রবীন্দ্রনাথেরও যেটা বিশ্বাস যে আমার গান থাকবে, হ্যাঁ, আর কিছু থাকুক না থাকুক,
0: সময়ের সাথে সাথে যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে এখন গানের যে একদম আধুনিক জিনিসপত্র এসছে, আধুনিক চিন্তা ভাবনা, আধুনিক ধারা, এখনকার ছেলেমেয়েরা তো ওটার সাথে অ্যাকাস্টমড, ওটা তো ওটা করবেই, সেটা তো আমরা আটকাতে পারবো না। ওটা যদি আটকাই তাহলে ওরা রবীন্দ্রনাথের গান করবেই না। কিন্তু ধরো আমরা যদি ফর এক্সাম্পল বলি রবীন্দ্রনাথের সময় শাহানা দেবী বা অমলা দাস বা ওই সময় যারা গাইতেন রবীন্দ্রনাথের গান, তারা যেভাবে গাইতেন, এটা মোহর্দি আমাকে বলতেন যে দেখো এটা তো পাল্টাবে, ওরা যেভাবে গাইতেন আমরা কি সেভাবে গাই, আমাদের কত রকমের ইনস্ট্রুমেন্ট এসছে, এটা ওটা কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন বা অশোকতরু, সাগর সেন, দেবব্রত, এসব গান পপুলার হয়েছে কারণ সময়ের সাথে সাথে সেটা একটু একটু চেঞ্জ হয়েছে, সুরে না কিন্তু প্রেজেন্টেশনে। তো

0: পরবর্তীতে আমাদের সময় আরেকটু চেঞ্জ হয়েছে, সামনে আরো চেঞ্জ হবে। কিন্তু আমার এখানে একটাই অবজারভেশন বা বলার বিষয়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানে যে বাণীর একটা খুব বিশাল ভূমিকা আছে, সেইটা যারা গান গাইছেন তাদের সবাইকে বুঝতে হবে। যেমন অনেকে গানের মাছ থেকে একটা শুরু করছেন, হ্যাঁ, গানের মাঝখান থেকে, ওগুলোকে আমি এক্সপেরিমেন্ট বলবো, ওগুলোকে আমি বলবো গেমিক, যে একটা নতুন কিছু করলাম। কিন্তু ওইটাতে গানের বাণীর মর্যাদাটা ক্ষুণ্ণ হয়। গান গানটা তো একটা সম্পূর্ণ বিষয়। রবীন্দ্রনাথের প্রতিটি গান, ইভেন যদি আমরা গীতিনাট্য বা নৃত্যনাট্যের কথা বলি, গীতিনাট্যের এক একটা গানও যদি তুমি বলো, সেগুলো কিন্তু একটা ইন্ডিভিজুয়াল গান। তুমি যখন গানটা গাইবে তখন তার আগে কি ছিল পরে কি ছিল জানার দরকার নেই, গানটা স্বয়ংসম্পূর্ণ। এই স্বয়ংসম্পূর্ণ বিষয়টা আমাদের মাথায় রেখে গান গাইতে হবে। গানে আমি যতই মিউজিক করি, যতই এক্সপেরিমেন্ট করি, যতই ফিউশন করি, মানে গানের একটা রবীন্দ্রনাথের গান গাইছি, গানের মাঝখানে একটা ক্লাসিক্যালের তান ঢুকিয়ে দিলাম, ওটা তো গানটাকে ব্যাহত করছে। কারণ রবীন্দ্রনাথের গান তো একটা কবিতা, তুমি কবিতা পড়তে পড়তে তার কবিতার মাঝখানে যদি একটা অন্য কিছু চলে যায়, তো কবিতার যে একটা কি বলবো মাধুর্যটা, ব্যঞ্জনা থাকে, হ্যাঁ, সেইটা তো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। সেইটা গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান স্বয়ংসম্পূর্ণ কাব্যগীতি, প্রতিটা গান একটা কবিতা। তো সেইটা মাথায় রেখে আমাদের যা কিছু করার করতে হবে আর কি।
1: এই বিশুদ্ধতার কথাই তিনি যেমন বলেন তেমন বিশ্বাস করেন, তাই তার কাছে আমরা বিশুদ্ধতার সুর পাই। আজকের মতো অতিথি অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত আমাদের সকলের প্রিয় শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রেতমা মুখোপাধ্যায়। নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন রেজোয়ানা চৌধুরী বন্যা। আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
2: আকাশবাণী মৈত্রী, শুনলেন এতক্ষণ অতিথি অনুষ্ঠান। এখন শুনবেন রম্য গীতি।

শুনছেন রোমগীতি। রোমগীতিতে এরপরের গান শুনবেন দিশা রয়ের কণ্ঠে। গানটির গীতিকার সৌমিত্র মজুমদার এবং সুরকার উদয় কুমার দাস।

শুনছেন রোমগীতি। রোমগীতিতে এবারের শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, গীতিকার মানিক আইচ এবং সুরকার উদয় কুমার দাস।

0: কিছু কথা কিছু গল্প।
1: রম্যগীতি শুনছেন, আর এবারে রম্যগীতিতে শুনবেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে গান, গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার দক্ষিণামোহন ঠাকুর।

রম্যগীতিতে এবারের শিল্পী শ্যামল মিত্র। গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার পি ভি কৃষ্ণমূর্তি।

শুনছেন রম্যগীতি রম্যগীতিতে। এবারের শিল্পী গায়ত্রী বসু, গীতিকার প্রণব রায় এবং সুরকার দুর্গা সেন।

আজ রুম্মুগীতির শেষ গান শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটির গীতিকার ভবেশ গুপ্ত এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার।

0: ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন সময় হয়ে গেছে ঠিক বেলা 12টা বেজে 1 মিনিট। আর আজ আমি ঋত্বিক চলে এসেছি তোমার পছন্দের পেশার সন্ধান করতে আজকের পেশার সন্ধানের অনুষ্ঠানে। এইবার বলো, এখন তো সবার একটা নতুন হবি হয়ে গেছে যে রিসেন্টলি, যে চলো আজ কিছু করার নেই, মোবাইলে অ্যাপটা খুললাম, দেখি কোথায় কি কনসার্ট হচ্ছে, চলে যাই সেখানে, দেখি পাশাপাশি কোনো ইভেন্ট হচ্ছে নাকি, চলে যাই সেখানে। তারপরে ধরো তুমি কোনো কনসার্টে গেলে যেখানে কনসার্ট হচ্ছে, এবার সেই কনসার্টে গিয়ে যখন স্টেজের সামনে দাঁড়াচ্ছ আর হাজার হাজার লোকের সঙ্গে গলা মেলাচ্ছ, সেইটা কেমন লাগে? কিংবা ধরো তুমি কোনো একটা বিয়ে বাড়িতে গেলে আর সেই বিয়ে বাড়িতে গিয়ে তুমি সেখানকার চোখ ধাঁধানো সাজসজ্জা দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে গেলে। এইবার এই যেই কথাগুলো বলছি, এই সাজসজ্জায় মুগ্ধ হয়ে যাওয়া কিংবা কোনো কনসার্টে গিয়ে সেই কনসার্টের মধ্যে তুমি যে ঢুকে যাওয়া, তুমি ঢুকে যাচ্ছ, এই পুরো বিষয়টার এই যে ম্যাজিক ঘটানো, এই ম্যাজিকের পিছনে আসল কারিগর কারা বলতে পারবে? এই পর্দার সামনে যেটা আমাদের কাছে নিখুঁত শিল্প, পর্দার পিছনে ঠিক সেখানে কিন্তু অনেক কাজ রয়েছে, চরম দৌড়ঝাঁপ থেকে শুরু করে ঘাম আর অনেক প্ল্যানিং, অনেক মানে অনেক দিনের প্ল্যানিং, আর তার সঙ্গে থাকে অনেক অবিশ্বাস্য গল্প। আর আমি কথা বলছি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। এবার আমাদের অনেকেরই ছোটোবেলা থেকে একটা সব মানে ইচ্ছে থাকে যে কোনো কিছু আমরা সামলাবো, প্ল্যান করব, অর্গানাইজ করব। আর যখন আর এটা আমরা করেও থাকি, যেরকম ধরো কোনো স্কুল বা কোনো তোমার টিউশনে কোনো পিকনিক হলো, তখন তুমি সেখানে ম্যানেজ করতে কীভাবে বন্ধুদের থেকে সেখানকার টাকা নেওয়া থেকে শুরু করে কোথায় স্পট বুকিং হবে, তারপরে কোথা থেকে খাওয়া দাওয়া হবে, তারপরে সেইখান সেই জায়গাটা কীভাবে অর্গানাইজ করা হবে, প্ল্যান কীভাবে করা হবে, সেখানে কী কী ইভেন্ট তুমি রাখবে যাতে লোকেদের ভালো লাগবে, তোমার বন্ধুদের ভালো লাগবে, এই যে এই ছোটোবেলা থেকে এই কাজগুলো করতে, মজার ছলে যে কাজগুলো করতে, এই মজার ছলেই কিন্তু তুমি এই কাজটাকে তোমার প্রফেশন করে নিতে পারবে। আর এই প্রফেশন কিন্তু এই প্রফেশন নিয়ে যে কেরিয়ারটা গড়বে, এই কেরিয়ারে কিন্তু অনেক ভালো স্কোপ রয়েছে। এবার এখানে শুধু ইচ্ছে থাকলে হবে না, তোমাকে একদম দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে তুমি করতে পারবে। কারণ যখন তুমি ইভেন্ট ম্যানেজমেন্টে আসছো, সেইখানে কিন্তু তুমি একদম জিরো থেকে শুরু করছো, মানে একটা জিরো ব্ল্যাঙ্ক শিট, সেই ব্ল্যাঙ্ক শিটে তুমি তোমার প্ল্যান সাজাবে, সেইখান থেকে শুরু করে একদম সব শেষে তোমার ইভেন্ট শেষ হবে। তো জিরো থেকে এইখানে প্রত্যেকবার তুমি জিরো থেকে শুরু করবে, বুঝতে পারছো? মানে এক একটা তুমি ইভেন্ট শুরু করবে জিরো থেকে শুরু হবে, এখানে এত কিছু করতে পারবে। এবার তোমার মনে এবার অনেক প্রশ্ন আসছে যে এবার আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি কিভাবে এই ইন্ডাস্ট্রিতে ঢুকবো, বা ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়টা অ্যাকচুয়ালি আর কী কীভাবে মানে আমি সহজভাবে বুঝতে পারবো, বা এখানে আসার আগে কি তোমায় কি ট্রেডিশনাল ওয়েতে পড়াশোনা করতে হবে, না তোমার স্কিলস থাকলেই হবে, আর সবশেষে যে এই ফিল্ডে তুমি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, এই সমস্ত যে প্রশ্নগুলো এখন তোমার মাথায় ঘুরছে, জানি সেই প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে। আর সেই প্রশ্নের উত্তরের জন্যেই কিন্তু আমি কথা বলে নিয়েছিলাম গত 15 বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্টের ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রফেশনাল সৌমেন গুহর সঙ্গে। তো তিনি কি বলছেন চলো শুনে নি।
1: তো ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যদি খুব সহজে বোঝানো যেতে পারে, সেটা হচ্ছে অনুষ্ঠানকে এক্সিকিউট করা, যেটা একটা সংস্থার মাধ্যমের থেকে হচ্ছে। যেমন আগে আমাদের যখন দেখেছি, ছোটবেলায় দেখেছি, বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে সেটাতে বাবা কাকা জেঠা এরা সবাই মিলে বা পাড়ার লোকজন মিলে সেটাকে সার্থক করে তোলার যথেষ্ট চেষ্টা করত। তো সেই ব্যবস্থাটা, সমাজ ব্যবস্থাটা তো অনেকটাই পরিবর্তন হয়েছে। সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর দ্বারা সেই অনুষ্ঠানগুলোকে খুব সহজে করে নেওয়াটাই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান কাজ। এবার প্রথম কয়েকটা ধাপ যদি বলা যায়, প্রথমটি হলো কারোর অনুষ্ঠান, সেটা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ প্রপার একটা ধারণা তৈরি করতে হবে, সেটা নিয়ে একটা প্ল্যানিং করতে হবে। আর তার পরবর্তী যে দুটো ধাপ হলো সেটাকে কিভাবে অর্গানাইজ করবো, তার জন্য আমাকে কি কি ব্যবস্থা করতে হবে সেটার একটা চক আউট করা। আর যেহেতু এটা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে, এটা টোটালটাই একটা টিম ওয়ার্ক, টিমের সাথে একটা যোগাযোগ করে টিমের সাথে একটা প্ল্যানিং এর চক করে সেই ইভেন্টটাকে এক্সিকিউট করা বা এই অনুষ্ঠানটাকে এক্সিকিউট করা। সহজ ভাষায় বলতে গেলে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে প্রথমত যে যুবক যুবতী যারা পড়াশোনা করছে, প্রথমত তো পড়াশোনাটা ঠিকঠাক করে নিয়ে তার পাশাপাশি বেশ কয়েকটা কোর্স আছে, যেমন অনেকেই তো যেমন হোটেল ম্যানেজমেন্ট করছে এই করছে, তার মধ্যেই একটা যুক্ত হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট, এটাও একটা পড়াশোনা করতে পারে বা এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে বিভিন্ন রকম তার অনুষ্ঠানগুলো দেখা যায়, সেখান থেকে একটা সম্যক ধারণা তৈরি করতে পারে। যেই ধারণার থেকে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা একটা ধারণা তৈরি হবে, এই ধারণার থেকে তারা আগামী দিনে এই ইভেন্ট ম্যানেজমেন্টকে নিজের কেরিয়ার হিসাবে তো বেছে নিতে পারে। আমার দিক থেকে বলতে গেলে ইভেন্ট ম্যানেজমেন্টটা সত্যি একটা ভালো দিক যদি কেরিয়ার বেছে নেওয়া যায়, কারণ প্রচুর ছেলে মেয়ে এখনো বর্তমানে এই লাইনটাকে বেছে নিয়েছে এবং তারা তাদের কেরিয়ারটা

0: উজ্জ্বল করার দিকেই যাচ্ছে। বর্তমানে এটা বেশ জনপ্রিয় একটি জীবিকা।
1: উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিভিন্ন রকম ইনস্টিটিউট হয়েছে কলকাতাতেও, সেখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স গুলো করা যেতে পারে। তারা সমস্ত রকম, যেমন হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হসপিটালিটি, তারপরে ক্যাটারিং এর বিষয়গুলো, তারপরে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, সমস্ত বিষয়গুলো পড়াশোনা করানো হয়। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে বেশ কিছু ইয়াং ছেলে মেয়ে, তারাই তো বিভিন্ন রকম হোটেল ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট যে ইনস্টিটিউট গুলো রয়েছে কলকাতাতে, সেখান থেকে পড়াশোনা করে আসছে। উচ্চ মাধ্যমিকের পরে থেকেই ওগুলোতে তারা করতে পারে, খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। সেখান থেকে করে তারা একটা ধারণা নিয়ে আসে। একটা ব্যাপার হচ্ছে, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে তো কলকাতাতে সেরকম একটা ধারণা, মানে আমি যবে থেকে ধরো এই লাইনে এসেছি সেখান থেকে তো এরকম ছিল না। তো সেখানে দেখেছি যারা ডেকোরেশনের কাজগুলোই করতো, ইভেন্টটা তারা পরিবারের দিক থেকেই করা হতো। তো এখন এগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর দ্বারা করা হচ্ছে। তো সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট এই ইনস্টিটিউটগুলোর বিরাট ভূমিকা রয়েছে। তাছাড়া প্রত্যেকটা যেমন ইভেন্ট হয়, এটা আলাদা আলাদা ইভেন্ট, ইউনিক, এখানে নিজের সৃজনশীলতা প্রকাশের প্রচুর প্রচুর সুযোগ আছে, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যাবে। প্রধান দিক, এখানে কাজ করাটা খুব ডাইনামিক, প্রচুর মানুষের সাথে মেলামেশার সুযোগ যেমন রয়েছে, তেমনি নতুন নতুন ভেনু, মানে নতুন নতুন জায়গায় ইভেন্ট হচ্ছে, নতুন নতুন সিচুয়েশনে নিজেকে মেলে ধরার সুযোগ আছে, এই একটা ভালো দিক। প্রফেশনাল এবং পার্সোনাল নেটওয়ার্ক তৈরির প্রচুর সুযোগ রয়েছে। সাফল্যের সাথে তারা যখন একটা ইভেন্ট কমপ্লিট করবে তখন আত্মবিশ্বাস তুঙ্গে উঠে যাবে, যেটা পরবর্তী জীবনে তাদের যেতে অনেকটাই সাহায্য করবে। এখানে তারপরে ভেন্ডার আছে, যারা সাপ্লায়ার, বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত যারা মানুষজন, তাদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে, একটা টিম ওয়ার্ক তৈরি হবে, যেটা খুবই প্রয়োজন। যে প্রত্যেকটা টিমের সে এক একটা এক এক ধরনের মানুষ রয়েছেন, তারা এক এক ভাষাভাষীর মানুষ রয়েছেন, তাদের সাথে একটা টিম ওয়ার্ক কীভাবে করতে হবে, এই স্কিলটাও তার নিজের মধ্যে তৈরি হবে। তো আজকের যুগের ছেলে মেয়েদের তো এই বিষয়টার উপরে নজর দেওয়া খুবই জরুরি, এবং তারা এই ক্যারিয়ারটাকে বেছে নেয় তাদের নিজেদের উন্নতির জন্য অনেক সাহায্য। ইভেন্ট ম্যানেজমেন্টের ভবিষ্যৎ তো ভারতবর্ষের ক্ষেত্রে বেশ উজ্জ্বল, মানে ব্রাইট, কারণ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, মানে যে CAGR, প্রায় এখন 8.81 হবে, এটা বাড়তে থাকার দিকেই যাচ্ছে। দিনে দিনে কর্পোরেট ইভেন্ট, ওয়েডিং ইভেন্ট, কোনো সোশ্যাল কোনো ইভেন্ট চাহিদা মানে প্রায় বাড়ছে, কারণ মানুষের মধ্যে ওই চাহিদাটা বাড়ছে। সেটা তার একটা তো অন্য দিকগুলো রয়েছে, যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম ভাবে মানুষ এগুলো জানতে পারছে, এগুলো সম্বন্ধে বুঝতে পারছে, সেই জায়গা থেকে এগুলো ইন্টারেস্টও বাড়ছে। তো সেখানে ভারতবর্ষে তো বেশ বাড়ছে। আমি যখন থেকে এই লাইনে আছি প্রায় 10-15 বছর, তখন এই প্রবণতাটা ছিল না ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে করাবো। তারা ক্যাটারিং কে দিয়ে খাবার করাতো, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে তাল বিয়ের অনুষ্ঠানটা করা তো এরকম ছিল না। কিন্তু এখন সেই প্রবণতাটা আস্তে আস্তে আস্তে আস্তে বাড়ছে, এটার একটা ভবিষ্যৎ আছে আমার মতে। তো দরকার ছেলে মেয়েরা এটাতে নজর দিলে খুবই ভালো ভবিষ্যতের দিকে যেতে পারে। কিছু তো স্কিলের অবশ্যই একটু প্রয়োজন আছে, এরকম নয় যে একদম স্কিল না থাকলে আসতে পারবে না। স্কিল তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হয়ে থাকে। তো স্কিল মানে একটা প্ল্যানিং, প্রথমত টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কটা একটা প্ল্যানিং করবে, সেই অনুযায়ী তার কাজ হবে। তারপরে হতে হতে ধরো কোনো একটা সমস্যা তৈরি হলো, সেই সমস্যাটা থেকে বেরোনোর জন্য শুধু নিজেকে ভাবতে হচ্ছে না, গোটা টিমটাই ভাবছে না, জন কোনো একটা ব্যক্তি ভাবছে এই টিমের মধ্যে থেকে, সেইটাকে এক্সিকিউট করা সেই মুহূর্তে। সময়টা তো যথেষ্ট কম, ধরে নাও একটা ইভেন্ট হতে গেলে কোনো একটা হোটেলের ব্যাংকোয়েটে যদি একটা ইভেন্ট হচ্ছে, সেইখানে হলটা পাওয়া গেছে সেই অনেক রাত্রিবেলা, তারপরে হয়তো বিকালবেলার মধ্যে মানে 4-5টার মধ্যে ইভেন্ট শুরু হয়ে যাবে, এইটুকুনি সময়ের মধ্যে গোটা ব্যাপারটা, তার সাথে ডেকোরেশন আছে, ডেকোরেশন হবে, তারপরে গোটা খাবার দাবারের ব্যবস্থা তৈরি হবে, লাইট হবে, সব হবে, সব হয়ে তার মধ্যে থেকে অনেক সমস্যা তৈরি হতে পারে। সেখানে টিমের সাথে নিয়ে পুরো গোটা ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এরম নয় যে কোনো স্কিল আলাদা করে স্কিল লাগে, তখন স্কিলটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় ওই সিচুয়েশনে পড়লে, যে মানুষটা ওখানে থাকছে কিভাবে ওভারকাম করবে সেটা অটোমেটিক্যালি তার মধ্যে তৈরি হয়ে যায়। স্কিল তো আলাদা করে, যেটা ধরো ইভেন্টটা এসেছে আমার কাছে, সেই ইভেন্টটা আসার পরে যে আমাকে যে প্ল্যানিংগুলো করতে হয় এবং সেটা স্পটে গিয়ে যে প্রবলেম বা কোনো সমস্যা তৈরি হলো সেখান থেকে যে আমি যে প্ল্যানিংটা করেছি আগে, সেখানেই তার সলিউশনটা লুকিয়ে রয়েছে। তো সেটা যদি সঠিকভাবে হয় প্ল্যানিংটা,
0: তাহলে আর এই প্রবলেমটা বা সমস্যাটা হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন ধরনের যে ইভেন্ট গুলো হয়, যেমন ওয়েডিং ইভেন্ট, প্রাদেশিকতার সেখানে বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকম ওয়েডিং এর

বিভিন্ন রকম নিয়ম আছে, সেগুলো সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা থাকা প্রয়োজন আছে। যেমন আমাদের বাঙালিদের বিয়ে বা বিভিন্ন যে আরো যে প্রাদেশিক জায়গাগুলো আছে তাদের বিয়ে সম্বন্ধে একটা সাধারণ ধারণা তো থাকতেই হবে। সেই ধারণাটাকে নিয়ে কোন সময় কোন রিচুয়ালসটা হবে, মানে একটা জিনিস দেখতে হবে যে ইভেন্টের পুরো বিষয়টা, সে ডেকোরেশন থেকে শুরু করে ইভেন্টের রিচুয়ালস, ইভেন্টের সমস্ত গুলো যেমন খাওয়া দাওয়া, গেস্টকে ম্যানেজমেন্ট করা, অবশেষে গৃহকর্তার মুখে অবশেষে যেন হাসি ফুটে ওঠে সেটাই দেখতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়, সেটাকে মাথায় রেখে এগোলেই হয়ে যাবে। তারপরে কর্পোরেট ইভেন্টের বিষয়ে বলতে গেলে, কর্পোরেট বিষয়ে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন রকম তার প্রজেক্ট সম্বন্ধে একটা সাধারণ ধারণা, যদিও সেটা তারাই প্রদান করে থাকে, সেটা নিয়ে একটা রিসার্চ করা, সেটাকে কিভাবে এক্সিকিউট করা যায় কর্পোরেট ইভেন্টগুলোকে। তারপরে ওয়েডিং ছাড়া যে আরো যে বিভিন্ন সোশ্যাল ইভেন্টগুলো রয়েছে, যেমন অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, ক্লায়েন্ট আছে তার থেকেই একটা বিশেষ ধারণা পাওয়া যায়। তারপরে সেটাকে নিয়ে কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে একটা টিম ওয়ার্ক, প্রথমত বারবারই বলছি যেটা এটা গোটা টিম ওয়ার্কের ব্যাপার, সেটা সমস্ত টিমকে নিয়ে আগের থেকেই সেটা আলোচনা করে প্ল্যানিং করে টাইম টু টাইম কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেভাবে করলে একটা ইভেন্ট। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে ইভেন্ট বিষয়টা, একটা ইভেন্টকে এক্সিকিউট করার মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া যায় এবং এটার মধ্যে যে খুব মজা আছে সেটাই সব থেকে বড় ব্যাপার। সেটা একটা ওয়েডিং ইভেন্ট হতে পারে, একটা বার্থডে ইভেন্ট হতে পারে, অ্যানিভার্সারি ইভেন্ট হতে পারে, কর্পোরেট ইভেন্ট হতে পারে, বিভিন্ন ইভেন্টে যে বিভিন্ন রূপগুলো আছে তার মধ্যে যে একটা আনন্দ লুকিয়ে আছে সেই আনন্দটা নিতে পারলে ব্যাপারটা খুব দারুণ। প্রায় 15-16 বছর হয়ে গেল এখানে রয়েছি, সেখানে বেশ ভালোই লাগে, প্রত্যেকটা ইভেন্টে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয়, নতুন নতুন জানতে পারা মানে শেখাও যায়। হ্যাঁ, কিছু কিছু সফটওয়্যার তো কাজের প্রয়োজন আছেই, যে নেটওয়ার্কিং এর মানে যুগে, তো সেই সফটওয়্যার গুলো যেমন বাজেট তৈরি করা বা একটা প্ল্যানিং তৈরি করার জন্য খুবই প্রয়োজন পড়ে, PPT প্রয়োজন পড়ে। এখন AI এর যুগ, তো সেখানে সেই AI এর ব্যবহার আস্তে আস্তে আস্তে আস্তে শুরু হয়েছে, সেখান থেকে এই সফটওয়্যার এর প্রয়োজন বা AI এর প্রয়োজন তো আস্তে আস্তে এই বিষয়টাকে আরো সুন্দর করে তৈরি করার জন্য সাহায্য করছে। রোড ম্যাপ বলে তো সেরকম কিছু নেই, প্রথমত ইভেন্ট ম্যানেজমেন্টটা কি সেটা সম্বন্ধে একটা ধারণা তৈরি করে একটা ইভেন্ট জোগাড় করা, সাহস ভরে কোনোকে এক্সিকিউট করা, তারপরে এক্সিকিউট করার জন্য কোন কোন ভেন্ডার বা কোন কোন অ্যাসোসিয়েটদের দরকার আছে সেগুলো জোগাড় করা, সার্চ করে সাইটগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে তাদের ফোন নাম্বার নিয়ে এগুলো বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করার পরে এগিয়ে যাওয়া। প্রথম যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে সাহস, সাহসটা নিয়ে এগিয়ে যাওয়াটা, তারপরে এগুলো আস্তে আস্তে জোগাড় করা। কত ইনভেস্ট করতে হবে সেটা তো কোনো ইভেন্টের রূপ হিসাবে থাকবে না, যদি কেউ স্টার্ট আপ করতে চায় তারটা ইভেন্ট স্টার্ট আপ করতে গেলে তার মিনিমাম 1 লাখ থেকেও শুরু করা যেতে পারে, 2 লাখ থেকেও শুরু করা যেতে পারে, তার থেকেও বেশি হিসাবেও শুরু করা যেতে পারে। প্রথমত যেটা স্টার্ট আপ করার জন্য থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যোগাযোগ, যোগাযোগ স্থাপন করা, সেটা সব থেকে বেশি প্রয়োজন। হ্যাঁ, কিছু কিছু সরকারি স্কিম তো রয়েছেই, সেটা একটু খোঁজ করে দেখে নেওয়া যেতে পারে, স্টার্ট আপ ইন্ডিয়া, SIDBI ফান্ড, ক্রেডিট গ্যারান্টি স্কিমস বা কিছু প্রাইভেট ইনভেস্টমেন্ট অপশনও আছে। তাছাড়া এটাতে তো এমন কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, হোম ইনভেস্টমেন্টটা হচ্ছে যোগাযোগ স্থাপন করা, এটাই হচ্ছে প্রথম ইনভেস্টমেন্ট। যে কোনো কাজেই তো সমস্যা থাকে, সমস্যা থাকবে সেটাকে ওভারকামও করতে হবে। এবার সমস্যাটা যদি মনে করা হয় যে আমার নিজের উপরেই সমস্যাটা আসছে এরকম না, গোটা ব্যাপারটাই টিম ওয়ার্ক, গোটা টিমটা মিলেই সমস্যার সমাধানটা করা হয়। সেই জন্যই এই আগে যেরকম বলছিলাম যে একটা গোটা টিমের যে পরিকল্পনা থাকবে, প্ল্যানিংটা তৈরি হবে, সেই প্ল্যানিং এর আধারেই যে যাতে সমস্যাগুলো না আসে, যদিও বা সমস্যাটা এসেও যায় গোটা টিম সেটাকে করবে। তারপরে অ্যাসোসিয়েট থাকে, যে কোনো একটা হোটেলে একটা বুক করা হয়েছে, হোটেলের যারা রয়েছেন তারাও প্রচুর সাহায্য করে থাকেন, যে এরকম নয় যে কোনো একটা সমস্যা তৈরি হলো সবাই ফিরিয়ে চলে গেল, এসে হোটেলের লোক থেকে শুরু করে বিভিন্ন ভেন্ডার এবং বিভিন্ন মানুষজন সাইটিং এ মানে বিভিন্ন যারা যারা মানুষজনরা আছে তারা সবাই প্রত্যেকেই তারা ঝাঁপিয়ে পড়েন সমস্যাটাকে সমাধান। এবার ক্লায়েন্টের সাথে অমর সেটা খুব সচরাচর হয়ে থাকে না, কারণ ক্লায়েন্টের সাথে যখন পরিকল্পনাটা করা হয় তাকে সমস্ত রকম ব্রিফিং দেওয়া হয়ে থাকে এবং সেই ব্রিফিং অনুযায়ী গোটা কাজটা করা হয়, তো সেখানে ক্লায়েন্টের সাথে খুব একটা বেশি অমত হয়ে থাকে না। তো সেটাও যদি হয়ে থাকে সেটাও ওই গোটা টিম
নিয়েই সেটাকে ম্যানেজ করা হয়ে থাকে। কমিউনিকেশন করার জন্য তো ভাষার একটা বিরাট গুরুত্ব রয়েছে, বিশেষ করে

0: ইংলিশটা বা হিন্দিটা,
1: তো সেটা জানলে হবে,
0: কমিউনিকেট করাটাই হচ্ছে মূল বিষয়।
2: হ্যাঁ, স্টার্ট আপ মানে করলে কত ইনকাম হবে তার নিজের একটা পরিকল্পনার উপরে, বা কিরকম ক্লায়েন্ট, কিরকম ইভেন্ট, তার উপরে গোটা বিষয়টা নির্ভর করে। আর যদি চাকরি করা যায়, মানে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, কলকাতাতে বেশ কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে বড় বড়, তো সেখানে চাকরি করলে মিনিমাম 25,000 টাকা আশা করা যেতেই পারে, এবং সেটা তার দক্ষতার উপরে সেটা আরও বাড়তে পারে। তো সেটা সে দেখে নিতে পারে তার নিজের স্কিলটা কতটা ঠিক হলো, তারপরে দক্ষতার উপরে সমস্ত কিছুই নির্ভর করছে। যেমন এই বিভিন্ন রকম ইনস্টিটিউটগুলো রয়েছে, সেই ইনস্টিটিউটগুলো থেকেও ছেলে মেয়ে তারা ট্রেনিং পারপাসে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে তারা যাচ্ছে, তারা কাজ করছে, সেখান থেকে যোগ্য কাউকে নিয়ে সেখান থেকে তাদের পারমানেন্ট করে নেওয়া হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে, এই এরকমও রয়েছে। এবং সেই কারণে যদি পড়াশোনার করার সাথে সাথে বা পড়াশোনার একটা অধ্যায় শেষ হওয়ার পরে যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মানে যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়া যায়, সেখান থেকেও বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে তারা গিয়ে ট্রেনিং পারপাসে বেশ কিছুদিন কাজ করার পরে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যাওয়ার পরে সেখান থেকে যোগ্য প্রার্থীরা বেশ ভালোভাবেই এখানে কাজ করবে। আমার মানে জার্নির মূলত ব্যাপারটাই আসা হচ্ছে, আমি প্রথমত ডেকোরেশনটাই দেখি, দুর্গা পুজোর প্যান্ডেলও করতাম, তারপরে এখন ইভেন্ট ম্যানেজমেন্টে প্রায় 15-16 বছর ধরেই আছে। কারণ এই ইভেন্ট ম্যানেজমেন্টে একটা মূল গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ডেকোরেশন, যেটা কর্পোরেট হয়ে থাকুক বা সোশ্যাল কোনো ইভেন্ট বা ওয়েডিং, তো অবশ্যই এখানে ডেকোরেশনের বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বেশ কেন প্রধান গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেখানে দেখলাম যে এখানে একটা আমার সুযোগ আছে, সেই জায়গা থেকে এখানে আসা। হ্যাঁ, শেষ পর্যন্ত বলতে পারি এটা খুব মজাদার, খুব ভালো লাগা, আনন্দদায়ক একটা জীবিকা, এটা এটা বলতে পারি। আমার বেশ আনন্দ লাগে প্রত্যেকটা ইভেন্টে, নতুন নতুন অভিজ্ঞতা হয়, নতুন নতুন কিছু শিখতে পারি, কিছু মানে নিজেরও কিছু কাজকর্ম যেটা ডেকোরেশনের আধারে সেটাও মানে মানুষকে দেখাতে পারি, যেটা অন্য অন্য জায়গায় সুযোগ হয় না, যেটা কলকাতাতে শারদ উৎসবে কিছুটা সুযোগ হয়ে থাকে, তাছাড়া বাদ বাকি আর সেরকম কলকাতাতে সেরকম সুযোগের কোনো জায়গা নেই। সেখানে ইভেন্টগুলোতে সেই সব শিল্পকর্মের কিছু নিদর্শনও হয়, বেশ কিছু ভালো ভালো ইভেন্ট হয় কলকাতাতে যেখানে এই শিল্পকর্মের প্রদর্শনগুলো হয়ে থাকে। হ্যাঁ, স্টার্ট আপ বা জীবিকার ক্ষেত্রে দেখতে গেলে আজকে ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসটা তো যথেষ্ট ভালো মজাদার হতে পারে, তো এটাকে আজকালকার ছেলেমেয়েরা অবশ্যই অবশ্যই বেছে নিতে পারে। নমস্কার।
3: এতক্ষণ ধরে তোমরা ইভেন্ট ম্যানেজমেন্টের প্রফেশনাল সৌমেন গুহের থেকে কথা শুনে নিলে, আর তোমার যে মনে প্রশ্নগুলো ছিল অনেক প্রশ্নেরই আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। তবে এইখান থেকে একটা জিনিস যেটা হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যদি তুমি পড়াশুনো করো তাহলে তুমি দেখবে বইয়ের পাতায় অনেক নিয়ম লেখা থাকতে পারে, তোমাকে অনেক হিসেব নিকেশ নিয়ে পড়াশুনো করতে হতে পারে, কিন্তু সব থেকে মেইন জিনিস যেটা হচ্ছে, যেটা তুমি বুঝলে এখন, সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যে আর সব থেকে ওপরে যাওয়ার জন্যে এখানে মানে আসল মন্ত্র যেটা, সেটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ ভাবনা। এখানে বাধা ধরা ছকে চললে কিন্তু তুমি হারিয়ে যাবে, মানে সেই 5-6টার মধ্যেই তুমি হয়ে যাবে, 5-6, তুমি কিন্তু এই 1 হতে পারবে না। তো সোজা কথায় যদি বলি, এই ফিল্ডে তুমি যত ক্রিয়েটিভ হতে পারবে, যত তুমি তোমার কল্পনার ডানা ছড়াতে পারবে, ঠিক তত দ্রুতভাবেই কিন্তু এই ফিল্ডে তুমি গ্রো করতে পারবে। প্রবলেম সলভিংয়ের যেরকম তোমাকে স্কিলস থাকতেই হবে, মানে অর্থাৎ উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে তোমাকে মানে এমন কোনো আইডিয়া যে আইডিয়া কারোর মাথায় আসেনি আর সেটা এলেও সবাই ভেবেছে যে এটা বাস্তবে ফুটিয়ে তোলা সম্ভব না, সেই সমস্ত চ্যালেঞ্জগুলো তোমাকে ফেস করতে হতে করতে হবে, তাহলেই কিন্তু তুমি এই ফিল্ডে সাকসেস হতে পারবে। আর যখন এই ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, যখন ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলছি, এই ক্রিয়েটিভিটি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা সিনেমা আছে, হয়তো তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখোনি, যারা দেখেছো তারা কিন্তু পুরো বিষয়টা পুরোপুরি এবার রিলেট করতে পারবে। একটা সিনেমা রয়েছে ব্যান্ড বাজা বারাত, তো সেইখানে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছিল যে কীভাবে তারা

ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে তারা মানে ওয়েডিং প্ল্যানার হিসেবে করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে হয়ে তারা কেরিয়ার বিল্ড করলো, মানে প্রবলেম সলভিং থেকে শুরু করে সমস্ত কিছু, যে সমস্ত কথা আমরা বললাম। তো এই যে ছোট ছোট প্রবলেম সলভ করেই কিন্তু তারা বড় প্রবলেম সলভ করেছে, আর তারা তাদের স্বপ্ন বুনতে পেরেছে। আর এই যে স্বপ্নের কথা বলছি, তো এই কারণেই এখন কিন্তু তোমার জন্য রইল চমক হাসানের কণ্ঠে

চমক হাসানের কণ্ঠে স্বপ্ন বোনার সময়। এখন গানটি শুনে আবার ফিরে এলাম স্টুডিওতে, আর তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক। আর স্বপ্ন তো বুনতেই হবে, আর তুমি যখন তোমার স্বপ্নের পেশা খুঁজতে চাইছো, আর সেই কারণে তোমায় এখন থেকেই স্বপ্ন বুনতে হবে। আর তোমার কাছে যদি আরও অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে তোমার কেরিয়ার করার ইচ্ছে, তবে সঠিক কোনো গাইডেন্স পাচ্ছ না, সেই সমস্ত কেরিয়ার নিয়েও কিন্তু তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা, সেখানে যে আজকের ফেসবুক পোস্টার, ফেসবুকের পেজে আমাদের যে পোস্টারটা রয়েছে পেশার সন্ধানের, সেইখানে তুমি কমেন্ট করে জানাও যে কোন বিষয় নিয়ে অনুষ্ঠান করলে তোমার পেশার সন্ধান করতে অনেকটা সুবিধা হতে পারে। আর আজকের অনুষ্ঠানটা তোমার কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর জানানোর সঙ্গে এইটাও জানিও যে তাহলে কি তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কেরিয়ার গড়তে ইচ্ছুক, বা ইচ্ছুক না হলেও ঠিক আছে একটু ট্রাই করে তো দেখাই যেতে পারে। ট্রাই তো করতেই হবে, আর সেই সঙ্গে ঘড়িতে তো সময় একদম শেষ। আবার গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক, আর যেতে যেতে তোমার জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে ছোট শহরের গান।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন ঋত্বিক শিকদার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যাত্রাপালা।
2: আজকের যাত্রা অনুষ্ঠান রক্তাক্ত মসনাদ, রচনা ও পরিচালনা দীনবন্ধু দাস, পরিবেশনায় মধুবাটি বেলতলা সমিতি। যাত্রা অনুষ্ঠান রক্তাক্ত মসনাদ।

0: আব্বা জান, নানি বেগম আমাকে যেতে দিচ্ছে না।
1: সরে যা, সরে যা, কাল লাগেনি, সরে যা, আমার সিরাজকে বাঁচতে দে।
2: কে? জৈনউদ্দিন, বেত্তমিজ, আমার সিরাজকে কেড়ে নিতে চাস?
3: জনাব, জনাব, আপনি খোয়াব দেখছেন, আপনি বড় ক্লান্ত, একটু ঘুমিয়ে নিন জনাব, একটু ঘুমিয়ে নিন।
2: হ্যাঁ।

0: না না, এ স্পর্ধা আমি কিছুতেই বরদাস্ত করব না। উজির ব্যত্তমিজ জৈনউদ্দিন আমারই অনুকম্পায় পাটনার শাসনকর্তা হয়েছে, আর আজ সে আমাকেই চোখ রাঙাতে চায়।
1: জনাব আলী, তবু তো তিনি আপনারই জামাতা। তিনি সুরাশক্ত ঠিকই, কিন্তু বেয়াকুব অমানুষ নন।
0: কি বলছো তুমি জানকীরাম? তার পুত্র সিরাজ আমার কলিজার খুনের চেয়েও বেশি, তবু সে এমন পত্র লেখে কি করে?
1: জনাব আলী, আপনার কন্যার সাথে তার মনোমালিন্যের কারণেই মনে হয় জনাব জৈনউদ্দিন সাহেব আপনাকে এই পত্র দিয়েছেন।
0: এই পত্রের উত্তরে আমি তাকে এমন সাজা দেব জানকীরাম, যা দেখে তামাম বাংলা বিহার উড়িষ্যার প্রজারা ভয়ে শিউরে উঠবে।
2: কাকে সাজা দেবেন দাদু সাহেব?
0: তোর আব্বাজানকে।
2: কেন দাদু?
0: হতভাগাটা? না না দাদু ভাই, প্রয়োজন নেই তোর সে কথা শুনে।
2: সে কথা বলতে তোমার এত ভয় কিসের দাদু?
0: শয়তান, তোর আব্বাজান একটা পাকা শয়তান।
2: দাদু সাহেব,
0: কি একেবারে ফোঁস করে উঠলি যে?
2: আমার আব্বাজানের নিন্দা করলে আমি সহ্য করব না দাদু সাহেব।
0: বলতে পারো, বলতে পারো উজির, কেন আমি আমার তাকত দিয়ে একে বড় করে তুলছি?
1: জানি জনাব, কিন্তু জৈনউদ্দিন সাহেব তার পুত্রকে অন্যভাবে মানুষ করতে চান।
2: ও অপরাধ এই, সন্তানের কাছে আব্বাই আল্লাহর প্রতীক, কথাটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না উজির সাহেব।
0: সাবধান সিরাজ,
2: ওই মসনদের লোভে আমি যেন আমার জন্মদাতা পিতাকে ভুলে না যাই দাদু সাহেব, ভুলে না যাই।
1: সার্থক জনাব আলী, সার্থক আপনার শিক্ষা দান, বাংলার মসনদে এই মানুষই তো চাই।
0: না না জানকীরাম, বেইমান, এরা সবাই বেইমান। আমার অপত্য স্নেহের মূল্য এরা কেউ দেবে না। কুহেলি মসনদ তুমি কি তৈরি করবে? শুধুই বিশ্বাসঘাতকের মিছিল।

0: বহুত আচ্ছা তোদের নাচে গানে আমি সন্তুষ্ট হয়েছি, এই নে বকশিস।
1: দোহাই জনাব, আর মারবেন না।
0: যা যা চলে যাও। সিরাজ, আমার সিরাজ, আমার কলিজা, আমার কে কে ওখানে? ও

0: আমিনা বিবি।
1: হ্যাঁ স্বামী, শুনলাম বাইজিগুলোকে তুমি খুব মেরেছো।
0: হ্যাঁ, প্রয়োজন হলে তোমাকে ওইভাবে মারবো।
1: কেন, আমার অপরাধ?
0: আমার আমার একমাত্র সন্তান সিরাজকে তুমি কেড়ে নিয়েছো।
1: হ্যাঁ তা নিয়েছি, কিন্তু তার পরিণামে সিরাজি হবে শুবে বাংলা বিহার উড়িষ্যার নবাব।
0: না না না, সেটাই হবে আমার দুর্ভাগ্য। আমি চাই না আমার সিরাজ ওই বাংলা বিহার উড়িষ্যার বেইমানি তত্ত্বে বসু।
1: কিন্তু আমি যে চাই আমার সিরাজি হবে শুবে বাংলার নবাব।
0: না তা হবে না, প্রভু হন্তা বিশ্বাসঘাত আলিবর্দিখার নবাব সে নেবে না। কল লাগে এই নে
1: আপাজান,
0: এই নে তোর বক্সি
1: আপাজান।
0: দেখ দেখ তোর আব্বাজানকে।
2: কারণ নবাব আলিবর্দি বাহাদুর বড়ই কাতর।
0: ও মাতামহের বেদনার দিকটাই দেখছেন, আর পিতার মনের কথাটা কেউ ভাবছেন না? কেউ না
2: ভাবছি, তাও ভাবছি জনাব, কিন্তু
0: কোনো কিন্তু নয় উজির সাহেব, কোনো কিন্তু নয়। আমি সিরাজকে কিছুতেই ওই আলিবর্দি বাহাদুরের গোলাম হতে দেব না, কিছুতেই না।
2: হায়, বাংলার রহস্যময় মসনদ, জানি না আর কত রহস্যের খনি তুমি তোমার বুকে লুকিয়ে রেখেছো।
3: মতি ঝিল, আমার দিলের বেহেশ মতি ঝিল, কম্বক সিরাজ চায় আমাকে ছোট করতে। না না, তাকে পাঠিয়ে দেবে হয় পাটনায়, না হয় দুনিয়ার ওপারে। কে ও? হোসেন কুলি খান।
4: জি বেগম সাহেবা, আপনার সব চেষ্টা ব্যর্থ, কম্বক সিরাজ
3: আবার কি মতি ঝিলে?
4: না, কম্বক সিরাজ দাদু সাহেবের কাছে আবদার ধরেছে, মতি ঝিলের চেয়েও সুন্দর আর এক প্রাসাদ।
3: তাই নাকি?
4: হ্যাঁ বেগম সাহেবা, ওদিকে সিরাজের পিতা জৈনউদ্দিন বাহাদুরও ক্ষেপে উঠেছেন, যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারেন।
3: ও তাহলে তো মুর্শিদাবাদ থেকে সিরাজের বিদায় লগ্ন আসন্ন। কিন্তু হোসেন, এখনই তো মির্জাফর খাকে দরকার, তিনি কোথায়?
5: বন্দা হাজির বেগম সাহেবা, আপনি যদি চান সিরাজকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব।
3: ধীরে মির্জাফর খান, ধীরে, দেয়ালেরও কান আছে।
6: হ্যাঁ ধীরে মির্জাফর খান, ধীরে।
7: সিরাজ
6: বলুন, কোন সাহসে আপনি সামান্য মুন্সি হয়ে নবাব কন্যার মহলে প্রবেশ করেছেন?
3: তোমার কাছে সামান্য হলেও আমার কাছে মহামান্য মুন্সিজি।
6: পয়গম্বর,
4: আমাকে উপহাস তোমার সাজে না। সিরাজ মনে রেখো আমি তোমার শিক্ষাগুরু।
6: হ্যাঁ সেই জন্যই তো আপনার মাথাটা এখনো সেই জায়গাতেই রয়েছে
4: শাহজাদা।
3: সিরাজ
6: ভয় নেই, দিন এখনো আসেনি, কারণ আমার ঘরে দোজাগের অন্ধকার, বাইরে থেকে আলো চাইলে চলবে কেন?
3: এ কথার অর্থ কি সিরাজ?
6: মায়ের বোন মাসি তুমি, তোমার অন্তরাত্মার কাছে প্রশ্ন করে দেখো, এর সদুত্তর তুমি পেয়ে যাবে। আর খাঁ সাহেব
4: জনাব,
6: যদি সিপাহশালার মর্যাদা বজায় রাখতে চান তাহলে কোনো দিন আপনি এই মহলে পা দেবেন না, সাবধান।
3: আমি জানি সিরাজ কেন তুমি এত দাম্ভিক।
4: এই দাম্ভিক সিরাজকে আমরা ক্ষমা করব না বেগম সাহেবা।
2: না না, ক্ষমা নয় হোসেন কুলিখা, ক্ষমা নয়, তামাম বাংলা বিহার উড়িষ্যায় জ্বালাব প্রতিহিংসার আগুন, তবে আমার নাম মির্জাফর।
3: হ্যাঁ হ্যাঁ তাই হোক, জ্বলে উঠুক বাংলার বুকে বিদ্রোহের আগুন।
0: না না, এ আমি কল্পনা করতেও পারিনি সর্পনিশা।
8: আমিও ভাবতে পারিনি জনাব, যে আপনার জামাতারা পদে পদে আপনাকে অপমান করবে।
0: তারা যেমন আমার জামাতা তেমনি তো আমার ভ্রাতুষ্পুত্র, এটাই তো আমার দুর্বলতা সর্পনিশা। কি সংবাদ জব্বার?
9: পাঠান সেনাপতি মুস্তাফা খাঁ সাহেব আপনার দর্শন প্রার্থী।
0: যাও তাকে এখানে পাঠিয়ে দাও। তুমি হারেমে যাও বেগম, আর ঘোষটিকে বলো সে যেন যোগ্য মর্যাদায় মতিঝিলের প্রাসাদ।

0: থাকে?
1: বলবো জনাব।
0: এও কি আমার কর্মফল? প্রভু পুত্রের রক্তের বিনিময়ে অধিকার করা কুহেলি মসনদ আমার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছে, তবে কি
2: গোলামে সালাম পৌঁছে জনাব?
0: একই মুস্তাফা খা জৈনুদ্দিন আহমদ কে? না, যাও তুমি একবার পাটনায় গিয়ে অবস্থাটা দেখে এসো।
2: জহুকুম খোদাবন্দ।
3: জনাব আমাকে তালা দিয়েছেন।
0: হ্যাঁ বলো, কি সংবাদ তুমি পেয়েছো?
3: জাহাপানা, জনাব জৈনুদ্দিন আহমদ আপনার কনিষ্ঠ কন্যার পুত্র সকরজনকে নানা রকম বিপদে ফেলার চেষ্টা করছেন।
0: সে কি? আমি জৈনুদ্দিনের দেহরক্ষীকে যে আদেশ করেছিলাম,
3: আপনার সে আদেশও পালিত হয়নি জনাব আলী।
0: বুঝেছি বুঝেছি, তুমি সেই দেহরক্ষীকে বন্দী করতে 50 জন অশ্বারোহী পাঠাও। মির্জাফর খা
3: জনাব
0: এসো, হুকুম নামালিকে দিচ্ছি।
3: চলুন চলুন জনাব।
4: বাগলার মসনদ বেইমানদারি বেশি ভালোবাসে।
5: পূর্ণিয়ার শাসন কর্তা রূপে শওকত কে পাঠিয়েছেন, আর তার পিছনে পর্যন্ত গুপ্তচর লাগিয়ে রেখেছেন।
4: তাই নাকি জনাব? তাহলে তো বৃদ্ধ নবাব সাহেব
5: শয়তান, পাক্কা শয়তান, কেবল নিজের মসনদ পাকা রাখার চেষ্টা করছেন।
6: ওরে চাচা রে চাচা, আমার জান বাঁচা।
5: একি খোরাসান কি হয়েছে রে গাধা?
6: আর কি হয়েছে, প্রায় 50 জন ফৌজ, কোমরে তলোয়ার, কাঁধে বন্দুক।
5: কারা কারা আমহলের সদর দেউড়িতে?
6: জানি না হুজুর।
5: বিজয় নারায়ণ যাও দেখে এসো ওরা কারা।
6: না না দুহাই হুজুর, ওকে পাঠাবেন না, কম্বাকগুলো তো ওকেই ধরতে এসেছে। ওরে নানা রে নানা, এসব ভালো না, আমি ভালো ভালো কেটে পড়ি চাচা।
5: বুঝবু, তারা বিজয় নারায়ণকে বন্দি করবে কেন?
2: বন্নার সালাম পৌঁছে জনাব।
5: একই পাঠান সেনাপতি মুস্তাফা খান
2: জনাব,
5: বিজয় নারায়ণকে তুমি বন্দি করতে চাও?
2: হ্যাঁ জনাব।
5: বিজয় নারায়ণের অপরাধ কি খাসায়ে?
2: অপরাধ গুরুতর, বিজয় নারায়ণ নবাবের পূর্ণিয়া আদেশ অমান্য করেছে।
5: তার সে আদেশ পালিত হয়েছে মুস্তাফা খান।
7: সে কি? মির্জাফর খার হাতে শওকত জঙ্গের সেই পত্র?
5: মির্জাফর খার হাতে শওকত জঙ্গের পত্র? বিজয় নারায়ণ
4: জনাব, এ মিথ্যা ছাড়া আর কিছুই নয়।
2: ও তুমি তাহলে বিজয় নারায়ণ? বলো, ফৌজদের রণ শিক্ষা দিতে গিয়ে তুমি ফিরে এলে কেন?
4: উচ্ছৃঙ্খলতা ইতরামও শওকত জঙ্গ সাহেবের সঙ্গে তাই।
2: তবু এভাবে তোমার চলে আসা একান্ত অন্যায় হয়েছে। তুমি
5: মনে রেখো তুমি গোলাম,
2: রক্ত চক্ষু দেখাবেন না জনাব আলী। মনে রাখবেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী বাহাদুর আমারই।
5: হ্যাঁ আমি জানি জানি মুস্তাফা খা, আরেও জানি আমার আব্বা জানের কৃপায় তার এই নবাবি, একথা তুমিও ভুলে যেও না। যাও যাও ফিরে যাও মুর্শিদাবাদ প্রাসাদে।
2: হ্যাঁ তাই যাচ্ছি, কিন্তু নবাব আদেশের অমর্যাদা করে যে কসুর আপনিও করলেন
5: তার কৈফিয়ত আমি মুর্শিদাবাদে গিয়ে নবাবকে স্বয়ং দেব। খা সাহেব
2: উত্তম, তাই যাবেন। আশা করি আপনার এই দেহ রক্ষীটিকে সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না।
5: যাও কম্বক। বিজয় নারায়ণ
4: আমি ছায়ার মতো আপনার সঙ্গে থাকবো জনাব। স্বেচ্ছাচারী নবাবী শক্তি যদি এগিয়ে আসে তার যোগ্য জবাব আমিও দেব।
5: উত্তম যাও প্রস্তুত হও।
0: বেইমান জৈনুদ্দিন, আমি নাকে চাবুক মেরে তাড়িয়ে দিয়েছে, এখন আবার আমার হুকুমের অমর্যাদা করেছে, বিশ্বাসঘাতক।
2: এর প্রতিকার করুন জনাব।
0: হ্যাঁ প্রতিকার করব মুস্তাফা, প্রতিকার করব, শৃঙ্খলিত করে এনে প্রকাশ্য দরবারে তার বিচার করব।
2: আপনার জামাতা হলেও তার স্পর্ধা অসহ্য জনাব।
3: শাস্তি দিন, শাস্তি দিন জনাব।
0: মির্জা

0: জাফর খা সে নাকি তোমাকেও অপমান করেছিল।
1: হ্যাঁ জনাব।
0: কামবখত, তার গায়ের চামড়া খুলে নিয়ে আমি আমার জুতি বানাবো।
2: কার চামড়া খুলে জুতি বানাবেন নাব্বাজান?
3: বন্দেগি শাহজাদি।
2: তিনি কি আপনাদের খুবই অপমান করেছেন?
1: শুধু আমাকে নয় শাহজাদি, মাননীয় জাহাপানাকেও।
0: শাস্তি দেব ওকে, আমি কঠোর শাস্তি দেব। যাও, তোমরা এখন বিশ্রাম করোগে।
3: জো হুকুম জাহাপানা।
0: আমার আদেশের অমর্যাদা ঘোরতর অপরাধ, তার শাস্তি কি প্রাণদণ্ড?
2: আব্বাজান, আব্বাজান,
0: শান্ত হও মা, শান্ত হও। আমিও মানুষ, আলিবর্দি, ভুলতে পারি না, সে তোর স্বামী।
2: আব্বাজান,
4: আমি না, আমি না।
2: সত্যি কিছু ভুল করেছে আব্বাজান, সত্যি কিছু ভুল করেছে।
0: এ দুনিয়ায় মানুষ চেনা বড় শক্ত মা আমিনা, আজ যে রাজভক্ত কালই সে রাজদ্রোহী হয়ে যাচ্ছে, এ কি অভিশাপ?
5: তার জ্বলন্ত প্রমাণ জনাব আলীবর্দী বাহাদুর নিজেই।
0: চুপ রাও মেজ, আবার কেন তুমি মুর্শিদাবাদে এসেছো
2: আপনার সাথে অকারণ ঝগড়া করতে?
5: সেই কারণে আমি আসিনি আমিনা।
0: কি বলতে চাও কামবখত?
5: জনাব, দোহাই আপনার, বাংলার এই বেইমানি তাজ সিরাজের মাথায় তুলে দেবেন না।
2: না না, এই অনুরোধ তুমি করো না।
0: আর কি চাস তুই বল, শরাবখোর নরাধম?
5: নরাধম, নরাধম আমি নই, নরাধম আপনার আদরের শৌকজন। কিন্তু কিন্তু সে সন্ধান আপনি করুন, এখন আমি চাই আমার স্ত্রী পুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে।
0: না না, তা হবে না, যেতে হয় তুই একা জাহান্নামে যা।
5: চলে এসো, চলে এসো আমিনা।
2: না না, আমি যাব না, আমি সিরাজের ভবিষ্যৎ অন্ধকারে ডুবিয়ে দিতে পারবো না।
5: বেশ, আমি চলে যাচ্ছি আমিনা। যে বসনরের রঙিন নেশায় তুমি ছুটে চলেছ, একদিন সেটাই হবে তোমার জীবনের চরমতম অভিশাপ।
2: না না না, আমি সিরাজের কসুর মাফ করতে পারবো না। মতিঝিল আমার স্বপ্ন, প্রতি পদক্ষেপে সে আমাকে অপমান করছে। আব্বাজানের জন্যই সেরকম উদ্ধত হয়ে উঠেছে দিদি। জৈনউদ্দিন চায় নিজ পুত্রের দাবি বজায় রাখতে, আর তুই চাস তাকে দোজাকের পথে ঠেলে দিতে।
6: কি বলছো দিদি, মা হয়ে আমি তাকে পারি?
2: তোর মতো মা সব পারে
6: দিদি।
2: আমার মতিঝিলের চেয়েও সুন্দর আরও একটা প্রাসাদ তৈরি হচ্ছে, ওই সিরাজের জন্যই। তাই আমারও প্রতিজ্ঞা আমিনা, এই মুর্শিদাবাদে আমি এমন অশান্তির আগুন জ্বালাবো যার শিখায়।
7: চমৎকার,
2: জব্বর।

0: আবার তুই মতি ঝিলে প্রবেশ করেছিস জব্বর আলী।
1: আমিনা বিবিকে একটা কথা বলবো বলে এসেছিলাম বেগম সাহেবা।
0: এখানে নয় জব্বর, চল হারেমে ফিরে যাই।
2: হারেমে নয় বেগম সাহেবা, পাটনার পথে রওনা দিতে আপনাকে তঞ্জামে উঠতে হবে।
0: কোন সাহসে তুমি মতি ঝিলে প্রবেশ করেছো?
1: আমি ওকে এখানে এনেছি বেগম সাহেবা।
0: সামান্য একটা দেহরক্ষী বিনা কারণে?
1: আর বিনা কারণে মুন্সিজি সিপাহসালার মুস্তাফা খা সাহেব যখন আপনাদের এই মতিঝিলে প্রবেশ করেন তখন বুঝি আপনাদের মান যায় না।
0: চক্রও বেত্তমিজ, এত সাহস তোর?
3: কি ব্যাপার, এত চিৎকার কিসে?
0: এই যে আম্মা, এই বেয়াদব আমিনাকে জোর করে তাঞ্জামে তুলতে চায়। শয়তান, তোমার জনাব জৈনউদ্দিনকে গিয়ে বলবে সে যেন নিজের কবর তৈরি রাখে।
2: বেগম সাহেবা, আপনারা কি চান?

0: প্রয়োজনে আমরা মুর্শিদাবাদের রাজপথে রক্তের বন্যা বইয়ে দিই।
1: ওরে কে আছিস? রক্ষী প্রহরী, এই বেতুমিচকে বন্দী কর।
0: আমাকে বন্দী করবার সাহস কারো নেই।
2: সে সাহস আর কারো না থাক, এই মুস্তাফা কার আছে।
0: আহ না, আমি পারলাম না।
1: নিয়ে এসো মুস্তাফা খা।
2: ওই দেহরক্ষী, দেশের এই দুর্দিনে যারা বিদ্রোহ করতে চায় তাদের শাস্তি দণ্ড।
0: প্রাণের ভয়ে আমি আমার সংকল্প ত্যাগ করবো না সেনাপতি, চলুন।
1: তবে কি আমি ভুল করেছি? সিরাজ কি বিদ্রোহী পিতার পক্ষ অবলম্বন করবে? না না, অসম্ভব। কিন্তু বাংলার মসনদ সত্যি কি? কে কে ওখানে?
3: ভয় নেই শাহজাদি, আমি হোসেন কুলি খা।
1: বলতে পারেন মুন্সিজি, পিতা হয়ে কেন আমার স্বামী সিরাজের পথের কাঁটা?
3: বাংলার তক্তের উপর হয়তো আপনার স্বামীর নেক নজর পড়েছে।
1: হ্যাঁ সত্যি তো, আপনি ঠিক বলেছেন মুন্সিজি, ঠিক বলেছেন। আদাব আদাব আদাব।
3: বড় সুন্দর এই আমিনা বিবি।
4: হোসেন কুলি খান?
3: না না, আপনার শেহের বহিন।
4: তোমার চোখে রং ধরিয়ে দিয়ে গেল।
3: বেগম সাহেবা।
4: খা সাহেব, হসেটি বেগমকে ফাঁকি দেওয়া খুব শক্ত, হুঁশিয়ার, খুব হুঁশিয়ার
3: বটে। এত দূর, আচ্ছা শয়তানি, আগে আমিনাকে বশীভূত করি, তারপর এই মতিঝিলি হবে তোর জীবন্ত কবর।

0: বিচার করব। কই হ্যায় অপরাধী বেতমিজ বিজয় নারায়ণকে হাজির কর।
1: বন্দি হাজির হুজুর।
0: আপনি ভুল করছেন জনাব। আমি বা আমার জনাব জৈনউদ্দিন সাহেব, আমরা কেউ এই দেশদ্রোহী নই।
2: হুশিয়ার বেয়াদব, যা আপনার মুখের ওপর কথা বললে।
0: আমাকে যে পাটনায় ফেরত পাঠাবেন না তা আমি বুঝি খা সাহেব।
3: তাহলে বলো, কেন তুমি নানি বেগমকে অপমান করেছ?
4: এখনো স্বীকার কর বেত্তমিজ, তোর প্রভু জৈনউদ্দিন আহম্মদ রাজদ্রোহী।
0: তোর মতো ইতরের কোনো কথার জবাব আমি দেব না বেত্তমিজ। স্তব্ধ হবে আদব, শওকতকে অপমান করার শাস্তি।
2: হবে না, হবে না, হতে পারে না।
4: ভাইজান
3: শাহজাদা
2: ইরাজ, শয়তানিতে মানুষকে ফাঁকি দিতে পারো শওকত, কিন্তু খোদাকে নয়।
4: আমি দাদু সাহেবের কাছে আরজি এনেছি, তোমার কাছে নয়।
3: আপনার আরজি? আপনি নবাব বাহাদুরকে বলুন শওকতজং সাহেব।
4: যাহা পানা, এই অসময়ে কসবি বিজয় নারায়ণ দেশদ্রোহের আগুন ছড়াতে চায়। এই অপরাধে তার শাস্তি হোক প্রাণদণ্ড।
0: এই দুর্দিনে বেয়াদব বিজয় নারায়ণ যে সীমাহীন অপরাধ করেছে তার শাস্তি।
2: সসম্মানে মুক্তি।
4: ভাইজান
3: শাহজাদা
0: সিরাজ,
2: দাদু সাহেব এই দেহরক্ষী একজন প্রকৃত দেশভক্ত।
0: সিরাজ
2: হ্যাঁ, নানি বেগমের নিষ্ঠুর উক্তি ওর মুখে বিদ্রোহের ভাষা জুগিয়েছে।
3: যাহা পারা, আপনি বিচারক, সঠিক বিচার করুন।
0: হ্যাঁ ঠিকই তো, আমি বিচারক। আজ সিরাজি আমার চোখ খুলে দিয়েছে। যাও বিজয় নারায়ণ, তুমি মুক্ত।
2: শওকত জং, এরপর এ ধরনের ঘটনা ঘটলে তোমাকে আমি ক্ষমা করব না। সাবধান,
4: এই অপমানের উপযুক্ত বদলা আমিও নেব সিরাজ।
2: জনাব, এভাবে শাহজাদার খেয়ালের ফলে আপনি আমাদের সকলের সমর্থন হারাচ্ছেন, আমাদের ক্ষিপ্ত করে তুলছেন।
0: চোখ রাঙিও না মুস্তাফা খা, আমিও নবাব আলীবর্দী। যদি কখনো এমন স্পর্ধা প্রকাশ করো, এই বাংলার মাটিতে হবে তোমাদের জীবন্ত কবর। সাবধান।
5: ওরে কে আছিস, কে আছিস তোরা? আমি নাকে খবর দে, বলবি তার আব্বাজানের সাথে স্নেহের সিরাজ।
6: কি হয়েছে আমা, আমার সিরাজের কি হয়েছে?
4: বেগম সাহেবা, যাহা পোনার শাহজাদা সিরাজ কাটোয়ায় বর্গীদের হাতে বিপদে পড়েছিলেন, কিন্তু জৈনউদ্দিন সাহেব এসে পড়ায় তার এতক্ষণ বিপদ মুক্ত।
6: খোরাসান, তুই কি এই খবরটা দিতে এসেছিস?
4: হ্যাঁ মা সাহেবা, চলুন আপনি পাটনায় ফিরে চলুন।
6: এই খবর শুনেই আমি পাটনায় ফিরে যাব ভাবলি কি করে?
5: যত সব ছোট লোক।
4: ঠিক বলেছেন নানি বেগম, আমরা ছোট লোক, কিন্তু আমাদের বিবিরা গোসা করে পরপুরুষের সাথে আসনাই করে না।
6: কি বললি শয়তান, এত স্পর্ধা তোর? এই কে আছিস, এই দণ্ডে ঘাতককে পাঠিয়ে দে।
2: কি ব্যাপার, ঘাতকের প্রয়োজন কেন? কি বান্দা খোরাসান?
4: জি শাহজাদা, আমি এসেছিলাম আপনার আব্বাকে পাটনায় নিয়ে যেতে, কিন্তু
2: হেরা দিতে চাচ্ছে প্রাণদণ্ড। বাহ চমৎকার বিচার, কিন্তু তোর সাহসের জন্য আমি তোকে বকশিশ দিচ্ছি, আমার এই হীরের আংটি। নানি বেগম, এই মুর্শিদাবাদের নবাব হারেমটাকে তোমরা দোজাহের অন্ধকারে ডুবিয়ে দেবে, কেউ প্রতিবাদ করলেই তার হবে প্রাণদণ্ড। বাহ চমৎকার, চমৎকার।
6: সব এই বান্দার ষড়যন্ত্র। কে আছিস, এই বান্দাকে কতল কর।
4: কাকে কাকে কতল করার হুকুম দিচ্ছ আমি না? শাহজাদা সিরাজ।
2: চমকে উঠলেন কেন মুন্সিজি?
4: না না, চমকে উঠবো কেন, মানে মানে
2: মুন্সিজি
4: সিরাজ,
2: আজই আপনার জীবনের শেষ দিন।
4: ক্ষমা করো সিরাজ।
2: না,
4: আমাকে ক্ষমা করো।
2: কথা নয়, তুমি আমাদের সোনার সংসারে আগুন দিয়েছো শয়তান।
4: সিরাজ
5: সিরাজ,
2: এই নে এই নে তোর পুরস্কার।
6: কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর আমার সিরাজ।
2: শেষ করেছি, শেষ করেছি, দুনিয়ার সেরা শয়তানকে আমি শেষ করেছি। কুহেলি মসনদ প্রয়োজন হলে তোমাকে দেব, আরো অনেক অনেক রক্তের অঞ্জলি।

0: মসনদ, ধুয়েই মুছে দাও তোমার অভিশাপ। ভাগ্যবান মুর্শিদ কুলিখার জামাতা সুজাউদ্দৌলা, কি চান, কি চান প্রভু আপনার নিষ্ঠুর পুত্র হত্যার প্রতিশোধ? না না না না, প্রতিশোধ নয়, অনুতপ্ত মহাবত জঙ্গা আলীবর্দীকে ক্ষমা করুন, ক্ষমা করুন মহাপ্রাণ। কে কে সর্পনিশা, এত রাত্রে তুমি আমার বিশ্রাম কক্ষে?
1: হারেমে চলুন জনাব।
0: হারেমে, হারেমে যে আমার আর পা উঠছে না বেগম, সবাই সবাই আমাকে ঘিরে ধরেছে।
1: অতীতের কথা ভুলে যান জনাব।
0: পারি না, পারি না বেগম, নবাব আলীবর্দীর জীবনের শেষ হিসাব।
1: শুধু অনুতাপ আর চোখের জল আব্বা। আমি না, তুই ঘুমোসনি, ঘুমোতে পারিনি আম্মা। আজ মনে হচ্ছে সবই ভুল করেছি।
2: পাঠান সেনাপতি মুস্তাফা খা হাজির।
0: এত রাত্রে মুস্তাফা খা? তাই তো, তাই তো, আবার কি মারা ঠারা নাকি নতুন কোনো আর্জি?
1: আমার জরুরি আর্জিটা শুনে তারপর মুস্তাফা খার আর্জিটা শুনবেন আব্বাজান।
0: তোমার আর্জি?
1: হ্যাঁ আব্বাজান, কালই আমি পাটনায় ফিরে যাব।
3: সেই লম্পট জৈনউদ্দিনের কাছে?
1: আম্মা
3: তুই কি বলতে চাস? আমি না,
1: যত লম্পটি তিনি হন, তবু তবু তিনি আমার স্বামী, আমার বেহেস্তের রস নাই।
3: হতভাগিনীর পাটনা যাওয়া বন্ধ করুন জনাব, ওকে বাধা দিন, নয়তো একদিন।
0: না না না।

0: সৈন্যকে বাধা দেব না। ও
1: জনাব, পাঠান সেনাপতি মুস্তাফা খান।
0: না না, এখন দেখা হবে না, বলে দাও কাল দরবারে দেখা হবে।
2: হুঁশিয়ার শয়তান
0: মুস্তাফা খান,
2: দিন আপনার শেষ হয়ে এসেছে।
0: না,
2: প্রস্তুত থাকুন,
0: না
2: আপনাকে উপহার দেব বীভৎস মৃত্যুর যন্ত্রণা।
0: এই কে আছিস? এই পাঠান শয়তানকে বন্দি কর, বন্দি কর।
2: সাবধান,
0: পালিয়ে গেল।
2: এই পিস্তলের গুলি আপনার কণ্ঠ ভেদ করবে।
0: না,
2: সাবধান,
0: না, পালিয়ে গেল। ওই কে আছিস? ওকে বন্দি কর, বন্দি কর। আজ একটা পাঠান শয়তানও আমাকে চোখ রাঙাতে চায়। নবাব আলীবর্দীর জীবনে এ চরমতম অভিশাপ, অভিশাপ।

0: না না, বন্দিত্ব স্বীকার নয়, যুদ্ধ কর শয়তান, নয়তো চরম শাস্তি দেব।
1: চমৎকার চমৎকার যুদ্ধ চলছে, আফগান ফৌজরা মুরাদ আলীর ফৌজদের টুটি চেপে ধরেছে, পাটনা দুর্গ আমাদের চাই। ওই ওই জৈনুদ্দিন বীর বিক্রমে মুস্তাফা খাকে আক্রমণ করলো, না না এ সুযোগ দিলে হবে না, এখনই যুদ্ধের চাল ঘুরিয়ে দিতে হবে।
2: শত্রু সৈন্য হঠাৎ যুদ্ধ কৌশল বদল করলো, তবে কি তবে কি শিগরি গোলের যুদ্ধ, ওই আমার জীবনের শেষ যুদ্ধ।
1: ওই তো আফগান ফৌজদের সাথে জৈনুদ্দিন প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আড়াল থেকে দেখি এরপর কি হয়।

0: আমাকে আমাকে আড়াল থেকে আঘাত করলে গুপ্ত ঘাতক মুস্তাফা
1: কত কত
2: পালাবার পালাবার সব পথ বন্ধ করে দিয়েছি আফগান ঘাতক মুস্তাফা খান এই মর তুই
0: কার কার কণ্ঠস্বর সিরাজ
3: অব্বাজান
0: অব্বাজান
3: অব্বাজান
4: ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো
5: বড় দেরি হয়ে গেছে বড় দেরি হয়ে গেছে বেগম সাহেবা যদি আরো আগে আসতেন তাহলে উনি আমাদের ছেড়ে যেতেন না
0: বিজয় নারায়ণ বিজয় কে তোমাদের ছেড়ে
3: কি তাই তো জৈনুদ্দিন বৎস আমাকে কাঁদিয়ে তুই চলে যাচ্ছিস কেন তুইও কি চেয়েছিলি এই বাংলার কুহেলি মসনদ ধন্য ধন্য তুমি রক্তাক্ত মসনদ রক্তাক্ত মসনদ

0: যাত্রানুষ্ঠান রক্তাক্ত মসনদ এখানেই শেষ হল। রচনা ও পরিচালনা দীনবন্ধু দাস। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সিরাজ হৃদয়রঞ্জন দাস, জানকীরাম বংশী দাস, জৈনউদ্দিন আহমেদ গোপাল মণ্ডল, হোসেন কুলি খাঁ সন্দীপ দাস, মির্জাফর খাঁ নিমাই চক্রবর্তী, মুস্তাফা খাঁ আশিস দাস, বিজয় নারায়ণ কৃষ্ণেন্দু দাস, খোরাসান চিত্তরঞ্জন দাস, জব্বর সোনাচাঁদ দাস, সৌকত দেবব্রত দাস। স্ত্রী চরিত্রে সরফন্নিসা সাথী দাস, আমিনা কল্পনা পাল, ঘসেটি কাকলি দাস। সঙ্গীত পরিচালনায় মহাদেব মণ্ডল। নেপথ্য কণ্ঠে মহাদেব মণ্ডল, রমা চক্রবর্তী, হৃদয়রঞ্জন দাস। অন্যান্য ভূমিকায় সুখেন চক্রবর্তী, বিশ্বনাথ দাস, তিমির দাস, গোকুল চক্রবর্তী, কাশীনাথ দাস, বরুণ দাস, কার্তিক পাল, বাসুদেব চক্রবর্তী, সনাতন মালিক, সুনীল আদক, রজত সাঁতরা, সুজিত চক্রবর্তী, তারাপদ পাত্র গায়েন, অষ্টু পাত্র গায়েন, অনন্ত মান্না, বিথি দাস, অশোক দত্ত, গোপীনাথ চক্রবর্তী, রাধানাথ চক্রবর্তী, রেখা দাস, শিখা চক্রবর্তী, কৃষ্ণা দাস, পলাশ মণ্ডল, শান্তিরাম দাস, জগাই দাস ও জগবন্ধু দাস। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় জগন্নাথ সামন্ত, সুবোধ পণ্ডিত, রনেন দাস, বাবলু রায়, চনু ঘড়ুই, মুকুন্দ দাস। রচনা ও পরিচালনা এবং আলীবর্দীর ভূমিকায় দীনবন্ধু দাস। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা কল্লোল দত্ত।
1: যাত্রাবালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অতুল প্রসাদ সেনের গান। শিল্পী সুমিতা গঙ্গোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদ সেনের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAI

mitrikotha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারাভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্চারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমস আজ শেষ হতে চলেছে। 21টি সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থবিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভার্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চন্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুড়িকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতিরাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পাঁচটি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী, ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই পাঁচটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাতে গড়ে তোলা হবে। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়, যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থী

0: বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আমজনতা উন্নয়ন পার্টি। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপির প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। ইতোমধ্যে নন্দীগ্রামে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করছে। ওই দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা 9 তারিখ। উন্নততর আইটিআই এর মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষতা ও কর্মসংস্থান রূপান্তর পিএম সেতু কর্মসূচি আজ 1 বছর পূর্ণ করল। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের এই প্রকল্পটি গত বছরের 4 অক্টোবর চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য হল শিল্পের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশিক্ষণের পরিকাঠামো উন্নত করা এবং পরিবর্তনশীল কর্মী বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারের চাহিদাভিত্তিক পাঠ্যক্রমের প্রসার ঘটানো। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণবর্মার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, ভারতের স্বাধীনতার জন্য শ্যামজি কৃষ্ণবর্মার জীবন ও আত্মত্যাগ অবিস্মরণীয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে বিপ্লবী জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামজি কৃষ্ণবর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। মাতৃভূমির সম্মান রক্ষায় তার সাহস ও নিষ্ঠাকে দেশ চিরকাল স্মরণ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন।
1: Captain, I want to invite you and my dear friend Prime Minister Narendra Modi to light a celebratory flame on our next Independence Day. You are a true hero of the brave peoples of India and Israel, and you are a hero of the entire world. I wish you a very speedy and complete recovery.
0: মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানান। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশমন্ত্রক পাকিস্তান হাইকমিশনের সার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ভারতের দেওয়া প্রস্তাবটিকে কিয়েভ তাদের পাওয়া 4টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে ব্যাপক বলে অভিহিত করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন যে জ্বালানি পরিকাঠামো ও কৃষ্ণসাগর অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এমন কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা বিবেচনা করতে ইউক্রেন প্রস্তুত। সিবিহার মতে, যুদ্ধবিরতি বিভিন্ন কাঠামো বিবেচনা করতে কিয়েভ আগ্রহী, তবে যে কোনো চুক্তিতে জ্বালানি ও বন্দর পরিকাঠামোর ওপর হামলা এবং কৃষ্ণসাগরের পরিস্থিতিও অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে এই সংঘাতের পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী গঠনমূলক ধারণা তুলে ধরেছেন। ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় হুথি যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুথিদের দাবি খারিজ করেছে সৌদি আরব। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী তুর আল বাহা ও তাইজ ফ্রান্টে হুথিদের রসদ ও জনবল বৃদ্ধির বিরুদ্ধে 97টি অভিযান চালিয়েছে। বাহিনীর দাবি, এই অভিযানে 260 জন হুথি যোদ্ধা নিহত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ইউএস প্যাকমের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল জে পাপারোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্ব

0: সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে দু সপ্তাহব্যাপী এশিয়ান গেমস আজ শেষ হচ্ছে। ভারতীয় সময় দুপুর 2:30 অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:30। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্ডা। এই অনুষ্ঠানে থাকবে ক্রীড়াবিদদের প্যারেড এবং দোহা 2030 আয়োজক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপ এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। এশিয়ান গেমস আজ শেষ হতে চলেছে। 21টি সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে আজ প্রথমেই বাংলা ব্যান্ড শহর।

শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 27 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আজ সারাদিন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং বিকালের দিকে হালকা বৃষ্টিপাত কিছু স্থানে হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ মৎস্যজীবীদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই। এতক্ষণ শুনছিলেন আবহাওয়ার খবর আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ দ্বিতীয় অধিবেশনে আপনারা কি কি অনুষ্ঠান শুনতে পারবেন। বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, রসময়ী জল জীবন মিশন সম্পর্কে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস। উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি, অভিনেত্রী রেশমি ঘোষের সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কর্মসূচি এ সম্পর্কে শ্রীতমা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, খাবারে রাসায়নিক আজিনা মোটর, এ বিষয়ে বলবেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 7:00 নাটক পত্নী ও প্রেয়সী, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 7:45 অনুষ্ঠান নান্দনিক, অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে। 8:15 আজ শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, রাজশেখর বসুর লেখা কোচি সংসদ, গ্রন্থটির সঙ্গে পরিচয় করিয়েছেন কৌশিক সেন, সম্পাদনায় জয়ন্ত কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, অমলেন্দু চৌধুরী, রাগ হেমন্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত্রি 12:00। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। অনুরোধের আসরে এক প্রথম কার গান অপেক্ষা করছে আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে, দেখি। প্রথম গানটি অনুরোধ পাঠিয়েছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে, জুবিন গর্গের কণ্ঠে। এই গানটি আপনি শুনতে চেয়েছেন, আপনার গানটি এখন আকাশবাণী মৈত্রী থেকে।

গানটি শুনছিলেন জুবিন গর্গের কণ্ঠে, অনুরোধের আসরে প্রথম গানটি। অনুরোধ পাঠিয়েছেন মৌমিতা ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য, সাটুই, মুর্শিদাবাদ থেকে। অনুরোধের আসরে এবারের গানটি অরূপ সরকার ও কাঁকলি সরকার মহানন্দ পল্লী মালদা থেকে অনুরোধ পাঠিয়েছেন কিশোর কুমারের কণ্ঠে। এই গানটি আপনারা শুনতে চেয়েছেন, আপনাদের গানটি এখন আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে কিশোর কুমার।

অনুরোধের আসরের গানটি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে, নয়ন সরসী কেন। অনুরোধ পাঠিয়েছিলেন অরূপ সরকার ও কাঁকলি সরকার, মহানন্দ পল্লী, মালদা থেকে। এখন যার গান, পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে অনুরোধ পাঠিয়েছেন কল্যাণী বিশ্বাস, ঠিকানা কে কে বাজার, বিষ্ণুপুর। আপনার অনুরোধের গানটি এখন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

গানটি শুনলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, অনুরোধ পাঠিয়েছিলেন কল্যাণী বিশ্বাস, ঠিকানা কে বাজার, বিষ্ণুপুর। এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন তপন বসাক, অর্কদেব বসাক, প্রতিমা বসাক, জলতরঙ্গ শ্রোতা সংঘ, অয়রানী, চিতলিয়া, মারুগঞ্জ জেলা, কোচবিহার। আপনাদের অনুরোধের গানটি এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অনুরোধের আসরে গানটি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছিলেন তপন বসাক, অর্কদেব বসাক, প্রতিমা বসাক, জলতরঙ্গ, শ্রোতাসঙ্গ, অয়রানি চিতলিয়া, মারুগঞ্জ জেলা কোচবিহার থেকে। এখন অনুরোধের আসরে যার গান, অনুরোধ পাঠিয়েছেন প্রবীর কুমার, পান্টিবাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি আপনি শুনতে চাইছেন। এখন মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।

গানটি শুনছিলেন মোহাম্মদ রফির কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন প্রবীর কুমার, পান্টিবাজার কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। এখন দেখি কার গান অপেক্ষা করছে। মান্নাদের কণ্ঠে অনুরোধ পাঠিয়েছেন কলকাতার বড়বাজার থেকে মিতা মল্লিক ও রাধিকানাথ মল্লিক, এবং নৈহাটি থেকে মিঠু ও মীরা। আপনাদের অনুরোধের গানটি এখন মান্নাদের কণ্ঠে।

অনুরোধের আশ্রয়ে গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছিলেন কলকাতার বড়বাজার থেকে মিতা মল্লিক ও রাধিকানাথ মল্লিক এবং নৈহাটি থেকে মিঠু ও মীরা। অনুরাধের আসরে এবারের গানটি যার অপেক্ষা করছে যার অনুরোধ, শুভ্রা ভট্টাচার্য বাঁশ্রণী কলকাতা ৭০ থেকে আশা ভোসলের কণ্ঠে এই গানটি আপনি শুনতে চেয়েছেন। আপনার অনুরোধের গানটি এখন আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে আশা ভোসলের কণ্ঠে।

অনুরোধের আসরে গানটি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছিলেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে। অনুরোধের আসর থেকে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আপনাদের অনুরোধ আস্থে থাকুক আমাদের আকাশবাণীর মৈত্রীতে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর। মহিলাদের আসর অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়।

বাসটাজে থামে দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঝিক ঝিক করে ওঠে চোখ দুটো তার, যখন শোনায় তাকে চাচা বাই ভাই। খুশি বল খুশি বল, তুমি যে আমার, খুশি বল খুশি বল, আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়ায়, খুশি বল এই শহরে আছে একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে, সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে, ঝপাপ হয় না কিছু, ফলে না কি যায়।

যাবে নামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে।

0: একখান পুসি বল, এখান কালো বেড়াল, তার লিগা এই যে গান খান লিখা হয়েছে, এর মধ্যে কিন্তু এত আবেগ আছে না, এত সত্যি কথন আছে, সেইটা কিন্তু আমাকে জীবনে খুব প্রভাব বিস্তার করে। যে বাড়িতে ওই পশু আছে, সে ধরেন কুকুর ধরেন বা বেড়াল ধরেন, খরগোশ ধরেন, গিনিপিগ ধরেন, হ্যাঁ এখন আমাদের দেশে এইগুলি, আর অন্য দেশে তো সাপ খোপ নানা রকমের জন্তু রাখা হয়, অ্যানিমালসে রাখা হয়। এই কথাটা কিন্তু খুব ঠিক যে মানুষের সাথে মানুষের যেরকম সম্পর্ক তৈরি হয়, এই অ্যানিমালসের সঙ্গেও, এই যে প্রাণীগুলির সঙ্গেও সেরকম সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের মধ্যে যে গভীরতা, যার বাড়িতে পোষ্য নাই হে তারাও বুঝবে, তার কারণ হচ্ছে নানা কারণে পোষ্য রাখার সে সম্ভাবনা নেই বলে বইলাররা তারা রাখে না। কিন্তু এই যে ঘর থেকে যদি একটা বাইরে পা বাড়ান, সেইখানেও এই একখান কুকুরের কথা কই বা বেড়ালের কথা কই বা খরগোশ তো এমনি রাস্তাঘাটে দেখা যায় না, কিন্তু এই এই যে প্রাণীগুলি না, আমাগো কাছে কিন্তু যদি একটু অন্তর দিয়ে ভালোবাসা যায় তাহলে বড় আপন হয়, কেন বলতেছি চিত্রা? আজকে এই কথা,
1: আজকে একটি বিশেষ দিন, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে, আর এ কারণেই আমরা পশুদের কথা, প্রাণীদের কথা বারবার ফিরে ফিরে আমাদের কথায় নিয়ে আসছি। আসলে তুমি যেটা একটু আগে বলছিলে রসময়ী, সত্যি যে মানুষের সঙ্গে পশুরও মানুষের মতনই সম্পর্ক তৈরি হয়, কিন্তু আমি তোমার থেকে আরেকটু এগিয়ে বলি যে মানুষের মতন কেন, মানুষের থেকেও আরও উন্নত মানের সম্পর্ক তৈরি হয়। মানুষের মানুষের সম্পর্কেতে কিন্তু অনেক সময়ই ব্রেকআপ থাকে, এমনকি রক্তের সম্পর্কেও দেখে থাকবে মনের অমিলের জন্যে দূরত্ব বেড়ে গেছে, সম্পর্ক চলে গেছে, এমন হামেশাই হয়। কিন্তু এই সব পোষ্যদের সঙ্গে একবার যে ভালোবাসায় নিজের গাছছড়া বিঁধেছে, সেটা কিন্তু শুধুমাত্র বিচ্ছেদ ছাড়া কখনো যায়নি।
0: একের তাই এখন দেহ, যারা ধরো এই যে তুমি বললে না বিচ্ছেদ হয় নাই, এইটা মাথা রাইখা কত মানুষে এখন তাদের জন্য কত কাম করতেছে, যাগো বাড়িতে সময় আছে, জায়গা আছে, তাদের বাড়িতে এখান কুকুর কিংবা বেড়াল কিংবা ধরো খরগোশ এগুলি রাখা যায়, কিন্তু অনেক মানুষই আছে যারা একেবারে পথে নাইম্মা, তারা কেমনে ভালো থাকবো, তাদের ইঞ্জেকশন দেওয়া থেকে শুরু করিয়া তাদের যাতে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, এই ধরনের কাজকর্ম এখন এত চলতেছে, তাতে কি হয় যে আমাগো যে পরিবেশের মধ্যে যে একটা ব্যালেন্স এইগুলি বজায় থাকে, আর আমাগো চোখে দেখা যায় না যখন রাস্তাঘাটে কেউ তাদেরকে আঘাত করে বা অকারণে তাদের প্রাণ যায় বা তারা না খেতে পায়, একেবারে কেমন একেবারে আনসান করে, এই কথা চিন্তা করিয়া কত মানুষে আজকে বিশেষ দিন বইলা একেবারে সারা পৃথিবীব্যাপী তাদের কথা হইতাছে। এখন আমরা এই অনুষ্ঠানে বসে কেন না কই তাদের কথাই, যে মানুষে যখন দরদ দিয়া তাগো খাবার দেয়, তাগো ইঞ্জেকশন দেয়, তারও চিকিৎসা করে, তাদের একেবারে মানুষের মতো, হ্যাঁ তাদের মতো ভালো রাখার চেষ্টা করে, তেমন একজন মানুষ আমরা পাইছি জানো।
1: আচ্ছা,
0: হ্যাঁ রাজ্যশ্রী চৌধুরী, এখন রাজ্যশ্রী কিন্তু এইরকম কাজ কইরা থাকে এবং সে কি কইরা করে বা কিভাবে দরদ এইটা কিন্তু কইছে, আর একটু শুনানি চল।
1: বেশ,
2: হ্যালো সবাইকে, আজ ওয়ার্ল্ড অ্যানিমাল ডে, সেই উপলক্ষে আমি রাজশ্রী দু চার কথা বলতে এলাম আমার চারপে বন্ধুদের জন্য। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে রাস্তায় জন্মানো পশুরাই কিন্তু হয়ে ওঠে ঘরের সন্তান, সেখানে রাস্তার গোল্ডি, হ্যারি, ক্যান্ডি, পামকিন ঘরের সব থেকে আদুরে সদস্য হয়ে থেকে যায়। আমরাও কি পারি না আমাদের লালু ভুলু কালুকে এমন একটা পরিবেশ উপহার দিতে যেখানে সুস্থ সহাবস্থান বজায় থাকে, সতর্ক নাগরিক হিসেবে আমাদের সমাজের ভারসাম্য বজায় রাখতে ভীষণভাবে জরুরি তাদের টিকাকরণ এবং তাদের সুস্থতার জন্য প্রয়োজন নির্বীজকরণ। আমরা যারা সভ্য সমাজের শ্রেষ্ঠ জীব, আসুন না সকলে মিলে আরও আরও চেষ্টা করি আমাদের চারপে বন্ধুগুলোকে একটু ভালো রাখতে, একটা সুস্থ জীবন পেতে। আসুন সকলে মিলে স্বামীজির বাণীকে আত্মস্থ করি, জীব সেবাই শিব সেবা। নমস্কার।
0: কি সুন্দর কইরা আমাগো মনের কথা রাজশ্রী কয়া গেল। আমাগো সব জীবই কিন্তু

পরিবেশের জন্য ব্যালেন্স করার জন্য কিন্তু জরুরি, একেবারে পিঁপড়া থেকে শুরু কইরা একের বাঁক পর্যন্ত না, আমরা কিন্তু আস্তে আস্তে কইরা বাঘের কাছে যামু। কিন্তু তার আগে যার কথা কমু, সেই অ্যানিম্যালটি আমাগো এত সুন্দর, হেই নিয়া কিন্তু গানও বাঁধা হয়েছে, এই গানটাটা শুনানি চলেন, তার কথা শুনি।

0: পৃথিবীতে কত রকমের প্রাণী আছে, আর সেই সব প্রাণীদের নিয়েই আজকে নানা কথা, কারণ আজকে তো ওদেরই দিন। আর ওদের কথা বলতে গিয়ে আমাদের যার কথা না বললে কোনো কথাই শুরু শেষ হয় না, তিনি আমাদের প্রণম্য রবি ঠাকুর, তার কথাও আরও একবার ফিরে আসতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প স্ত্রীর পত্র। মেজ বউ মৃণাল শ্বশুরবাড়িতে আসার পর প্রথম ভালোবেসেছিল কিন্তু দুটো প্রাণীকে। তারা কলকাতার মাখন বড়াল লেনের খাঁচাবন্দি প্রথাগত শ্বশুরবাড়ির একটু আলাদা প্রাণীর স্পন্দন। তারা হল সেখানকার মুখ গবাদি পশু গরু। গল্পে গরুর কথা বারবার এসেছে। চিঠি লেখার সময় মৃণাল স্মৃতিচারণ করে জানায় যে কলকাতার ওই বিশাল ও অচেনা শহরে এসে প্রথম দিকে তার সবচেয়ে পরিচিত ও আপন মনে হয়েছিল দুটি গরু আর তিনটি বাছুরকে। মানুষের চেয়ে এই অবলা প্রাণীদের সাথেই তার আত্মার টান তৈরি হয়েছিল। সত্যি তো এই সাহিত্য শুধু নয়, আমরা যদি রসময়ী যদি বিভিন্ন ছায়াছবির দিকে তাকাই সেখানেও দেখব এই বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে মানুষের সঙ্গে আবেগের আদান প্রদানের যে ভীষণ সুন্দর ছবি ছায়াছবি সেগুলো, এবং সেগুলো খুব বিখ্যাত হয়েছিল।
1: একদম হাতি, তুমি যদি কও তুমি দেখো হাতি,
0: তারপরে সাথী, হাতিমতাই, রাজা বাদশা, মানে বলে শেষ করা যাবে না সেই সব ছবির কথা।
1: আর কুকুরের তো কোনো কথাই নাই,
0: কুকুর প্রতিটা ছবিতে থাকে, মানে সেই বিখ্যাত হিন্দি ছবি যেটার নাম এখন ভীষণ করতে ইচ্ছে করছে, আমাদের সময় খুব বিখ্যাত ছিল, তা হলো হাম আপকে হ্যায় কন। সেখানে কিন্তু কুকুরের লয়্যালটি ছিল একদম। আর সেজন্য এই যে বারবার তাদের কথা বলবো, তাদের কথা শুধু আমরাই বলবো তা তো নয়,
1: কেন শিম্পাঞ্জির কথা তুমি কও,
0: একদম একদম প্রত্যেকের কথা, মানে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বন্য প্রাণী হোক বা ডোমেস্টিক অ্যানিমালস যারা, তাদের কথাও আর কি, সবাই কিন্তু মিলেমিশে আমাদের জীবনে লুকিয়ে আছে। বিশেষ করে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে এই যে সার্কাসে যে সমস্ত প্রাণীরা আগে খেলা দেখাতো, এখন সেই ধরনের খেলা নিষিদ্ধ হয়েছে, কিন্তু আগে হতো, সেখানে তাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, কিন্তু যুগের পর যুগ ধরে আমাদের সন্তানদের, আমাদের পারিবারিকভাবে তারা কিন্তু অন্যরকম আনন্দ দিয়ে এসেছে, তাই না?
1: তো শোনো, এই এই নিয়ে আমার একখান কথা মনে পড়ছে। এই কিছুদিন আগে দেখছিলাম পান্ডা আছে, হ্যাঁ পান্ডা, একখান পান্ডার তারে ছোট টিকা বড় করছে একজন মানুষে।
0: আচ্ছা,
1: বহুদিন ধরে তারে তো জঙ্গলে ছাড়তে হয়েছে, একের ছোট কাল থেকে, তা অনেকদিন পর সে পান্ডা তাকে নাম ধরে ডাকছে। সে পান্ডা সে গলা শুইনা একেবারে গুইরা, সে কি কান্না তার প্রভুরে দেখা, তার এই যে কান্না এর মধ্যে যে কত আন্তরিকতা, কত অনেস্টি আছে, সততা আছে। আমরা মানুষরা কিন্তু অনেক সময় ভুল কইরা ফেলি, কিন্তু ওরা ভুল করে না ভালো। ওই যে
0: তোমাকে আমি প্রথমেই বললাম কোনো ব্রেকআপ নেই,
1: একেবারে ঠিক, তুমি ঠিক কইছো, ওইটাই এড এক্সটেনশন।
0: হ্যাঁ, তো আজকে তো ওদের দিন, আজকে বিশেষ দিন, আমরা ওদের গল্প করব, তার সঙ্গে থাক ওয়ার্ল্ড অ্যানিমাল ডে নিয়ে, মানে আজকের এই বিশেষ দিনটি নিয়ে আমাদের সঙ্গে থাকা সুস্মিতা বিশ্বাসের বিশেষ বক্তব্য, চলুন।
2: প্রতি বছর চৌঠা অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে হিসেবে পালন করা হয়। মূলত প্রাণীদের ওপরে অত্যাচার করা বা কোনো রকম নিষ্ঠুরতা থেকে মানুষকে সচেতন করার জন্যই এই দিনটি পালন করা হয়। এই পৃথিবী যে শুধু মানুষের নয় মনুষ্যতর প্রাণীদেরও, সেটা আমাদের সকলের মনে রাখা উচিত। আমরা কিভাবে নিজেরা এই প্রাণীদের সঙ্গে, প্রাণীদের সঙ্গ নিয়ে ভালো থাকতে পারি এবং তাদেরকেও ভালো রাখতে পারি, সেই বিষয়ে আজকে কথা বলে নেব একজন পোষ্যপ্রেমী মানুষের সঙ্গে। তিনি

ওয়ার্ল্ড অ্যানিমেল ডে ও মহিলাদের মানসিক স্বাস্থ্য, এই দুটো বিষয় প্রায় আলাদা মনে হলেও এদের মধ্যে কিন্তু খুব গভীর একটা যোগ আছে। মহিলাদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে এর সম্পর্ক ঠিক কোথায়, আসুন আজ আমরা সেটাই বুঝে নেব। বাঙালি মেয়েদের লোকসাহিত্যের সবই, যেমন গরু, পাখি, তুলসী গাছ, সবই প্রায় তাদের মানসিক আশ্রয়ের মতো। আধুনিক গবেষণা কিন্তু সেই একই কথা বলছে, প্রাণীর সান্নিধ্য তাদের স্ট্রেস কমায়। মহিলাদের উদ্বেগ, একাকিত্ব, পোস্টপার্টম ডিপ্রেশন সবচেয়ে বেশি দেখা যায়। একটি পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে তাদের অক্সিটোসিন হরমোন বাড়ে, কর্টিসল মানে স্ট্রেস হরমোন সেটা কমে। যারা ঘরে একা থাকেন বা ধরুন মানসিক চাপে ভোগেন, তাদের জন্য কিন্তু এই পোষ্যকে খাওয়ানো বা তাদের হাঁটানো সবটাই একটা সুস্থ দৈনন্দিন রুটিন তৈরি করে। সমাজে বিচার বা সমালোচনার ভয় থাকে, কিন্তু প্রাণীর নিঃশর্ত ভালোবাসা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এই ওয়ার্ল্ড অ্যানিমেল ডেতে বিভিন্ন এনজিও, স্কুল, পাড়ায় প্রায় অনেক জায়গাতেই অ্যাডাপ্টেশন ক্যাম্প, অ্যাওয়ারনেস র্যালি এই সমস্ত করা দরকার, ভীষণ দরকার আজকের দিনে। এতে অংশ নিলে আমাদের মহিলাদের সামাজিক সংযোগ বাড়ে, যে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। সেখানে ভলেন্টিয়ার হিসেবে যাওয়া কিংবা ধরুন বাড়িতে পোষ্য না রাখতে পারলেও পাড়ার ওই কুকুর বিড়ালকে খাওয়ানো, বার্ড ওয়াচিং, এগুলো কিন্তু একটা থেরাপির মতনই কাজ করে। মন ভালো থাকে, তাদের জীবন আরো অনেক সুন্দর হয়ে ওঠে।

0: সুস্মিতা বিশ্বাস, আর তার সঙ্গে আমার গো ববিতা সরকার আসছিলেন। এখন এত সুন্দর কইরা আজকের দিনটার যে বিশেষত্ব এটা নিয়ে কইছেন, এইটা কিন্তু হক করে আমরা জানি, কিন্তু আমাগো মনের মধ্যে অনেক সময় একটা কুচিন্তা আসে তখন, এই যে মানুষেরাই তো এইসব পশুদের প্রাণীদের হত্যা করে, তারে কষ্ট দেয়, এই যে সচেতনতা, এইগুলি কিন্তু একেবারে সামাজিক একেবারে প্রত্যেকটি স্তরে পৌঁছানো খুব জরুরি। হ্যাঁ, আরটা মনে পড়ছে, আর একটা কিন্তু জরুরি জানেন, সেইটা হলো কিয়া, আমাগো আমরা সবাই জানি কি জল আমাগো জীবন, এখন এই যে জল নিয়া কতটা আমাগো জরুরি, কতটা আমাদের সংরক্ষণ জরুরি, কতটা আমাদের খাওয়ার জন্য জরুরি, কতটা আমাদের নিজের জীবনের জন্য জরুরি, সেইটাও কিন্তু সকলের মধ্যে পৌঁছে দেওয়া খুব জরুরি। এখন সেইটা নিয়েও সুস্মিতা বিশ্বাস এত সুন্দর করে আমাকেও বুঝাইছেন, আমারও শোনা হয়ে গেছে, কিন্তু আপনার কাছে পৌঁছানো খুব জরুরি, এই জল আমাকে জীবন এই কথাটি কিন্তু সকলের কাছে আজকে কিন্তু পৌঁছাতেই হইব, শোনেন দেখি।
1: বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার এবং জলের অপচয় না করা শুধুমাত্র কোনো সরকারি প্রকল্প নয়, এটি প্রত্যেক সচেতন নাগরিকের বেঁচে থাকার একটি প্রাথমিক শর্ত। জল জীবন মিশন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আজকে আমাদের সঙ্গে কথা বলে নেবেন অতিথি রিয়া ব্যানার্জি। তিনি একই সঙ্গে একজন সমাজ সচেতন নাগরিক এবং সমাজের সুরক্ষা বিষয়ে বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত থেকে অনবরত কাজকর্ম করে চলেছেন।
2: জল জীবন মিশন, হর ঘর জল। আপনারা ভাবুন তো, আমাদের মা বোনেরা আগে ভোর চারটেই উঠে 2-3 কিলোমিটার হেঁটে কলসি করে জল আনতেন, পড়াশোনা কাজ সব ফেলে সারাদিনের চিন্তা ছিল শুধু এক কলসি জল। সেই কষ্ট দূর করতেই ভারত সরকার 2019 সালের 15ই অগস্ট শুরু করেছেন জল জীবন মিশন। এই মিশনের মূল মন্ত্র হল হর ঘর জল, অর্থাৎ প্রতিটি বাড়িতে নল দিয়ে বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এই মিশন শুধু জল দেয় না, জীবন বদলে দেয়। সময় বাঁচে, মেয়েরা বাঁচে।

0: বাড়িতেই জল আসে তখন আমাদের মেয়েরা স্কুলে যেতে পারে, মহিলারা অন্য কাজ করতে পারেন, এটা নারীর ক্ষমতায়ন। স্বাস্থ্য ভালো থাকে। পুকুর বা খোলা কূপের দূষিত জলে ডায়রিয়া কলেরা হতো, নলের বিশুদ্ধ জলে রোগ 80% কমে গেছে। আমাদের দায়িত্ব, সরকার নল লাগিয়ে দিয়েছে কিন্তু জল সঞ্চয় রাখার দায়িত্ব আমাদের। তাই আসুন আমরা তিনটি শপথ করি। প্রথম, জল অপচয় করব না, কল খুলে রাখব না। দ্বিতীয়, নলের আশেপাশে নোংরা ফেলব না। তৃতীয়, গ্রামের যারা জল সমিতি সরবরাহ ও সুরক্ষা সংক্রান্ত কাজ করেন তাদের সাহায্য করা। মনে রাখবেন, জলই জীবন, সেটা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আর সরকারি উদ্যোগে এই ব্যবস্থা করা হয়, যে ব্যক্তিগতভাবে আপনার বাড়িতেও একটি নলকূপের সুবিধা দেওয়া হবে। এখনো পর্যন্ত যদি আপনারা সেই সুবিধার সুযোগ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। সরকারি উদ্যোগ সহায়তা এবং ব্যক্তি মানুষ হিসাবে সমাজের প্রত্যেকের সচেতনতা, এই দুটোই ভীষণ জরুরি।
1: আমাগো জল জীবন, এইটাও যেমন জরুরি। আর আজকে যে বিশেষ দিন, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে, আমাদের এই যে বন্য প্রাণী সংরক্ষণ শুধু কই না, কই হচ্ছে ঘরের মধ্যে, রাস্তায়, আপনার সমাজের মধ্যে যেসব প্রাণীরা ঘুরে বেড়াইতেছে একেবারে অসহায় হইয়া, ত্যাগও কিন্তু আপন করিয়া নেওয়া এবং কষ্ট না দেওয়া আমাকে জরুরি।
2: আর এটা আমাদের মাথায় রাখতেই হবে, এই যে গোটা বিশ্ব, এই যে এত বড় ইউনিভার্স, এর কিন্তু আমরা যেমন অংশ, এই প্রাণীরাও কিন্তু অংশ। তাই তাদেরকে দূরে সরিয়ে রেখে আমরা কিন্তু এই বিশ্বকে সুন্দর করে তুলতে পারবো না। তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং আগামী দিন আরও ভালোবাসার প্রতিশ্রুতি রেখে শেষ করব আজকের মহিলাদের আসর। সঙ্গে থাক ওদের জন্য এই মিষ্টি গানটি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি।
2: ষোলো আনা বাঙালি
1: আজকের অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ, তার সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
3: আজ ষোলো আনা বাঙালিতে আমরা যাকে সামনে পেয়েছি, স্টুডিওটা একেবারে ঝলমল করে উঠেছে। সেই ছোটবেলার আমাদের একটা সময়ে ভেসে উঠছে বেশ কিছু পরিচিত টেলিভিশনের কাজ, যেগুলো টিভি খুললেই যেসব মুখগুলো আমাদের সামনে একেবারে ভেসে উঠত, বা যাদের কথা মানে টেলিভিশনে যাদের পর্দায় অভিনীত চরিত্রগুলো দেখে আমাদের টেলিভিশনের সঙ্গে আমরা কানেক্ট করতে শিখেছি, তেমনই একজন অভিনেত্রী রয়েছেন আমাদের সঙ্গে। অভিনেত্রী রেশমি ঘোষ রয়েছেন। প্রথমেই তাকে আমরা আকাশবাণী স্টুডিওয় স্বাগত জানাই।
4: ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
3: আমরা আপনার কাজ এবং আপনার জীবন পথ নিয়ে কথা বলবো এই ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে। প্রথমেই আমি একটা প্রশ্ন দিয়েই শুরু করব। রেশমি ঘোষ, আপনি অনেক হিন্দি জনপ্রিয় টেলিভিশন মানে কাজ করেছেন, সিনেমা সামান্য করলেও সিনেমাও হিন্দি সিনেমায় কাজ করেছেন, তো তাহলে কতটা মনে প্রাণে এখনো বাঙালি আপনি?
4: যদি বাঙালি আনার কথা আমি বলি, তো আমি প্রচণ্ডভাবে বাঙালি, কারণ আমি অ্যাকচুয়ালি তো এখানেই জন্মেছি কলকাতাতে। আর আমি মানে অনেক আমার বন্ধুরা আছে কলকাতার বন্ধুরা, যারা বলে তুই তো বাংলা বলতেই পারিস না, কিন্তু আমি যথেষ্ট বাঙালি। আমি বাংলা পড়েওছি, পড়তে জানি আজও, হিন্দি ভালোবাসি ছোটবেলা থেকে, হয়তো সেই কারণে ডিভাইন মানে আমি ওই অপরচুনিটিটা পেয়েছি, আর ওটা মানে প্রচণ্ড ভালোভাবে আমি পেয়েছি, সেজন্য আমি গ্র্যাব করে নিয়েছি আর ওই ওই ছাড়া। কিন্তু যদি বলেন যে আমি বাঙালি কিনা, মানে বাঙালি আনাটা কি, বাবা একটা বাঙালির ভীষণ ভালোবাসে, কারণ আমি খেতে ভালোবাসি, আমি শাড়ি পরতে ভালোবাসি, আমার মধ্যে ওই ওয়ার্মটা আছে স্পেশালি, যেটা বাঙালিদের মধ্যে আমি ছোট্ট থেকে দেখেছি। অ্যান্ড প্রাউড টু বি আ বেঙ্গলি।
3: বাহ, এই যে আপনি বলছিলেন আপনি খেতে ভালোবাসেন, তো কি কি খেতে ভালোবাসেন আমরা একটু শুনবো তালিকা।
4: খেতে কি না ভালোবাসি, অনেকে বলে যে মিষ্টি খেতে ভালোবাসি, আমিও বাসি, কিন্তু চেষ্টা করি যাতে বেশি না খাই, কারণ একটা এজের পরে না মানে তুমি যতই এক্সারসাইজ করো যাই করো মানে বাজেভাবে হেলথকে মানে শরীরকে অ্যাট্যাক করে, কারণ হরমোনাল চেঞ্জ হয়। এবার এই জন্য আমি এগুলো বলছি, কারণ আমারও তো একটা বয়সের ইয়েতে এসেছি, তো এই জন্য বলছি ওটাকে সাবধান করতে হয়। কিন্তু এই মেয়েকে কে বোঝাবে কি একটু তুই কম খা, মানে আমার বাড়িতে বন্ধুরা সবাই বলে, আমিও জানি অনেক ব্ল্যাক কফি খাই, অনেক ভীষণ ভালোবাসি খেতে, কিন্তু মিষ্টি ছাড়া যায় বলো তো? আমি মিষ্টি ভীষণ ভালোবাসি, আর তাছাড়া আমি ভাতটা খাই না ডেফিনেটলি, আমি ওর জায়গায় মিলেট খাই, কিন্তু আমি সব খাই, কি খাই না এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমি ডেফিনেটলি চেষ্টা করি মিষ্টিটাকে কন্ট্রোল করার, কারণ কিন্তু পারি না, খাই আমি সব।
3: ঠিকই আছে, কারণ বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে না তাহলে আর বাঙালি হলো
4: না,
3: তো সেই জন্যে হ্যাঁ এক্সারসাইজ বা নিয়মিত শরীর চর্চা এক্ষেত্রে নিশ্চয়ই প্রয়োজন।
4: ডেফিনেটলি এটা ভীষণ সব এগুলো মজা যেগুলো কথা সেই সব খুবই ভালো লাগছে, কিন্তু এক্সারসাইজ ছাড়া মানে আমি অসুস্থ হতে পারি, আমি হয়তো কাজ করছি না এটাও হতে পারে, কিন্তু আমি এক্সারসাইজ ছাড়িনি, মানে যখন যতটা পারি আমি ডেফিনেটলি করি, সেটা যোগা বলো কি প্রাণায়াম বলো এইসব। আমি জিমে ওয়ার্কআউট প্রথমে করতাম, অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন জিম ওয়ার্কআউট, আই বিলিভ ইন শরীর চর্চা করা। আর এইটা যে যোগা করি আর সব প্রাণায়াম করি, ডিফারেন্ট কাইন্ডস অফ যোগা সব করি, আমি বাড়িতেই করি, কিন্তু আমি করি ডেফিনেটলি, মানে আর সেইটা সেই সূত্রে আমি খাওয়া দাওয়া ডেফিনেটলি খুব ডিসিপ্লিন, আমি ভুলভাল খাই না, মিষ্টিটা খেতে ভালোবাসি, এটা কাউকে না আচ্ছা এখন সবাই শুনতে পাচ্ছে যাকে, কিন্তু আমার ভীষণ আমার কাছে আমাকে যারা চেনে তারা জানে আমি ভীষণ বেছে খাওয়া না, আমি খাই কিন্তু ঠিক মতন খাই, ঠিক টাইমে খাই, এইটুকুনি আমি জানি। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, শুধু আমার জন্য নয় প্রত্যেকের জন্য।
3: ঠিক, এবার একটু আপনার কাজের কথায় আসি। হ্যাঁ, আপনার প্রথম কাজ কি এবং সেটা কোথায় প্রচারিত হয়েছিল যদি আমাদের শ্রোতাদের একটু বলেন?
4: এরম প্রথম কাজ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তো আমাকে 99 সালে চলে যেতে হয়। আর প্রথম কাজ হচ্ছে কলকাতায়, আমি বাংলাদেশের জন্য একটা অ্যাড ফিল্ম করেছিলাম, যখন কিচ্ছু জানি না, একে বাচ্চা, প্রথম আমি ক্যামেরা ফেস করছি, কি করে ডাবল লুক দিতে হয়, কি করে কি করতে হয়, আই হ্যাড নো আইডিয়া। কিন্তু একটা শেখার যে একটা ইচ্ছে ছিল সেটা বুঝেছি। আমি এইটুকুনি বলবো, আমি

0: ভেরি ফর্চুনেট কি খুব বড় বড় মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি। কলকাতার কথা আমি বলছি, যেরকম ঋতুদার সাথে কাজ করেছি, রীনাদের, যেহেতু আমি সানন্দায় আমি ছিলাম, অ্যাসোসিয়েটেড ছিলাম, তো ওনার সাথে আলাপও হয়েছে, আমি কাজও করেছি, প্রচুর কাজ করেছি। এখানে যারা আমাকে চেনে ওই টাইমে জানে যে আমি প্রচুর আমি শুটিং করেছি, অ্যাড ফিল্মস করেছি, মানে করতে করতে আমি তখন পড়াশুনো করি, কিন্তু আমি কাজ কোনো দিন বন্ধ হয়নি, বাই গডস গ্রেস। আর এত বড় বড় লোকেদের সাথে আমি কাজ করতে পেরেছি, যে কারণে ছোট থাকলেও ওই শেখার এজটাতে আমি তাদের সাথে কাজ করার সুযোগটা পেয়েছি, থিয়েটারও করেছি। এখন এইসব শেখাতে ওই কম বয়সে যখন অনেক কিছু অপরচুনিটি আসে, তখন আপনার মধ্যে অনেক ওই বলে না এনার্জি থাকে, কি মনে হয় যে আমি করবই, ওই করবই এনার্জিটা যেটা আজও আছে, কিন্তু একটা কম বয়সে যেটা এনার্জি থাকে হয়তো কোনো কারণে হয়তো কমে যেতে পারে, আমার হয়তো কমে গেছে বিকজ অফ হেলথ রিজন অফ হোয়াটএভার, বাট তখন আমার মধ্যে প্রচণ্ড ছিল, আর ওই কারণে আমি কোথায় যে যাইনি দেখা করতে, কোথায় যে কি করিনি, সেটা আমি মনে করলে তো আমার এটা আপনার প্রোগ্রাম 10 ঘন্টার হবে, বাট ইট ইজ বিউটিফুল। মানে ওই জন্য আমি বলি, আমি আগেও বলতাম, বম্বেতেও বলতাম, যে জার্নি ইজ ভেরি বিউটিফুল অফ মাই লাইফ, যে আমাকে কোনো দিন ভাবতে হয়নি। এই যে আপনার মধ্যে যে ইচ্ছেটা থাকে, ওই যাকে আমি বিশ্বাস করি ডিভাইন পাওয়ার, উইল অলওয়েজ সে তথাস্তু বলে যাকে, ডেফিনেটলি ইট হ্যাপেন্স।
1: ঠিক, আপনি তো তাহলে প্রথম একটা বিজ্ঞাপনে কাজ করলেন বাংলাদেশের, বেশ, তারপর টেলিভিশন নাকি সিনেমা?
0: আমি যখন থেকে কাজ শুরু করি তখন পড়াশুনো করি, কিন্তু আমার ইচ্ছা ছিল অবভিয়াসলি, ওই বয়সে খুব মনে হয় আমি হিরোইন হব, আমি এই হবো, কোনো আইডিয়া নেই কিছু। আর তার চেয়েও ছোটবেলা থেকে স্কুলে যখন পড়ি তখন থেকে আমি ভাবতাম, ওই সব হিন্দি সিনেমায় সব হিরোইনদের দেখতাম, ভাবতাম আমিও এরম করব, ওরম করব। সো ইচ্ছেটা তো ডেফিনেটলি ছিল, কিন্তু ওই যে আমি শেখার, এটার জন্য যে শিখতে হবে, এই করতে হবে, তো আইডিয়া কিছুই ছিল না,
1: একটা প্রশিক্ষণ দরকার।
0: হ্যাঁ, তো এবার অপরচুনিটি উনি দিয়েছেন যিনি আমার কাছে কাজ এনেছেন, সো দ্যাট ডিভাইন পাওয়ার অলওয়েজ, দ্যাট ব্লেসিং ওয়াজ অলওয়েজ উইথ মি, আমার সাথে ডেফিনেটলি ছিল, যে কারণে আমি আগে এগোতে পেরেছি। ওই একটা অ্যাড ফিল্ম দিয়ে শুরু করেছিলাম নিশ্চয়ই, ঢাকার অ্যাড ফিল্ম দিয়ে, কিন্তু আমার কলকাতায় কোনোদিন বসে থাকতে হয়নি, আমি প্রচুর, যেরকম অনেক নামি দামি লোকের সাথে এখানে কাজ করেছি, প্রচুর অ্যাড ফিল্ম করেছি, প্রচুর এখানে আমি বড় বড় এখন যতগুলো ছিল আমি ফার্স্ট অ্যাড করেছিলাম, আমার এটাও মনে আছে। সো আর অত আমি বুঝতামও না, আমি কলেজে পড়াশুনো করতে যেতাম আর আমি এরকম শুটিংও করছি, বাবা ঠিক আছে আচ্ছা আসছি, এরকম আমি টাইম বার করে নিতাম, কারণ পড়াশুনো করছি, কিন্তু পড়াশুনোটাকে আমি ইম্পর্টেন্স দিতাম, আমি খুব ভালো ছিলাম পড়াশুনো, বাই দ্য ওয়ে খুব পড়েছি কে আর ইয়েস, কিন্তু ওই করতে করতে কলকাতায় আমি যে 3-4 বছর কাজ করেছি, একের পর এক কাজ করে গেছি। আই বিগ্যান, মানে আমি যে শুরু করেছি সেটা হচ্ছে অ্যাড ফিল্মস দিয়ে, তারপরে আমি একটু একটু থিয়েটারও করেছি, যাতে আমি বুঝেছি যে একটু অভিনয়টা শেখাটাও দরকার, নইলে শুধু ওই অ্যাড ফিল্মের এক্সপ্রেশন দিলে হবে না, অনেক কিছু শিখতে হবে। তো সেই শেখার অপরচুনিটিটাও পেয়েছি। যখন ওই জার্নিটা চলছে সেই সময় হঠাৎ করে আমার কাছে মিস ইন্ডিয়ার অফার আসে, আর তা সেখানে চলে যাই, সেখানে জিতে যাই, অ্যান্ড দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক, অ্যাকচুয়ালি কোনোদিন পিছু ফিরে তাকাতে হয়নি, অত বুঝিনি যে এই এরম এরম এরম এরম করতে হবে, ওটা হয়ে গেছে।
1: এই যে আপনি বললেন যে মিস ইন্ডিয়ার অফার আসে, মানে বা ওটাতে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার কাছে অফার আসে বা আপনি অংশগ্রহণ করেন, তো এর জন্য তো একটা প্রস্তুতির দরকার হয়, সেটা কি আপনার নেওয়া হয়েছিল সেই সময়?
0: প্রত্যেকটা কাজের জন্য জীবনে একটা প্রস্তুতির দরকার পড়ে, কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়ার জন্য আমি কিছুই করিনি, জানতামই না, বুঝতামও না, ওই ছোটবেলা করছি, কারণ বয়সটা কমই ছিল, পড়াশুনো করছি, সেই সময় কি আমি প্রস্তুতি নেব? আমি মানে আমার বন্ধুরা, আমার ওই যাদের সাথে আমি কাজ করছিলাম, তারা আমার চেয়ে অবভিয়াসলি বয়সে বড়, বললো তোকে করতেই হবে, তোকে যেতেই হবে, এবার তার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটার জন্য আমি কিছু করিনি, কারণ জানিই না কি করব, আমি শুধু পড়াশুনো জানি, কিন্তু এটা যেহেতু আমি পেয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ দ্য, আমি শুধু একমাত্র যে কলকাতা থেকে সিলেক্ট হয়েছিলাম ফর মিস ইন্ডিয়া, তো থ্যাঙ্কফুলি আমি এই অপরচুনিটিটা পেয়ে আমি যখন ওই টার্জেন্টের জন্য বম্বে যাই, একটা মেয়ে যে কোনো দিন বাইরে বেরোতো না, সে হঠাৎ করে এত বড় প্ল্যাটফর্ম, আমার কাছে সত্যি কথা বলছি তোমাকে, যে আমি মানে আমি যখন বম্বে গেছি ফার্স্ট ট্রেনিংয়ের জন্য, আমি থরথর করে মনে কাঁপছি যে এটা কোথায় এসে গেলাম। আর বাকি মেয়েগুলো যারা ছিল ওরা বম্বে দিল্লি থেকে ছিল, আর ওইসব দিল্লির মেয়েরা তো ভেরি ফাস্ট না, দে ভেরি গুড, বাট ওদের অ্যাটিটিউড আর আমার অ্যাটিটিউডের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। বাট ইয়েস, আমি যে ডিভাইন পাওয়ার যেটা আমি অলওয়েজ বলি, ওটার যে হাত আমার ওপর ছিল সেটা বোঝা যায়, কারণ ওখান থেকে যে আমি ডিরেক্টলি আমি আমি অপরচুনিটিটাকে আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি, আমি মিস ইন্ডিয়ার জবাব দিতে পেরেছি, আমি তারপরে জিতে আমি ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যেতে পেরেছি, সেখানে একটা টাইটেলও জিতেছি, একটা কি দুটো টাইটেল জিতেছি, তো মেবি নট দ্য মেন টাইটেল বাট আমি জিতেছি, লোকে আমাকে খুব ভালোবেসেছে। তো এইসব অপরচুনিটিটা পাওয়া কিসের জন্য? ইটস অনলি বিকজ অফ দ্যাট বিশ্বাস, দ্যাট ফেথ, সেটা আমার উপরে আছে কারণ আমি তাকে বিশ্বাস করি যে আমাদের সৃষ্টি করেছে।
1: ঠিক, তো এবার মিস ইন্ডিয়ায় তো আপনি আপনার মতো করে একটা টাইটেল জিতলেন এবং মানুষ আপনাকে চিনল, এরপরে আপনি বহু টেলিভিশনের কাজ করেছেন, সেগুলো নিয়ে যদি একটু বলেন।
0: সো আমি যখন বম্বে যাই তখন আমি শুধু ভাবতাম যে আমি চান্স পেয়েছি, আমি তো সিনেমায় কাজ করব, আর আমি প্রথম দিকে সিনেমারই চেষ্টা করে গেছি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কি হিন্দি ফিল্মের প্ল্যাটফর্ম ইজ নট এক্স্যাক্টলি গুড ফর মি, আমি তাহলে কী করতে পারি। তো ওখানে একজন সিনিয়র একজন ছিলেন, উনি আমাকে গাইড করলেন যে ওয়াই ডোন্ট ইউ ট্রাই টেলিভিশন, টেলিভিশন কেন করো না। কিন্তু আমার না ভীষণ ভয় পেতাম যে টেলিভিশনে শুনেছি যে একটা সিরিয়ালে প্রচুর লোক থাকে আর সেখানে আমি আর কে, ওখানে একটা হারিয়ে যাব। তো অ্যান্ড তারপরে প্রথম শো আমি পেয়েছিলাম, আমার কাছে এসেছিল কিউকি সাজ ভি কভি বহু থি, সেটা মানে পেয়ে প্রথমে না আমি অ্যাকচুয়ালি ঘাবড়ে গেছিলাম, আমি না বলেছিলাম আমি কিছুতেই করব না, অত লোক একটা শো এর মধ্যে, আমি কোথায় ওখানে, আমাকে তো কেউ চিনবেও না আমাকে, আমি তো হিরোইন হতে এসেছি। কিন্তু থ্যাঙ্কফুলি আই ওয়াজ, আমাকে গাইড করা হয়েছিল, বলা হয়েছিল যে এই দেখো এটা করলে, ইনফ্যাক্ট একতার সাথে আমার মিটিং হয়েছিল, একতা কাপুর, ও বলেছিল কেন করবে না, তুমি যদি ভালো করে রোলটা করতে পারো তাহলে তুমি অনেক বড় নাম করবে। অ্যান্ড বাই গডস গ্রেস আই এম কাটিং ইট শর্ট, আমি ছোট করে বলছি যে আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম, আমাকে শিখিয়েছিল যে কি করে এই ক্যারেক্টারটা করতে হবে, আমি হিরোইন হতে চেয়েছিলাম, সেখানে আমি নেগেটিভ রোল দিয়ে আমি শুরু করেছিলাম, অ্যান্ড শি টট মি, আমাকে শিখিয়েছিল যে কিভাবে করতে হবে, কারণ আমি বুঝতাম না কি করে করে। আমি কলকাতায় যত যেটুকুনি কাজ করেছি, সেটা সিরিয়াল বলো কি
1: সিনেমা,
0: সিনেমায় অল্প বিস্তর যা করেছিলাম, তারপরে থিয়েটার করেছি, হোয়াট এভার আই হ্যাভ ডান, অ্যান্ড আই অলওয়েজ প্লেড আ গুড গার্ল, আমি সবসময় ভালো মেয়ের রোলই করতাম, আমি এইভাবে নেগেটিভ রোল কি করে করে আমি জানি না, আমি বুঝছি না, আমি রিলেটই করতে পারতাম। তো একটা ওয়াজ এ বিগ হেল্প, আমাকে পুরো বুঝিয়েছিল যে এইভাবে করো, এইটা যদি করতে পারো তুমি জানো না তুমি কোথায় পৌঁছবে। সো ইয়েস, আই থ্যাঙ্ক গড আমি ওটা করতে পেরেছি বাই গডস গ্রেস।
1: এটার পরে মানে একতা কাপুরের সঙ্গে এই কাজটি করার পরেও আপনি বেশ অনেকগুলো টিভি সিরিয়ালে নেগেটিভ রোল করেছেন, কারণ খুব পপুলার হয়েছিল আপনার নেগেটিভ রোল করা, এবং ওই মানুষ যাদের নেগেটিভ চরিত্র দেখে অভ্যস্ত হয় তাদেরকে বারবার নেগেটিভ চরিত্র দেখতে চায়ও, এটা মানুষের মধ্যে একটা নেচার রয়েছে যে মানে তাকে পজিটিভ চরিত্র দেখলে যেন মানুষের নিজেরই মনে হয় যে না একে ঠিক মানাচ্ছে না, এটা আমাদের একটা মানে মনস্তত্ত্ব জায়গা থেকে। তো কিন্তু আপনার কি কখনো মনে হয়েছিল যে না আপনি এই ধরনের রোল করতে চাইছেন না? ওই যে আপনি বলছিলেন এখানে কলকাতায় আপনি যে কাজগুলো করেছেন সেগুলো বেশিরভাগই ওই গুড গার্ল ভালো মানে সিনেমায় যেটা করেছেন, সেরকম কি মনে হয়?
0: না না, আমি এই সূত্রে একটা কথা বলছি, আমার এটা না হয়তো প্রথম দিকে মনে হয়েছে, যেরকম একটাকে বললাম আমি, বা আমি নিজেকে বলতাম কি করে আমি এটা করতে পারি, আমি তো অলওয়েজ গুড গার্ল করি, কিন্তু অভিনয়টাকে শেখা বোঝা এটা আমি বুঝলাম, এটা শেখা কি মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একটা ক্যারেক্টার, মানে এটা খুবই বড় জিনিস, আপনার কাছে একটা ক্যারেক্টার আসছে। আমি তখন বুঝতাম না, আমি তো বাচ্চা ছিলাম, এরকম মনে হতো না আমার এটা চাই ওটা চাই ওরম করে, যখন আমি বুঝতে আরম্ভ করলাম তখন ইট কেম অ্যাজ আ চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমার খুব ভালো লাগতো, আর এখন তো ডেফিনেটলি লাগে। কিন্তু যেহেতু আমি ওখানে ইন্ডিয়াতে, আই মিন কলকাতায় প্রচুর, আমি কলকাতা বলছি, বোম্বেতে শুধু নেগেটিভ রোল করে এসেছি, অ্যান্ড ডেফিনেটলি লোকেরা শুধু, আমি চাইতাম যে একটু পজিটিভ রোলও দাও সবসময়, নেই আপ তো বাস আপ কো ইহি ক্যারেক্টার বহুত আচ্ছে সে করেন গে আলম, মে তো মানে আমি শুধু বলতাম আমি তো ভালো রোলও করতে পারি, আমি অভিনয় করি, তো পেতাম না মোদ্দা কথা। কিন্তু আমার কোনো, যেটাকে বলে আমার কোনো দুঃখ নেই, কারণ কলকাতায় আমি ওই সময় বলছি একটু যখন ফ্রি হয়েছি আমি কলকাতায় আমি পেয়েছি, মানে বাংলা সিনেমা করেছি, সেখানে অবভিয়াসলি যে হিরোইনের রোল করেছি, গুড ক্যারেক্টার্স করেছি, আর আমার কোনো কমপ্লেন নেই, আমি সবকিছু করেছি জীবনে, তাই জন্য কোনো কমপ্লেন নেই।
1: আপনার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই যে আপনি সেরকম ভাবে পজিটিভ রোল সেইভাবে করা হয়নি?
0: না, সত্যি

0: কথা যদি বলি, আমার কোনো আক্ষেপ নেই, কারণ আই থিঙ্ক ডিভাইন হ্যাজ গিভেন মি অল অপরচুনিটি, আমি সব করেছি।
1: ঠিক, একটু পিছিয়ে যাব, আপনার স্কুল জীবনের কথা শুনতে চাইব। স্কুলের কোনো ইম্পর্টেন্ট স্মৃতি বা কিছু যদি আপনি ভাগ করে নেন।
0: স্কুলের কথা যদি আমি বলি, আমি বলতে চাই না, কারণ খুব স্কুলের কথা মনে করলেই আমি ভীষণ ভীতু ছিলাম, আর মানে ভীতু এই জন্য সবেতেই ভয় পেতাম। তাই বাবা, এত এত অঙ্ক, এত এত পড়া, বাংলা মনে রাখতে হবে, ভেরি সরি বাট আই ওয়াজ ভেরি ব্যাড, আমি খুব খারাপ ছিলাম বাংলায়। আমি বরঞ্চ হিন্দিতে ভালো ছিলাম, ওখানে যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হতো, আমি ওটা বেটার আমি করতাম, আমি ইংলিশে ভালো ছিলাম, কিন্তু জানি না কেন বাংলায় এত ভয় পেতাম, যে কারণে হয়তো আমি ওই রেজাল্টও খুব একটা ভালো হতো না বাংলায়। সো ইয়েস, আমি খুব ওইটা মানে ছোটবেলা মনে করলে ওইটার কথাই ভাবি, কিন্তু আমি যখন 11-12 যাই, আই গট টু চুজ আর কি নিজের সাবজেক্ট, তো আমি ইংলিশ নিয়ে পড়েছি আর খুব ভালো করেছি, আমি ইনফ্যাক্ট কলেজ থেকে ফার্স্টও হয়েছিলাম, তো মানে এতটাই ভালো করেছি, আর এখানে আমি যদি বাংলায় ফেল করছি, উইচ ইজ ভেরি স্যাড, আমার সত্যি খারাপ লাগছে বলতে, কিন্তু কি করব, এরমই ছিলাম। আর ইয়েস, তাছাড়া আমি যখন বলছি আমি যাই ইংলিশ নিয়েই পড়েছি, করে যেটা পড়েছিলাম সেটা হ্যাজ হেল্পড মি ইন মাই ক্যারিয়ার, যে আমি একেবারে কথা বলতাম না, সে তো আমি বললাম মিস ইন্ডিয়ার পরে কথা বলতে, মিডিয়া ফেস করতে, যে তোমার আজকে ইন্টারভিউ দিচ্ছি, এসব শিখেছি ওই কারণে। ইয়েস,
1: বেশ, যোগমায়া দেবী কলেজে পড়তেন আপনি।
0: হ্যাঁ,
1: সেখানে স্কুলে তো ধরে নিন কিছুটা সময় যেহেতু পড়াশোনার প্রতি একটা ভীতি থাকে, কম বয়সে
0: সবারই থাকে,
1: কম বয়সে, এবার তখন নানান কারোর, আপনার হয়তো বাংলা বিষয় সাবজেক্টের প্রতি ভীতি ছিল, আমাদের হয়তো কারোর সায়েন্সের কোনো একটা সাবজেক্টের প্রতি, কারোর ইংলিশের প্রতি, প্রত্যেকেরই কোনো না কোনো একটা সাবজেক্টের প্রতি একটা ভীতি থাকে। তারপর তো যোগমায়া দেবী কলেজে ভর্তি হলেন ইংলিশ নিয়ে, এবার এখানে কি মানে মডেলিং করার কখনো, মানে সাধারণত কলেজে পড়তে পড়তেই অনেকে মডেলিং এর দিকে একটা ঝোঁক দেখা যায়,
0: তো আমার এরকম, সত্যি কথা বলতে আমার এরকম কোনো ঝোঁক ছিল না, কিন্তু আমার যখন অপরচুনিটি আসে, ফার্স্ট আমি যখন অ্যাড পাই, আমি করেছি, আমি তো অভিনয়ও জানতাম না, প্রথম তো ঢাকার অ্যাড করেছি যখন ঢুকেছি আমি কাজ করতে, কিন্তু তখন আমি পড়াশোনা করি না, ওই সময় সবচেয়ে বড় আমার অ্যাড এসেছিল, খুব হিট হয়েছিল, ওটা অ্যাওয়ার্ডও পেয়েছিল বাই দ্য ওয়ে, তো আমি কি জানি এসব বুঝিও না, কিন্তু আমাকে যাদের সাথে কাজ করেছিলাম দে ওয়ার ভেরি ভেরি ভেরি প্রাউড অফ মি, কি এত ভালো কাজ করেছিস তুই, তুই বলিস তুই কাজ করতে পারিস না, কি ভালো কাজ করেছিস, জানো তোমরাই তো করিয়ে নিয়েছো, তো ভালো ডিরেক্টর পেলে না সব হয়, সেটা বুঝে গেছি আজ, তো ডেফিনেটলি বুঝি, ওই জন্য অলওয়েজ বলি ভালো ডিরেক্টর যেন হয়, তো যাই হোক ওই করতে করতে সব কিছু হয়েছে আর আজও হচ্ছে এই।
1: ঠিক, আর তারপর কলেজে যেহেতু মডেলিং এর ঝোঁক ছিল না, তারপর তো আপনার এখানে কাজ করা, বিজ্ঞাপন, এবং ধীরে ধীরে ওই বিউটি পেজেন্টে পার্টিসিপেট করতে যাওয়া, এবং মুম্বাইতে বিভিন্ন কাজ। যদি আপনাকে এই মুহূর্তে বলি বসে, যে মুম্বাইয়ের বা হিন্দিরই, মানে হিন্দি ভাষারই কোন কাজটা আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল সেই সময়ে দাঁড়িয়ে?
0: হিন্দি বললেই আমি তো ফার্স্ট অফ অল আমি হিন্দি সিরিয়ালে কাজ করতে চাইনি, কিন্তু যখন করতে আরম্ভ করলাম, থ্যাঙ্কফুলি আজকে আমি থ্যাংক ইউ বলি যে আমি কিউকি সাজ ভি কবি বহুতিতে কাজ করেছি, আই থিঙ্ক ওর জন্য আমি শিখেওছি ডেফিনেটলি, আর তার থেকে আমি অনেক পরিচিতি পেয়েছি, মানে আজকেও লোকে চেনে যে আমি আই প্লেড দিস রোল অফ ভূমি, ভূমির রোলে মানে চর্চায় বসলে ওদের মাথায় এসে যায় হ্যাঁ আপ তো ইসমে থি, মানে লোকেরা জানে, আর সেটা খুব ভালো একজন অভিনেত্রী কি অভিনেতার ওটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আর ওখান থেকে কি হয় যে আপনি চান যে আরো ভালো করে কাজ করি, যেটা তখন করেওছি আজও করব, আর ওই একটা সিরিয়াল আমি অলওয়েজ থ্যাঙ্কফুল, আমি একটাকে যখনই পেরেছি আমি থ্যাংক ইউ বলেছি, দ্যাটস আ ব্লেসিং ইন ডিসগাইজ, দ্যাট ওয়াজ আই মিন ইয়েস, আর তারপরে তো অনেক সিরিয়াল করেছি অ্যাকচুয়ালি, প্রচুর আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে সব, প্রচুর আমি মাইথোলজির ওপর যেগুলো হয় আমি ওরকম প্রচুর করেছি, চাই নেগেটিভ করি নেগেটিভই করেছি, খুব ভালো করেছি, আর অত হিন্দি মানে যেরকম বাংলার শক্ত বাংলার ভাষা, সেরকম হিন্দিও ইকুয়ালি মানে শক্ত যেটাকে বলে, কিন্তু করতে পেরেছি আমি, হয়তো যে ভালোবাসাটা ছিল বলে আজকে আমি বাংলাও পারবো, কারণ ভালোবাসা আছে, তাই সেটা তখন বুঝতাম না ছোটবেলায়, এখন তো বুঝি, এখন কোনো প্রবলেম নেই।
1: এখন বাংলা ভাষা বলতে এই যে আপনার বাংলায় ভীতি ছিল, কিন্তু এখন তো বাংলা আপনি তো আমাদের ওখানে অনুষ্ঠানই দিচ্ছেন বাংলা ভাষায়, কোনো অসুবিধা তো হচ্ছে না?
0: না, ওইসবে আমার কোনো প্রবলেম নেই।

0: পড়াশুনো
1: পড়াশোনা
0: পড়াশুনো পরীক্ষা বাবা আমি ওই এক হচ্ছে আমাদের ম্যাথস আমার কাছে ম্যাথস আর একটা হচ্ছে ইয়ে বাংলা
1: বিষয় হিসেবে ভীতিটা ছিল বাংলা বলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি যে দীর্ঘদিন মুম্বাইতে থেকেছেন সিরিয়ালে কাজ করার জন্য তখন কি কলকাতাকে মিস করতেন?
0: কলকাতাকে মিস করার কোনো অপরচুনিটি হয়নি, কারণ যখন আপনি কাজ করছেন বোম্বেতে যে কোনো সিরিয়ালে তখন আপনার কাছে সময় কোথায় মিস করার, জানেন? মানে আপনি তখন নিজের ফোনে, ফোন তো একটা সবচেয়ে বড় জিনিস, মানে ঘুমাবার টাইম পাচ্ছেন না, খাওয়ার টাইম পাচ্ছেন না, তখন কি ভাবছেন? হ্যাঁ মার কথা প্রচুর মনে হতো যে এখানে এসে বেশ, কিন্তু না বোম্বের ওই অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লাগতো, ওরা প্রচন্ড আর কি যাকে বলে টাইমলি সবকিছু করা অ্যান্ড ভেরি প্রফেশনাল। কলকাতাও ইজ প্রফেশনাল, বাট আপনি যদি আমাকে যদি বলেন কম্পেয়ার করতে, বোম্বেকে হারানোটা একটু শক্ত, কারণ ওরা ভীষণ ভীষণ প্রফেশনাল, ওয়েদার কাজের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, সব কিছু। মানে ইটস আ ব্লেসিং যে আমি এগুলো করতে পেরেছি
1: ওখানে। বোম্বেতে যে যে সময়টার কথা আপনি বলছেন, সেই সময়ে তো মানে কতক্ষণ কাজ হতো একটা, ধরেন একদিনের কল টাইম কতক্ষণ থাকতো?
0: প্রথম তো আমি যখন শুরু করি তখন তো কতক্ষণ থাকতো, মানে আমি ওখানেই থাকতাম মোটামুটি, কারণ ক্যারেক্টার যেরকম করছেন তার উপর ডিপেন্ড করছে, আর আমি অলওয়েজ নেগেটিভ ক্যারেক্টার করেছি, তো আমাদের এত কাজ হতো। এবার যারা হিরোইন হতো, লিডে থাকতো, তারা তো বাড়ি যেত না, ওখানেই থাকতো হয়তো, আর আমি বাড়ি যাওয়ার অপরচুনিটি পেতাম, কিন্তু আজকে এক্ষুনি শুট করে এলাম, বাড়ি এসে দেখছি ওই এপিসোডটাই হচ্ছে। সো এতটাই খারাপ, মানে যদি হিট হয়ে যায় আপনার শো, উইচ ইজ সো ভেরি গুড, যে হিট হতে হবেই, এটার একটা ইচ্ছেটা সবার থাকে,
1: ঠিক
0: তো? কারণ এত খাটাখাটি ওখানে, তখন তো একসাথে আমি পাঁচটা ছটা শো করতাম, তখন এনার্জিও ছিল আর ইচ্ছেটাও ছিল যে আমি করব করব করব, বাট পেতামও, এখন বাদ দিন, কিন্তু তখন মনে হত। তো যাই হোক,
1: মানে সারাদিন কাজের মধ্যেই কেটে যেত ওখানে। একাই থাকতেন মুম্বাইতে?
0: না, আমার ঠাকুমা থাকতেন।
1: আচ্ছা, আপনার সঙ্গে আপনার ঠাকুমা থাকতেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: তারপরে উনি তো ভীষণ দেখাশুনো করেছিলেন, আজ উনি আমাদের কাছে নেই, বাট গড ব্লেস হার। সো শি ওয়াজ আ বিগ বিগ সাপোর্ট, মানে উনি না থাকলে আমার খাওয়া দাওয়াটা কোথায় হতো? আমি স্টুডিওতে তো জীবনে খেতাম না, আর কলকাতার খাওয়া দাওয়া অনেক ভালো, যদি খাওয়া দাওয়ার কথা বলো তো বোম্বে।
1: তো এই যে আপনি যখন মুম্বাই গেলেন তখন ঠাকুমা আপনার সঙ্গে যায়?
0: সব জায়গায় যেত, আমি যখন সিনেমা করতে যেতাম কোথাও বাইরে গেলে, মানে আমি আম্মা বলি ঠাকুমাকে, আম্মা ঠিক আমার সাথে যেত। মা একবার দুবার চেষ্টা করেছিল, কিন্তু মা বলছিল একেবারে আমাকে নিয়ে যাবি না বাবা, তোদের কি শুটিং হয়, একই সিন করেই যাচ্ছিস করেই যাচ্ছিস। সো এনি কেস, বাট আম্মা ওয়াজ অলওয়েজ রেডি কি হ্যাঁ আমি যাব আমি যাব, বাট একটা বয়সের পরে মানে শি পাসড অ্যাওয়ে, উনি চলে গেলেন দু বছর আগে, তো তারও আগে আর কি উনি, ওনাকে পাঠিয়ে দেওয়া হলো এখানে, বিকজ
1: শরীরের
0: জন্য অনেক বয়স হয়ে যাচ্ছে। তো
1: তো তাহলে সেই ঠাকুমা আপনার প্রত্যেকটি কাজের সঙ্গে থাকতেন, এবং তারপর তিনি যখন চলে যান তখন নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছিল বা খুব মিস করতেন বা করছিলেন?
0: কি হয়েছে আমি একটা বলছি, আমার যখন আমার ঠাকুমা গেছেন এই 2024-এ, আর তার আগে চলে এসেছিলেন, ধরো আমি আমার 2013-এ বিয়ে হয়, তো তার আগে আমার ঠাকুমা বোম্বেতে শিফট করে, কারণ আমি তো বোম্বে কাজ করছি যখন ঠাকুমাও ছিলেন অ্যান্ড এভরিথিং, আমার কাজ যখন বন্ধ হয়ে যায় তখন বন্ধ হয়ে যায় বিকজ অফ মি অনলি, কি আমার শরীরের জন্য, তখন বোম্বে ইজ ভেরি এক্সপেন্সিভ, বুঝেছো তো? আর আমি তখন ওখানে বাড়ি কিনিনি, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার বিয়ে হওয়ার পরে আমি আমার ঠাকুমাকে কি করে নিয়ে যাব, তো ঠাকুমাকে এখানে আসতে হয়েছে, তো এখানে চলে এলো, মানে ওই সব এদিক ওদিক হয়ে না, মানে আমার ঠাকুমাকে আর থাকতে হয়নি আমার কাছে, কিন্তু ডেফিনেটলি একটা একজনকেও থাকলে, আর উনি শি ওয়াজ এ ভেরি ভেরি বিগ সাপোর্ট সব কিছুর ব্যাপারে, লাস্টে তো অ্যাকচুয়ালি খুব ভুলে যেত আর এভরিথিং। সো পরের কথা বাদ দিন, আগে মানে সামান লাইক উইচ যে অপরচুনিটিটা আমি পেয়েছিলাম, যে আমার আম্মা আমার সাথে ছিল
1: সব সময়
0: থাকতো, যতই রাগারাগি হোক তো হতেই থাকে মা বাবা ঠাকুমা সবার সাথে, কিন্তু ইট ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ।
1: হ্যাঁ, কারণ পরিবারের মানুষ একটা সবসময় যদি আপনার কাজের ক্ষেত্রে সঙ্গে থাকেন, বা আপনি জানেন বাড়িতে গিয়ে আপনি আপনার ঠাকুমার হাতে তৈরি খাবারটা পাবেন, বা পরের দিন শুটিং এ আসার সময় তার সঙ্গে দেখা করে আসতে পারছেন, বা তার খাবার হাতে তৈরি
0: হাতে করে
1: নিয়ে আসতে পারছেন, এটা অবশ্যই একটা আশীর্বাদের মতো, বিশেষ করে যখন আমরা বাইরে থাকি। বাড়িতে তো বাড়ির পরিবেশ থাকেই, কিন্তু বাইরে বাড়ির পরিবেশ এইভাবে পাওয়া, এটা একটু

0: কঠিন, কিন্তু আপনি পেয়েছিলেন নিঃসন্দেহে, সেটা একটা বড় জায়গা বা বড় বিষয়। আমাদের ষোলনা বাঙালি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ। আমরা তার সঙ্গে এই আলাপচারিতা চালাবো বা জারি রাখবো পরের পর্বে। পরের পর্ব রবিবার দিন এই সময় আবার আপনারা শুনতে পাবেন, আমরা রেশমি দিকে নিয়ে আবার ফিরে আসব।
1: ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অভিনেত্রী রেশমি ঘোষের সাক্ষাৎকারের প্রথম পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
2: ষোলোয়ানা বাঙালির আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।
3: মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9টায়। শুনতে ভুলবেন না।

শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রথমেই বলবো দ্রুততম প্রজাপতির কথা। হ্যাঁ, সাধারণত রং বেরঙের প্রজাপতির রূপের বৈচিত্র্য দেখে আমরা মোহিত হই, কিন্তু কখনো প্রজাপতির অবিশ্বাস্য গতিও আমাদের বিস্মিত করে। হ্যাঁ, এরকমই এক শ্রেণীর প্রজাপতি স্কিপার। এই প্রজাপতিরা ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে উড়তে পারে, অর্থাৎ পাল্লা দিতে পারে ঘোড়ার গতির সঙ্গে। এরা প্রকৃতির অন্যতম দ্রুত রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়ার অধিকারী। দ্রুত প্রতিক্রিয়া এবং উড়ার তীব্র গতি স্কিপারদের বিভিন্ন বিপদ মোকাবিলা করতে ও শিকারী প্রাণীদের খপ্পর থেকে বাঁচতে সাহায্য করে। বিদ্যুৎ গতিতে সরাসরি এক ফুল থেকে অন্য ফুলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় কতটা লাফিয়ে লাফিয়ে উড়ে বেড়ানোর জন্য এদেরকে বলে স্কিপার। স্কিপার প্রজাপতিদের প্রায় 4000টি প্রজাতি রয়েছে, যেগুলি অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের নানা প্রান্তে দেখতে পাওয়া যায়। অ্যান্টেনা বা সুরের গঠন দেখে স্কিপারদের আলাদাভাবে চেনা যায়। কথা বললাম দ্রুততম প্রজাপতির, আর এখন জুবিন গার্গের কণ্ঠে এই গানটি।

0: জুবিন গর্গের কণ্ঠে প্রথম গানটি শুনলেন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এবার আপনাদের বলবো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর মধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছটির নাম ম্যানচিনেল, যার বৈজ্ঞানিক নাম হিপ্পোমানে ম্যানসিনেলা। প্রায় 49 ফুট লম্বা হতে পারে এই গাছটি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ফ্লোরিডা, বাহামা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলের স্থানীয় এই চিরহরিৎ গাছটি পরতে পরতে রয়েছে তীব্র বিষ। গাছটির রস এতটাই বিষাক্ত যে ত্বকের সংস্পর্শে আসা মাত্র সেখানে কিন্তু ফোসকা পড়ে যায়। চোখে লাগলে চোখ অন্ধ হয়ে যেতে পারে, এমনকি বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়ালেও ত্বকে ফোসকা পড়তে পারে যদি গাছের রস কোনোভাবে বৃষ্টির জলের সঙ্গে মেশে। ফলটি দেখতে একদম আপেলের মতো। এই গাছের ফলে কামড় দেওয়া মাত্র তীব্র ব্যথার সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন সাংঘাতিক গাছকে কেটে পুড়িয়ে দেওয়াই যায়, কিন্তু সেখানেও বিপদ। এই ধোঁয়া চোখে গেলে অন্ধত্ব ঘটতে পারে। এবার আপনারা যারা শুনছেন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, তারা বলবেন আচ্ছা এই গাছটির কি কোনো উপকার নেই? আছে। ম্যানচিনেল গাছ সৈকতের ক্ষয় রোধ করে এবং উপকূলে প্রাকৃতিক বায়ু প্রতিরোধক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদিও ম্যানচিনেলের প্রাণঘাতী বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে সর্বসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া থাকে। কথা বলছিলাম বিশ্ববৃক্ষের। এখন যার গান রূপঙ্কর বাগচির কণ্ঠে, তারপর কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুরের কণ্ঠে আরও একটি গান।
1: কাল রাতে ঠিক মাঝরাতে ঠিক তোমায় মনে পড়ছিল,

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, এখন যে গানটি কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুরের কণ্ঠে।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে গানটি শুনছিলেন কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুরের কণ্ঠে। পথ হোক বন্ধুর। এবার আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের বলব, প্রায় গত 75 বছর ধরে আলাস্কা বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে সংরক্ষিত ছিল একটি প্রাণীর জীবাশ্ম। এতদিন ধরে মনে করা হচ্ছিল সেটি বিলুপ্ত হয়ে যাওয়া ম্যামথের জীবাশ্ম, যা পাওয়া গিয়েছিল আলাস্কাতে। সম্প্রতি আলাস্কা বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব দ্য নর্থ ম্যামথদের নিয়ে গবেষণার জন্য অর্থ সংগ্রহের কারণে চালু করে অ্যাডাপ্ট এ ম্যামথ কর্মসূচি। এর থেকে সংগৃহীত অর্থ ম্যামথের বিভিন্ন জীবাশ্মের বয়স নির্ধারণ করার গবেষণায় ব্যয় হয়। এই কর্মসূচিতে 1951 সালে পাওয়া যায় ওই জীবাশ্মের রেডিও কার্বন ডেটিং করা হয়। তাতে দেখা যায় যে আনুমানিক 1854 থেকে 2731 বছরের পুরনো ওই জীবাশ্ম। এদিকে তথ্য বলছে ম্যামথ প্রায় 13,000 বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে কিভাবে এটা প্রমাণ করা হবে? ধন্দ কাটাতে আলাস্কার ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ উলারের নেতৃত্বে একদল প্রত্নতাত্ত্বিক নতুন করে গবেষণার কাজ শুরু করেন। ওই জীবাশ্ম থেকে পাওয়া ডিএনএ নমুনার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্তে আসেন এটি কোনো ম্যামথের নয়, দুই ভিন্ন প্রজাতির তিমির জীবাশ্ম, একটি মিঙ্কে হোয়েল এবং অন্যটি নর্থ প্যাসিফিক রাইট হোয়েল। এখন গান কুমার শানু এবং সাধনা সারগামের কণ্ঠে এই গানটি।

নানজি শুনছিলেন কুমার শানু এবং সাধনা সারগমের কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। এবার আপনাদের বলবো, ঝিনুক বলতে আমরা কি বুঝি? না, ঝিনুক বলতে আমাদের চোখের সামনে যে রং বেরঙের ছোপওয়ালা ছোট ছোট সাদা শক্ত খোলসযুক্ত প্রাণীগুলি ভেসে ওঠে। ট্রিডাকোনা গিগাস প্রজাতির ঝিনুক কিন্তু ঠিক সেরকম নয়। তাহলে কিরকম? না, দানবাকৃতি এই ঝিনুক প্রায় 4 ফুট লম্বা এবং ওজনে প্রায় 333 কেজি পর্যন্ত হতে পারে। এই উভলিঙ্গ প্রাণীটি নানা রঙের হয় এবং একবারে 50 কোটিরও বেশি ডিম পাড়তে পারে। অদ্ভুত এদের জীবন। সমুদ্রতলে 6 থেকে 65 ফুট গভীরতায় একবার কোনো প্রবালের উপর নিজেদের শক্তভাবে আটকে ফেললে বাকি জীবনটা সেখানেই বসেই কাটিয়ে দেয়। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী তাদের টিস্যুতে বসবাসকারী শৈবাল উৎপাদিত শর্করা ও প্রোটিন খেয়ে বিশাল আকার ধারণ করে। তবে জল ছেঁকে এরা প্ল্যাঙ্কটন বা নানা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবও খাদ্য হিসেবে গ্রহণ করে। দিনের বেলা খোলস খুলে জলের ভিতর রোদ পোহায়। দৈত্যাকার এই ঝিনুকগুলিকে সাধারণত দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের অগভীর উষ্ণ জলে দেখতে পাওয়া যায়। এরা 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। যদিও অনিয়ন্ত্রিতভাবে ধরার কারণে এই আশ্চর্য নিরীহ প্রাণীটি আজ বেশ বিপন্ন। কথা বলছিলাম দৈত্যাকার ঝিনুকের। এখন গান। প্রথম গানটি বিনোদ রাঠোরের কণ্ঠে, তারপর মোহাম্মদ আজিজ ও আশা ভোস্লের কণ্ঠে। এখন বিনোদ রাঠোর।

গানটি শুনছিলেন মোহাম্মদ আজিজ এবং আশা ভোসলের কণ্ঠে। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান আজ সন্ধ্যায়। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। এখনও অনেক কথা আছে বাকি, গান আছে বাকি, কিন্তু তার আগে আজ রাতে হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয়টি একবার আপনাদের বলে দিই। আজ রাতে হারানো দিনের গানের বিষয় বঙ্গরমণীর জীবনের রোম্যান্সের কারিগর তিনি। তার বেসিক রেকর্ডের ওগুমোর গীতিময় বা আমি প্রিয়া তুমি প্রিয় গুনগুন করা ছিল তখনকার মেয়েদের প্রেমপত্র লেখার বিকল্প। তার কণ্ঠের মাদকতায় ভরে থাকত পঞ্চাশের দশকের রোম্যান্স মেদুর দুপুরবেলা। সুচিত্রা সেন উত্তম কুমার অভিনীত ছবির ম্যাটিনি শো থেকে যুবক যুবতীরা বেরোতেন মাথায় সন্ধ্যা হেমন্ত বা সন্ধ্যা মান্নার গান, আর চোখে এক বিহ্বল দৃষ্টি নিয়ে। ছাদে রোদ নরম হলে বা সন্ধ্যা নামলে

সন্ধ্যার গান সান্ধ্য আর্নিকের। আজ তাঁর জন্মদিনে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের স্টুডিওয় রাতেও নামবে ঝলমলে সন্ধ্যা, তবে একক নয়, আজ তিনি থাকবেন দ্বৈত সঙ্গীতে। আপনাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন অর্পিতা পোদ্দার। শুনলেন আজ রাত ঠিক 11টায় হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয়টি।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
0: বর্জ্য পদার্থ ইচ্ছেমতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: আজ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। আজ সন্ধ্যায় অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে গান শুনতে শুনতে বিদায়। বাপ্পি লাহিড়ির কণ্ঠে এই গানটি আপনাদের জন্য, বাপ্পি লাহিড়ি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা।

স্বপ্ন, লড়াই আর অসংখ্য মানুষের ভালোবাসা। দিনের শেষে যখন মাঠের আলো নিভে আসে, তখনও ক্রীড়াপ্রেমীদের মনে থেকে যায় সেই উত্তেজনা, শেষ মুহূর্তের গোল, শেষ বলের নাটকীয়তা, নিখুঁত শট কিংবা জয়ের উল্লাস। আজও ক্রীড়াজগতে ঘটেছে তেমনই বহু ঘটনা। কোথাও সাফল্যের হাসি, কোথাও অল্পের জন্য স্বপ্নভঙ্গ, কোথাও রেকর্ড, আবার কোথাও আগামী দিনে তারকার হয়ে উঠে আসার ইঙ্গিত। দেশের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি ক্রীড়াবিদদের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং নিজের সেরাটা দেওয়ার অদম্য প্রত্যয়। ক্রীড়ার এই আবেগ দেশ, ভাষা ও সীমান্তের গণ্ডি পেরিয়ে মানুষকে এক সূত্রে বেঁধে দেয়, আর সেই কারণেই প্রতিদিনের খেলার খবর শুধু ফলাফল নয়, এ আমাদের জীবনেরও এক টুকরো আনন্দ, উত্তেজনা এবং অনুপ্রেরণা। আজকের ক্রীড়াজগতের সেই সব গুরুত্বপূর্ণ মুহূর্ত, সাফল্য, চমক এবং আগামী দিনের লড়াইয়ের খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি মিতুল সাহা, আকাশবাণী ক্রিয়াঙ্গন অর্থাৎ মৈত্রী ক্রিয়াঙ্গনে দুই পারের অসংখ্য ক্রীড়াপ্রেমী শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মৈত্রী ক্রীড়াঙ্গন।

জম্মু কাশ্মীরকে হারিয়ে ইরানই জিতল অবশিষ্ট ভারত। আজ শেষ হল এশিয়ান গেমস। আইসি নাগোয়া এশিয়ান গেমস সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল 20তম এশিয়াডের। 351 রান করেও তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে পরাজয় ভারতের। শাই হোপের অপরাজিত 162 রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কলকাতায় যুব ভারতীতে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতকে 4-0 হারালো বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেশনস লিগে ইংল্যান্ডের গোল বন্যা, ক্রোয়েশিয়াকে 7-0 উড়িয়ে দিল ইংল্যান্ড। হ্যারিকেন ও বুকাও সাফা দুটি করে গোল করেছেন। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর থাকবে আজকের দিনে। এছাড়াও আতশ কাছের তলায় বিভাগে আপনারা শুনবেন বিস্তারিত খেলার খবর। রয়েছে সানডে অন সাইকেল, ফিট ইন্ডিয়া সুস্থ ভারত। অনুষ্ঠানের সাক্ষাৎকার নিয়েছেন ও সম্পাদনায় ছিলেন সপ্তক মুখোপাধ্যায়।

আজকের দিন মৈত্রী ক্রাঙ্গনে আমরা প্রতিদিনই খেলার জগতে যে সকল ক্রীড়াবিদ আজকে দিনে জন্মগ্রহণ করেছেন, বিগত বছরগুলির কোনো এক বছরে তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠানের মাধ্যমে। খেলার মাঠে কিছু মানুষ শুধু খেলেন না, তারা তাদের প্রতিভা, লড়াই আর সব সাফল্যের গল্প দিয়ে ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। আজ 4 অক্টোবর, ক্রীড়াজগতে এমনই কয়েকজন তারকার জন্মদিন। ভারতীয় ক্রিকেটের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত আজ তার জন্মদিন। ব্যাট হাতে তার আগ্রাসন, উইকেটের পেছনে ক্ষিপ্রতা এবং কঠিন পরিস্থিতিতে সাহসী ক্রিকেটের জন্য তিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। আজ জন্মদিন আরও কয়েকজন বিশ্বখ্যাত ক্রীড়াবিদের।

এনবিএ তারকা ডেরিক রোজ, প্রাক্তন ইতালি ও আন্তর্জাতিক ফুটবলার মারিও কামুরানেসি, চেক ফুটবলের অন্যতম পরিচিত মুখ টমাস রোসিৎস্কি এবং প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যাডাম ভোগেসের জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি ফিরে দেখার দিন, সাফল্যের পথ চলাকে স্মরণ করার দিন এবং নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণার দিন। আজকের দিনে আকাশবাণী ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে বিশ্বের সমস্ত ক্রীড়াবিদকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাদের প্রতিভা, অধ্যাবসায় ও সাফল্যের গল্প আরও বহু প্রজন্মকে অনুপ্রাণিত করুক, এই শুভকামনা রইল। জন্মদিনের পরে পরেই চলে যাব খেলার জগতে, এমন কিছু ঘটনা আমরা ফেলে আসি, সেই স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নেব। 4 নভেম্বর 2010 আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হয় নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার কেন উইলিয়ামসনের। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর অভিষেক। এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় পেসার হামিস বেনেটেরও। অভিষেকেই ব্যাট হাতে নিজের প্রতিভার পরিচয় দেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে তিনি করেন 131 রান। 299 বলের এই ইনিংস ছিল তার প্রথম টেস্ট শতরান। মাত্র 20 বছর বয়সে অভিষেক টেস্টে 100 রান করে তিনি নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নেন। শেষ পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ডের সেই প্রথম টেস্ট ড্র হয়, কিন্তু ম্যাচের ফলের থেকেও বেশি স্মরণীয় হয়ে থাকে এক তরুণ ক্রিকেটারের আগমন, যিনি পরবর্তীকালে নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক হয়ে ওঠেন। এছাড়াও 4 নভেম্বর 2017 ভারতের ক্রিকেটের আরও এক গুরুত্বপূর্ণ দিন। রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের পেসার মোহাম্মদ সিরাজের। এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তোলে 196 রান। ভারতের হয়ে সিরাজ 4 ওভারে 53 রান দিয়ে 1টি উইকেট নেন। তার প্রথম আন্তর্জাতিক শিকার ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, যারও টেস্ট অভিষেকের সঙ্গে জড়িয়ে আছে 4 নভেম্বরের ইতিহাস। তবে ম্যাচটি ভারত জিততে পারেনি। কলিন মুনরোর দুর্দান্ত 100 রান নিউজিল্যান্ড 40 রানে ম্যাচ জিতে সিরিজ 1-1 করে। কিন্তু ভারতীয় ক্রিকেটে সেদিন শুরু হয়েছিল সিরাজের আন্তর্জাতিক যাত্রা, যা পরবর্তীকালে তাকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসারে পরিণত করে। এই মাধ্যমেই শেষ হল আজকের দিন।

0: আতস কাঁচের তলায়।
1: চলে যাব আতস কাঁচের তলায় বিস্তারিত খেলার খবরে। ইরানি কাপে নাটকীয় মোড়, জম্মু কাশ্মীরের ডেরায় গিয়ে তাদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিল অবশিষ্ট ভারত, যে জয়ের নায়ক মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসে 33 রানে 6 উইকেট নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 11 ওভার ইনিংসে 5 বা তার বেশি উইকেট হল মুকেশের। 279 রান তাড়া করতে নেমে 111 রানে গুটিয়ে গেল রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীরের দ্বিতীয় ইনিংস। 167 রানে ম্যাচ জিতল কোচ লক্ষ্মী রতন শুক্লর প্রশিক্ষণাধীন অবশিষ্ট ভারত। মুকেশকে যোগ্য সঙ্গত করলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা আর এক পেসার আকাশদীপ। চোট সারিয়ে তিনি এই ম্যাচে ভালো বল করলেন। দ্বিতীয় ইনিংসে 25 রানে 3 উইকেট নিলেন ডানহাতি পেসার। তবে মুকেশের বদলে বল হাতে কৃতিত্বের পাশাপাশি শিরোনামে উঠে এসেছে রবিচন্দন শরণের ব্যাটিং। দুই ইনিংসে 68 ও 135 রান করেন শরণ। কার্যত শূন্য থেকে দুই ইনিংসেই তিনি উদ্ধার করেন দলকে। প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও অবশিষ্ট ভারতের কাছে হেরে যায় জম্মু কাশ্মীর 306-8 উইকেটের বিনিময়ে। এই স্কোরে দিন শুরু করে রবিবার দ্বিতীয় ইনিংসে আরও 13 রান যোগ করে অবশিষ্ট ভারত। শেষ দুটি উইকেটই নেন সুনীল কুমার। ম্যাচে চতুর্থ দিন সুনীল কুমারের বলে আউট হন অবশিষ্ট ভারতের মুকেশ চৌধুরী। নবম উইকেটে শরণের সঙ্গে 139 বলে 113 রান যোগ করে। 197-8 হয়ে যাওয়ার পর এই জুটির সৌজন্যেই 300 পেরিয়ে যায়।

অবশিষ্ট ভারতের স্কোর। স্মরণ 135 রান তুলে আউট হতেই 319 রানে শেষ হয় অবশিষ্ট ভারতের দ্বিতীয় ইনিংস। 279 রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে 10 ওভারে 54 রান যোগ করেন জম্মু কাশ্মীরের দুই ওপেনার কামরান ইকবাল ও শুভম খাজুরিয়া। 2025-26 মরশুমে রঞ্জি ফাইনালে ইকবাল সেঞ্চুরি করেছিলেন, এদিনও ছন্দে ছিলেন। মুকেশ চৌধুরীর বলে তার বিরুদ্ধে LBW-র জোরালো আবেদন হয়, তারপরই ফাইন লেগের উপর দিয়ে ঝক্কা মেরে জবাব দেন ইকবাল। আকাশদীপ বল করতে এসে ঘন্টা 140 কিলোমিটার গতিতে বল করছিলেন, তার বলে ইকবালের ক্যাচ ফেলেন জেন। এরপরে চৌধুরীর বলে পরপর 3-4 মারেন ইকবল, তবে আকাশদীপের বলেই LBW হন তিনি। এরপরই ধস নামে জম্মু কাশ্মীরের ইনিংসে 54 রান অর্থাৎ কোনো উইকেট না হারিয়ে থেকে 65 রান হয়ে যায় 3 উইকেট এবং 111 রানে অল আউট হয়ে যায়। 31তম ইরানি কাপ জিতল অবশিষ্ট ভারত, গত 5 বারের মধ্যে তৃতীয় ইরানি কাপ।

এশিয়ার ক্রীড়ামঞ্চে শেষের সুর আইসি নাগোয়া 2026। চার বছর পর আবারও এক ছাদের নিচে এশিয়া। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ঐতিহ্য আলাদা, কিন্তু ক্রীড়ার আবেগে যেন সবাই এক। জাপানের আইসি ও নাগোয়া অঞ্চলে 19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 20তম এশিয়ান গেমসের প্রতিযোগিতার পর্দা নেমেছে। 4 অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ এশিয়ার এই বৃহত্তম ক্রীড়া উৎসব। প্রায় 17,000 ক্রীড়াবিদ ও কর্মকর্তা, 45টি দেশ ও অঞ্চল এবং 43টি ক্রীড়ার 469টি পদক ইভেন্ট সব মিলিয়ে আইসি নাগোয়া 2026 হয়ে রইল এশিয়ার ক্রীড়াশক্তির এক বিশাল মিলন মেলা। ইম্যাজিন ওয়ান এশিয়া, এই এশিয়ার মানে এক এশিয়ার স্বপ্ন। এই গেমসের মূল ভাবনা ছিল ইম্যাজিন ওয়ান এশিয়া, অর্থাৎ ক্রীড়ার মাধ্যমে এক এশিয়ার স্বপ্ন। মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক বিনিময় ছিল এই আসরের অন্যতম বড় বার্তা। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত থেকে শুরু করে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া মহাদেশের প্রায় প্রতিটি প্রান্তের ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন। কেউ সোনা জিতেছেন, কেউ রৌপ্য, কেউ বা ব্রোঞ্জ। আবার কয়েকটি দেশ পদক না পেলেও তাদের ক্রীড়াবিদদের উপস্থিতি এই আসরকে করেছে আরও বৈচিত্র্যময়। 43টি ক্রীড়ায় ছিল 469টি পদক ইভেন্ট। অ্যাথলেটিক্স থেকে সাঁতার, শুটিং থেকে তীরন্দাজি, বক্সিং থেকে কুস্তি, ব্যাডমিন্টন থেকে টেবিল টেনিস, হকি, ফুটবল, ক্রিকেট, কাবাডি, গলফ, প্রতিটি ক্ষেত্রেই ছিল তীব্র লড়াই। নতুন করে জায়গা করে নিয়েছে মিক্সড মার্শাল আর্টস, প্যাডল সার্ফিং, ভার্চুয়াল তাইকোয়ান্দো এবং টেকবল। ই স্পোর্টস ও ব্রেকিংও ছিল এই আসরের অংশ। পদক তালিকায় চীনের আধিপত্য, পদক তালিকায় শীর্ষে থেকেই অভিযান শেষ করেছে চীন। তাদের ঝুলিতে রয়েছে 169টি সোনা, 89টি রৌপ্য এবং 83টি ব্রোঞ্জ, মোট 341টি পদক। 1982 সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসেই পদক তালিকার শীর্ষে থাকা চীন এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল। আয়োজক জাপান রয়েছে দ্বিতীয় স্থানে, 83টি সোনা, 95টি রৌপ্য এবং 91টি ব্রোঞ্জ, মোট 269টি পদক। দক্ষিণ কোরিয়া তৃতীয়, 39টি সোনা, 43টি রৌপ্য এবং 68টি ব্রোঞ্জ, মোট 150টি পদক। আর ভারত শেষ করেছে চতুর্থ স্থানে, 21টি সোনা, 27টি রৌপ্য এবং 37টি ব্রোঞ্জ, মোট 85টি পদক। উজবেকিস্তানও 21টি সোনা জিতেছে, তবে রূপোর সংখ্যায় এগিয়ে থাকায় ভারত চতুর্থ স্থান নিশ্চিত করেছে। আসুন শুনি ভারতের 85 পদকের গল্প। ভারতের অভিযান শুরু হয়েছিল প্রত্যাশা নিয়ে। শেষের দিকে

সেই অভিযান পেয়েছে নতুন গতি। বিশেষ করে শেষ চার দিনে একের পর এক সোনা ভারতের পদক ঝুলি সমৃদ্ধ করেছে। তীরন্দাজিতে এসেছে 5টি সোনা, বক্সিংয়ে 3টি সোনা, কুস্তি ও হকিতে 2টি করে সোনা, পুরুষ ও ক্রিকেটেও এসেছে সোনা। বিভিন্ন ক্রীড়ায় ভারতীয় ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যেই শেষ পর্যন্ত দেশকে 21টি সোনা, 27টি রুপো ও 37টি ব্রোঞ্জের জায়গায় পৌঁছে দেয়। অ্যাথলেটিক্সও ভারতের পদক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুটিং, তীরন্দাজি, বক্সিং, কুস্তি, হকি, ক্রিকেট, কাবাডি, গলফ, ব্যাডমিন্টন সহ একাধিক খেলায় ভারতীয় ক্রীড়াবিদরা নিজেদের ছাপ রেখেছেন। ভারতীয় হকির জন্য এবারের এশিয়ান গেমস বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। মহিলা দল ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে 44 বছর পর এশিয়ান গেমসের সোনা জিতে। এরপর পুরুষ দল মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। পুরুষ দলের এই সাফল্য শুধু একটি সোনার পদক নয়, এর সঙ্গে এসেছে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সরাসরি যোগ্যতা অর্জন। আরও একটি ঐতিহাসিক ঘটনা, এই প্রথম একই এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা হকি দল সোনা জিতল। পুরুষ দলের অধিনায়ক ফাইনালে 2টি গোল করেন এবং পুরো প্রতিযোগিতায় 12টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ভারতীয় হকির এই সাফল্য আইচি নাগোয়া গেমসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ক্রিকেটের মাঠেও ভারত ধরে রাখল সাফল্যের ধারাবাহিকতা। পুরুষদের টি টোয়েন্টি ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত সোনা ধরে রাখে। এর ফলে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে ভারতের শিরোপা অক্ষুণ্ণ রইল। মহিলাদের ক্রিকেটেও ভারতের সোনা, অর্থাৎ ক্রিকেটের দুই বিভাগেই ভারতীয় দলের সাফল্য এবার আসরে বিশেষ নজর কেড়েছে। এশিয়ান গেমসের আসল সৌন্দর্য শুধু পদক তালিকায় নয়, প্রতিটি গেমস নতুন কিছু নামকে সামনে নিয়ে আসে। আইচি নাগোয়াতেও তার ব্যতিক্রম হয়নি। তীরন্দাজি, বক্সিং, কুস্তি, শুটিং, গলফ, অ্যাথলেটিক্স বিভিন্ন খেলায় তরুণ ভারতীয় ক্রীড়াবিদরা নিজেদের পরিচয় তৈরি করেছেন। তাদের সাফল্য শুধু আজকের পদক নয়, আগামী অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে। চীন ও জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরান, কাজাখস্তান, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর সহ এশিয়ার বহু দেশ পদক জিতেছে। কেউ পেয়েছে একাধিক সোনা, কেউ রূপো বা ব্রোঞ্জ দিয়ে দেশের নাম পদক তালিকায় তুলেছে। আবারও ভুটান, মালদ্বীপ, প্যালেস্টাইন, তিমুর লেস্তে এবং ইয়েমেনের মতো কয়েকটি দেশ পদক না পেলেও তাদের অংশগ্রহণই এশিয়ান গেমসের মূল দর্শনকে সামনে এনেছে, অংশগ্রহণ, প্রতিযোগিতা এবং বন্ধুত্ব। এবারের গেমস পুরোপুরি বাধামুক্ত ছিল না। বৃষ্টির কারণে কয়েকটি প্রতিযোগিতার সূচি পরিবর্তন করতে হয়েছে। ক্রিকেটেও বৃষ্টির প্রভাব পড়েছে, টাইফুনের প্রভাব এবং প্রবল বৃষ্টির কারণে টেনিস, সার্ফিং, ক্রিকেট সহ কয়েকটি ইভেন্টের সূচিতে পরিবর্তন আসে। শুধু তবু আয়োজকরা প্রতিযোগিতাগুলিকে শেষ করার চেষ্টা চালিয়ে গেছেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এই চ্যালেঞ্জ মোকাবিলাও আইচি নাগোয়া গেমসের অন্যতম উল্লেখযোগ্য দিক। 2026 এশিয়ান গেমসের একটি গুরুত্বপূর্ণ দিক হল 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগ। তীরন্দাজি, হকিং, সেলিং, স্কোয়াশ, সার্ফিং, টেনিস ও ট্রায়াথলনের মতো কয়েকটি খেলায় এশিয়ান গেমস থেকে সরাসরি অলিম্পিক কোটা পাওয়ার সুযোগ ছিল। অর্থাৎ আইচি নাগোয়া শুধু এশিয়ান চ্যাম্পিয়ন খুঁজে নেয়নি, অনেক ক্রীড়াবিদদের সামনে খুলে দিয়েছে অলিম্পিকের দরজাও।

সাইকেল চালানোর উপকারিতা। এই অনুষ্ঠানের সাক্ষাৎকার নিয়েছেন এবং সম্পাদনায় ছিলেন সপ্তক মুখোপাধ্যায়। চলে যাব আতস কাচের তলায় এক, যে অনুষ্ঠান চলছে আরও বিস্তারিত খেলার খবরে। শেষ পাওয়া খবর অনুযায়ী আইএফএ শিল্ডের সেমিফাইনালে গোলশূন্য লড়াই চলছে মোহনবাগান সুপার জায়ান্ট ও পাঞ্জাব এফসির মধ্যে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 5টায় শুরু হয়েছে 126তম আইএফএ শিল্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী নির্ধারিত সময়ে খেলার এখনও কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। স্কোরলাইন 0-0। ফাইনালটিকে নিশ্চিত করতে মরিয়া দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে। পাঞ্জাব এফসি এই প্রতিযোগিতায় এখনও অপরাজিত। গ্রুপ পর্বে কলকাতা কাস্টমসকে 7-0 এবং ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে তারা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান শ্রীনিধি ডেকানকে 6-0 গোলে হারানোর পর নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে 1-1 গোলে ড্র করে সেমিফাইনালে পৌঁছেছে। এই মুহূর্তে তাই কিশোর ভারতীতে উত্তেজনা তুঙ্গে। মোহনবাগান না পাঞ্জাব, কে ছিনিয়ে নেবে ফাইনালের টিকিট? নজর এখন সেই দিকেই।

আরও কিছু টুকরো খবর আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে মহারাষ্ট্রের ক্যাপ্টেন করা হয়েছে পৃথ্বী শকে। হাঁটুর চোটের জন্য শেষ মুহূর্তে সাংহাই ওপেন টেনিস থেকে সরে গেলেন বিশ্বের এক নম্বর জানিক সিনার। নেশনস লিগে রোমানিয়াকে 6-0 হারালো পোল্যান্ড হ্যাট্রিক রবার্ট লেভানডাস্কের। অন্যদিকে জিনেদিন জিদানের কোচিং ইতালির সঙ্গে 1-1 ড্র। ফ্রান্সের 55 মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। ইতালিকে সমতায় ফেরান আলেকজান্ডার বাস্তোনি। অন্যদিকে 15 বৈভব সূর্যবংশীকে টাইম ম্যাগাজিনের স্বীকৃতি। টাইম 100 নেক্সট তালিকায় স্থান পেয়েছে বৈভব। বিশ্বের উদীয়মান তারকাদের নিয়ে এই তালিকা তৈরি হয়েছে, যেখানে সর্বকনিষ্ঠ বৈভবী টাইম ম্যাগাজিন ক্রীড়া জগতের অন্যতম চমকপ্রদ চরিত্র হিসেবে বৈভবকে উল্লেখ করা হয়েছে। এদিকে চায়না ওপেন টেনিসে সিঙ্গলসের কোয়ার্টারে মুখোমুখি বিশ্বের 1 আলেকজান্ডার জেরেভ এবং নোভাক জকোভিচ। প্রি কোয়ার্টারে নোভাক প্রথম সেটে হেরেও 4-6, 7-6, 6-2 হারান চীনের ওয়াইবুকে। জেরেভ স্ট্রেট সেটে জয়ী চীনেরই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফুটবলের রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করেছেন কাভান সুলিতানি। মেক্সিকোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত 1 গোল করে দেশটির হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনবেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনছিলেন কিরাঙ্গন, উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, শুরুতে একটা কথা আপনাদেরকে জানাই, প্রতি বছর পয়লা বৈশাখ এই দিনটি আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে দেখি, এবং যারা একটু ধার্মিক বা একটু শ্রদ্ধালু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু জানেন এই দিনটি কামারপুকুরে বিশাল ভক্ত সমাগম ঘটে, এবং তার বিশেষ একটি কারণ রয়েছে। ঠাকুর ওই দিন কল্পতরু হন। ঠাকুরের কাছে ওই দিন যা কিছু

0: পাওয়া যায় সেই মনোবাসনা পূর্ণ হয়, এমন একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে বা বিশ্বাস রয়েছে। ঠিক তেমনি ঠাকুর যেমন কল্পতরু, আপনারা কি জানেন আমাদের মধ্যেও রয়েছে এমন একটি কল্পবৃক্ষ, যে গাছের এমন কোনো অংশ নেই যেটা আমাদের দৈনন্দিন বলুন বা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে লাগে না। আশা করি আপনারা অনেকেই শুনে থাকবেন বা জেনে থাকবেন আমাদের শ্রোতাবন্ধু যারা রয়েছেন, কল্পবৃক্ষ কাকে বলা হয়। ঠিকই ধরেছেন, নারকেলকে। নারকেল গাছকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। আসলে নারকেলের এতটাই গুণাগুণ এবং এর প্রত্যেকটি অংশ এতটাই উপকারী বা কার্যকারী, সেই কারণেই নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হচ্ছে। কিন্তু এই নারকেল গাছ নিয়ে যারা কাজ করে এমন একটি উন্নয়ন পর্ষদও রয়েছে আমাদের মধ্যে, তাদের কাজ কি হতে পারে এবং নারকেল চাষ করে আপনারা কিভাবে আর্থিকভাবে লাভবান হতে পারবেন, সে বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী এবং বিভিন্ন প্রকল্প। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি নারকেল উন্নয়ন পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস। ম্যাডাম, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। শুরুতেই যে কথা একটু আপনার থেকে জানবো, এই যে নারকেল উন্নয়ন পর্ষদ, নারকেল উন্নয়ন পর্ষদের ধারণাটা এটা যদি একটু আমাদেরকে বলেন।
1: অবশ্যই। নারকেল উন্নয়ন পর্ষদ বা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড হলো ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা বিধিবদ্ধ সংস্থা, যার মূল লক্ষ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে এদেশে নারকেল উৎপাদন এবং তার ব্যবহারের সমন্বিত উন্নয়ন সাধন করা। ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি 1981 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কেরালার কোচিতে অবস্থিত এবং 6টি রাজ্য কেন্দ্রের মধ্যে একটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত, রাজ্য কেন্দ্র কলকাতা, DA-94 সেক্টর 1, সিটি সেন্টার 1 এর কাছে।
0: বেশ, পর্ষদের গঠন বা তার প্রতিষ্ঠা কাল তো শুনলাম, কিন্তু এই যে নারকেল উন্নয়ন পর্ষদ, হঠাৎ কেন মনে হলো আপনাদের যে এইরকম একটা পর্ষদ থাকা প্রয়োজন রয়েছে, এর ঠিক কার্যাবলী কি রয়েছে?
1: আমরা জানি যে নারকেলকে কল্পবৃক্ষ আমরা বলছি, নারকেল গাছ অর্থনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফসল আমাদের দেশের জন্য এবং বিশ্বের নিরিখে যদি দেখা যায় ভারতবর্ষ নারকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এবং নারকেল এমনই একটা গুরুত্বপূর্ণ ফসল যার জন্য দুটি বোর্ড, দুটি মন্ত্রকের অধীনে রয়েছে। তো তার মধ্যে আমরা নারকেল উন্নয়ন পর্ষদের মূল কাজ যদি বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে নারকেল চাষ ও শিল্পের সাথে জড়িতদের কারিগরি পরামর্শ এবং আর্থিক সহায়তা মূলত আমরা প্রদান করি। এছাড়া নারকেল চাষের এলাকা সম্প্রসারণের জন্য কারিগরি আর্থিক অন্যান্য সহায়তা প্রদান করা, নারকেলের বিভিন্ন পণ্য যেগুলো রয়েছে সেগুলোর প্রক্রিয়াজাতকরণ, গ্রেড স্পেসিফিকেশন, মান নির্ধারণ করা, সেগুলোর বিপণন ব্যবস্থার উন্নতি সাধন করা, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপে সুপারিশ করা, এর সাথে নারকেল এবং তার বিভিন্ন পণ্যের যে পরিসংখ্যান বাজারে কিভাবে তা কি ধরনের দামে বিক্রি হচ্ছে, হোলসেল মার্কেট রেট কি, রিটেল প্রাইসিং কি, এবং তার পরিসংখ্যান গ্রহণ করে তা প্রকাশ করা হয় ডেইলি বেসিসে, এবং একই সাথে নারকেল এবং তার চাষাবাদ, বিভিন্ন রপ্তানি এবং তার যে চাষের পদ্ধতি, সম্পূর্ণ সমস্ত দিক নিয়ে তার উপর প্রচারমূলক কর্মসূচি, বই, সাময়িকী ইত্যাদি প্রকাশ করে নারকেল উন্নয়ন পর্ষদ।
0: বেশ, তাহলে আমাদের শ্রোতাবন্ধু যারা শুনছেন আজকের অনুষ্ঠান, নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী আপনারা তো শুনলেন, আপনারা তো জানেন বা অনেকে হয়তো নতুন শুনবেন, এই যে নারকেল নিয়ে, নারকেল গাছকে নিয়ে ভেবেছেন এমন মন্ত্রক এবং তার একটি বিশেষ দিন বিশ্ব নারকেল দিবস হিসেবেও পালন করেন, সম্ভবত 2রা সেপ্টেম্বর। তাহলে আমি ম্যাডাম আপনার থেকে একটু জানতে চাইব, এই যে বিশ্ব নারকেল দিবসের ভাবনা কেন ভাবা হলো বা এর তাৎপর্য কী রয়েছে?
1: প্রথমেই যেটা বললাম যে নারকেল এমনই একটা গুরুত্বপূর্ণ ফসল যার জন্য আমরা বিশ্ব নারকেল দিবস 2রা সেপ্টেম্বর দিনটাকে উদযাপন করা হয়, এবং এটা বিশ্ব জুড়েই যত নারকেল উৎপাদনকারী দেশ রয়েছে সকলে মিলে এই দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়। এই দিনটি বিশেষ বলতে গেলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটির প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে আমরা পালন করি, এবং প্রতি বছর এর একটা মূল থিম বা মূল ভাবনা নিয়ে উদযাপিত হয়। ভারত জুড়ে নারকেল উন্নয়ন পর্ষদের সমস্ত আঞ্চলিক এবং রাজ্য কেন্দ্রগুলি, কৃষক গোষ্ঠী, সমবায় সমিতি, রাজ্য এগ্রিকালচার হর্টিকালচার ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে প্রোডাকশন বা প্রসেসিং ইউনিট যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় এই দিনটা আমরা উদযাপন করি। এই উদযাপনের মধ্যে সেমিনার, কৃষক সভা, প্রদর্শনী, সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ জীবনযাত্রা এবং জলবায়ু।

0: খাদ্য শক্তি এবং জীবিকা সুরক্ষা, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: একদমই। আন্তর্জাতিক নারকেল সম্প্রদায় যেটা ICC বলা হচ্ছে, তাদের এই যে থিমটি, এটা বর্তমানে যা আমাদের বিশ্বের পরিস্থিতি সেটার জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রথমেই হচ্ছে যে যদি আমরা বলি যে এই অনিশ্চয়তার সময়, এই অনিশ্চয়তার সময়টা কি, অনিশ্চয়তার সময় বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমাদের এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে বা মূল্য বৃদ্ধি হচ্ছে এবং গ্রাম বাংলাতে যে জীবিকার সংকট দেখা দিচ্ছে, এই সামগ্রিক একটা পরিস্থিতির মধ্যে সুরক্ষার সমাধান হিসেবে নারকেলকে তুলে ধরা হচ্ছে তিনটি মূল বিষয়ে। প্রথম হচ্ছে খাদ্যের সুরক্ষা। খাদ্যের সুরক্ষা কিভাবে দিচ্ছে? নারকেল একটা সম্পূর্ণ খাদ্য যা পুষ্টি, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটা খাবার। ডাবের জল আমরা জানি প্রাকৃতিক শক্তিদায়ক একটা পানীয় এবং ডাবের জল রোজ পান করলে আমাদের শরীরে অটোমেটিক্যালি ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হয়। কোপরা এবং নারকেল তেল যেটা ভারতবর্ষের অন্যতম একটা ভোজ্য তেলের সুরক্ষা হিসেবে সুনিশ্চিত করে। বন্যা, খরা, ঘূর্ণিঝড় যে কোনো ক্ষেত্রে অন্যান্য ফসল যখন আমাদের সমস্যায় পড়ে সেখানে কিন্তু নারকেল গাছ বেঁচে থাকে, তাই আমাদের খাদ্য সুনিশ্চিত থাকে। এরপরে দ্বিতীয় যে ধাপটা আসছে সেটা হচ্ছে শক্তির সুরক্ষা, কিভাবে নারকেল দিচ্ছে। শক্তির সুরক্ষা বলতে নারকেলকে এখন আমরা সবুজ শক্তি ফসল হিসেবে দেখি, কারণ নারকেলের যে তেল সেখান থেকে আমরা বায়োডিজেল তৈরি করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সাথে নারকেলের খোসা বা তুষ থেকে জৈব কয়লা, জৈব জ্বালানি হিসেবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। নারকেল ভিত্তিক বিভিন্ন জৈব শক্তি, জীবাশ্ম জ্বালানি এবং কাঠ কয়লার যে উপর আমরা নির্ভর করছি, এর উপর নির্ভরতাটা আমাদের কমায় এবং যার ফলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এটা গেল শক্তির সুরক্ষা। এবার এরপরে হচ্ছে জীবিকার সুরক্ষা। একটা নারকেল গাছ তো আমরা জানি 60-70 বছর ধরে আয় দেয়, একে কল্পবৃক্ষ বলছি কারণ এর প্রতিটা অংশই আমরা ব্যবহার করি। নারকেল তেলের জল, শাঁস, তেল, দুধ, ছোবড়া, খোসা, পাতা, এমনকি নারকেলের কাঠও কিন্তু ব্যবহার হয়। খাদ্য, পানীয় থেকে শুরু করে প্রসাধনী, কৃষি, হস্তশিল্প, নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য সম্পদ ভিত্তিক শিল্প, সমস্ত কিছুতেই নারকেলের ব্যবহার রয়েছে। এবং এই পরিস্থিতিতে যখন আমরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে একজন কৃষক নারকেল গাছ থেকে কিন্তু একাধিক বার আয় পেতে পারেন। অন্যান্য ফসলের মতো একবর্ষীয় বা দ্বিবর্ষীয় ফসল নারকেল নয়। এই যে নারকেল থেকে জল বিক্রি, তেল, নারকেলের ছোবড়া, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণের দ্বারা বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা যুব সম্প্রদায়কে আমরা চেষ্টা করছি এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের অন্বেষণ করানোর জন্য, এবং এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর ফলে কম জলের প্রয়োজন হয়, নারকেল গাছের সেই সহনশীলতা রয়েছে, উপকূলীয় লবণাক্ততার মধ্যে সে টিকে থাকতে পারে, এই সামগ্রিক বিষয়টা নিয়েই একটা জীবিকার সুরক্ষা হিসেবে ধরা হচ্ছে এবছরের মূলভাবে।
0: মানে বেশ গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আপনি ব্যাখ্যা করলেন, যে প্রথমত খাদ্যের সুরক্ষা, শক্তির সুরক্ষা এবং জীবিকার সুরক্ষা। তাহলে আপনারা যদি ভেবে দেখেন যে একটি গাছ থেকে আমরা কীভাবেই নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি সার্বিকভাবে, এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি ধরি আর কি, রাজ্যের কথা যদি ভাবি, সেক্ষেত্রে ধান গাছের পাশাপাশি নারকেল গাছটা যারা বাণিজ্যিকভাবে করতে চান, পেশা হিসেবে দেখতে চান, তার একটা বোধহয় অন্যতম আয়ের উৎস হতে পারে নারকেল গাছ।
1: অবশ্যই।
0: এবং সেই সঙ্গে শক্তির ক্ষেত্রে যেটা বলছেন, সেক্ষেত্রেও তো ওই যেটা যে জীবাশ্ম জ্বালানির কথা যেগুলো আপনি বললেন, এর থেকে যে খোসা টোসা, এগুলো থেকেও আমরা যারা আমাদের বিশেষ করে যদি প্রত্যন্ত এলাকায়, গ্রামীণ এলাকায় আমরা দেখি, ওখানেও কিন্তু এখনও নারকেলের বিভিন্ন রকম যেগুলো কথা আপনি বললেন আমি সেগুলোই বলছি, এখনও পর্যন্ত গ্রাম বাংলার বুকে গেলে এগুলো দেখতে পাওয়া যায় তারা ব্যবহার করছেন। আর জীবিকার কথা তো আপনি বললেন, এটাকে যদি আমরা একটু আর একটু ব্রডলি ভাবি, যে জীবিকার দিকটা যেহেতু আমরা চাইছি যে কৃষক যারা, এটাকে যদি আমরা কৃষি হিসেবে দেখি, কৃষক যারা জীবিকার অংশ হিসেবে নেবেন, তাদের জন্য কি ডেভেলপমেন্ট বোর্ড বিশেষ কিছু ভাবনা চিন্তা এনেছেন?
1: অবশ্যই। নারকেল বলতে গেলে এমন একটা দীর্ঘজীবী এবং নিয়মিত আয় দেয়, কম যত্নের প্রয়োজন হয় এবং এর তো প্রতিটি অংশই উপযোগী রয়েছে, এবং কৃষকদের জন্য সত্যিকারের বলতে গেলে এটা একটা বীমা। এবং এই যে আমরা বলছি বিশ্ব নারকেল দিবস পালন করছি, এটি কোনোমাত্র একটা শুধুমাত্র একটা ফসলের উদযাপন নয়, এটি বলতে গেলে সেই সমস্ত মানুষ, সম্প্রদায় এবং শিল্পকে স্বীকৃতি দেওয়ার এমন একটা দিন যাদের জীবিকা সম্পূর্ণভাবে নারকেলের উপর নির্ভরশীল। এবং আমাদের এই যে নারকেল উন্নয়ন পর্ষদের যে বিশ্ব নারকেল দিবস উদযাপনের মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষকদের মধ্যে বোর্ডের বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা প্রচার করা, নারকেল চাষের মাধ্যমে কিভাবে কৃষকরা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেই সমস্ত স্কিম ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া, পশ্চিমবঙ্গের সমস্ত ফার্মারদের আরও বেশি উৎসাহিত করা,

0: শুধুমাত্র ফার্মার বললে বলা ভুল হবে, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী, গবেষক এবং অন্যান্য অংশীজন যারা রয়েছেন, নারকেল নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য একটা জ্ঞান বা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। এবং একই সাথে নারকেলের যে মূল্য সংযোজন শৃঙ্খল, এর মধ্যে দিয়ে যুবক ও নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ অন্বেষণে আমরা উৎসাহিত করব। এখন বলতে গেলে নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন যে কর্মসূচি প্রকল্পগুলো রয়েছে, তার মধ্যে ধরুন বলতে গেলে যে বিভিন্ন বীমা রয়েছে, এরিয়া এক্সপ্যানশন প্রোগ্রাম রয়েছে, তার সাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, সেগুলোর মাধ্যমেও তারা সুবিধা পেতে পারেন।
1: একজন নারকেল চাষি, তিনি আপনাদের পর্ষদ থেকে কি কি ফেসিলিটি পাবেন? যদি বীমার কথা যেটা বলছেন, সেটা ঠিক কি হতে পারে, তার ক্রাইটেরিয়া কি রয়েছে?
0: বীমার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে মূল একটা সমস্যা দেখা যায়, যারা নারকেল গাছে উঠছেন তাদের ক্ষেত্রে যেটা হয় যে উঠতে গিয়ে হয়তো কোনো দুর্ঘটনার শিকার হলেন, অথবা হয়তো মৌমাছি, ভীমরুল, বোলতার কামড়ে ক্ষতিগ্রস্ত হয়ে নারকেল গাছ থেকে পড়ে গেলেন, সাময়িকভাবে কিছু তার অঙ্গহানি হলো, অথবা দুর্ঘটনাবশত আনফর্চুনেটলি মৃত্যু পর্যন্ত হলো। তো সেটার জন্য আমাদের কেরা সুরক্ষা ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, এটার মাধ্যমে 7 লাখ টাকা ইন্স্যুরেন্স একজন ফার্মারকে ইনশিওর করা হয় এবং এর প্রিমিয়াম বছরে মাত্র 143 টাকা। এই প্রিমিয়ামের 143 টাকা ফার্মার নিজে জমা দেন এবং ফর্ম ফিল আপ করেন, এবং কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সেই ক্লেম পিরিয়ডের মধ্যে তার পরিবার কিন্তু 7 লাখ টাকা অবধি সে সাম ইনশিওর পাচ্ছেন। তো এটা একটা গ্রামীণ পরিস্থিতিতে যারা নারকেল গাছে চড়ে জীবিকা নির্বাহন করছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সুরক্ষা বলা।
1: একদম। এছাড়া যারা, যে সমস্ত কৃষক বন্ধুরা নারকেল গাছে চড়ছেন, আপনার কথা থেকেই আসি, নারকেল গাছে চড়ার জন্য এখন সেভাবে লোক পাওয়া যায় না, হয়তো আমার বাড়িতে 2টো নারকেল গাছ রয়েছে, সেখানে নারকেল পাড়ার ব্যাপার রয়েছে, লোক পাওয়া যায় না, বা যাদের হয়তো 50টা গাছ রয়েছে, সেই নারকেল গাছে চড়ার জন্য এখন কিছু আধুনিক যন্ত্রপাতি এসেছে, সেগুলো কি আপনাদের থেকে পেতে পারে?
0: একদমই। আমাদের যে প্রকল্প রয়েছে, ট্রেনিং প্রোগ্রাম বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা হচ্ছে এই ক্ষেত্রেই কোকোমিত্রা আমরা বলি, নারকেল গাছের বন্ধু। কোকোমিত্রা কথাটির অর্থ হচ্ছে এমন টাস্ক ফোর্স বা দল যারা নারকেল গাছের বন্ধু হবেন। তো এই বন্ধু তৈরির প্রশিক্ষণের সাথেই আমাদের আসে পাম ক্লাইম্বিং মেশিনের বিষয়টি। আমরা জানি যে আমাদের গ্রাম বাংলায় এখন পুরোনো দিনে যে নারকেল গাছগুলো সেগুলো যথেষ্ট লম্বা এবং নারকেল গাছে ওঠার শ্রমিক আমরা পাচ্ছি না। তো যারা যুব সম্প্রদায় রয়েছে, যারা কিছু পদ্ধতিতে নিজেদের জীবিকা নির্বাহ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো সুযোগ হতে পারে। কিভাবে না, তাদেরকে আমরা কোকোমিত্রা ট্রেনিং দিই একটা গোষ্ঠী হিসেবে, তারা একটা টাস্ক ফোর্স হিসেবে তৈরি হচ্ছেন, এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে তারা নারকেল গাছকে সাইন্টিফিক্যালি কিভাবে ম্যানেজ করতে হবে, কতটা সময়ের মধ্যে নারকেল গাছ ঝোড়াতে হবে, রোগ পোকা এলে তাকে কিভাবে ম্যানেজ করতে হবে, এবং অ্যাট এ টাইম নারকেল গাছে কিভাবে অটোমেটিক মেশিনে, যেটা আমরা মেকানিক্যাল মেশিন বলছি, পাম্প ক্লাইম্বার মেশিনে কিভাবে উঠবেন, তারও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমাদের সাথে বোর্ডের সহায়তা যদি কেউ এইভাবে ট্রেনিংটা নিতে চান, তাহলে অবশ্যই রাজ্য কেন্দ্র কলকাতার সাথে যোগাযোগ করবেন, এবং এই গোষ্ঠী হিসেবে পাম্প ক্লাইম্বিং মেশিন দেওয়া হয়। এই পাম্প ক্লাইম্বিং মেশিন তারা নিয়ে ভবিষ্যতে এক একটা গ্রামের এরিয়াতে বা তাদের হয়তো ব্লক ভিত্তিক জায়গাতে তারা গাছগুলোতে উঠে গাছ ঝুড়িয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারেন।
1: বেশ, এটা একটা খুব সুন্দর জীবিকা বা আয়ের দিশা দেখালেন, বা পর্ষদের একটা উন্নয়নমূলক দিক আর কি, কৃষক বন্ধুদের ক্ষেত্রে, বিশেষ করে যারা নারকেল চাষ করে জীবিকা নির্বাহ করতে চান, কিংবা হয়তো আপনার নারকেল গাছ নেই কিন্তু আপনি এটাকে কিছু একটা ইনকামের রাস্তা খুঁজছেন, সেখান থেকে যদি আপনাদের এই মেশিনটা পাওয়া যায়, তাহলে তারা এতদ অঞ্চলে বা ওনার নিকটবর্তী যে সমস্ত অঞ্চলে গাছ রয়েছে, সেগুলো আপনি খুব সহজেই গাছে উঠে তাদেরকে সাহায্য করতে পারেন। সেই সঙ্গে তাদের তো সাহায্য হবে, সে এবং অর্থনৈতিক দিক থেকে আপনিও উন্নতির একটা রাস্তা দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা কথা একটু অন্য প্রসঙ্গে আসি, যে বর্তমানের বাজারে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কথা যদি দেখি, সেখানে এই যে জলবায়ু বা মাটির দিক থেকে আমাদের রাজ্যে এই নারকেল চাষের, আমরা সচরাচর জানি যে একটু নোনা এলাকায় বা সাউথের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে নারকেল চাষটা ব্যাপক পরিমাণে হচ্ছে বা হয়, আমাদের রাজ্যে দাঁড়িয়ে সেটা কতটা সম্ভব?
0: পশ্চিমবঙ্গ নারকেল চাষের যে জন্য ভীষণই একটা উপযোগী রাজ্য। আমাদের দক্ষিণ ভারতের 4টি রাজ্য তো অবশ্যই নারকেল চাষে এগিয়ে রয়েছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু, কিন্তু যদি নারকেল চাষের আয়তনের বিচারে কিন্তু যদি দেখা যায়, তাহলে পশ্চিমবঙ্গ 6ষ্ঠ স্থান অধিকার করে, এবং যদি উৎপাদনের দিক থেকে দেখা যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ 5ম স্থানে রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো, যেটা আমাদের জাতীয় আয় আমরা যেটা বলছি, সেখানে কিন্তু নারকেলের উৎপাদনশীলতা হেক্টারে 9,800 মতো হেক্টারে উৎপাদন হয়, অথচ পশ্চিমবঙ্গ কিন্তু সেখানে আরও অনেক বেশি এগিয়ে রয়েছে।

0: হয়েছে, প্রতি হেক্টারে 12,790টি নারকেল পশ্চিমবঙ্গে উৎপাদন হয়। তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সামগ্রিক জলবায়ু বা মাটির যে অবস্থা, নারকেল চাষের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা অনুকূল পরিস্থিতি রয়েছে। আমাদের সচেতনতা যদি শুধুমাত্র আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা জাতীয় স্তরে নিজেদেরকে আরো একটু উন্নতির দিকে নিয়ে যেতে পারবো।
1: একদম, এটা এটা খুব ভালো কথাই বলেছেন আপনার কথার মধ্যে দিয়ে, যে আমাদের সচেতনতা যদি বাড়াতে পারি। আমরা প্রতিটি অনুষ্ঠানে আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলি যে সমস্ত যে জেনে বুঝে করলে চাষ, লস হবে না 12 মাস। এবারে আমাদের যেটা বলার যে এই যে সচেতনতার অভাব, যে কারণে এত কিছু উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বা নারকেল নিয়ে ভাবনার জন্য একটা পর্ষদ রয়েছে, সেটা কি আপনারা জানেন এবং তার জন্য কোথাও কি যোগাযোগ করেছেন? তাই আপনারা যোগাযোগ করুন আমাদের অনুষ্ঠান শুনে এবং সঠিকভাবে জেনে বুঝে চাষ করুন। তবে এই প্রসঙ্গে আবার সচেতন কিছু কৃষক বন্ধু রয়েছেন, তারা প্রশ্ন করছেন যে আগেকার দিনের মতো এখন নারকেল গাছে নারকেল বা ডাব পাওয়া যায় না, এক্ষেত্রে কি পরামর্শ দেবেন?
0: আমরা অনেক জায়গাতেই যাই, যেখানে যেটা বললেন, যারা সচেতন কৃষক বন্ধুদেরও আমরা অনেক জায়গায় গিয়ে মিলিত হই, তারা আমাদের এই প্রশ্নটাই করেন। এখানে আমরা যেটা বলি, খুব দুঃখের বিষয় যেটা বলা যায়, সেটা হচ্ছে যে অন্যান্য ফসলের মতো কিন্তু আমরা নারকেলের আবাদ বা চাষ করি না, নারকেল গাছটাকে শুধুমাত্র আমরা লাগিয়েই রেখে দিই। আমাদের বাপ ঠাকুরদাদের আমলে যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো থেকেই যা ফল আমরা পাচ্ছি সেটা নিয়েই আমরা ভাবছি যে আমাদের নারকেলের উৎপাদন হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ থেকে 10-12 বছর আগে যে গাছ যেভাবে ফলন দিচ্ছে, এখন কিন্তু ফলন কমে যাচ্ছে। কারণটা কিন্তু খুব সুস্পষ্ট, কারণটা হচ্ছে আমরা কিন্তু নারকেল গাছে কেউ সার বা খাবার বা পুষ্টির জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দিই না, যেটা আমরা হয়তো অন্যান্য ফসলে ধান, গম, পাট বা অন্যান্য সবজি চাষে দিয়ে যাচ্ছি। সেখানে হয়তো পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে এই ডোজে দিতে হবে ফার্টিলাইজার, তার থেকে আমি আরো বেশি ডোজে দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি যদি বেশি ডোজে দিই তাহলে আমি হয়তো আরো বেশি ফলন পাবো। কিন্তু নারকেল গাছের ক্ষেত্রে সচেতনতার অভাব তো সাথে রয়েছে, তার সাথে আমরা ভ্রুক্ষেপও করি না যে গাছ আমাদের 80-90 বছর ধরে ফলন দিয়ে যাচ্ছে, তাকে একটু আমাদের খাবার দেওয়ার প্রয়োজন আছে। কারণ মাটি থেকে যখন খাদ্য রসটা সে টেনে নিচ্ছে, পুষ্টিটা যখন চলে যাচ্ছে, বছরের পর বছর কিন্তু সে পুষ্টিটা না পেয়ে তার অটোমেটিক্যালি ফলনটা কমে যাচ্ছে।
1: এটা একদম খুব বাস্তব কথা বলেছেন। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে অধিক সার প্রয়োগ মানে অধিক ফলন, এবং বিশেষ করে নারকেল গাছের ক্ষেত্রে এই সচেতনতার অভাব দেখা যায় যে আমরা কোনো রকমে বাড়িতে একটা নারকেল গাছ নিয়ে এলাম কোনো নার্সারি থেকে, তারপরে আমরা পুকুর পাড়ে বা কোথাও একটা বসিয়ে দিলাম, ওই বসিয়ে দেওয়াটুকুই আমাদের কাজ। সেও যে বাড়িতে নিয়ে এলাম, তাকেও যে একটা খাদ্যগুণ, তার খাবারের চাহিদা রয়েছে, সেটাও আমাদের প্রোভাইড করা দরকার, সেটা কিন্তু আমাদের কারোরই মাথায় আসে না বা আমরা ভাবি না, একমাত্র যারা বাণিজ্যিকভাবে করছেন তারা ছাড়া। তাই এই যে ধারণাটা বা যে প্রশ্নটা আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুদের মধ্যে রয়েছে যে ফলন ভালো হয় না, এক সময় হতো এখন হয় না, এটা বোধহয় তার যথেষ্ট কারণ যে আপনারা আগে সচেতন হন। সেও যে বাড়ির একজন সদস্য হিসেবে রয়েছে, আমরা যদি তাকে একটা সদস্যই ভাবি তাহলে তাকেও খাবার দিতে হবে। আচ্ছা, এছাড়াও আরও কিছু জিনিস যেটা আমাদের কৃষক বন্ধুদের কাছে আসে, যে উন্নত মানের চারা, এবং সেখানে কিছু একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এখন শোনা যায় যে 2-3 বছরের মধ্যে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে, হাইব্রিড ভ্যারাইটি বা এমন কিছু জাতের নাম ভিয়েতনামি এরকম কিছু শোনা যায়, এটা ঠিক কতটা যুক্ত?
0: একদমই, খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন এই পরিস্থিতিতে, যে এখন আমরা এখন পুরোটাই সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেখানে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রাইভেট নার্সারির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যে ভিয়েতনাম চারা, মালায়ান চারা, চারা হয়তো সেগুলোর দাম বাড়িয়ে 1,000 টাকা 1,500 টাকা অবধি পৌঁছে যাচ্ছে, চাষিরা সেখানে বিশ্বাস করে কিনছেন, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে ফলন সেভাবে আশানুরূপ হচ্ছে না। এই জন্য নারকেল উন্নয়ন পর্ষদের রেকমেন্ডেশন বা সুপারিশ হলো, আপনারা যখনই নারকেল চারা কিনবেন, সংশোধিত জায়গা থেকে কিনবেন, সরকারি ফার্ম থেকে কিনবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা তো অন্যান্য ফসলের ক্ষেত্রে সার্টিফাইড বীজ কথাটা খুব ভালোভাবে জানি, ব্লু ট্যাগ থাকবে, সার্টিফাইড যে বীজ সেটাই আমরা চাষের জন্য ব্যবহার করব। নারকেলের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য, সরকারি কৃষি খামার থেকে নারকেল চারা কিনুন, সেখান থেকে আপনি সার্টিফাইড চারা পাবেন। এরকমই আমাদের পশ্চিমবঙ্গে সরকারি কৃষি খামার, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের নিজস্ব কৃষি খামার রয়েছে শান্তিপুরের ফুলিয়াতে, ডিএসপি ফার্ম ফুলিয়া। এছাড়াও অন্যান্য রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরেও কিছু কিছু জায়গায় নারকেল চারা পাওয়া যায়। তার বাইরেও কৃষি বিজ্ঞান কেন্দ্র পূর্ব মেদিনীপুরে আমাদের এবছরে একটা রিজিওনাল কোকোনাট নার্সারি তৈরি হয়েছে। এর বাইরেও যারা প্রাইভেট সংস্থা, যারা নার্সারি করতে চান এবং কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের গাইডলাইন মেনে নার্সারি করতে চান, তাদের যে নার্সারিগুলোতে যে চারাগুলো তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু সার্টিফাইড নারকেল চারা। তো সুতরাং ভরসা করে সরকারি কৃষি খামারের থেকে নারকেল চারা, অথবা সরকার অ্যাপ্রুভড যে সমস্ত কৃষি খামারগুলো রয়েছে সেখান থেকে নারকেল চারা লাগান, আপনি অবশ্যই ভালো ফল পাবেন।
1: ঠিক, আর বীজও তো এখন সেইভাবে উন্নত মানের বীজ, সেটাও কি ওই

0: খানদের নার্সারি থেকে যেগুলো সরকার
1: বীজের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মূলত আমাদের কচি ডাব হিসেবেই হারভেস্ট করে নেওয়া হয়। বীজ নারকেলের জন্য যে ঝুনো অবস্থাটার অবধি রাখতে হয় 12 মাস অবধি, সেটা রাখা হয় না। তার ফলে কি হয় যে বীজের একটা সবসময় ঘাটতি থেকেই যাচ্ছে। এই যে যেটা আমরা বললাম যে আমাদের নিজস্ব ফার্ম বা যারা প্রাইভেট নার্সারি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বীজ আনার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। তো যেহেতু পশ্চিমবঙ্গে বীজটা কম পাচ্ছি আমরা, ডাবেই মূলত বিক্রি হয়ে যায়, সেই জন্য আমাদের দক্ষিণ ভারতের রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর উপর নির্ভর করতে হয়। সেখান থেকে সার্টিফাইড অ্যাপ্রুভড যে সমস্ত মাদার সিড গার্ডেনগুলো রয়েছে সেখান থেকে বীজ নারকেল নিয়ে আসতে হয়। এই সমস্যার সমাধান করার জন্য নারকেল উন্নয়ন পর্ষদ একটা নতুন প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার সিড গার্ডেন স্কিম। অর্থাৎ এই রাজ্যে কারোর যদি অন্তত 7.5 বিঘা এক লপ্তে জায়গা থাকে, সেখানে সে চাইলে নারকেল বাগান তৈরি করতে পারে। এই নারকেল বাগান তৈরি করার ভবিষ্যতের লক্ষ্যটা হচ্ছে যাতে কিনা ভবিষ্যতে আমরা বীজ নারকেল সেই বাগান থেকে পাই। তো এটার জন্য আর্থিক সহায়তা 3,60,000 টাকা অবধি দেওয়া হয় 3টি বার্ষিক কিস্তিতে। একটা ইন্টিগ্রেটেড ফার্ম তৈরি করতে হবে যেখানে নারকেলের সাথে অন্যান্য সাথী ফসলও থাকবে এবং টল এবং ডুয়ার ভ্যারাইটির সংমিশ্রণে ন্যাচারালি হাইব্রিড ভ্যারাইটির নারকেলও তৈরি হবে, যাতে করে আমাদের ভবিষ্যতে যেমন আমরা ডাবের চাহিদা মেটাতে পারি, একই বাগান থেকে কিছু শতাংশ আমরা বীজের চাহিদাও মেটাতে পারি।
0: তাহলে অনেকগুলো প্রকল্প বা অনেক সুবিধার কথা আজকের আমাদের মানে আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যারা নারকেল চাষ নিয়ে ভাবছেন বা অনেকে হয়তো জানেনও না যে কিভাবে কি করা যেতে পারে, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী একটি আলোচনা হচ্ছে। এছাড়াও আরও কিছু প্রশ্ন আমাদের রয়েছে, যেমন ধরুন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে হয়তো আগ্রহটা রয়েছে বা আমাদের অনুষ্ঠান শুনে আজকের হয়তো অনেকেই আগ্রহী হবেন, কিন্তু ঠিক প্রশিক্ষণ পান না বা প্রশিক্ষণের অভাব রয়েছে, সে ব্যাপারে কি পর্ষদ কিছু ভাবছে?
1: অবশ্যই, বিজ্ঞানসম্মত নারকেল চাষ বা নারকেল থেকে হস্তশিল্প বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস তৈরির প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি এবং এই প্রশিক্ষণগুলো যেমন গ্রামস্তরীয় লেভেলে হয় তেমনই ব্লকস্তরীয় লেভেলে হয়।
0: আচ্ছা, আপনাদের পর্ষদ থেকে যদি আমাদের কোনো কৃষক বন্ধু নারকেল গাছ কেনেন আর কি, চারা গাছ, সেক্ষেত্রে কি কোনো ভর্তুকির ব্যাপার রয়েছে?
1: অবশ্যই, এটা এই স্কিমটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ স্কিম। ভারত সরকার চায় যে নারকেল চাষে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে আসুক এবং যেহেতু একটা কৃষি জলবায়ুর দিক থেকে ভালো উপযোগী একটা রাজ্য, তো সেক্ষেত্রে নারকেল চারা বসানোর জন্য প্রতিটা চারায় 350 টাকা করে সাবসিডি দেওয়া হয়। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্তত 1300 জমিতে 5টি নারকেল চারা রোপণ করতে হবে, তাহলে আপনি 5টি নারকেল চারার জন্য প্রতি চারা পিছু 350 টাকা সাবসিডি, 2টি বার্ষিক কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি DBT মোডে ট্রান্সফার হবে। ফিল্ড ভেরিফিকেশনের প্রসেস থাকবে, অ্যাপ্লিকেশন সাবমিট হবে, ফিল্ড ভেরিফিকেশনের পরে আমরা এইভাবে সাবসিডিটা রিলিজ করি। তো এটা কৃষক বন্ধুদের মধ্যে আরও বেশি ছড়িয়ে যাওয়া প্রয়োজন এই তথ্যটি, যে অন্যান্য ফসলের ক্ষেত্রে কিন্তু চারা গাছ বসালে গভর্নমেন্টের তরফে এইভাবে সাবসিডি থাকে না, যেটা নারকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল বলে প্রতিটা চারা পিছু আমরা 350 টাকা করে সাবসিডি দিই।
0: বাহ, এটা একটা বড় অ্যামাউন্ট এবং কৃষক বন্ধুদের কাছে। এবং সব শেষে আমাদের সময় প্রায় শেষে, একটু জানতে চাইবো যে বর্তমানে বাজারে নারকেল বলি বা ডাবের বলি যে বিপুল পরিমাণে দামটা বেড়ে যাচ্ছে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে, এ ব্যাপারে কি পর্ষদের কোনো ভাবনা আছে?
1: অবশ্যই, এ বিষয়েও যেটা হচ্ছে আমরা ফার্মারদেরকে বলছি যে আপনারা এমনভাবে এগিয়ে আসুন যে এই যে আমাদের মিলিত যে সম্মিলিত স্কিমগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, কোকোমিত্রা যেটা বললাম, আপনারা নিজেদের ডাব নারকেল নিজেরাই হারভেস্ট করুন, আমাদের প্রোকিউরমেন্ট সেন্টার স্কিম রয়েছে, গোডাউন যেটাকে বলি নারকেল গাছে, সেটার ক্ষেত্রে আমরা 3,00,000 টাকা সাবসিডি দিয়ে থাকি। এই প্রোকিউরমেন্ট সেন্টারের মাধ্যমে আপনারা নিজেদের এলাকার ডাব নিজেরাই হারভেস্ট করুন, নিজেরাই সেলিং করুন, আমরা ফেসিলিটেট করব, অনলাইন ইন্যাম বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনারা বিক্রি করতে পারেন, স্টেটের বাইরে বিক্রি করতে পারেন। আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, মাঝে মধ্যস্বত্বভোগী বা ফোরেরা যারা আছে তাদের হাতে না দিয়ে নিজেদেরকে উদ্যমী হয়ে নিজেদের মার্কেটিং নিজেদেরকে করতে হবে।
0: বেশ, তাহলে শ্রোতা বন্ধুরা আজকে শুনলেন, আমি শুরুতে যেমন বললাম যে ঠাকুরের কথা দিয়ে যে কল্প তরু তিনি যেমন, আর আমরা আলোচনা করলাম কল্প বৃক্ষ নিয়ে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। উন্নয়ন পর্ষদের সঙ্গে যদি কোনো শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধুরা যোগাযোগ করতে চান, আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন?
1: আমাদের ঠিকানা হচ্ছে DA 94 Sector 1 City Center 1 এর কাছে বিধাননগর সল্ট লেক, আর যোগাযোগের নাম্বার হচ্ছে আমার নাম্বার 8420597330 8420597330।
0: বেশ,
1: শ্রীতমা বিশ্বাস, উন্নয়ন আধিকারিক, নারকেল উন্নয়ন পর্ষদ, রাজ্য কেন্দ্র কলকাতা।
0: আমাদের ঘড়ির কাঁটা বলছে এবারে থামতেই হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী ও প্রকল্প, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কলকাতা শাখার উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস। ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
1: নমস্কার সকলে।

0: ভালো থাকবেন, আবার দেখা হবে।
1: নিশ্চয়ই। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন খাবারে রাসায়নিক আজিনামোটো, বলছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আজকে একটি জরুরি খাদ্য উপদ্রব্য সম্বন্ধে আলোচনা করব, সেটা আমরা চলতি ভাষায় বলি আজিনামোটো বা আজিনোমোটো। এই যে বিশেষ খাবারের দ্রব্যটি, এটি কোনো আলাদা করে খাদ্যদ্রব্য না বা বলা যায় উপদ্রব্য, কারণ যেরকম হলুদ, নুন, জিরে, ধনে এগুলো ব্যবহার করি আমরা খাবারের স্বাদটা বৃদ্ধির জন্য বা স্বাদের ধরন পরিবর্তনের জন্য, তেমনি এই বিশেষ দ্রব্যটি যেটার রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট, এটি ব্যবহার করা হয় সাধারণত যে সমস্ত চাইনিজ খাবার যেগুলো চাইনিজ দেশ থেকে উৎপত্তি, যেমন চাউমিন বা চিলি চিকেন বা চিলি ফিশ, এই ধরনের যে খাবারগুলো সেগুলোতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এই পার্টিকুলার দ্রব্যটি অল্প মাত্রায় সাধারণত কোনো সমস্যা করে না, বেশিরভাগ খাবারে অল্প মাত্রায় চাইনিজ খাবারে এটি ব্যবহার করা হয়। এবং দেখা যায় ইভেন ইউএস ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এরাও কিন্তু এই খাবারটিকে অ্যাপ্রুভ করেছে, তার বিরাট কোনো হেলথ হ্যাজার্ড নেই বলে, সেটা অবশ্যই খুব অল্প পরিমাণে ব্যবহার করলে। যদি কোনো কারণে বেশি মাত্রায় খাবারে ব্যবহার হয় তখনই তার কিছু সাইড এফেক্ট দেখা যায়, তাই মাত্রাটা ঠিক রাখাটা খুব জরুরি। এবং সেই মাত্রা ঠিক যে রান্না করবে তার উপর

0: অনেকটা নির্ভর করে। যেমন দেখা যাক এই সোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট আমরা যদি সাধারণ সল্টের সঙ্গে দেখি, সাধারণ সল্টের 100 গ্রামে 39 গ্রাম সোডিয়াম থাকে, কিন্তু এটাতে 12 গ্রাম সোডিয়াম থাকে। তাই কিডনির দিক থেকেও যে খুব একটা সমস্যা বা হার্টের দিক থেকেও নুন বেড়ে যাবে শরীরে সমস্যা, সেটাও কিন্তু নয়, বরং এটাতে পরিমাণের থেকে কম পরিমাণ নুন থাকে। কিন্তু যদি দেখা যায় যে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে, তাহলে কিছু সাইড এফেক্ট হয় যেটাকে আমরা মাইল্ড বা অল্প বলি আর শর্ট টার্ম বলি। যেমন ধরা যাক মাথা ব্যথা, আজিনোমোটোর মাইল্ড টু মডারেট হেডেক হতে পারে, যেটা অনেক সময় মাইগ্রেনের সাথে আমরা গুলিয়ে ফেলতে পারি। কোনো খাবারে আজিনোমোটো বেশি পরিমাণে থাকলে সাধারণত মাথা যন্ত্রণা হতে পারে, তার সাথে হতে পারে ফ্লাশিং। ফ্লাশিং হচ্ছে স্কিনের একটা বিশেষ ঘটনা, যে স্কিনটা হঠাৎ করে লাল হয়ে যেতে পারে, বিশেষ করে মুখের যে স্কিন, যারা একটু ফর্সা মানুষ তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যেতে পারে, ফ্লাশিং হয়। সোয়েটিং হতে পারে, দরদর করে ঘামতে পারেন, যারা দেখা যায় যে ফুড, স্ট্রিট ফুড যারা খাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে এই ধরনের খাবারগুলো, মানে চাউমিন, চিলি চিকেন, এগুলো খেতে খেতে তারা খুব বেশি ঘামতে আরম্ভ করেছেন, সেটা কিন্তু আজিনোমোটোর কারণে হতে পারে। টিংলিং হয়, মানে হাত পা একটু ঝিনঝিন করতে পারে, হাত একটু অবশ হতে, পা একটু অবশ হতে দেখা যেতে পারে। আরেকটা হতে পারে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পেটের গোলযোগ, যেমন বমি বমি ভাব, বমি হয়ে যাওয়া, একটু পেটে বার্নিং সেন্সেশন, মানে জ্বলে যাচ্ছে, এরকম মনে হতে পারে। তবে এর বাইরে সাধারণত আজিনোমোটোরে কোনো বড় হেলথ হ্যাজার্ডের সম্ভাবনা নেই। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বব্যাপী বিভিন্ন পরীক্ষায়, যে এই পার্টিকুলার খাদ্যের উপদ্রব্যটি সেফ যদি সেটা অল্প পরিমাণে খাবারের মধ্যে ব্যবহার করা হয়। তবে সব খাবারে যেরকম আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছুই বেশি পরিমাণে নয়, কারণ গ্লুটামেট একটি অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামেট শরীরের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন শরীরের প্রোটিন জাতীয় জিনিসপত্র তৈরি করতে গ্লুটামেটের ব্যবহার হয়, আর আজিনোমোটো একটি অদ্ভুত উমামি ধরনের একটা স্বাদ তৈরি করে খাবারে, যেটা কিন্তু চাইনিজ খাবারের একটা বিশেষত্ব। তাই অবশ্য আজিনোমোটো ব্যবহার করবেন, ব্যবহার খাবার খাবেন, কিন্তু সবসময় খেয়াল রাখবেন পরিমাণটা অল্প হতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খাবারে রাসায়নিক আজিনোমোটো, বললেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ আর কি কি অনুষ্ঠান এরপরে আপনারা শুনতে পারবেন, অর্থাৎ ঠিক সাতটায় আজ নাটক পত্নী ও প্রেয়সী রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু প্রযোজনা বিশ্বনাথ দাস। 7:45 অনুষ্ঠান নান্দনিক, অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে। 8:15 আজ শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। 9:15 আজ বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, রাজশেখর বসুর লেখা কোচি সংসদ, গ্রন্থটির সঙ্গে পরিচয় করিয়েছেন কৌশিক সেন, সম্পাদনায় জয়ন্ত কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার, সেতারে অমলেন্দু চৌধুরী, রাগ হেমন্ত। 10:45 উপমহাদেশের খবর। 11:00 আজ হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। হারানো দিনের গানের বিষয়টি আপনাদের একবার বলে দিই, বঙ্গরমণীর জীবনের রোম্যান্সের কারিগর তিনি, তার বেসিক রেকর্ডের ওগোমর গীতিময় বা আমি প্রিয়া তুমি প্রিয় গুনগুন করা ছিল তখনকার মেয়েদের প্রেমপত্র লেখার বিকল্প। তার কণ্ঠের মাদকতায় ভরে থাকত 50-এর দশকের রোম্যান্স মেদুর দুপুরবেলা। সুচিত্রা সেন, উত্তম কুমার অভিনীত ছবির ম্যাটিনি শো থেকে যুবক যুবতীরা বেরোতেন মাথায় সন্ধ্যা হেমন্ত বা সন্ধ্যা মান্নার গান আর চোখে এক বিহবল দৃশ্য।

বৃষ্টি নিয়ে। ছাদে রোদ নরম হলে বা সন্ধ্যা নামলে সন্ধ্যার গান সান্ধ্য আহ্নিকের। আজ তাঁর জন্মদিনে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে স্টুডিওয় রাতেও নামবে ঝলমলে সন্ধ্যা। তবে একক নয়, আজ তিনি থাকবেন দ্বৈত সঙ্গীতে। আপনাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন অর্পিতা পোদ্দার ঠিক রাত 11টায়। হারানো দিনের গানের বিষয়টি আপনাদের বলে দিলাম। আর আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় ঠিক রাত 12টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক পত্নী ও প্রেয়সী।

আজকের নাটক পত্নী ও প্রেয়সী। কাহিনী আশাপূর্ণা দেবী। বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু। প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক পত্নী ও প্রেয়সী।

0: ছুরিগুলো করছে দেখো না, যেন ছাদের উপর বাজার বসিয়েছে গা।
1: হ্যাঁ, আরে ও মেয়েগা, তোরা ঢলাঢলি বন্ধ করবি একটু। কি রে, তোদের কাপড় শুকুতে দেওয়া শেষ হলো নাকি?
0: বলিয়ারি বাপু, আজকালকার সব ছুঁড়িদের ব্যবহার। তবে সত্যি রূপ বটে ওই লাবুর, সবার মধ্যে পূর্ণিমে।

0: চাঁদের মতো যেন ফুটে আছে। ওমা, এ কি মেয়ে অমন ছুটতে ছুটতে আমার পানে আসে কেন? হ্যাঁ
1: অফিসি, ঔষধ এসে দেখো না, আমরা কাপড় শুকোতে দিচ্ছি আর আর ওই লাল বাড়িটার ছাদ থেকে ওইছে এমন হ্যাংলার মতো চেয়ে আছে, নড়েও না। আর কি যেন সব বলছে মনে হলো হাত নেড়ে অসভ্যের মতো।
0: আরে চুপ চুপ, ও তো ভাদুরেদের বাড়ি।
2: ও বুঝেছি, এই মতলবে?
0: দাঁড়া, তোর বাপকে বলছি আজই।
1: দেখছো না তেরির বাহার, এই সব হতচ্ছাড়াগুলোর জন্য বাড়ির ছাদে ওঠবার জো নেই।
0: তোরা যা দেখে বাপু, যা যা, নাম দেখে ছাদ থেকে।
2: ছেলেগুলো সব হলো কি কি জানে,
0: মেয়ে ছেলে দেখলেই আমার একবার হামলে পড়তে হবে। নে নে, আয় আয় আয়, নেমে আয় নেমে আয় তোরা।
2: দাঁড়া, ভাদুরি মশাইকে বলে ওই ডেপো ছোড়াটার একটা ব্যবস্থা করতেই হবে।
3: হায় হায় হায়, এ কি হলো? ওই মেয়েটাকে তো আমি কিচ্ছু বলিনি, আর অমনি গিয়ে নালিশ করে দিল শুধু পিসির কাছে। এবার বাবাকে যদি বলে দেয়, কিন্তু আমি তো বইয়ে পড়েছি এই বয়সে প্রেম করতে হয়, আমার তো এখন 15, না হয় এখনো হাফ প্যান্ট পরি, কিন্তু আমি দেখেছি আমার নাকের নিচে গুঁফের রেখা উঠেছে। এখন থেকে প্রেম করতে শুরু না করলে কবে আর হবে এসব? এই তো সেদিন ওই উপন্যাসটা পড়ছিলাম, তাতে নায়কের বয়স সবই 13। কি যেন নাম, কি যেন নামটা, হ্যাঁ মনে পড়েছে, রূপকুমার, নায়িকা হেমবালা। সে যখন আকাশ পানে চাহিয়া থাকে, তখন নক্ষত্রগণ নাচিয়া উঠে, তার পদযুগল স্পর্শ করিলে রূপকুমারের মনে হয় দীঘির পদ্মে ঝরে পড়া শিশির বিন্দু, তার ওষ্ঠ দুটি বুঝিবা সদাই চুম্বনে উন্মুখ। এই চুমুটা তো মা আমাকে রাত দিনই খেত, আমিও খুকিকে আদর করতে করতে এখনো খাই, কিন্তু চুম্বন বোধহয় অন্যরকম কিছু, দাঁত দিয়ে কামড়াতে হয়, সে না হয় বড় হয়ে যা হোক করা যাবে, কিন্তু প্রেমে না পড়লে তো চলবে না। তাহলে এই এত এত গল্পের বই, নাটকের বই সবই তো লেখা আছে কেন? তাছাড়া আমার বেশ প্রেম করতে ইচ্ছেও করে, এত চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কিছুতেই প্রেমে পড়তে পারছি না কারুর সঙ্গে, কি যে হবে দূর চাই, তেমন মনের মধ্যে একটা মেয়েও তো পাই না, সব কটা এখনো ইক্কা দুক্কা খেলে আর পেনি পরে স্কুলে যায়, যত সব টিপি খিদি ভূতি মেনির দল, যাও বা একজনকে আজ পেলুম, তো নালিশ করে সব মাটি করে দিলে

0: হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম, ফুটে ফুটে তবু ফুটে না আশালতাখানি, শরীর জড়ায়ে উঠে উঠে তবু উঠে না। আসিবে রে কবে সেদিন আমার, প্রণয়ে ভরিবে শুধু চারিধার, হৃদয় তরণী বহিবে তরুণী, প্রেম গীত আমি গাবরে। আসিবে রে কবে সেদিন আমার,
1: আসিবে
0: আসিবে রে কবে সেদিন আমার,
1: শীঘ্র আসিবে
0: শীঘ্র আসিবে সেদিন। কে কে?
1: দেব দেব। দারুণ দারুণ হয়েছে।
0: এসো এসো
1: ছাপতে দাও, দেখবে একেবারে হই হই পড়ে যাবে। কলেজের ম্যাগাজিন তো এ মাসেই বেরোবার কথা। এবারে ওই ম্যাগাজিনের সম্পাদিকা স্বয়ং সেদিন কাকে জানো তোমার নাম করে বলছিল যে তোমার কাছে একটা কবিতা চাই।
0: মিথ্যে কথা আর বলো না উপেন। কলেজের মেয়েরা আমার নাম করে শুধু ঠাট্টা করার জন্য।
1: সে কি?
0: বাপ মায়েদের তো আর ছেলের নামকরণের সময় মনে থাকে না যে ছেলে একদিন বড় হবে। জানো জানো আমার মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি।
1: আরে রামু রামু, বলো কি ননিগোপাল, এত রূপ তোমার, এত গুণ, ক্লাসে একটিবারও ফেল না করে
0: তাতে আর লাভ কি যদি একটি হৃদয় হরণ করতে না পারলাম? দেখো গলা না থাকলেও গান চলে, বউ ছাড়া শ্বশুর বাড়িও সম্ভব, কিন্তু একটি তরুণী নারী ছাড়া তো আমার আর
1: বলো কি পথে।

0: ফ্ল্যাটে, ট্রামে, বাসে, থিয়েটারে, সিনেমায়, কলেজের ঘরে তো একেবারে তরুণীর হরিল্লু।
1: কিন্তু হাতের কাছে পাচ্ছি কই? লক্ষ লক্ষর মধ্যেও একটি মাত্র আমার অলক্ষ রয়ে গেল ভাই। আমি আমার সেই ছোটবেলা থেকে প্রেমে পড়ার চেষ্টা করে চলেছি।
2: আচ্ছা,
1: সে কি আজকের কথা? ঘুড়ি ওড়াতে ছাদে উঠে এক তরুণীকে প্রেম নিবেদন করে ফল আমার হলো কি?
2: কি কি কি?
1: তার পিসি নালিশ করে দিয়েছে বাবাকে।
2: বাবা,
1: তারপর বুঝতেই পারছো, তাই বলছি এই জীবনে প্রেমে পড়া আর আমার হলো না। দেখো, বড় হয়ে কলেজে ভর্তি হলুম, সেই কলেজের মেয়াদও শেষ হয়ে আসছে, ডানা মেলে ওড়ার দিনও বুঝি ফুরলো।
0: হতাশ হয়েও না ভাই, হতাশ হয়েও না, প্রেমে আর রণে হতাশার কোনো স্থান নেই।
1: হতাশ হব না, আমি ছাড়া আর কে হতাশ হবে ভাই? উপেন
2: বলো,
1: আমার আজৌবন সাধনা, আপ্রাণ চেষ্টা সব বিফলে যেতে বসেছে একটিমাত্র তরুণী প্রেমিকার অভাবে।
0: আচ্ছা ননি, তুমি কোনো মেয়েকে প্রেম নিবেদন করে দেখেছো কখনো? এই ব্যাপারে প্রথম উদ্যোগ কিন্তু পুরুষকেই নিতে হয়, জানো তো সেটা?
1: আ ভগবান, আমি তো শতত প্রস্তুত তার জন্যে, এমনকি প্রয়োজনে প্রাণ দিতেও রাজি, তবু ভরিল না চিত্ত। জানো উপেন, সেদিন আমি একটা রোলস রয়েসের তলায় প্রায় চাপা পড়ে যাচ্ছিলাম স্রেফ ইচ্ছে করে, সত্যি বলছি ভাই।
0: সে কি, কেন, কি সাংঘাতিক?
1: যদি সেই মোটরের আরোহী কোনো ধনী কন্যা গাড়ি থেকে নেমে আমায় তার পাশে টেনে নেয়, আর আমি সেই রক্তাক্ত ও কম্পিত কলেবরে তার ক্রোড়ে স্থান পেয়ে ভেতরে ভেতরে অনুভব করি এক বিদ্যুতের শিহরণ, তারপর সেই কন্যা হঠাৎ বলে ওঠে, এই বন্দি আমার প্রাণেশ্বর। ও হো উপেন, কি হবে আমার ভাই?
0: তোমার যে হওয়ার তা হয়েই গেছে বুঝতে পারছি, এবার একদিন কাকাবাবুর হাতে বেধড়ক মার খেলে একেবারে এ নেশা ছুটে যাবে।
1: কিছু বললে ভাই?
0: না না, ও কিছু না, তুমি বরং বলে যাও, বলে যাও, প্রাণ একটু খোলসা হোক।
1: বলি বলি, তোমাকেই বলি, তুমি আমার বন্ধু, সখা সব। উপেন উপেন, তুমি জানো না এই এক এক মুঠো প্রেমের জন্য আমি কোথায় না গেছি, সিমলা, শিলং, পুরী, রমনা, গারোহিল, কালিম্পং, কিন্তু নাই নাই সে নাই, জঙ্গলাকীর্ণ টিলার উপর ক্রন্দন নীরতা উদাসিনী নাই, জ্যোৎস্না প্লাবিত বালু বেলায় রহস্যময়ী একাকিনী নাই, বেওয়ারির সমাজ সংস্কারিকা নাই, বোহেমিয়ান দুঃসাহসিকা জীবনের রস নাই, যৌবনের রং নাই।
0: মাথাটা একেবারে গেছে বুঝলে ননি ভাইয়া, তরুণী লাভের একটি উপায় আমার জানা আছে।
1: কি কি বললে ভাই? জানো তুমি উপায় জানো? বলো আমায় বলো, আমি যে অধীর আগ্রহে।
0: রসো রসো, বলছি বলছি, বলছিলাম কি যে কাকাবাবুকে বলে তোমার একটি বিবাহের আশু ব্যবস্থা করলে বড়।
1: তুমিও উপেন, তুমি আমার প্রাণের বন্ধু হয়ে দাও তো ব্রুটাস। হে আমার ক্লিওপেট্রা, ডিসডিমোনা, আমার কলেজের সিলেবাসের নায়িকারা, তোমরা এই অর্বাচীনকে ক্ষমা করো। উপেন, স্ত্রীর মতো প্রেমে পড়বার এত বড় প্রতিবন্ধক আর কি আছে? প্রেম, প্রেম মানে মুক্ত আকাশে উন্মুক্ত বিহঙ্গ,
3: আর স্ত্রী মানে বৃক্ষ কোটরে ডানা ভাঙা পাখি।
1: জানো, প্রেমের জন্য আমি গভীর রাতে জানলার ধারে মোমবাতি জ্বালিয়ে শেলি পড়েছি, চন্দ্রালোকিত নির্জন রাত্রে বৈষ্ণব পদাবলীর শ্লোক মুখস্থ করেছি, ডাল ভাত ছেড়ে ফুলকো লুচি ধরেছি যদি ভাগ্য আকাশে চন্দ্রোদয় হয়। আয় নারী তো দূরের কথা, একটি শাড়িও আমার দরজার ওপারে দেখা দিল না এখনো পর্যন্ত।
0: আরে সেই জন্যেই তো বিবাহ, শাড়ি ও নারী একসঙ্গে তোমার বিছানায় লুটোপুটি খাবে, এ কি কম কথা বলো।
1: কে চায়, কে চায় সেই সাত পাকের আত্মসমর্পণ? তার মানে তো সেই ঘটক ঘটকই, দেনা পাওনা, ফুলসজ্জার তত্ত্ব, লুচি, ছোলার ডাল, মাছের কালিয়া, পান্তোয়া, ভরিবোজ, সকলের জন্য, শুধু আমার হৃদয়টি রয়ে গেল বিশুষ্ক তৃণের মতো প্রেমহীন।
0: চাপ্পা, যাকে তুমি বিয়ে করছো সেই মেয়েটি, থরি, ওই তরুণটি তো তোমার প্রেমের পাত্রী।
1: ননসেন্স উপেন, বিবাহ করে না, বিবাহ হয়। আর স্ত্রীকে ভালোবাসা মোটেই দুর্লভ নয়, কিন্তু তা বলে স্ত্রীর সঙ্গে প্রেম, নইব নইব চ। আরে প্রেম হচ্ছে রোমান্সের পরাকাষ্ঠা, আর ভালোবাসা হলো কাষ্ঠের সঙ্গে রোমান্স।
0: ওইসব ধাঁধা ছেড়ে সোজা কথায় বোঝাও তো ভায়া, শিখে নি। আরে আমাকেও তো একদিন বিয়ের পিঁড়িতে বসতে হবে না কি? বউকে ভালোবাসবো না প্রেম করবো, ব্যাপারটা কেমন
1: কেমন?
0: হ্যাঁ
1: কেমন জানো?
0: হ্যাঁ,
1: ধরো হাতের কাছে চা পাচ্ছ না,
0: বেশ,
1: কিংবা স্নানের সময় গামছা নিরুদ্দেশ,
0: বেশ,
1: কি করবে? স্ত্রী হলে অনায়াসে বিরক্তি, এমনকি তিরস্কার পর্যন্ত চলতেই পারে।
0: হ্যাঁ, প্রকৃতিভেদে প্রহারের ব্যবস্থাও আছে।

0: আজকাল।
1: কিন্তু প্রেমিকা সব সময় এসবের বহু বহু বহুর্ধে, তার কাছে তুমি চেয়ে তৃপ্ত, না পেয়েও কৃতার্থ।
0: বাহ বাহ, কি সুন্দর! সবাই যে কেন প্রেমে পড়ে না এরপরেও, মানে ওই বিয়ের আগে।
1: তাই তো বলছি ভায়া, একটা ব্যবস্থা করো, কেবল কুমারী নয়, বিধবা সধবা যে কোনো রমণীর প্রেম প্রার্থী আমি।
0: ওরে বাবা রে, এ কি বলে রে! ও কাকাবাবু, কাকিমা, আমি যাই ভাই, আসি, কেমন? হ্যাঁ, চললাম চললাম।
2: শোনো, কি কি হলো, চললে কোথায়? ও উপেন, শোনো শোনো,
1: দেখো কাণ্ড, আসল কথাটাই তো বলা হলো না উপেনকে, যে আমার পরমারাধ্য পিতা ও মাতা ঠাকুরুন আমার একটি বিবাহের ব্যবস্থা করে ফেলেছেন।

0: কই হে বাব, তোমার রোহিতনের গোলামটা গেল কোথায়? না তুমি তো দেখছি উল্টো পাল্টা চাল দিয়ে আসরটাকে মাটি করবে।
1: আরে থামো থামো, কালকের যোগে আমাকে আবার তাস খেলা শেখাচ্ছে। দেখো শোনো শোনো, আমাকে তাসের ঝাঁক চিনিও না, 52টি পত্রের প্রতিটি আমার কাছে একেবারে প্রেম পত্রের মতো, বুঝলে?
0: আবার প্রেম পত্রের প্রসঙ্গ কেন? এক্ষুনি আবার আমাদের ননী গোপালের শোক উতলে উঠবে।
2: না উপেন, না, আমি ঠিক করেই ফেলেছি আমার প্রেমের ব্যাপারে তোমাদের আর টানাটানি করবো না।
1: এই দেখো ভায়া, এই তুমি তো আবার রাগ করলে। আরে বাবা, আমরা কি তাই বলছি নাকি? তোমার স্ত্রী অতীব সুন্দরী এবং গুণবতী। আরে বাবা, এ কথা স্বীকার করো তো তুমি নাকি?
0: আরে সে আর ও কি বলবে, পাড়া শুদ্ধ লোকে একেবারে ধন্নি ধন্নি করছে বউ দেখে। আর কি,
2: তোমাদের অবগতির জন্য জানাই
1: কি,
2: আমি আমার স্ত্রীকে দেখা মাত্র মুগ্ধ হয়েছি এবং ভালোবেসে ফেলেছি।
1: আমি বলেছিলাম কিনা, বিয়ের জল পড়লেই একেবারে সব ঠিক হয়ে যাবে।
2: না না না
1: না,
2: ভুল করো না।
1: কি ভাই?
2: আমি ভালোবেসেছি, প্রেমে পড়িনি। স্ত্রীর সঙ্গে প্রেম যে হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি। তিনি সাঁঝের তারকাও নন, ভোরের জ্যোতিকাও নন, একটা জলজ্যান্ত জীব যাকে আজীবন ভাত কাপড় দিয়ে ঘরে তুলতে হয়। তার সম্পর্কে প্রেম শব্দটাই তো ন্যাকামি।
1: আচ্ছা ননি, এরই সঙ্গে যদি তোমার বিবাহের পূর্বে সাক্ষাৎ হতো
2: তৎক্ষণাৎ প্রেমে পড়তাম। হায়, সে সৌভাগ্য আর বিধাতা পুরুষ আমায় দিলেন কোথায় বলো? কোথায় জ্যোৎস্নালোকিত রাত্রের উন্মুক্ত আকাশের নিচে সহসা চার চোখের সাক্ষাৎ, আর কোথায় 500 হুমড়ি খাওয়া লোকের মাঝখানে মাথায় চাদর চাপিয়ে ইডিয়ের নাপিতার অশ্রাব্য গালিগালাজের মধ্যে শুভ দৃষ্টি। আরে চ
1: ননী গোপাল, আমরা তাহলে আজকের মতো বিদায় হই, কি বল?
2: বিদায় নেবে?
1: তুমি ওই সংসার সমুদ্রে জীবন তরণী বাইবার ব্যবস্থা করোগে। মানে ওই মাঝে মাঝে চুরির শব্দ পাচ্ছি তো, মনে হয় গৃহিণী তোমায় না দেখে কিঞ্চিত চঞ্চল হয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ, চলো
1: চলো চলো,
0: বেলাও তো হলো অনেক না।
1: চলো চলো চলো।
2: ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। আহ কি সব লেখা, আমিও তো এরকম কত লিখেছি, সব জমানো আছে, কাজে আর লাগলো না। সেসব দিন বুঝি গেল, এখনই হয়তো গৃহিণীর ফর্দ নিয়ে বাজারে বেরোতে হবে। তা কি সুরবালা, তুমি এইভাবে এখন কি দশা হয়েছে হাতে?
3: ও মা, কি হয়েছে তাতে? বারান্দা দালান ঝাড় দিয়ে মোচা কুটতে বসেছিলাম, মা বললেন তোমার জলখাবার ঘরে দিয়ে আসতে। ফুলকো লুচি তো তুমি নাকি ভীষণ ভালোবাসো, নাও খেয়ে নাও তাড়াতাড়ি, জুড়িয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ, নাই সাবান কাঁচা পড়ে রয়েছে।
2: হায় আমার সুন্দরী স্ত্রী, তুমি যদি প্রেমিকা হতে। ও বুঝেছি, নিশ্চয়ই আজ পিসি আসেনি, অর্থাৎ ঝাঁটা এবং খুন্তি আজ তোমার জীবনব্রত। কিন্তু যে নিষ্ঠুরেরা এমন চাঁপার কলির মতো আঙুল দিয়ে মোচা কোটায় তাদের পাপের প্রায়শ্চিত্ত কি?
3: বুঝেছি বুঝেছি, তাসের বন্ধুরা এখনো উপস্থিত হয়নি, সেই অবসরে তোমার স্ত্রীকে নিয়ে কিঞ্চিত কাব্য করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু জীবনটা তো কাব্য নয় মশাই, নিরেট নিটোল গদ্য, সরো আমি যাই।
2: আরে রামু, স্ত্রীকে নিয়ে কাব্য

0: কি যে বলো, ইতিহাসে কোথাও দেখাতে পারবে?
1: ও সবই বুঝি প্রেমিকার জন্য বরাদ্দ, পরস্ত্রী হলে?
0: আমি বর্তমানে বিবাহিত, তাই ও নাম উচ্চারণে আমার কোনো আগ্রহ নেই।
1: বাবা,
0: তুমি বরং ওসব কাব্যিক আলোচনা ছেড়ে আমায় বাজারে ফর্দটি দাও দেখি। আর হ্যাঁ, তার আগে বলো দেখি, আমার নতুন আনা তাসের প্যাকেটটা রেখেছো কোথায়?
1: ও হ্যাঁ হ্যাঁ, আমি ভাবি বুঝি এক্ষুনি তো আর দরকার নেই, তাই আমার বাক্সে চাবি দিয়ে রেখেছি। এই নাও চাবি, তোরঙ্গটা ওই খাটের নিচে আলমারির গা ঘেঁষে রাখা আছে।
0: হ্যাঁ ঠিক আছে। সুরবালা সত্যি স্ত্রী রত্ন, কিন্তু কোন চাবিটা যে কোন তোরঙ্গের তা তো বোঝা যাচ্ছে না। না এটা নয়, এটা না, এটাও নয়, এটা এই খুলেছে, খুলেছে এই তাসের ব্যাগ। এ কি, এটা কি তাসের প্যাকেটের পাশে একই বস্তু দেখছি আমি? অবিশ্বাস্য। সুরবালা, না না থাক থাক, মাথাটা ঝিমঝিম করছে, একটু একটু বিছানায় শুয়ে পড়ি, হয়তো এখনই উপেন ভব সবাই এসে পড়বে। কি করি আমি? না না, এর প্রতিবিধান এক্ষুনি আমায় করতে হবে, এটা না হওয়া পর্যন্ত আমি। সুরবালা শুনো,
1: আসছি। হ্যাঁ বলো। এই অসময়ে এত চিৎকার, এখন তো বন্ধুদের সঙ্গে তাসের আসরের সময়, সে সময় স্ত্রীর উপস্থিতি আড্ডায় ব্যাঘাত ঘটাবে না তো?
0: শুনো, তুমি সামান্য লজ্জাটুকু ত্যাগ করেছো, ভিজে হাত আঁচলে মুছতে মুছতে এমন ভাবে ঢুকছো ঘরে যে তুমি কিছুই জানো না।
1: মানে
0: সত্যি নারীর অসাধ্য কিছুই নেই।
1: বাবারে বাবা, হলোটা কি? বাক্স থেকে তাস নিতে এসে হঠাৎ একেবারে বিছানায়? ও পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি?
0: তোমার পাতা বিছানায় শোবার আমার কোনো বাসনা নেই। সুরবালা তুমি এত নীচ!
1: কি আশ্চর্য, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বাক্সে তাস পাওনি, আমি তো ওখানে রেখেছিলাম। সরো সরো আমি দেখি।
0: থামো, আমি তাসের কথা বলছি না, তাসের পাশে রাখা এই বস্তুটির কথা বলছি। এটা কি?
1: ও ওটা?
0: হ্যাঁ
1: এটা ফটো।
0: ফটো তো আমিও জানি, কিন্তু কার?
1: ও এক ভদ্রলোকের।
0: বাহ, দৃষ্টতার পরাকাষ্ঠা একেবারে! পরস্ত্রীর বাক্সে যার ফটো থাকে সেও ভদ্রলোক? তাহলে অন্তত সেই ভদ্রলোকের নামটা জানতে পারি কি?
1: উত্তেজনায় চোখের মাথাটি অবধি খেয়ে বসে আছো দেখছি, ছবির নিচে তো স্পষ্ট করেই নামটা আছে, দেখনি বুঝি?
0: হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, তোমার বিনয়। ও তার মানে এই সবই? কিন্তু তোমার কাছে এই ছবি থাকবে কেন?
1: থাকবে না কেন শুনি, এসব তো বিয়ের আগের ব্যাপার।
0: না থাকবে না, থাকতে পারে না, বিয়ের আগে আর পরে অনেক তফাৎ। আমি আমি হুকুম করছি, এক্ষুনি এই ছবি তুমি দেশলাই দিলে আমার সামনে নিজের হাতে পোড়াও।
1: আহা রসো রসো রসো, তোমার দেখছি যত রাগ এই বেচারির ছবিটার উপর। আমি বরং এটাকে এই তোরঙ্গের মধ্যে তালা দিয়ে রেখে দিলাম। এবার বলো আর কি হুকুম আছে?
0: এই এই বিনয়টিকে জানতে পারি কি?
1: ও মা, তাও বুঝিনি এতক্ষণে, ধন্য বুদ্ধি তোমার।
0: ও ও তাহলে তোমার প্রেমিক?
1: অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো, নচেত বন্ধুও বলতে পারো।
0: বা বা বা বা, বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছো?
1: কি মুশকিল, বিয়ের আগে পড়বো না তো কি বিয়ের পরে পড়বো? প্রেমে পড়ে তো বিয়ের আগেই, তারপর তো নেহাতি দাম্পত্য।
0: এইসব তুমি কি কি বলছো? কথাটা বলতে লজ্জা করলো না তোমার? স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে তুমি?
1: উফ হাসালে তুমি, মাথাই নেই তার মাথা ব্যথা, বিয়ের আগে আবার স্বামী কোথায়?
0: কিন্তু কিন্তু তুমি না হিন্দুর মেয়ে, অনুরা অবস্থায় তুমি?
1: আমার শিক্ষিত স্বামীর মুখে কথাটা আমি একেবারেই আশা করিনি। আচ্ছা হিন্দুর মেয়ে বলতে তোমাদের ধারণাটা কি শুনি, নীতি রত্নমালার একটি পরিচ্ছেদ, হিন্দুর মেয়ে তাই তার আই বুড়ো বেলাটাও ভবিষ্যৎ পতি দেবতার নামে উইল করে রাখবে। আচ্ছা এটা সম্ভব?
0: কেন সম্ভব নয়, আমি অন্তত বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে প্রেমে পড়তে যাইনি।
1: জটেনি তাই করনি?
0: হ্যাঁ হ্যাঁ,
1: সে তোমার বুদ্ধুমির জন্য, আমার জন্য নয়।

0: তোমার টেবিলে পুরনো প্রেমপত্র কি চুলের কাটা কিংবা একটা খেঁদামুখী ফটো দেখলে মূর্ছা যেতাম না।
1: ও তাই নাকি?
0: শোনো শোনো, মিথ্যে মন খারাপ করে কোনো লাভ নেই। বন্ধুরা বোধহয় এসে গেছে, যাও তাস খেলো গে।
1: মিথ্যে মন খারাপ? তার মানে দাম্পত্য জীবনে পবিত্রতা মানো না তুমি?
0: বাবা মানি না আবার, বিলক্ষণ মানি। বিয়ের কদিন আগে লম্বা লেকচার দিয়ে চিঠি পাঠিয়েছি, পূর্ব কথায় জবনিকা পাঠক। এখন আমার পবিত্র দাম্পত্য জীবনে শুরু হতে চলেছে, চাইলে কপি দেখাতে পারি।
1: তাকে মানে বিয়ে করলে না কেন?
0: বিয়ে?
1: হ্যাঁ,
0: কি সাংঘাতিক অমন একখানা খাঁটি প্রেম বিয়ে করে কেউ নষ্ট করে? বিয়ে মানে তো প্রেমের সমাধি।
1: কেন কেন কেন, আমি ভালোবাসি না তোমায়? মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় না?
0: হ্যাঁ থাকতে পারে, থাকেও, তাই বলে প্রেম না। তুমি হাসিয়ে ঝালে দেখছি,
1: অসহ্য অসহ্য।
0: আরে আরে চললে কোথায়? তাসের বন্ধুরা যে এক্ষুনি এলো বলে, দেখো সহ্য হলে ফিরে এসো, কিন্তু রাগ করো না লক্ষ্মীটি। ঘুঘু দেখেছো? ফাঁদ দেখুন।

0: কতক্ষণ আর বাইরে বাইরে কাটানো যায়? রাত অনেক হলো, ঘরে তো ফিরতেই হবে। এই বোহেমিয়ান সাহসিকা স্ত্রীকে নিয়ে কি করি এখন? আমি আমার সমস্ত মৌলিক চিন্তার দফা রফা করে ছাড়বে একেবারে। বাঘের ঘরে ঘোঘের বাসা আর কাকে বলে? কিন্তু পুরুষ, পুরুষ যা যা বলে করে তার সব কিছু কি স্ত্রীলোকের পক্ষে মানায়? না না না, মানায় না, মানায় না। না, আমাকে পালালে চলবে না তো। সংসার হলো রণক্ষেত্র, স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি চাই, রণনীতি। স্ত্রীর সঙ্গে বাক্যালাপ পর্যন্ত বন্ধ করতে হবে। এতক্ষণ নিশ্চয়ই তিনি গভীর ঘুমে আছেন, এটাই ঠিক সময়, ঘরে ঢুকবার পক্ষে একেবারে আইডিয়াল। না, সত্যি ঘুম হচ্ছে। দৃষ্ট অপদার্থ বিনয়বাবু, আপনি ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করেছিলেন। গৌর ললাটে ছোট্ট সিঁদুরের টিপ, মুক্তোর মতো দাঁতের আভায় ঠোঁট দুটি উজ্জ্বল। সুরো, সুরো, তোমাকে যদি আমি একবার একবার
1: কে? ও, তুমি রাগ পড়লো? কি গো কথা বলছো না যে, কি গো? আচ্ছা বাবা, ঠিক আছে, এই নাও।
2: ও ও, আরো আছে সেই হতভাগা চিঠির তারা বুঝি? কই, দাও দেখি, দাও দাও। হ্যাঁ, এই তো একটার পর একটা চিঠি। কি কি কি কি, এই এই তো আমারই বিয়ের আগের লেখা, আমার সব কবিতা, ডায়েরি। সুরো, সুরবালা, তুমি এ কোথা থেকে পেলে?
1: কেন, চিঠি, কবিতা, ডায়েরি এসব লেখার সময় মনে ছিল না যে স্ত্রীর হাতে ধরা পড়তেই হবে একদিন? আর আর এই নাও তোমার বিনয়ের ছবি। বাবা, বিনয় টিনয় কেউ নেই, একটা বায়োস্কোপের ছবি থেকে কেটে নিয়ে তোরঙ্গে রেখে দিয়েছিলাম, যাতে তুমি বলছি দরজাটা পর্যন্ত বন্ধ করনি, সেটা কি কেন? স্ত্রীর সঙ্গে প্রেম তো হয় না।

0: কই হে ননিগোপাল আছো নাকি? ননিগোপাল
1: চাপ বাবা, গেল কোথায় সব?
2: ও ননি, ননি!

0: বাবু বৌদিমণির সঙ্গে কোথায় গেছেন? কদিন বাদে ফিরবেন? আপনাদের জন্য এই চিঠিটা।
1: চিঠি কই? দেখি দেখি দেখি।
2: বন্ধু বরেষু উপেন ও ভবতারণ, আমরা দুইজনে
3: কদিনের জন্য মধুচন্দ্রিমা যাপনে চলিলাম। আমাদের ভালোবাসা প্রেমে পরিণত হইয়া।

0: আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে পত্নী ও প্রেয়সী নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু, অভিনয় করেছেন সদুবালা, শেফালী বন্দ্যোপাধ্যায়, লাবু, রুবাই মাইতি, চাকর, রামজীবন মিত্র, ভবতারণ, মোহন ঘোষ, উপেন, অজিত সাহা, সুরবালা, রূপা ভট্টাচার্য, আর ননিগোপালের ভূমিকায় শুভাশিষ মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গে রাহুল চট্টোপাধ্যায়, দেবশঙ্কর রায়, তাপস ভৌমিক, প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব মণ্ডল, জ্যোতিশঙ্কর রায়, তাপস রায়, প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, বাবলু বিশ্বাস, গৌতম সোম, উদয় শঙ্কর রায়, দেবাশিস সোম, সোমনাথ রায়। সঙ্গীত পরিচালনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন বিশ্বনাথ দাস।
1: বাংলা নাটক এখানেই শেষ হল। এখন একটি রবীন্দ্রসঙ্গীত।

সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন নান্দনিক। অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, অনুষ্ঠানটির প্রযোজনায় দুর্বাদে। আটটা বেজে পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান। রাত নটায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা ও নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রন্থ পরিচয়। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সহ সব ধরনের পরিকাঠামো। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ দিয়েছেন। জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নীরু ধান্দা। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় এবার চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে আয়োজিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ উভয় অঞ্চলের উদীয়মান ও মধ্যম সারির শক্তিগুলো বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ।
1: There are countries who are emerging from colonization, whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south, and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to make a greater impact.
0: ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে উদীয়মান ও মাঝারি শক্তিধর শক্তিগুলোকে নিয়ে যে আলোচনার সূত্রপাত হয়েছে তার মূলে রয়েছে

0: মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, চীনের উত্থান এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি। এই শক্তিগুলোর কৌশল হলো ঝুঁকি কমানো, বৈচিত্র্য আনা এবং নির্দিষ্ট লক্ষ্য বা এজেন্ডা ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা। তিনি আরও বলেন, এর ফলে বহুমুখী জোট এবং ছোট ছোট গোষ্ঠীর উদ্ভব ঘটছে। তিনি একটি প্রতিষ্ঠিত বা শক্তিশালী শক্তির সাথে উদীয়মান ও মধ্যম সারির শক্তির সহযোগিতার উদাহরণ হিসেবে কোয়াডের কথা উল্লেখ করেন। সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ সংযোগ করিডর, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর এবং নর্দার্ন সি রুটের কথা তুলে ধরেন। ডক্টর জয়শঙ্কর ব্রিক্স সম্পর্কে বলেন যে এর মাধ্যমে বোঝা যায় একক কণ্ঠস্বরের চেয়ে সম্মিলিত কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী। মিউনিক নিরাপত্তা সম্মেলনের সভাপতি উলফগ্যাং ইশিঞ্জার এবং জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের স্টেট সেক্রেটারি বার্নার্ড কোটসের সঙ্গে আলাপচারিতায় ডক্টর জয়শঙ্কর বলেন যে ঐতিহাসিকভাবে ভারত ইউরোপের বড় দেশগুলোর দিকেই বেশি মনোযোগ দিত, তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারতের অনেক প্রতিরক্ষা বিষয়ক স্টার্ট আপ এবং বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্রুতগতিতে বাড়ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, কর্পোরেট শাসন ব্যবস্থা হল আধুনিক অর্থনীতির এক অদৃশ্য পরিকাঠামো। নতুন দিল্লিতে আজ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ICSI-এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো সহ সব ধরনের পরিকাঠামো। শ্রী রাধাকৃষ্ণন আরও বলেন, ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগকারীদের আস্থা অত্যন্ত জরুরি। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করছে।
1: Our country stands as one of the fastest growing economies of the world while simultaneously entering an era of rapid technological advancement. From fragile five economy, we become the fourth largest economy and I'm sure soon we are going to be the third largest economy of the world.
0: দেশে সুকর্পোরেট শাসন ব্যবস্থার প্রসারে এই প্রতিষ্ঠানের অবদানের ভূয়সী প্রশংসা করেন শ্রী রাধাকৃষ্ণন। তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা, অন্যদের উপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং যাতে অন্য কেউ ভারতের উপর কোনো অবাঞ্ছিত শর্ত চাপাতে না পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টাঞ্চাভাধি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলো এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। উত্তরাখণ্ডে রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে বিজেপি দীনেশ আর্যকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজেপি রুক্মিণী ওরফে কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই নামগুলোর অনুমোদন দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0-এর আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে।
2: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3 लाख मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को समर्पित की है। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है प्रधानमंत्री जी के नेतृत्व में। 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कम्प्लीट हो, उसमें लागत भी कम आए।
0: সমাবেশে শ্রী চৌহান বলেন, রাজ্য জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অন্ধ্রপ্রদেশকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। তিনি জানান, আধিকারিকরা প্রাথমিকভাবে 76,000টি বাড়ির জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন, তবে রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবার যাতে একটি স্থায়ী বাড়ি পায় তা নিশ্চিত করার জন্য

0: মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনুরোধের প্রেক্ষিতে এই বরাদ্দের সংখ্যা বাড়িয়ে 3 লক্ষ করা হয়েছে। ফ্লাই দুবাই বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুমোমেন কলিয়ারি এলাকার ঐতিহ্যবাহী শিবমন্দির প্রাঙ্গণে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই প্রার্থনা সভায় আসানসোলের সাধারণ মানুষ, পুণ্যার্থী ও বহু সংখ্যায় মহিলারা সমবেত হন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে সপ্তদশ পেনশন আদালতে সভাপতিত্ব করবেন। মন্ত্রক জানিয়েছে, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহার বিষয়টি এতে বিবেচনা করা হবে। বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার মহারাজার দেবোত্তর ট্রাস্টের জমিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসল আজ বারাণসীতে এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরজমিনে খতিয়ে দেখেন। শ্রী ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। নাগোয়ার মিজুহু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো 2026 এশিয়ান গেমস। ফলে 43টি ইভেন্টসহ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এশিয়ান গেমসের এই স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি। উদ্বোধনী আসর থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। কাতার 2030 সালে দোহায় পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন করবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু ধান্দা, যিনি এই গেমসে 2টি সোনা ও 1টি রূপো জিতেছিলেন। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় 4র্থ স্থান অধিকার করেছে। অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ 4র্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি মঞ্চাভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাস, তাঁর সঙ্গে কথা বলবেন স্পন্দন দাস।
3: দুই বাংলার শ্রোতাবন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নান্দনিক। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তের জনপ্রিয় অভিনেত্রী, বাংলা নাট্য জগতের নীলাঞ্জনা বিশ্বাস। নীলাঞ্জনাদি, নান্দনিক অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
4: আমি মানে ভীষণ খুশি এই অনুষ্ঠানে এসে। আসলে আকাশবাণীর সঙ্গে তো আমার আত্মীয়তাও বলবো না, মানে আমি আকাশবাণীরই তো একটা পার্ট, সেখানে এরকম করে আলাদা করে বেশ একটা নিজের গপ্প বলার সুযোগ, মানে এটা আমি ঠিক কি বলবো আমি জানি না, মানে উৎফুল্ল,
3: আহ্লাদিত,
4: আহ্লাদিত, সুপার আহ্লাদিত, অ্যাকচুয়ালি এটা বললে ঠিকঠাক হবে, সুপার আহ্লাদিত।
3: একদম ছোট্ট একটি বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, সে বায়না করছে থিয়েটারে অভিনয় করবে, মানে পুতুল, রান্নাবাটি, খেলা বা অন্য কোনো কিছুই নয়, মানে সাধারণত আর 5টা বাড়ির মেয়ে যা করে সেটা নয়। 7 বছরের মেয়েটি বায়না করেছে মা বাবার কাছে, আমি থিয়েটারে অভিনয় করব। তখন বাবা কি করলেন সেটা আমরা শুনে নেব নীলাঞ্জনাদির কাছ থেকে। শুনি আপনার শৈশবের সেই কাহিনী।
4: হ্যাঁ, আসলে আমি বড় হয়েছি তো থিয়েটারের মধ্যে, মানে জন্মের আগে থেকেই বলতে পারো, কারণ মা বাবা থিয়েটার করতেন, অতএব আমার মা যখন মানে অন্তঃসত্ত্বা যখন তখনও থিয়েটার করেছেন, অতএব তো আমি পেটের ভিতরে বসে বসেই থিয়েটারের সবকিছু বুঝেছি, দেখেছি, শুনেছি। সো থিয়েটারের সঙ্গে তো আমার এমনি একটা আত্মিক যোগাযোগ তখন থেকেই হয়ে গেছে জন্মের আগে, আর জন্মানোর পর থেকে এভাবেই বড় হয়েছি, কারণ বাড়িতে থিয়েটার রিহার্সাল হচ্ছে, শোতে যাওয়া হচ্ছে, এরকম হচ্ছে, রিহার্সালে গিয়ে এই জেঠু আদর করছে, ওই পিসি ইয়ে করছে, এ পড়াশোনা দেখিয়ে দিচ্ছে। তো সেরকম ভাবে বড় হওয়ার মধ্যে যেটা হয়েছিল সেটা মানে কোনোদিন থিয়েটার একটা আলাদা ব্যাপার এটা মনে হয়নি। তো
3: একদমই
4: তাই, একেবারেই তাই। ঘুম থেকে উঠতে হয়, ব্রেকফাস্ট খেতে হয়, দাঁত মাজতে হয়, স্কুল যেতে হয়, থিয়েটার করতে হয়, এরকম আর কি। এটা একটা প্রাত্যহিক যে রুটিন জীবনের সেটা

0: মধ্যে এটাও একটা পার্ট, এভাবেই বড় হয়েছে। সে কারণে এটা একটা খুব মানে সাংঘাতিক কিছু ব্যাপার নয় আমি থিয়েটার করতে চাওয়াটা। আমাকে থিয়েটারে না নেওয়াটাই খুব অন্যায় ছিল মা বাবার। আমাকে তোমরা বলছো দাঁত মাজতে হবে, তাহলে থিয়েটারটা করতে হবে, সেটার মধ্যে আমি নেই কেন? আমি কেন করবো না জেদটা? সেই জন্যই জেদ করেছিলাম। মানে জেদটার পেছনে আরেকটা মজার মানে ইনস্টিকেশন ছিল, সেটা হচ্ছে যেখানে আমাদের রিহার্সাল হতো বা শো হয়েছিল এরকম, সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ শিলং শাখা আর কি, যেটা সেখানে ততদিনে লোকনাট্য বলে একটা দল মা বাবা তৈরি করতেন। অ্যাকচুয়ালি বঙ্গীয় সাহিত্য পরিষদে মা বাবারা অভিনয় করতেন একদম শুরুতে, তারপরে সেই দলটা থেকে সেই দল এরকম হয়ে থাকে আস্তে আস্তে, একটু নিয়মান হলেও তখন রাখাল মামা বলে একজন ওই দলটা চালাতেন আর কি। রাখাল মামা বিয়ে শাদী করলেন, এসব করে টোরে দলটা একটু ম্রিয়মান হয়ে গেল, তখন মা বাবারা সে দল ছেড়ে বেরিয়ে এলেন। আর বোধ হয় একটু নাটকের কন্টেন্ট নিয়ে হয়তো ছিল, মানে আমার অনেক বড় হওয়ার পরে এটা বুঝেছি বা মনে হয়েছে, কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদ যে থিয়েটার করত সেই থিয়েটারের মধ্যে সামাজিক নানান যে বার্তা সেগুলো থাকতো, কিন্তু মা বাবারা যখন থিয়েটার করতে শুরু করলেন তখন যে নাটকগুলো তারা বেছে নিতেন সেই নাটকগুলো অনেক বেশি সোচ্চার ভাবে পলিটিক্যাল কথাবার্তা বলতো, রাজনৈতিক কথাবার্তা বলতো, রাজনৈতিক নানান প্রশ্ন এজেন্ডা এই ধরনের ইয়েগুলো উঠত,
1: কারণ তখন দুই দেশের সীমানার মধ্যে কাঁটাতার চলে এসেছে।
0: হ্যাঁ, কাঁটাতার চলে এসেছে। এইবার সেই কারণে হতে পারে যে বাবারা আলাদা করে একটা দল তৈরি করলো যে দলের নাম লোকনাট্য। তো সেই লোকনাট্যের প্রথম নাটক আমার যদ্দূর মনে আছে বিবর্তন বলে একটি নাটক, কার লেখা মনে নেই, সেই নাটকটি প্রথম নাটক। এবং সেই নাটকটা যখন বাবারা করছেন তখন জাস্ট দল শুরু করেছেন, কঠিন অবস্থা আর কি, দলের কোনো টাকা পয়সা নেই, এই ডালডা টিন কেটে স্পটলাইট বানানো হয়েছে এবং সেখানে যারা অভিনেতা তারা উঠে গিয়ে উইংস এর পাশে গিয়ে আলো জ্বালাচ্ছেন, নেভাচ্ছেন এইভাবে, কারণ আলাদা করে কোনো লাইটম্যান নেই। এমন ভাবে সেই কোরিওগ্রাফি বা সবটাকে ঠিক করা হয়েছে নাটকে, একজন যে উঠে গিয়ে লাইটটা জ্বালাচ্ছেন বা আরেকজন গিয়ে যে নেভাচ্ছেন বা কমাচ্ছেন ডিমার, এই যে সবকিছু করছেন সেটা
1: পাঠ করার
0: পাঠের মাঝখানে মানে চলছে। বলে না ইচ্ছে থাকলে সবটাই হয়,
1: এবং থিয়েটার শেখায়ও যে একসাথে সবকিছু করা, মানে অনেকগুলো কাজ একসঙ্গে করা।
0: হ্যাঁ, একেবারে তাই। মানে থিয়েটার যে কত কি শেখায়, মানে ভীষণ রকম ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে থিয়েটারটা থাকাটা ভীষণ জরুরি, কারণ থিয়েটার অনেক কিছু শেখায়। যাই হোক, সেই নাটকটা যেখানে হতো মানে ওই যে বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা নিজস্ব হল ছিল, রিহার্সাল হতো, শো হয়েছিল, সেখানে যিনি কেয়ারটেকার ছিলেন দাদি, বাবারা দাদি ডাকতেন ভদ্রলোক, কেন দাদি আমি ঠিক জানি না, আমিও দাদি ডাকতাম, সবাই ওনাকে দাদি ডাকতো। তো সেই দাদির যে বাড়ি, সেই দাদির বাড়ি হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে স্টেজ সেখানের ওইটার নিচে, তার নিচে হচ্ছে ওনাদের বাড়ি। সেই বাড়িতে দাদির অনেক মেয়ে টেয়ে ছিল, অনেক সন্তান ছিল আর কি। সেই মেয়েরা আমার খুব বন্ধু ছিল, আমার থেকে অনেকটাই বড়, এবং তারা আমাকে ভীষণ প্যাম্পার করতো। যখন ওপরে রিহার্সাল হতো ওদের বাড়ি গিয়ে আমি বসতাম, ওরা ঠোঙা বানাতো, আমি বসে বসে দেখতাম, একটু চেষ্টা করতাম ঠোঙা বানাতে, কিচ্ছু না পারলে অন্তত আঠা লাগাতাম, ভারী মজা পেতাম। আর আমাকে ওরা মুগ ডাল ভাজা খাওয়াতো, ওদের কাছে আমি প্রথম মুগ ডাল ভাজা খেয়েছি। একজনের নাম ছিল শিলা, শিলা ছিলেন বড়, আর তার থেকে একটু ছোট ছিল সন্ধ্যা, সন্ধ্যার সাথে ন্যাচারালি বয়সের ডিফারেন্সটা আরেকটু কম বলে আমার আরেকটু বেশি সক্ষমতা ছিল। তো সেই সন্ধ্যা শিলা তারা অভিনয় করছে ওখানে, এবার আমার বন্ধুরা অভিনয় করছে, আমি অভিনয় করছি না, এটা তো হতেই পারে না। আমি তখন ন্যাচারালি ঝুলে পড়েছিলাম, আমাকে পাঠ করতে দিতেই হবে। তখন কি আর করে মা বাবা, তখন ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে। নাটকটি ছিল আমাদের যে আট ঘন্টার কাজের লড়াইয়ের যে দাবি, সেই দাবির ওপরেই ভিত্তি করে নাটকটি ছিল। সেইখানে ন্যাচারালি খেটে খাওয়া মানুষের গল্প সেটা, তো সেখানে তারা ওই মাথায় ইয়ে করে নিয়ে ইট ইত্যাদি ওইগুলো নিয়ে যাবে এরকম। তো সেইখানে আমাকে একটা পাঠ দিলেন যে ঠিক আছে তুমি মাথায় এরকম ঝুড়ি নিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নেমে যাবে। আমি তো দারুণ খুশি হলাম। আর হচ্ছে আরেকটা খুশির গল্প ছিল যে আমি শাড়ি পরতে পারলাম, কারণ ওটাতে আমাকে শাড়ি পরানো হয়েছিল, কিন্তু একটা খুব প্রতিবন্ধকতা ওদেরকে ফেস করতে হয়েছিল যে এই যে কাট আউটটা, সেই কাট আউটে আমার সঙ্গে যারা ওঠানামা করছেন অন্যান্য যারা কুশীলব, তারা তো বড় আমার থেকে, হাইটের ইয়ে, হ্যাঁ, এবার সেই পেছন দিয়ে যখন যাচ্ছে তাদের যেভাবে দেখা যাচ্ছে আমার তো কোনো মতে মাথার একটুখানি দেখা যাচ্ছে, সেখানে আবার বেচারাদেরকে মানে বাবাকে ওই দিকটা বাবা দেখতো আর কি, সেট ইত্যাদিগুলো বাবা দেখতো, সেট লাইট এগুলো বাবা দেখতো। তো ওই জায়গাটাতে আরেকটা রস্টম, আরেকটা ছোট কিছু দিয়ে একটু হাইটেন আপ করে আমার ইয়ে করা হতো, এবং সেখানে আমার ধারণা ওই বাকিরা তো আবার মাথা তাদের কেটে যাবে, ওই আমার নিশ্চয়ই কারোর উপরে দায়িত্ব পড়েছিল যে আমি ওঠার আগে ওটা পাতা হবে তুলে নেবে, এরকম কিছু নিশ্চয়ই আমার জন্য এগুলো করতে হয়েছিল আর কি আমার আবদারের ঠেলায়। কিন্তু এইটুকু আবদার আমার রাখা হয়েছিল, তার জন্য আমি ভীষণ খুশি, কারণ তার জন্যই আজকে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি।
1: আচ্ছা, এরপর আপনার, আপনি প্রথম পাঠ করলেন কবে, মানে প্রথম একদম সংলাপ বলে?
0: সংলাপ বললাম সেটাও স্টেজে উঠে না, প্রথম সংলাপ বললাম অফ স্টেজে। সেই নাটকের নাম ছিল শুলের ব্যথা। শুলের ব্যথা

0: নাটকে এরকম ছিল যে এক চাষি বোধহয় তিনি শহরে যাচ্ছেন জিনিস কিনতে। এবার আমি সেখানে আবদার করে বলেছি যে বাবা আমার একটা লালিজার কিনা দিবা।
1: আচ্ছা,
0: এই আমার ডায়লগ ছিল। তো বাবা যাওয়ার আগে একবার আমি বলেছি, মানে অফ স্টেজ থেকে বলছি, বাবা স্টেজ দিয়ে ক্রস করছে, হ্যাঁ হ্যাঁ আনুম আনুম বলে বাবা চলে যাচ্ছে। এবার তারপরে সেই গ্রামের জমিদার তার উপরে অত্যাচার করছে, এ করছে, এবং সে যখন মারা যাচ্ছে এবং মানে তাকে অত্যন্ত বিচ্ছিরি ভাবে মারধর করা হয়েছে, করেছে, মারা যাচ্ছে। এবার এখানে গ্রামের জমিদার বলছে তো শুলের ব্যথা, কলিকের ব্যথা উঠছে, তো ওই জন্য মারা যাইতেছে, এই তো সেই কারণে নাটকের নাম শুলের ব্যথা। এটাই জমিদারের ইয়ে ছিল আর কি, যেই একটু উন্নতি করার চেষ্টা করবে, যেই একটু চেষ্টা করবে যে হ্যাঁ এবার সে এমন একটা জায়গায় গেছে যে জমিদার আর তাকে মানে বশ করে রাখতে পারবে না, তখনই জমিদার এই ধরনের খেলাগুলো খেলতো। এবার সে যখন মারা যাচ্ছে তখন সে আবার শুনতে পাচ্ছে মেয়ে বলছে, বাবা আমারে লালিজারটা আয়না দিবা তো, বাবা আয়না দিবা তো। এটার মানে এইটা আমার প্রথম ডায়লগ থিয়েটারের বাবার পরিচালনায়, এটা অফ স্টেজে। তারপরে আস্তে আস্তে শুরু হলো সেখানে অনেক লোকনাট্যের ব্যানারেই অনেক কটা নাটকই করেছি। সেই নাটকের মধ্যে এসপারাঞ্জা বলে একটা নাটক, সেইটা আমার মায়ের লেখা নাটক, আমার মা খুব ভালো নাটক লিখত, এসপারাঞ্জা বলে একটা নাটক। সেই নাটকটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ভিয়েতনামের প্রেক্ষাপটে, যেখানে ভদ্রমহিলার বাচ্চাটাই হচ্ছে গারদে, মানে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বন্দী করা হয়, জেলে বন্দী করা হয়, এবং তার সন্তান সেই গারদেই হয়। সেই বাচ্চার নাম, সেই গারদের বাকি যে ইনমেটসরা তারাই নাম রাখেন এসপারাঞ্জা, এসপারাঞ্জা মানে আশা। তো সেই এসপারাঞ্জার ক্যারেক্টারটা আমি করেছিলাম, তখন ছোট কিন্তু সেটা আমি করেছিলাম, মা আর মেয়ে মিলে আমরা দুজন মিলে করতাম নাটকটা। না বোধহয় আরো একটা দুটো ক্যারেক্টার ছিল যারা ওই গারদের ইয়ে ছিল, ওয়ার্ডেন টোয়ার্ডেন এরম একটু একটু ছিল, মেইনলি এটা ছিল। সেটা একটা আমার কাছে খুব মানে পছন্দের নাটক। এছাড়া তারপরে আরো করেছি অনেক নাটক, উৎপল মিশ্রের অনেক নাটক।
1: তারপরে তো আপনাকে শিলং এর পাট চুকিয়ে চলে আসতে হলো কলকাতায়।
0: হ্যাঁ, তারপর শিলং এর পাট চুকিয়ে মা বাবারা ট্রান্সফার নিয়ে কলকাতায় এলেন। শিলং এ থাকাকালীন যেটা হয়েছিল সেটা হচ্ছে সেখানে উৎপল দত্ত, আমি উৎপল মিশ্র ডাকি আর কি, মানে উৎপল দত্ত, উৎপল দত্ত বলতে আমার একটু অস্বস্তি হবে আর কি, যেহেতু উৎপল মিশ্র অনেক ছোটবেলা থেকে ডাকি, তো আমার উৎপল বাবু বা উৎপল দত্ত বলতে অস্বস্তি হবে, সে কারণে আমি যা ডাকি আমি সেটাই বলছি। তো উৎপল মিশ্ররা বেড়াতে গিয়েছিল, উৎপল মিশ্র, শোভামাসি, পিয়া দিদি, এরা সব বেড়াতে গিয়েছিল। তখন ওনারা ওখানকার নাট্যকর্মীদের সঙ্গে আলাপ করতে চেয়েছিলেন। তো তখন যেহেতু লোকনাট্য সব যে পপুলার দল ছিল এবং রাজনৈতিক নাটক তারা করে, এই সব কিছু মিলিয়ে মা বাবাদের সঙ্গে আলাপ হয় এবং ক্রমে ক্রমে আমরা ফ্যামিলি হয়ে যাই আর কি। সেই কারণে যখন আমরা কলকাতায় এলাম তখন ভার্ডিক্ট দিয়ে দিয়েছিল উৎপল মিশ্র মা বাবাকে যে আলাদা দল, দল আবার কি, এটাই তো তোমাদের দল,
1: পিএলটি,
0: পিএলটি তোমাদের দল, আবার আলাদা করে দল করবে কি, এ কি? শোভা মাসিয়া বলে, হ্যাঁ এ কি, আবার দল কিসের, পিএলটি তোদের দল নয়। হয়ে গেল, পিএলটি আমাদের দল।
1: পিএলটিতে প্রথম কোন নাটকে অভিনয় করলেন?
0: পিএলটিতে অভিনয় করেছি প্রথম নাটক শিশু শিল্পী হিসেবে, ছোট, আমি আর আমার ভাই দুজনেই করেছিলাম। কমিউনের দিনগুলি হয়েছিল, লাল ঘাসে নীল ঘোড়া হয়েছিল, সেটাতেও যেন কি করেছিলাম সেটা আমার এখন অত মনে, শিশু শিল্পী হিসেবে কিছু করেছিলাম, কমিউনের দিনগুলিটা মনে আছে, একদম পরিষ্কার ভাবে মনে আছে করেছিলাম। তারপরে কাজ করতে শুরু করলাম আমি, ভাই আর অতটা করছিল না, তারপরে আমি কাজ করছিলাম। আমি কাজ করেছি প্রথম দাঁড়াও পথিক বরে খেউরের দলে নেচেছি, তারপরে খেউরের দলে পাঠ করেছি। তো এইগুলো করতে করতে তারপরে পিএলটির প্রচুর নাটকে কাজ করেছি, তখন আস্তে আস্তে বড় হয়ে গেছি, এই হচ্ছে। তারপরে যেরকম পাণ্ডবের অজ্ঞাতবাসে পিয়া দিদি প্রথমে উত্তরা করতো, তারপরে পিয়া দিদি পড়তে বাইরে চলে গেল,
1: বিষ্ণুপ্রিয়া দত্ত,
0: বিষ্ণুপ্রিয়া দত্ত ও বাইরে চলে গেল পড়তে, তখন উত্তরা আমি করতে শুরু করলাম। তো সেখানে আমার মনে আছে ততদিন আমি একটু পাকা আর কি, হ্যাঁ আমি একটু নিজে নিজে বেশি তাড়াতাড়ি একটু বিয়ে টিয়ে করে ফেলেছিলাম, মা বাবার আপত্তি ছিল, করেছিলাম বিয়ে।
1: থিয়েটারের মানুষকে বিয়ে করেছিলেন?
0: না না, থিয়েটারের মানুষকে বিয়ে করিনি, কিন্তু সেই মানুষটিকে বেশ বসেই এনে ফেলেছিলাম। সে হ্যাঁ মানে তারপর সে থিয়েটার করেছে, থিয়েটার করেছে। নিষ্কৃতি কবিতাটা আছে রবীন্দ্রনাথের, সেটাকে নাট্যরূপ দিয়েছিলাম, সেটা আকাশবাণীতেও হয়েছে সেই নাটক।
1: আচ্ছা, আপনি নাট্যরূপ দিয়েছেন?
0: হ্যাঁ আমি নাট্যরূপ দিয়েছিলাম, প্রথমে অবভিয়াসলি স্টেজের জন্যই দিয়েছিলাম, তারপরে সেটার রেডিও ফরম্যাটও তৈরি করেছিলাম, সেটা এখানে হয়েছে। সেই নিষ্কৃতি নাটকটি যখন ইয়ে হয় সেখানে সে অভিনয় করেছিল আর কি, তাকে ঘষামাজা করা হয়েছিল, সে আমাকে বলেছিল আমি করবো অভিনয়, অবভিয়াসলি আমি অভিনয় করেছি, অভিনয় করেছি, এবং আমার অনেক কিছুতেই সে আমাকে যথেষ্ট সাহায্য করেছিল। তখন লিরিক থিয়েটার বলে কল্যাণ চট্টোপাধ্যায়ের একটি দল, লিরিক থিয়েটার, সেই দলটি ভীষণ ভীষণ ভালো ভালো কাজ করেছে একটা সময়, এখন নেই দলটি। আমি জানি না কল্যাণ কাকু কেন এখন আর লেখেন, অনেক দিন হলো সে নির্বাসন নিয়েছেন, তিনি স্বেচ্ছা নির্বাসন আর কি, সেটার ঠিক কারণটা আমি জানি না তো। কিন্তু কল্যাণ কাকু এরকম প্রচুর নাটক লিখতো, এবং কল্যাণ কাকুর দল ছিল লিরিক থিয়েটার, সেই লিরিক থিয়েটারের সাথে আমি প্রচুর নাটক করে
1: বেরিয়েছি। পিএলটিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে আপনি করছেন?
0: হ্যাঁ, এবার কথা হচ্ছে সেটা হচ্ছে পিএলটি আমাকে এই মানে আমি

0: প্রথম পিএলটিতে যে এই ছাড়পত্রটা পেয়েছিলাম, কারণ তখন পিএলটির নিয়ম ছিল যে পিএলটিতে অভিনয় করলে আর কোনো দলে অভিনয় করা যাবে না। এবার আমি যেহেতু তখন মানে এটাই আমার পেশা, আমি তখন দলকে বলেছিলাম যে এটাই তো আমার পেশা, তো আমি অভিনয় অন্য কোথাও না করতে পারলে তো আমার অসুবিধা। তখন আমাকে বলা হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, এই ছাড়পত্র তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে, প্রায়োরিটি অবভিয়াসলি দল থাকবে। এবং পিএলটি তখন এত ডিসিপ্লিন যে আমরা এক মাস আগে শো এর ডেটস পেয়ে যেতাম, এক মাস আগে রিহার্সালের ডেটস পেয়ে যেতাম উইথ টাইমিংস, কবে দুপুর থেকে কবে কখন রিহার্সাল, সে সব কিছু আমরা পেয়ে যেতাম। তাই অন্য কোন দলের সঙ্গে মানে অন্য দলেরও অসুবিধে হতো না, পিএলটিরও অসুবিধে হতো না অ্যাডজাস্ট করতে, মানে আমার অসুবিধে হতো না অ্যাডজাস্ট করতে, খুব স্মুথলি পুরো ব্যাপারটা হতো। কারণ আমি তাদেরকে অন্য অন্য দলকেও বলে দিতে পারতাম যে এই ডেটস গুলো আমার এরকম এরকম সময়, এইগুলো বাদ দিয়ে আমি করতে পারবো।
1: এখন কিন্তু আমাদের বাংলা থিয়েটার নিয়ে কোনো আর্কাইভ নেই।
0: সবচেয়ে মজার কথা, পিএলটির যে এইরকম সাংঘাতিক সাংঘাতিক নাটক, তার কোনো ভিডিওস প্রায় নেই।
1: থিয়েটারের প্রতি এই অবহেলাটা কেন এসেছিল, মানে আপনার কি মনে হয়?
0: থিয়েটারের প্রতি অবহেলাটা জানি না, মানে যেহেতু এটা বোধহয় একেবারে একটা লাইভ পারফর্মিং, কারুর আসলে সেভাবে মনেও হয়নি। আর থিয়েটার একটা গরিবিয়ানা তো ছিল, এখন তাও অনেকটা কমেছে, অনেক কমেছে। মানে এখন অনেকের যে রেমুনারেশন শুনি, যে অ্যাক্টার্সরা যেসব রেমুনারেশনে কাজ করে, আমি তো প্রায় ঠাস করে পড়ার মতো হয়, বাবা থিয়েটারে এই রেমুনারেশন পাওয়া যায়। মানে আমি ভীষণ গর্বিত হই যে থিয়েটার এখন এই সেই জায়গায় গেছে যেখানে সে এই রেমুনারেশন একজন কোন অ্যাক্টরকে দিতে পারে, সেটা অত্যন্ত আনন্দের খবর। আগের থেকে এইটুকু ডেফিনেটলি হয়েছে।
1: আরেকটা জিনিস হয়েছে, সেটা গ্রুপ থিয়েটার ফর্মটা বোধহয়
0: ভীষণ রকম ভাবে পাল্টে গেছে। ইনফ্যাক্ট গ্রুপ থিয়েটার যে কনসেপ্টটা মানে সেটা পরিবর্তিত হয়ে গেছে সময়ের সঙ্গে, সব অনেক কিছুই পরিবর্তিত হয় বদলায়, সেটাই স্বাভাবিক। তাতে কোনো মানে অন্যায় বা ইয়ে কিছু আমি বলছি না, কিন্তু সেটা পরিবর্তিত হয়ে গ্রুপ থিয়েটার বলতে যেটা বোঝায় সেটা এখন আর নেই।
1: মানে এই যে এসে নিজেরা রং করছি, সেট করছি বা লাইট নিজে দেখছি, রিকুইজিশন গুলো নিজে গুছিয়ে রাখছি,
0: এটা অনেক বেশি পেশাদারি হয়েছে। এখানে আবার দুঃখের বিষয় নিশ্চয়ই আছে যে এদিকটা যদি এতটাই পেশাদারি হয়ে থাকে, তাহলে আরো কি বলবো, মানে থিয়েটার পারফরমেন্সটার কথা বলছি না, যে এই অ্যাক্টিভিটিটার মধ্যে সেই পেশাদারিত্ব বোধহয় এখনো সেভাবে আসেনি। এখন বেশ কিছুটা টাকা এসে ঢুকেছে সেখানে, বেশ কিছুটা পেশাদারিত্ব ঢুকেছে, কিন্তু এখনো সেই পেশাদারি লেভেলে পৌঁছানো যেখানে সত্যি মানে ফুল ফ্লেজড অনেকেই এখন থিয়েটার করে বেঁচে আছেন, যারা শুধু থিয়েটারটাই করবেন, থিয়েটারটা করেই বেঁচে আছেন, সেটাই তাদের রুজি রুটি নেশা পেশা সবটা একসাথে করতে পেরেছেন অনেকে, কিন্তু এখনো বোধহয় সেই জায়গাটাতে পৌঁছতে আরেকটু সময় বাকি আছে।
1: উৎপল বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, শেখার অভিজ্ঞতা, সেই ডিসিপ্লিন,
0: প্লেনের তো কোনো কথাই হবে না। মানে মানে পিএলটিতে ঢুকলে না ওটা কিরকম ভাবে ভীষণ রকম ভাবে হয়েই যায় যে সাড়ে ছটা থেকে রিহার্সাল, মানে আমাকে সোয়া ছটার মধ্যে পৌঁছতে হবে। সাড়ে ছটায় রিহার্সাল মানে আমি সাড়ে ছটায় গিয়ে ঢুকলাম সেটা নয়, অতএব আমাকে সোয়া ছটার মধ্যে মিনিমাম ঢুকতে হবে, সো দ্যাট আমি ঢুকে হাঁপিয়ে হাঁপ ছেড়ে জল খেয়ে আই এম রেডি রিহার্সালের যে স্থান সেখানে গিয়ে আমি রেডি আমার নিজেকে নিয়ে, এই জিনিসটা তৈরি হয়ে যায় একদম। এবং সেটা মানে সেটা এমনি এমনি তৈরি হয়ে যায় না, কারণ সেখানে যিনি এই নিয়মটা করছেন তিনি এই নিয়মটা এত মেটিকুলাসলি মেনটেন করেন যে কারোর পক্ষে সেটা লঙ্ঘন করাটা খুব মানে লজ্জাস্কর একটা ব্যাপার। অন্য কেউ যখন সেটা পারেন না অথচ চোখের উপরে দেখেন, আমি তো অনেক শেষের কথা বলছি, এই মুহূর্তে যেটা বলতে যাচ্ছি সেটা একদম শেষের কথা, যখন উনি ডায়ালিসিস করছেন, ওনার ডায়ালিসিস চলছে, উনি ডায়ালিসিস করে এসে ওনার বাড়িতে হচ্ছে রিহার্সাল, ঠিক আছে, কিন্তু রিহার্সালের জায়গাটা তো আলাদা, ওনার ঘরটা তো আলাদা, উনি কিন্তু ঠিকই সেই ডায়ালিসিস পেশেন্টটা সেদিন ডায়ালিসিস হয়েছে, উনি কিন্তু ঠিক সোয়া ছটার মধ্যে ছাদে উপরে আমাদের রিহার্সালের জায়গায় তিনি আসেন। তো তারপরে কারুর পক্ষে আমার না জ্বর হয়েছে, আমার না সর্দি হয়েছে, আমার না পেট খারাপ হয়েছে বলে আমার রিহার্সালে আসতে দেরি হলো, এটা হয় না, সেটা বলা যায় না। কেউ যদি কোনো কিছু করেন তা তিনি নিজে যখন আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, উপায় দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হয়, আমার জ্বর হলেও আমি কিভাবে সেটাকে ম্যানেজ করব, কিভাবে কি করব, সেটা দেখিয়ে দিচ্ছেন ওনারা, ন্যাচারালি আমরাও শিখে যাচ্ছি।
1: একেবারে আমি তো শুনেছিলাম আপনার কাছে যে আপনার কোলের সন্তান তখন অসুস্থ, জ্বর।
0: হ্যাঁ, সেটা হচ্ছে মানে সেটা আমার উৎপল মিশ্রর সঙ্গে লাস্ট ইন্টারাকশন, সেটা খুব বেদনাদায়ক আনডাউটেডলি, কিন্তু একদিকে মানে একটা মজাও আছে তার মধ্যে, সেটা হচ্ছে যে আমি তখন, আমার ছেলে বড় সন্তান, সে খুবই ছোট, এবার ওর বাবা বাড়ি আসে, আমি বাবার কাছে হ্যান্ড ওভার দিয়ে আমি রিহার্সালে বেরোই। এটা হচ্ছে আমাদের মধ্যে চলত, আমার রিহার্সালে যাওয়ার জন্য সেরম ভাবে সেই রকম টাইমিং এ সে এসে বাড়ি ঢুকে যেত, আমি বেরোতাম। এবার একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার ছেলের জ্বর, এবার ছেলেকে একাধ সময় এরকমও হয়েছে মানে ও আসতে পারছে না বাকি, আর তখন এসব মোবাইল টোবাইলের কোনো গল্পই নেই, বাড়িতে টেলিফোনই নেই, পাড়ায় টেলিফোন গিয়ে পাড়াতে থাক, তখন তোমরা এগুলো জানো।

0: না, তুমি আমার থেকে অনেক ছোট, যে তখন হতো কি পাড়ায় একটা বাড়িতে ফোন আছে কি দুটো বাড়িতে ফোন আছে, সেই দুটো ফোন নাম্বার পাড়ার বাকি সব বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে থাকতো, যে কোনো খবর কোনো কিছু হলে এই নাম্বারে ফোন করবে, এবং সেই বাড়ির লোকজনের যে কি যন্ত্রণা ছিল, এবং সেটাই হচ্ছে যে তৎকালীন সমাজের মাধুর্য, যেটা আজকে আমরা হয়তো ভাবতেই পারবো না, যে তারা নির্দ্বিধায় কোনো অসুবিধে দুপুর বেলা হয়তো বেচারারা একটু রেস্ট নিতে গেছেন, সেই সময় ক্রেং ক্রেং ক্রেং ক্রেং করে ফোন এসছে, এসেছেন ফোন ধরেছেন, হ্যালো, আচ্ছা ওই বাড়ির অমুককে ডেকে দেয়া যাবে, ও হ্যাঁ আচ্ছা দিচ্ছি দাঁড়ান, বলে বেচারা সেই ঘুম চোখে রিসিভারটি নামিয়ে হয় নিজে নয় কাউকে বাড়ির থেকে পাঠিয়ে সেই বাড়িতে খবর পাঠানো যে আপনাদের ফোন এসছে করে সেই মানুষ ফোন ধরতে এলো, এরকম আর কি। তো সেই যে সামাজিক অবস্থা সেই সময়টার কথা বলছি, তখন তো আর ফোন টোন মানে মোবাইলের তো কোনো সিনই নেই, তো সেখানে এবার অনেক সময় হয়েছে যে ওর বাবার আসতে দেরি হচ্ছে, তখন হয়তো আমি ওকে কোলে করে নিয়ে বেরিয়ে চলে গেছি রিহার্সাল দিতে টাইমিং এরিয়া হলে, কিন্তু সেদিন যেহেতু ওর জ্বর এবং ওরকম ধোঁয়া বৃষ্টি পড়ছে, আমি ওইটা সাহস করতে পারছিলাম না যে ছেলেকে ওই জ্বর অবস্থায় বৃষ্টিতে নিয়ে বেরোবো, ভিজেটিজে যাবে, বাসে ট্রামে করে তো অসুবিধা, যদি ভিজেটিজে যায় আরো বেড়ে যাবে সেই কারণে। তো এবার অপেক্ষা করতে করতে হতে পারে, মানে আমার যতদূর মনে হয় বৃষ্টির কারণেই ওর বাবা তো আসতে পারেনি আর। তো এবার আমি সামনের বাড়িতে গিয়ে ফোন করছি, মানে আমাদের রিহার্সালের ঘরে, যে আমি যেতে পারছি না এটা বলার জন্য ফোন করেছি, ফোন ধরেছেন একজন কেউ, এবং সেদিনকে যে রিহার্সাল ছিল সেটা তিতুমিরের রিহার্সাল ছিল, তিতুমির উৎপল মিশ্র ডিরেক্ট করেছেন, কিন্তু আমি যে সময়ের তিতুমিরের প্রোডাকশনের কথা বলছি সেই প্রোডাকশনটা নতুন করে নতুন কুশীলবদের নিয়ে বিষ্ণুপ্রিয়া মানে প্রিয়া দিদি, বিষ্ণুপ্রিয়া এবং মৃণাল ঘোষ পিএলটির আরেকজন স্টলওয়ার্ট, তার কাছে অসম্ভব সুন্দর করে অভিনয়, তার অভিনয় দেখে দেখে শিখেছি, শিখেওছেন কিছু কিছু জিনিস, ট্যাকটিস মানে টাইমিং বিষয়টা যে কি অসাধারণ জিনিস অভিনয়, সেটা মৃণাল মামার কাছে শিখেছি। তো সেই মৃণাল ঘোষ আর বিষ্ণুপ্রিয়া এরা দুজন মিলে তিতুমিরের ডিরেকশন দিচ্ছেন সেই নাটকের রিহার্সাল সেদিনকে। এবার আমি ফোন করেছি, করে প্রিয়া দিদিকে চেয়েছি, কারণ প্রিয়া দিদির সাথে আমার সখ্যতা বেশি, মৃণাল মামাকে না চেয়ে প্রিয়া দিদিকে চেয়েছি, আমি বলছি প্রিয়া দিদি আছে? তো যিনি ধরেছেন তিনি আমাকে বলছেন যে না, উনি ওপরের রিহার্সাল দিচ্ছেন, রিহার্সালে রয়েছেন, যদিও তখন রিহার্সালের টাইম মানে 6:30 বাজেনি, 6:30 ইউজুয়ালি আমাদের টাইম থাকতো রিহার্সালের, 6:05 মতো এরকম টাইম। তো প্রিয়া দিদি প্রিয়া দিদির বাবার মতোই সে তার মতো চলে গেছে ওপরে। এবার সে যিনি ফোন ধরেছেন আমাকে বলছেন উনি ওপরে, করে আমি বললাম হ্যাঁ আমি জানি উনি ওপরে, একটু ডেকে দেওয়া যাবে? তখন বলছেন না, ওনাকে কি করে ডাকা যাবে, উনি তো রিহার্সালে রয়েছেন, আপনি কে বলছেন? আমি বললাম আমি, আমার ডাক নাম বুড়ু, সেই নামেই আমাকে দলে সবাই চেনে জানে, এই নামেই আমি পরিচিত। তো আমাকে বল, আমি বললাম আমি বুড়ু। তখন উনি আমাকে বলছেন আপনি ওখানে কি করছেন? বললাম না আমি বুড়ু, আমি আসলে আজকে যেতে পারবো না, আমার মানে ভীষণ বৃষ্টি পড়ছে, ছেলেটার জ্বর, এইসব বলছি আর কি, বলতে বলতে তখন উনি আমাকে আপনি ওখানে কি করছেন? আমি তখন একটু বিরক্তই হয়েছে যে আমি এতক্ষণ ধরে প্রিয়া দিদিকে ডাকছি, একটু ডেকেও দিচ্ছে না, আর এত জেরা করে যাচ্ছে সামহাও, যাই হোক পরে বলছি যেটা, যে আমাকে উনি, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে বলুন তো? মানে ওদিক থেকে উত্তর হলো আমার নাম উৎপল দত্ত, আমার হাত থেকে ঠাস করে রিসিভারটা পড়ে গেল, এবং আমি ভাবছি যে আমি উৎপল মিশ্রর গলাটা চিনতে পারলাম না কেন, আমি জানি না কেন চিনতে পারিনি, আমি জানি না ইচ্ছে করে উৎপল মিশ্র গলা পাল্টে কিছু করেছিল কিনা, সেটা আর জিজ্ঞেস করার আমার সুযোগ হয়নি, কারণ তার পরের দিন ব্যারিকেডের রিহার্সাল ছিল, সেটা উৎপল মিশ্রই ডিরেকশন দিচ্ছিল, এবং আমি পরের দিন যখন খুব টাইমলি পৌঁছানোর ব্যবস্থা করলাম, ইয়েতে নামলাম মালঞ্চ স্টপেজে নামলাম, নেমে হেঁটে আমাদের রিহার্সাল রুমের দিকে এগোচ্ছি, গলিতে দেখলাম প্রচুর লোক, তার আগে থেকে একটা ফিল দেখছিলাম, মনে হচ্ছে যেন একটু বেশি কিরম লোক, বেশি লোক, যাই হোক গলির মুখে পৌঁছে দেখলাম গলি ঠিক ঠিক করছে লোকে, ফ্লাড লাইট জ্বলছে, তখনও অতটা অন্ধকার হয়নি কিন্তু ফ্লাড লাইট জ্বলছে, ছ্যাঁত করে উঠলো বুকটা, ভিড় ঠেলে ঠেলে ঠেলে ঠেলে এগোলাম, বাড়িটাতে ঢুকলাম, প্রিয়া দিদিও তখন ইউনিভার্সিটিতে থেকে এসছে আর কি, জাস্ট দুজন দুজনকে দেখলাম, তাকালাম, জড়িয়ে ধরলাম, যা স্বাভাবিক সেটাই হলো।
1: বাংলা নাটকে একটা যুগের অবসান ঘটলো।
0: আমার আর জিজ্ঞেস করার সুযোগ হয়নি যে উৎপল মিশ্র তোমার গলাটা চিনতে পারলাম না কেন ফোনে।
1: আচ্ছা, এবার আমি আপনাকে যে প্রশ্ন করব সেটা হলো আমাদের আকাশবাণী কেন্দ্রিক, আকাশবাণীর সঙ্গে আপনার সম্পর্ক, মানে আকাশবাণীতে আপনার আশা বা আকাশবাণীতে কাজ করার অভিজ্ঞতা, এবং সেটা কবে থেকে?
0: আকাশবাণী তো আমাদের বাড়ি না, আরেকটা বাড়ি, এই বাড়িটার সঙ্গে আমার আত্মীয়তা বললেও কমই বলা হয়, বাড়ি তো বাড়ি, বাড়ির সাথে কি আর আত্মীয়তা হয়, বাড়ি তো বাড়ি হয়, মানে যে স্বাচ্ছন্দ্য যে এটা হয় সেটা তো আর কোথাও হয় না, তো সেই আকাশবাণীর সঙ্গে আমার আজকের যে হৃদ্যতা, যে জায়গা, যে গর্ববোধ, যে মান অভিমান কখনো হয়নি তা নয়, সেও হয়েছে। এই যে অসম্ভব রকমের দাবি এই বাড়িটার কাছে, এই প্রতিষ্ঠানটার কাছে, সেটার শুরু হয়েছিল আমি যখন ক্লাস টুয়েলভ এর পরীক্ষা দেব তার আগাগটাতে। আমার সত্যি একটা ভীষণ রকম ভাবে কি বলবো পাওয়া জীবনের, যে আমার এখানেও মা বাবাই পথিকৃত, মা ড্রামা সেকশনের অ্যাপ্রুভড আর্টিস্ট, বাবা যাত্রাতে অ্যাপ্রুভড ছিলেন। তো সেই সূত্রে

0: আকাশবাণীর সঙ্গে একটা যোগাযোগ তো
1: ছিলই,
0: ছিলই একটা, মানে শুনতাম গল্প, মার কাছে গল্প শুনেছি যে শোভনলাল দার প্রোডাকশন, শোভনলাল মুখোপাধ্যায় তার প্রোডাকশন, এবং সব স্টলওয়ার্টসরা অভিনয় করছেন সেখানে, শুক্লা বন্দ্যোপাধ্যায় আছেন, শোভনলাল দা নিজেও বোধ হয় ছিলেন, আরো কারা কারা এরকম আর কি, বোধ হয় দেবাশিস দা ছিলেন নাকি আরেকজন কে ছিল, এক্ষুনি আমি মনে করতে পারছি না, শুক্লাদির কথা মনে আছে, শোভনলাল দার কথা মনে আছে, শোভনলাল দার প্রোডাকশন ছিল এটা আমার মনে আছে, এবং সুনীল গাঙ্গুলির একটা কোনো গল্প নিয়ে ছিল। এবার সেই স্ক্রিপ্টটা এত বড় হয়ে গিয়েছিল যে সেটাকে এডিট করার দরকার ছিল, কিন্তু শোভনলাল দা হয়তো বুঝতে পারেননি বা সময় হয়নি, কিছু একটা হয়েছিল আমি জানি না, মার কাছে শুনেছিলাম যে অন রেকর্ডিং সেটা এডিট হচ্ছে, শোভনলাল দা বলছেন যে পাঁচের পাতা থেকে চার পাতা ফেলে দিন, মারা হাতে স্ক্রিপ্ট নিয়ে এরকম নিট পাঁচ পাতা থেকে গুনে গুনে চারটে পাতা, মানে পাঁচ ছয় সাত আট আট পাতা ফেলে দিলেন, এবার ওই যে চার পাতা আর ন পাতা, চার নম্বর পাতায় শেষ করেছেন আর ন নম্বর পাতা, ওই যে লিঙ্কিংটা সেটা ওইসব এরকম তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা ওটা ওনারা করে নিয়েছিলেন,
1: নিজেরাই করে
0: যখন এলাম তখন জগন্নাথ বসু, জগন্নাথ দা ছিলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করছেন তুমি কে, কোন গোত্রের জীব, তো সেখানে মা বাবার নাম এলো, জগন্নাথ দা বললেন ও তুমি রত্নাদির মেয়ে, বললাম হ্যাঁ, তখন বললেন যে তুমি তোমার মায়ের মতো অভিনয় পারো, মায়ের মতো অভিনয় করতে পারো, তখন আমি উত্তর দিয়েছিলাম যে এ ধৃষ্টতা করতে পারি না যে আমি আমার মার সমকক্ষ অভিনেত্রী, তো সেটা শুনে উনি খুব আহ্লাদিত হয়েছিলেন, কারণ উনি জানতেন যে আমি ইংলিশ মিডিয়ামে, ও তার আগে বোধ হয় আমার ঠিকুজিকুলিজি যখন নিচ্ছিলেন তখন জিজ্ঞাসাবাদ করেছিলেন যে আমি কোথায় পড়ি কি পড়ি, তো তাতে জানতে পেরেছিলেন যে আমি ইংরেজি মিডিয়ামে পড়েছি, সেটাতে উনি আমাকে
1: ইংরেজি মিডিয়ামে পড়া একজন মেয়ের মুখে ধৃষ্টতা শব্দ,
0: হ্যাঁ সেটাতেই উনি আমাকে একটা বাহবা দিয়েছিলেন, সেটা আমার কাছে একটা বেশ পাওয়ার, কারণ এটা মার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, মাকে আসলে অনেকে ব্যঙ্গ ট্যাঙ্গ করেছিল যে ইংরেজি মিডিয়ামে মেয়েকে পড়াচ্ছ, মেয়ের তো আর বাংলা হলো না, এরপরে তো মেয়ে ট্যাশ ফিরিঙ্গি হয়ে যাবে, তার তো বাংলার সঙ্গে কোনো সংযোগ থাকবে না, তো সেই কারণে আমার মা ভীষণ মেটিকুলাস, এখানে বাবার অবদান নেই, এখানে একদমই শুধু আমার মায়েরই অবদান এটা, কারণ বাকি বেড়ে ওঠার মধ্যে মা এবং বাবার অবদান আমার একই রকম ভাবে, কিছু কিছু জিনিস মায়ের অবদান, কিছু কিছু জিনিস বাবার অবদান, তবে এখানে একটা কথা একটু বলা আমার ভীষণ ইচ্ছে, সেটা হচ্ছে আমার প্রথম নাটক যাদের সঙ্গে, আকাশবাণীতে অডিশন পাস করার পরে পরেই একজনকে মানে নাটকে ডাকে, এটা প্রথা, তার পরে পরেই যখন আমাকে নাটকে ডাকা হলো, নাটকটাতে অভিনয় করেছিলেন নীলাদ্রি শেখর বসু, গৌরীশঙ্কর পাণ্ডা, তৃপ্তি মিত্র আর এই আমি,
1: একদম প্রথম নাটক,
0: প্রথম নাটক। সেই অভিজ্ঞতার মধ্যে অবভিয়াসলি তৃপ্তি মিত্রর কথাই প্রথম আসবে, যিনি এরকম আর কি, যে একদম আমিও টাইমের আগেই এসেছিলাম, কিন্তু তারও আগে উনি এসে পৌঁছে গেছিলেন রিহার্সালে, তখন তো আগে একদিন রিহার্সাল হতো, রেকর্ডিং এর একটা দিন আলাদা হতো, রিহার্সালের দিনও উনি আগে এসে পৌঁছে গেছিলেন, আর যেদিনকে আমাদের রেকর্ডিং সেদিনও আমি হারাতে পারিনি ভদ্রমহিলাকে, সেদিনও আগে এসে পৌঁছে গেছিলেন, স্বভাবতেই ওনাকে প্রণাম করেছিলাম, সবাইকেই করেছিলাম, নীলাদ্রি শেখর বসুকেও করেছিলাম, গৌরীশঙ্কর পাণ্ডাকেও করেছিলাম, ওনাকেও করেছিলাম, এত মিষ্টি একজন মানুষ, আমাকে বললেন উমা কি মিষ্টি দেখো প্রণাম করছে, হ্যাঁ আজকে তো আসলে আমার প্রথম রেকর্ডিং, তাই বললো ও তাই আজ তোমার প্রথম রেকর্ডিং, আমি বললাম হ্যাঁ এটা আমার প্রথম নাটক, তারপরে তো আমরা অভিনয় করলাম, মানে তৃপ্তি মিত্র আমার মা, নীলাদ্রি শেখর বসু আমার বাবা, গৌরীশঙ্কর পাণ্ডা আমার কলেজের প্রিন্সিপাল, মা বাবার মধ্যে একটা গন্ডগোল আছে চলছে, সিঙ্গেল পেরেন্টিং, বিবাহ বিচ্ছেদ, এরকম যে ক্রাইসিস যেগুলো তৈরি হয় সেটা নিয়েই নাটকটা ছিল আর কি। মজার গল্প হচ্ছে যে তখন আমার বয়স অল্প, তো তখন আমার একটা মানে সদ্য সদ্য প্রেমের গল্প আর, হ্যাঁ তো আমার তখন নাটক তো ডেফিনেটলি মানে এটা তো আমার কাছে একটা মস্ত বড় গল্প, কিন্তু বয়সোচিত কারণে বোধ হয় ওই মানে আমি রেকর্ডিংটা করে দেখা করতে যাব,
1: দেখা করতে যাবেন,
0: এবার দেখা করতে যাব, তখন তো আর এইসব ফোন টোন যেরকম বললাম এরকম ছিল না, আগে ঠিক হয়ে আছে, এরকম সময় যা দাঁড়াবো, এবার আমার তো অতটাও আইডিয়া নেই যে কতটা সময় লাগতে পারে, একটা মোটামুটি আইডিয়া করে মা বাবার কাছ থেকে শোনা জানার থেকে একটা আইডিয়া করে বলেছি, এবার তো ভিতরে ভিতরে তার আজ যে করে হোক আমাকে তো যেতে হবে, যাই হোক আমার পার্টটা গেল, এবং আমি এত অসভ্য পরে মনে হয়েছে, যেটা না এটা মানে সত্যি হাসির বিষয় নয়, এটা চূড়ান্ত অসভ্যতাই করেছি আমি, যে ওই রকম স্টলওয়ার্টসরা সব রয়েছেন তখনও রেকর্ডিং করছেন, আর আমার যেহেতু তারা ছিল, আমি ভীষণ মেটিকুলাসলি বাড়িতেও বোধহয় ভালো করে পড়াশোনাটা করেছিলাম, হোমওয়ার্কটা করেছিলাম, সে কারণে আমি একটাকে সব হয়ে গেছিল আর কি, যে আমি নির্মল গুহ প্রডিউসার ছিলেন, তাকে আমি বললাম আমি তাহলে যাই, উনি বললেন যাবে, আচ্ছা উনিও ভাবতে পারেননি হয়তো, উনিও আর কি আচ্ছা ঠিক আছে চলে যাও, তোমার তো হয়ে গেছে ঠিক আছে চলে যাও। এবং তৃপ্তি মিত্র ভীষণ মিষ্টি করে বললেন, ওমা কি সুন্দর, দেখো প্রথম রেকর্ডিং একটাও ইয়ে হলো না,
1: রিটেক হলো না।
0: হ্যাঁ রিটেক হলো না। আমি একটু ক্যাবলার মতো হাসলাম টাসলাম, কিন্তু ধেয়ে ধেয়ে করতে করতে বেরিয়ে গেলাম। আজও মনে হয় যে সেটা ভারী অসভ্যতা হয়েছিল আমার, এটা অত্যন্ত অসৌজন্যমূলক একটি কাজ।

0: ছিল, বয়সের ধর্মে কল নড়ে আমাকে দিয়ে এই অসভ্যতাটা করিয়েছিল। এটা বলে বোধ হয় আমি কিছুটা আসলে আমার ওই পাপস্খালন করার চেষ্টা করছি আর কি।
1: আপনার এতদিনের মঞ্চ জীবন আর থিয়েটার যাপনে সেই পাপস্খলন নিশ্চয়ই হয়ে গেছে, সময় আর বেশি নেই। কিন্তু যাওয়ার আগে আপনার গলায় থিয়েটারের একটি গান শুনে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব।
2: বাবু পান খাওয়াবে, বাবু গাল রাঙাবে, বাবু পান খাওয়াবে, বাবু গাল রাঙাবে, এক পয়সায় পাতা পান দু পয়সা শুন, এক পয়সায় পাতা পান দু পয়সা শুন, তিন পয়সায় যেমন তেমন সারি সোটে খুন, আমার পানের এমন গুণ।
1: অসাধারণ অসাধারণ দিদি, আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার বাড়িতেই আপনি এসেছেন।
0: ধন্যবাদ,
1: একেবারেই তাই, ভালো থাকবেন।
0: আমাকে বলার জন্য এসো, চারদি গপ্প করি তোমার সঙ্গে, সেটার জন্য আমি ভীষণ আনন্দিত আপ্লুত বলে আজকে আমি এখান থেকে যাব।
1: ধন্যবাদ।
3: শুনলেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি ছিলেন মঞ্চাভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাস। তাঁর সঙ্গে কথা বললেন স্পন্দন দাস।

0: নান্দনিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ এই অনুষ্ঠানে প্রথম পরিবেশনা উপলের।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। পরপর দুটি চন্দ্রবিন্দুর পরিবেশনার পরে এবার ক্যাকটাস।

এই গানের সঙ্গে শেষ হল বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন দিল্লি থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

আকাশবাণী মৈত্রী শুরু করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। সবে আকাশের ভার মুখটা একটু হাসি হেসেছে, অমনি দেখা গেল ওমা মাথার উপরে আকাশ একেবারে ঝকঝকে নীল, কালো মেঘগুলো হঠাৎ যেন সাদা ঝকঝকে, আর অমনি কোন ম্যাজিকে যেন মনের ভেতরটাও কি ভীষণ আনন্দে ভরে গেল। শরৎকাল এসে গেছে। শরৎ কেবল প্রকৃতি নয়, মানব মনের আশ্বাস ও পুনর্জন্মের প্রতীক। রবীন্দ্রনাথের লেখায় বারবার ফিরে ফিরে এসেছে শরতের বর্ণনা। তিনি লিখেছেন, আকাশভরা সূর্যমুখী ফুলে, আকাশভরা কালো মেঘের দলে, শরৎ এসেছে দাও শরৎ আশ্বাস। এখানে বর্ষার বিষণ্নতার পরে শরৎ মানব জীবনে নতুন আশ্বাসের প্রতীক। শেষের কবিতা উপন্যাসে শরতের কাশফুল প্রেমের আবহ গড়ে তোলে, আর কালান্তর প্রবন্ধে তিনি স্পষ্টভাবে বলেন, বর্ষার বিষণ্নতা শেষে শরৎ হল নতুন আশ্বাসের ভাষা।

আবার যদি জীবনানন্দ দাশের কবিতা দেখি, তাতে দেখব শরতের নিস্তব্ধতা ও স্মৃতি। জীবনানন্দ দাশের কবিতায় শরৎ পাওয়া যায় স্তিমিত স্মৃতি ও নিস্তব্ধতার রূপক হিসেবে। বনলতা সেনে তিনি লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলার কাশবনে ধূসর শরতের ভোরে। তবে কবিদের কথা বাদ দিলেও এই শরতের শিমুল তুলো মেঘের দিকে চেয়ে থাকতে খুব ভালো লাগে। বর্ষার মনগোমড়া আকাশের পর আশ্বিন আকাশ যেন স্নেহপ্রবণ হাসি, মন ভালো হয়ে যায় আপনিই।

আসলে শরৎ আসা মানেই তো এই বঙ্গে শুরু হয়ে যায় ঘরের মেয়ের ঘরে ফেরার গান। তাই বোধহয় এই ঋতু আমাদের কাছে আরও অনেক বেশি প্রিয়।

0: আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে শরৎকাল আসে অনেকটা আনন্দ নিয়ে। কাব্যে সাধারণত বসন্তের যে মোহময়ী রূপ আমরা দেখি তা অনেকটাই বিদেশি কবি লেখকদের প্রভাব, কিন্তু শরৎ আমাদের কাছে সত্যিকারের মোহময় রূপ নিয়ে আসে।
1: ওগো।

শরৎ আমাদের মন ভালো করার মরশুম, শরৎ আমাদের উৎসবের মরশুম, শরৎ আমাদের সব চিন্তাকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে একেবারে হইহুল্লোড়ে মেতে থাকার মরশুম। তাই তো আমরা এত ভালোবাসি শরৎকালকে। শেষ করলাম আজকের কথায় গানে, এখন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা ক্রমশ একা হচ্ছে, সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। দুই শক্তিধর দেশের তীব্র প্রতিযোগিতার মধ্যে জোট করছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন 3 দিনের সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন।
0: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল ত্যাগী সাংসদ কোয়েল মল্লিককেই প্রার্থী করল বিজেপি।
1: পশ্চিমবঙ্গে আরও 4টি নতুন বিমানবন্দর গড়তে রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করতে চলেছে।
0: রাশিয়ার তেল শোধনাগারগুলিতে আক্রমণের তীব্রতা বৃদ্ধির হুঁশিয়ারি ইউক্রেনের। কিভের সামরিক কেন্দ্র ও বিভিন্ন পরিকাঠামোয় আরও জোরালো হানার পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার।
1: সংঘাত নিরসনে ভারতের প্রস্তাবকে রাশিয়ার পর স্বাগত জানালো ইউক্রেনও।
0: ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামরিক পথে বা নিষেধাজ্ঞা আরোপ করে স্থায়ী সমাধান আসবে না, পাল্টা মন্তব্য ইরানের।
1: ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে।
0: জাপানের নাগোয়ায় 2026 এশিয়ান গেমসের সমাপ্তি, 21টি সোনাসহ 85টি পদক নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে ভারত।
1: ট্রাইবেকারে পাঞ্জাব এফসিকে 4-3 গোলে হারিয়ে 126তম আইএফএসি ফুটবল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস।
0: আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা স্বেচ্ছায় নিজেকে একা করে নিচ্ছে, আর সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। তার ফলে গোটা পৃথিবীতে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। দুই শক্তিধর দেশের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেদের মধ্যে ধীরে ধীরে জোট করছে মাঝারি শক্তিধর দেশগুলি। তারা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী আজ বলেন, আমেরিকা নিজেকে নিঃসঙ্গ শক্তি হিসেবে তুলে ধরছে।
2: That the landscape today is primarily marked by a radical repositioning of the United States. Repositioning which is a posture of choice and where in a way it has deliberately become a lonelier power.
1: জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বের প্রেক্ষাপটে প্রভাব ফেলছে চীনের উত্থান। তিনি জানান, এখন গোটা বিশ্বে যত উৎপাদন হয় তার 1/3 করে চীন। এই অর্থনৈতিক শক্তির কারণে রাজ্যের রাজনৈতিকভাবেও প্রভাব বিস্তার করতে সমর্থ হচ্ছে চীন। এই দুই দেশের প্রতিযোগিতা দেখছে গোটা বিশ্ব, তাদের প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেছেন বিদেশমন্ত্রী।
2: The second feature of the landscape is of course the rise of China. A China which sees itself as a unique country. That is in a way both its self-perception but in many ways also the reality. And we are looking at very sharp competition. That competition today, not limited to these two countries, has led to a weaponization of any leverage that any country has.
0: বিদেশমন্ত্রী বলেন, দুই শক্তিধর দেশের টানাটানিতে মাঝারি শক্তির দেশগুলি নিজেদের জায়গা করে নিচ্ছে। উদীয়মান এই দেশগুলি নিজেদের স্বার্থের বিষয়ে সচেতন। তারা স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছে। এই দেশগুলিকে একসূত্রে বেঁধেছে তাদের স্বার্থ। তারা একে অপরকে এজেন্ডা ভিত্তিক সহায়তা করছে। এই দেশগুলি প্রয়োজনে একে অন্যের সঙ্গে কাজ করতে পারে, আবার একই সঙ্গে চীন ও আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলতে পারে, কারণ তাদের সঙ্গে ওই উদীয়মান দেশগুলির এমনিতে কোনো সংঘাত নেই।
2: Where does this leave emerging and middle powers? I would argue that today most of them are focused on diversifying and de-risking in every sense of the term, not just their economy or their security, but also building more resilient supply chains. In many ways they are working out new arrangements, they are developing agenda-based cooperation. And the operating principle for emerging and middle powers should be, and perhaps is already, reasonable degree of convergence.
1: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন 3 দিনের সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন। তার সঙ্গে থাকবেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট গাই পারমেলিন দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, যাতায়াত ও মানব সম্পদের চলাচল, সংস্কৃতি এবং দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করবেন। বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করবেন। সফররত প্রেসিডেন্ট আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও প্রেসিডেন্ট পারমেলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ মাসের 7 তারিখে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রসপেরিটি সামিটে প্রেসিডেন্ট পারমেলিনের যোগ দেওয়ার কারণে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। ইএফটিএ এর সদস্য দেশগুলির মধ্যে সুইজারল্যান্ডই ভারতের বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পারমেলিনের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নতুন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
0: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়া কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গ থেকে ফের রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রাজ্যের বিধানসভার ভোটে তৃণমূলের পরাজয়ের পরে গত 16 জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন কোয়েল। আগামী 16 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনে ভোট নেওয়া হবে। কোয়েলের আগে আরও 3 জন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বরাইক রাজ্যসভার তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। গত 9 জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা। যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই 3 জনকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি। এবার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দেওয়া 4 জনকেও টিকিট দিল বিজেপি। উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 4টি রাজ্যসভা আসনেও বিজেপি আজ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশের 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ তুলে দেন। গুন্টুর জেলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এদিন দেশের প্রথম পরীক্ষামূলক 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তিতে আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী চৌহান। এই প্রকল্পে 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি তৈরি করা হবে। অনুষ্ঠানে শ্রী চৌহান 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তিতে আবাসন প্রকল্পকে গ্রামীণ আবাসন ব্যবস্থার আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, 14 কোটি টাকার এই পরীক্ষামূলক প্রকল্পের ফলে বাড়ি তৈরির সময় খরচ এবং শ্রমের প্রয়োজন কমবে। উন্নত যন্ত্রপাতি ও 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে 177টি বাড়ি তৈরি করা হবে। 6 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রচলিত বাড়ির তুলনায় এই বাড়িগুলি আরও মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে বলেও জানান তিনি।
0: রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী

0: করতে চারটি নতুন বিমানবন্দর তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্চারাপ্পা রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়েরও উপস্থিত থাকার কথা। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছররা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।
1: উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প সীমান্তবর্তী জেলায় বিএসএফকে জমি, বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ সহ আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সঙ্গে উরুগুয়ের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে সেখানে গত বছরে মেসিকাণ্ডে যারা টিকিট কেটে প্রতারিত হয়েছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে প্রস্তাব আনা হতে পারে বলেও জানা গিয়েছে।
0: ভাদোহী জেলার নতুন নাম সন্ত রবিদাস নগর ভাদোহী হবে বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন। ভাদোহীতে 1,340 কোটি টাকারও বেশি মূল্যের 112টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এখন থেকে ভাদোহী জেলা সন্ত রবিদাস নগর ভাদোহী নামে পরিচিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, গুরু পূর্ণিমার দিনে ভাদোহীকে সন্ত রবিদাসের নামের সঙ্গে যুক্ত করার ঘোষণা করা হয়েছিল। কার্পেট শিল্পের জন্য বিখ্যাত এই জেলা এবার থেকে মধ্যযুগের বিশিষ্ট সাধক সন্ত রবিদাসের নাম বহন করবে। আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করার কাজে সন্ত রবিদাস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। এবার বিদেশের খবর।
1: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি রাশিয়ার তেল শোধনাগারগুলিতে আক্রমণের তীব্রতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এর পাল্টা জবাবে কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সামরিক কেন্দ্র, প্রতিরক্ষা শিল্পাঞ্চল এবং এ সংক্রান্ত অন্যান্য পরিকাঠামোগুলিতে রুশ বাহিনী তাদের হামলা বাড়াবে। শীতের আগেই দিনিপ্র নদীর ওপর তৈরি সেতু সহ কিয়েভের নানা পরিকাঠামোর ওপর রুশ হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এই হুঁশিয়ারি এল। এর আগে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, সাধারণ মানুষকে কিয়েভ ও অন্যান্য শহর ছাড়তে বাধ্য করার জন্য রাশিয়া বিমান হামলার নতুন যে কৌশল নিয়েছে তার জবাব দিতে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলিতে আক্রমণ আরও বাড়াবে।
0: রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ভারতের প্রস্তাবকে সবচেয়ে বিস্তৃত বা ব্যাপক বলে বর্ণনা করেছে ইউক্রেন। সেদেশের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, কৃষ্ণসাগর ও জ্বালানি পরিকাঠামোর মতো বিষয়গুলি নিয়ে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করতে ইউক্রেন প্রস্তুত রয়েছে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছিলেন, সংঘাত নিরসনে ভারতের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে রাশিয়া। আলোচনা ও কূটনীতির ওপর নতুন দিল্লির যে অবস্থান, মস্কোর মনোভাবও তার সঙ্গেই সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
1: ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমস্যা সমাধান হবে না। তেহরানে আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত রয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবেন বলেই তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে, সংঘাত অবসানের পরে তেলের দাম অনেকটাই কমে যাবে বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপাশি ইরান বর্তমানে সামরিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
0: মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। হরমুজে নিরাপত্তা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এই 7টি শর্তের মধ্যে হরমুজ প্রণালী সহ ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে।
1: বারমুডা থেকে বস্টনগামী একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ আমেরিকার নানটাকেট উপকূলে।

0: পাওয়া গেছে। এই বিমানে 4 জন কানাডার এবং 2 জন বারমুডা নাগরিক ছিলেন বলে US কোস্ট গার্ড নিশ্চিত করেছে। তবে উদ্ধারকারী দল বিমানে থাকা সেই 6 জন আরোহীর খোঁজে এখনও অনুসন্ধান চালাচ্ছে বলে খবর।
1: ইয়েমেনের তুর আল বাহাহা এবং তাই যে হুতিদের লক্ষ্য করে 97টি অভিযান চালানো হয়েছে বলে সে দেশের সরকারের সশস্ত্র বাহিনী দাবি করেছে। এই অভিযানে 260 জন হুতি জঙ্গি নিহত।

0: ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি হুথিদের রিয়াদে হামলা চালানোর দাবিকে খারিজ করে দিয়েছেন। এর আগে হুথি নিয়ন্ত্রিত চ্যানেল আল মাসিরাতে হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে আরামকো তৈল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছেন।
1: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট জাইরে বলসোনারোর পুত্র সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো ক্ষমতায় ফেরার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন। উল্লেখ্য, প্রথম দফায় কোনো প্রার্থী যদি 50% বেশি বৈধ ভোট পেতে ব্যর্থ হন, তবে শীর্ষ দুই প্রার্থী আগামী 25 অক্টোবর দ্বিতীয় দফা বা রান আফ নির্বাচনে লড়বেন।
0: ভারত ও কানাডার প্রস্তাবিত কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপি এর পঞ্চম পর্বের বৈঠক আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এই বাণিজ্য চুক্তিটি 2030 সালের মধ্যে দুদেশের বাণিজ্য 4.65 লক্ষ কোটি টাকার লক্ষ্য পূরণে সহায়তা করবে। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেনের পরিমাণ ছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 বিলিয়ন ডলার।
1: ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকিস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন খেলার খবর।
0: নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে 2026-এর এশিয়ান গেমস। পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে এশিয়ান গেমসের অভিযান শেষ করেছে ভারত। ঝুলিতে এসেছে মোট 85টি পদক, এর মধ্যে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ। 43টি ক্রীড়া বিভাগে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট প্রতিযোগিতার পর পর্দা নেমেছে এবারের এশিয়াডের। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসিএর সভাপতি আনুষ্ঠানিকভাবে গেমসের সমাপ্তি ঘোষণা করেন। উদ্বোধনী এশিয়ান গেমসের ঐতিহ্যবাহী মশাল ও পতাকা পরবর্তী আসরের আয়োজক দেশ কাতারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। 2030 সালে দোহায় বসবে পরবর্তী এশিয়ান গেমসের আসর। এই হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নাগোয়া 2026 থেকে দোহা 2030-এর পথে যাত্রা শুরু হল। সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন শুটার নিরুধানরা। এবারের গেমসে তিনি 2টি সোনা এবং 1টি রূপোর পদক জিতেছেন।
1: মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএসএল ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাই ব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য ছিল। মোহনবাগানের হয়ে রাহুল ভেকে, সুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজ ও মিগুয়েল গোল করেছেন। পাঞ্জাবের হয়ে মেসি বৌলি, অর্শবীর সিং ও ঋষিকান্ত গোল করেছেন। আগামী দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে।
0: অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। এদিন অবশিষ্ট ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস 319 রানে শেষ হয়। রবিচন্দ্রন সোয়ারন 135 রান করেন। জয়ের জন্য 279 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 111 রানে জম্মু কাশ্মীরের সকলে আউট হয়ে যায়। শুভম খাজুরিয়া 36, কামরান ইকবাল 32 রান করেন। অবশিষ্ট ভারতীয় দলের মুকেশ কুমার 33 রানে 6টি, আকাশদীপ 3টি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন সোয়ারন ম্যাচের সেরা হয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, অবশিষ্ট ভারতীয় দল 237 ও 319, জম্মু কাশ্মীর 278 এবং 111।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত 13ই ডিসেম্বর লিওনেল মেসির অনুষ্ঠান যারা বহুমূল্য টিকিট কেটে দেখতে এসেছিলেন তারা বিনামূল্যে আগামীকাল আবার পড়ছি, যারা দেখতে এসেছিলেন তারা বিনামূল্যে আগামীর মঙ্গলবার ভারত

0: তো উরুগুয়ের মধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে পাবে বলে গতকাল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের ম্যাচের বিনামূল্যের টিকিট আগামীকাল সকাল 11টা থেকে 5টা পর্যন্ত দেওয়া হবে। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স, রাজারহাট গোপালপুর স্পোর্টস কমপ্লেক্স সহ 8টি কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহকারীদের ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র আনতে হবে। একই সঙ্গে মেসির অনুষ্ঠানের জন্য কেনা টিকিটটিও আনতে হবে। কোচ দিয়েগো ফোরলান সহ উরুগুয়ের ফুটবল দল আজ কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস চার্চ ও ইডেন গার্ডেন স্টেডিয়ামে ঘুরে দেখেন ফুটবলাররা। আজ বৃষ্টির কারণে অনুশীলন করেননি ফুটবলাররা।
1: মায়ানমারের থানলিনে স্টার সিটি স্পোর্টস ক্লাবে আজ পুরুষদের অনূর্ধ্ব 17 প্রথম প্রীতি ফুটবল ম্যাচে ভারত মায়ানমারের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। ম্যাচের 42 মিনিটে মায়ানমারের হয়ে গোল করেন আং মাথার। 73 মিনিটে ভারতের হয়ে ম্যাচে সমতা ফেরান দালাল মুয়াও গাংতে। দুই দলের মধ্যে তৃতীয় প্রীতি ম্যাচ বুধবার একই মাঠে অনুষ্ঠিত হবে। এবার দৃষ্টিকোণ। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

তার গানে ইন্দ্রধনুর ছটা। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিবসে আজ আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।

1931 সালে আজকের দিনে কলকাতায় তাঁর জন্ম। ভারতীয় প্লেব্যাক শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র তিনি। সঙ্গীতের তালিম নিয়েছেন এটি কানন চিন্ময় লাহিড়ির কাছে। তাঁর গুরু ছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলী খান। ১৯৫০ তিনি মুম্বাই পাড়ি দেন। ১৭টি হিন্দি ছবিতে গান গেয়েছেন, কিন্তু ১৯৫২ নিজের শহর কলকাতায় ফিরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আধুনিক বাংলা গানের জগতে অচিরেই তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠলেন।

উত্তম সুচিত্রা জুটির সঙ্গে প্লেব্যাকে কখনো হেমন্ত সন্ধ্যা, কখনো আবার মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটি বাংলা গানের

রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন, অতুল প্রসাদ ও রজনীকান্তের গানেও তাঁর অবাধ বিচরণ আজও তাঁকে অতুলনীয় করে রেখেছে।

রসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত। একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস লেখাতেও আচম্বিতে হেসে পড়েছে হাস্যরস। মূল বিষয়ের এতটুকু হানি না করি, অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয়, যেমন বঙ্কিমচন্দ্রের কমলকান্তের দপ্তর। আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিৎ একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে। এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু। সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি। কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না, কারণ সেরকম সব জায়গায় ভূক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে বাঁচার পথ থাকত না। একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতি কুমারকে। ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। প্রমাদ গুনলেন সুনীতি কুমার, কিন্তু কি আর করা, অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন কাঁদরে মন কাঁদরে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার। আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে। এরপর কি হয়েছিল সুনীতি কুমার বোধহয় বলে যাননি। সে সময় ধ্বনি মুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না, কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না। বরং শুনে নি খাদ্যবিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি।

0: প্রেক্ষাপটে আমেরিকা ক্রমশ একা হচ্ছে, সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। দুই শক্তিধর দেশের তীব্র প্রতিযোগিতার মধ্যে জোট গড়ছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর,
1: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলেন তিন দিনের সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন।
0: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল ত্যাগী সাংসদ কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি।
1: পশ্চিমবঙ্গে আরও চারটি নতুন বিমানবন্দর করতে রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করতে চলেছে।
0: রাশিয়ার তেল শোধনাগারগুলিকে আক্রমণের তীব্রতা বৃদ্ধির হুঁশিয়ারি ইউক্রেনের। কিভের সামরিক কেন্দ্র ও বিভিন্ন পরিকাঠামোয় আরও জোরালো হানার পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার।
1: সংঘাত নিরসনে ভারতের প্রস্তাবকে রাশিয়ার পর স্বাগত জানাল ইউক্রেনও।
0: ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামরিক পথে বা নিষেধাজ্ঞা আরোপ করে স্থায়ী সমাধান আসবে না, পাল্টা মন্তব্য ইরানের। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন গ্রন্থ পরিচয়।
3: এখন শুনবেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ পরশুরাম, অর্থাৎ রাজশেখর বসুর লেখা গল্প কচি সংসদ। পাঠে কৌশিক সেন, রচনা ও সম্পাদনা জয়ন্ত কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার।

পরশুরাম ছদ্মনামের আড়ালে বাংলা সাহিত্যের অঙ্গনে রাজশেখর বসুর আবির্ভাব বিশ শতকের তৃতীয় দশকে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত বিরিঞ্চি বাবা গল্পটির হাত ধরে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দেশ জুড়ে তখন এক উত্তাল অবস্থা। রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক মন্দা, এই সমস্ত কিছু নিয়ে জর্জরিত এক টালমাটাল সমাজে ছিল বহু বিচিত্র অসঙ্গতির ছোঁয়া। আর সেই সমস্ত অসঙ্গতিগুলোকে তীক্ষ্ণ ব্যঙ্গের আঁচড়ে পাঠকদের সামনে উদ্ঘাটন করেছেন রাজশেখর বসু। এই প্রসঙ্গে বিশিষ্ট সাহিত্য সমালোচক বীরেন্দ্র দত্ত তাঁর লেখা বাংলা ছোট গল্প প্রসঙ্গ ও প্রকরণ বইতে জানাচ্ছেন, পৌরাণিক পরশুরামের হাতে ছিল পৃথিবী নিক্ষত্রিয় করার উপযোগী অগ্নিময় ও খরদ্দীপ্ত কুঠার। রাজশেখরের লেখনী কুঠারে এলো বাস্তব সমাজকে তার সমস্ত রকম উৎকেন্দ্রিকতার ন্যায় নীতিভ্রষ্টতা ধরিয়ে দেওয়ার উপযোগী ক্ষুরধার তীক্ষ্ণতা ও তার দীপ্তিতেই ক্ষমাহীন নির্মমতা। বিস্ময় এখানেও, তিনি কিন্তু কোথাও বিশেষ ব্যক্তিকে ঘা মেরে জ্বালা ধরাতে লেখনীকে নির্দেশ দেননি, দিয়েছেন তিক্ততার ওপর হাসির কোটিং। পৌরাণিক পরশুরামের সেই দু চোখের অগ্নিজ্বালার, সেই কণ্ঠের সক্রোদ বিস্ফার সেখানে অনুপস্থিত। পরশুরামের এই রচনা বৈশিষ্ট্যের স্পষ্ট ছাপ পাওয়া যায় তার লেখা কচি সংসদ গল্পটির পাতায় পাতায়। পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর দ্বিতীয় গল্প সংকলন কজ্জলি প্রকাশিত হয় 1335 বঙ্গাব্দে। কচি সংসদ গল্পটি এই গ্রন্থের পঞ্চম গল্প হিসাবে সংকলিত। নাগরিক জীবনের পটভূমিকায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের স্বভাব বৈচিত্র্য ও বৈপরীত্যের এক সরস ব্যঙ্গধর্মী গল্প এই কচি সংসদ। সেখানে প্রেমতত্ত্বের আধুনিক উদ্ভট ভাবনা ও হাইকোর্টশিপের চমৎকার প্রকাশ ধরা পড়েছে। এ প্রসঙ্গে সাহিত্য সমালোচক বীরেন্দ্র দত্ত তাঁর লেখা বাংলা ছোট গল্প প্রসঙ্গ ও প্রকরণ বইতে জানাচ্ছেন, বিশ শতকের সময় প্রবাহে দেখা গেছে ধারাবাহিক সমাজের এক এক স্তরে এক এক ধরনের তথাকথিত আধুনিকতার বাতিক জন্ম নেয় জনমনে। প্রথম বিশ্বযুদ্ধের পর যে আধুনিকতায় সাধারণ

উচ্চবিত্ত মধ্যবিত্ত শিক্ষিত মানুষ মাতে, পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তা হয় পরিত্যক্ত, নতুন ধরনের আধুনিকতা হয় স্বাগত। তথাকথিত এই আধুনিকতা হল এক ধরনের বিলাসী নেশা, আত্মসুখকর মোহ, ভাবালুতা। তা অবশ্যই বিশেষ কাল নির্ভর উৎকট স্বভাব চিহ্নিত। একজন ব্যঙ্গচিত্রী গল্পকারের প্রসঙ্গের পক্ষে তা অবশ্যই স্বাগত হবে। পরশুরামের কুচি সংসদ গল্পে এই আধুনিকতা পরশুরামের লিখনী শোধিতির লক্ষ্য হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ শতকের তিনের দশক ও চারের দশকের প্রথম দিকে কিছু ধনী শিক্ষিত যুবক তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপুল সম্পত্তির জোরে নিজের খেয়াল খুশি মতো বিলাসিতায় জীবনযাপন করত এবং তথাকথিত উৎকট আধুনিকতার বুলি কপচাত। কুচি সংসদ গল্পে তেমনই এক শ্রেণীর প্রতিনিধি হিসেবে হাজির হয়েছে গল্পের নায়ক কেষ্ট। সে কুচি সংসদ নামে এক ছদ্ম আধুনিক সংগঠনের প্রেসিডেন্ট। ভীষণই অস্থিরচিত্ত যুবক, তার চলন বলন পোশাক আশাক সবেতেই এক স্ফুর্ধিত আধুনিকতার ছাপ। তার বর্ণনা দিয়ে গল্পকার লিখছেন, কেষ্টর আপাদমস্তক বাঙালির আধুনিক বেশবিন্যাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতেছে। তার মাথার চুল কদম্ব কেশরের মতো ছাঁটা, গোঁফ নাই কিন্তু ঠোঁটের নিচে একগাছি দাড়ি আছে, গায়ে সবুজ রঙের খাটো জামা, তাতে বড় বড় সাদা ছিট, কোমরে বেল্ট, মালকোঁচা মারা বেগুনি রঙের ধুতি, পায়ে পট্টি ও বুট, হাতে একটি মোটা লাঠি বা কোতকা, পিঠে ক্যাম্বিসের ন্যাপস্যাক স্ট্র্যাপ দিয়ে বাঁধা। প্রেম ও বিবাহ সম্বন্ধেও কেষ্টর ভাবনা ভীষণ রকম ব্যতিক্রমী। তার মতে প্রেম একটা ভূমিকম্প, ঝঞ্ঝাবাত, নায়াগ্রা প্রভাত, আকস্মিক বিপদ, যাতে বুদ্ধিশুদ্ধি লোপ পায়। পাশাপাশি বিয়ের ব্যাপারে কেষ্টর ভাবনা এই রকম যে বিয়েতে পুরোপুরি প্রেম বিবিক্ত কোর্টশিপ চাই, তাতে দুই যুবক যুবতী থাকবে সম্পূর্ণ নির্লিপ্ত, তাদের মাঝখানে থাকবেন একজন অভিজ্ঞ মধ্যস্থতাকারী বা মিডলম্যান, যিনি দুজনের সঙ্গে আলাপ আলোচনা করে দুজনের অভ্যেস রুচি মতামত ইত্যাদির মধ্যে একটা সামঞ্জস্য বিধানের ব্যবস্থা করে দেবেন। তারপর হবে বিবাহ। এ হেন কেষ্টর প্রেম ও বিবাহের বিচিত্র আখ্যান চিত্রিত হয়েছে কুচি সংসদ গল্পটির মধ্যে। কুচি সংসদ গল্পের প্লট বৃত্তে কাহিনী অংশ খুবই সামান্য। পুজোর ছুটিতে আদালত বন্ধ, বাড়িতেও মক্কেলদের যাতায়াত নেই, সেই অবকাশে উকিল ব্রজেনবাবু স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে যান দার্জিলিং। সেখানেই তার সঙ্গে দেখা হয়ে যায় ডুমরাওয়ানের মুক্তার নকুর চৌধুরীর সঙ্গে। গল্পের নায়ক কেষ্ট এই নকুর চৌধুরীর ভাগ্নে। কেষ্টর বাবা মা দুজনেই গত হওয়ায় বর্তমানে এই মামাই তার একমাত্র অভিভাবক। নকুরবাবু দার্জিলিংয়ে এসেছেন তার ভাগ্নে কেষ্টর টেলিগ্রাম পেয়ে, যাতে লেখা ছিল কেষ্ট দার্জিলিংয়ে আসছে, উঠবে মুনসাইন ভিলায় এবং এখানে এসে সে বিবাহ করবে। কাহিনীর অগ্রগতির সঙ্গে সঙ্গে জানতে পারা যায় যে পাত্রীর নাম পদ্মমধু বোস। সেই কথা মতো সন্ধ্যেবেলা কেষ্ট পৌঁছয় দার্জিলিংয়ে। তার তৈরি করা কুচি সংসদের সদস্যরা অবশ্য আগেই বরযাত্রী হিসাবে সেখানে হাজির হয়। ব্রোজেন উকিল হয় পদ্মমধু ও কেষ্টর বিবাহের মধ্যস্থতাকারী। মুনসাইন ভিলায় আলোচনায় বসে তারা। দীর্ঘক্ষণ চলে এই বিবাহ মধ্যস্থতার এক চরম কৌতুককর প্রহসন, কিন্তু শেষ পর্যন্ত কোনো মীমাংসাতেই পৌঁছানো যায় না। ব্রজেনবাবু বাড়ি ফিরে আসেন। পরের দিন একটু বেলার দিকে ব্রজেনবাবু সস্ত্রীক মুনসাইন ভিলায় পৌঁছে জানতে পারেন কেষ্ট, পদ্মমধু, নকুরবাবু সহ তাদের পুরো পরিবার কলকাতায় ফিরে গেছে।

উদ্দেশ্য, সেখানেই কেষ্ট ও পদ্মমধু বোসের বিবাহ হবে। এদিকে কোচি সংসদের সদস্যরা এসব ব্যাপার কিছুই জানে না, তারা পড়ে আছে দার্জিলিংয়েই। গল্পের শেষে দেখা যায় যে পদ্মমধু বোস ও কেষ্টর বিয়ে হচ্ছে, কোচি সংসদ ভেঙে যাচ্ছে, এর দেড় মাস পরে কেষ্ট ব্রজেনবাবুর সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চাইছে এবং পরবর্তী বড়দিনের ছুটিতে সপরিবারে ব্রজেনবাবুর ভ্রমণ সঙ্গী হচ্ছে কেষ্ট। এখানেই গল্পের পরিসমাপ্তি। কোচি সংসদ গল্পের মূল ঘটনা বৃত্তে কেষ্ট ও পদ্মমধুর প্রেম ও বিবাহই হল মূল বিষয়, কিন্তু এই গল্পটি পরশুরাম যেন অকারণে বিস্তারিত করেছেন, যা অতিকথনের দোষে দুষ্ট। গল্পের শুরু থেকে দার্জিলিং আসার আগে পর্যন্ত ঘটনা প্রবাহ আপাতভাবে অনাবশ্যক। এখানে কেষ্ট বা পদ্মমধুর কোনো উল্লেখ পর্যন্ত নেই, যা গল্পের কেন্দ্রবিচ্যুত শৈথিল্যকে স্পষ্ট করে। আসলে মূল গল্পের শুরু ব্রজেনবাবুর দার্জিলিং আসা, নকুড়বাবুর সঙ্গে আলাপ এবং গল্পের কাহিনী বৃত্তে কেষ্ট চরিত্রটি আসার পর থেকেই। এ প্রসঙ্গে বিশিষ্ট সাহিত্য সমালোচক বীরেন্দ্র দত্ত তার লেখা বাংলা ছোট গল্প প্রসঙ্গ ও প্রকরণ বইতে জানাচ্ছেন, এখান থেকেই গল্পের কাহিনী ও ঘটনার সংহত, সংযত, কেন্দ্রানুগ ও কেন্দ্রীয় বক্তব্যের অনুসারী যাত্রা শুরু। ব্রজেনের বেড়াতে বেরুবার আগে দীর্ঘ প্রস্তুতি, যা গল্পের প্রথমে আছে, সেগুলি পরশুরামের হাতে অনবদ্য বিশুদ্ধ কৌতুকরসের উপাদান হয়েছে স্বীকার করতেই হয়। শিক্ষিত সহৃদয় পাঠক এই সবের রসগ্রহণে অবশ্যই তৃপ্ত হবে, কিন্তু গল্পের মূল লক্ষ্যের সঙ্গে যোগ না থাকায় তা গল্পের অবয়ব ও রসাধারে নিশ্চিত বাড়াবাড়ি সৃষ্টি করে। একটি ছোট গল্পের সংহত সংযত চেহারায় অতিকথনের দোষ ঢাকতে পারে না। কেষ্ট, পদ্মমধু ও ব্রজেনবাবুকে কেন্দ্র করে কোচি সংসদ গল্পের মূল কাহিনী বৃত্ত আবর্তিত। তবে এছাড়াও গল্পে এসেছে একাধিক চরিত্র, নকুড় মামা, কেষ্টর নেপালি চাকর বোদা এবং সর্বোপরি কোচি সংসদের সদস্যরা, তবে তারা কেউই চরিত্র হিসাবে স্বতন্ত্র হয়ে উঠতে পারেনি। এই প্রসঙ্গে সমালোচক বীরেন্দ্র দত্ত জানাচ্ছেন, গল্পটির মধ্যে পরশুরাম কোচি সংসদের কয়েকজন সদস্যের যে নামের পরিচয় দিয়েছেন তারা কেউই চরিত্র হয়ে ওঠেনি। নামগুলি হাস্যকর এবং নিশ্চিত কটাক্ষের অঙ্গুলি নির্দেশক, কিন্তু গল্পে তাদের যোগ প্রায় নেই বললেই চলে। তাদের কোচি সংসদের প্রতিনিধিত্বমূলক চরিত্র যেমন উঠে আসে, তেমনি প্রেমিক কেষ্টর বিবর্তনে তাদের কোনো ভূমিকাই ধরা পড়েনি। নিছক নামে হাসির উদ্রেক করিয়ে হাস্যরসের একটি পরিবেশ রচনাতেই এদের দায়িত্ব শেষ। অর্ধশতক আগেকার বঙ্গ সমাজের উপযোগী শিক্ষিত আধুনিক নাগরিক জীবনে অভ্যস্ত যুবকদের ব্যঙ্গ করতেই এদের এমন নাম যেন কল্পিত। মূল গল্পে এরা যেন বা অপ্রয়োজনীয় প্যারাসাইট চরিত্র। পরশুরাম ছদ্মনামের আড়ালে রাজশেখর বসু ছিলেন বিশ শতকের ব্যঙ্গচিত্র লেখক। দুই বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়ের বিচিত্র সামাজিক অসঙ্গতি রূপ পেয়েছে তাঁর সৃষ্টিতে। ব্যঙ্গবাণে শানিত কৌতুকে সিক্ত স্যাটায়ারের দুতিতে উজ্জ্বল, তেমনি এক অসামান্য গল্প পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা কোচি সংসদ।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ ছিল পরশুরাম, অর্থাৎ রাজশেখর বসুর লেখা গল্প কচি সংসদ। পাঠে কৌশিক সেন, রচনা ও সম্পাদনা জয়ন্ত কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিশ্বমঞ্চে শক্তিধর দেশগুলির প্রতিযোগিতার মধ্যে মাঝারি শক্তির দেশগুলি ক্রমশ জোটবদ্ধ হচ্ছে। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনের ভাষণে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুডুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। 6ই অক্টোবর ভোটগ্রহণ, ভোটগণনা 9ই অক্টোবর। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার 5ম পর্ব আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত, স্পষ্ট বার্তা ইরানের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপ্তি। পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা স্বেচ্ছায় নিজেকে একা করে নিচ্ছে, আর সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। তার ফলে গোটা পৃথিবীতে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। দুই শক্তিধর দেশের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেদের মধ্যে ধীরে ধীরে জোট গড়ছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী আজ বলেন, আমেরিকা নিজেকে ক্রমশ নিঃসঙ্গ শক্তি হিসেবে তুলে ধরছে।
1: That the landscape today is primarily marked by a radical repositioning of the United States. Repositioning which is a posture of choice and where in a way it has deliberately become a lonelier power.
0: ডক্টর জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বের প্রেক্ষাপটে প্রভাব ফেলছে চীনের উত্থান। তিনি জানান, এখন গোটা বিশ্বে যত উৎপাদন হয় তার 1/3 করে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, দুই শক্তিধর দেশের টানাটানিতে মাঝারি শক্তির দেশগুলি নিজেদের জায়গা করে নিচ্ছে। উদীয়মানী দেশগুলি নিজেদের স্বার্থের বিষয়ে সচেতন, তারা ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছে। দেশগুলি প্রয়োজনে একে অন্যের সঙ্গে কাজ করতে পারে, আবার একই সঙ্গে চীন এবং আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে পারে, কারণ তাদের সঙ্গে ওই উদীয়মান দেশগুলির কোনো সংঘাত নেই বলে বিদেশমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: There are countries who are emerging from colonization whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to make a greater impact.
0: তামিলনাড়ু, পুডুচেরি ও পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5টি বিধানসভা আসন এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে আগামী 6ই অক্টোবর ভোটগ্রহণ, ভোটগণনা শুক্রবার 9ই অক্টোবর। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকাম, ধারাপুরাম, পুডুচেরির থাট্টানচাভাড়ি, পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলি এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজেপি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গে যথাক্রমে দীনেশ আর্য ও রুক্মিণী মল্লিক বা কোয়েল মল্লিককে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই দুজনের নামের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের দ্বিতীয় পর্যায়ের আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ি নির্মাণের জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির

অর্থ হস্তান্তর করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল নবান্ন সংলগ্ন সভা করে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভারত ও কানাডার প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপি এর পঞ্চম পর্বের বৈঠক আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষ এই আলোচনায় বসবে। বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এই বাণিজ্য চুক্তি 2030 সালের মধ্যে দুদেশের বাণিজ্য 4,65,000 কোটি টাকার লক্ষ্য পূরণে সাহায্য করবে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা 3 দিনের সরকারি সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন। এটি তার এবছরের দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন। সফরকালে প্রেসিডেন্ট পারমেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। হরমুজ অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান হবে না। তেহরানে আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবেন বলেই তিনি আশা প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সংঘাত অবসানের পর তেলের দাম অনেকটাই কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করে তারা। ইয়েমেনের তুর আল বাহা এবং তাইজে হুথিদের নিশানা করে 97টি অভিযান চালানো হয়েছে বলে সেদেশের সরকারের সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানে 260 জন হুথি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এর পাশাপাশি 44টি সামরিক ও অন্যান্য যানবাহন ধ্বংস করা হয়েছে বলেও খবর। এছাড়াও ইয়েমেনি বাহিনী সানা এবং সাদার মতো হুথি ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি হুথিদের রিয়াধে হামলা চালানোর দাবিকে খারিজ করে দিয়েছেন। এর আগে হুথি নিয়ন্ত্রিত চ্যানেল আল মসিরাতে হুথি সেনামুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের রাজধানী রিয়াধে আরামকো তৈল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলিতে আক্রমণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এর পাল্টা জবাবে কিভ সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সামরিক কেন্দ্র, প্রতিরক্ষা শিল্পাঞ্চল এবং এ সংক্রান্ত অন্যান্য পরিকাঠামোগুলিতে রুশ বাহিনী তাদের হামলা বাড়াবে। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট জয়ের বোলসেনারোর পুত্র সেনেটর ফ্ল্যাভিও বোলসেনারো ক্ষমতায় ফেরার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন। সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দল আজ খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধীচক থেকে পদযাত্রা শুরু করেন। তিনি জানান, বৃহস্পতিবার যখন তারা খায়রাবাদ পৌঁছবেন তখন তিনি দলের পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করবেন। সরকারের সঙ্গে পিটিআই দলের মুখ্য দাবির মধ্যে রয়েছে ইমরান খানের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সুযোগ এবং তাকে এমন কোনো হাসপাতালে স্থানান্তর করা যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা ও চিকিৎসা করতে পারবেন। বারমুডা থেকে বোস্টনগামী একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ আমেরিকার নানটাকেট উপকূলে পাওয়া গেছে। এই বিমানে 4 জন কানাডার এবং 2 জন বারমুডার নাগরিক ছিলেন বলে ইউএস কোস্টগার্ড নিশ্চিত করেছে। তবে উদ্ধারকারী দল বিমানে থাকা 6 জন আরোহীর খোঁজে এখনও অনুসন্ধান চালাচ্ছে বলে খবর।
জাপানের আইসিনাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক্স

0: স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে চলতি বছরের এশিয়ান গেমস। দু সপ্তাহের বেশি সময় ধরে 43টি ক্রীড়ার জমজমাট প্রতিযোগিতার ইতি ঘটল। এশিয়ান গেমসের স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসিয়ার সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে জ্বলে আসা ঐতিহ্যবাহী মশাল এবং পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু হান্ডা। সামগ্রিক পদক তালিকায় ভারত এবারে চতুর্থ স্থান অধিকার করেছে। 21টি সোনা, 27টি রূপো, 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জয় করেছে তারা। এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়দের দৃঢ় সংকল্প, অদম্য উদ্দীপনা ও অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলের সব সদস্যের প্রশংসা করেছেন। মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত অতিরিক্ত সময় খেলা গোল শূন্য ছিল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিশ্বমঞ্চে শক্তিধর দেশগুলির প্রতিযোগিতার মধ্যে মাঝারি শক্তির দেশগুলি ক্রমশ জোটবদ্ধ হচ্ছে। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনের ভাষণে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাপানের আইশিনাগোয়া এশিয়ান গেমসের সমাপ্তি। খবর শেষ হলো, পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকাল অর্থাৎ সোমবার 5 অক্টোবরের সারাদিনের অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেবার। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় সুমতি মুতাতকর, রাগ কোমল আশাবরী এবং দেশি। 6:30 এই মহাজীবন শুনবেন কবি বিষ্ণুদের জীবনী। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুনিতা বিশ্বাস। 6:55 কৃষক বন্ধুদের জন্য একটি কথিকা শুনতে পাবেন, মৌমাছি প্রয়োজনীয়তা, বলবেন ডক্টর মালবিকা দেবনাথ। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। স্থান কাস মালভূমি, মহারাষ্ট্র। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 8:30 অতিথি, এই অনুষ্ঠানে শুনবেন রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শ্রীতমা মুখোপাধ্যায়। আগামীকাল শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনা করবেন বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ গুনকেলি। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন তর্পণা ভট্টাচার্য। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে ভজন শুনবেন তুরবান বেরার কণ্ঠে ও রামপ্রসাদী, গানে থাকবেন তপন ঘোষ। বেলা 11:00 সংগ্রহশালা থেকে গান। 11:15 নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী। 11:30 রৌম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী ভট্টাচার্য। 12:30 লোকসঙ্গীত। একটায় নাটক হার, কাহিনী চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা 3:30।

তিনটে বেজে ৩৫ মিনিটে শুনবেন অনুরোধের আসর, চারটে বেজে ৫ মিনিটে নতুন অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। চারটে বেজে ৩৫ মিনিটে বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য এবং ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটির সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা শুনবেন, বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা। আলাপচারিতায় থাকবেন ডক্টর গোলাম মইনুদ্দিন ও সুব্রত চক্রবর্তী। ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, কথিকা জন্মগত হৃদরোগ, বলবেন সিদ্ধার্থ মণি। সন্ধ্যে সাতটায় বাংলা নাটক হার, কাহিনী চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। রাত আটটা বেজে পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত নটায় কথায় গানে। উপস্থাপনায় থাকবেন উৎসব সিনহা। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জ্ঞান বিজ্ঞানের আসর, দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ বাগেশ্রী। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর ও রাত এগারোটায় প্রতিদিনের মতো হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন উৎসব সিনহা। এই ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন অমলেন্দু চৌধুরী, রাগ হেমন্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ হেমন্ত রাগে সেতার শুনলেন শিল্পী অমলেন্দু চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
0: এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনা আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা ক্রমশ একা হচ্ছে, সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। দুই শক্তিধর দেশের তীব্র প্রতিযোগিতার মধ্যে জোট গড়ছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন তিন দিনের সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন।
0: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল ত্যাগী সাংসদ কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি।
1: পশ্চিমবঙ্গে আরও চারটি নতুন বিমানবন্দর করতে রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করতে চলেছে।
0: ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে।
1: জাপানের নাগোয়ায় 2026 এশিয়ান গেমসের সমাপ্তি, 21টি সোনাসহ 85টি পদক নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে ভারত।
0: টাইব্রেকারে পাঞ্জাব এফসিকে 4-3 গোলে হারিয়ে 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস। আজ সে বিস্তারিত খবরে, বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা স্বেচ্ছায় নিজেকে একা করে নিচ্ছে, আর সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। তার ফলে গোটা পৃথিবীতে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। দুই শক্তিধর দেশের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেদের মধ্যে ধীরে ধীরে জোট গড়ছে মাঝারি শক্তিধর দেশগুলি। তারা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী আজ বলেন, আমেরিকা নিজেকে নিঃসঙ্গ শক্তি হিসেবে তুলে ধরছে।
2: That the landscape today is primarily marked by a radical repositioning of the United States. Repositioning which is a posture of choice and where in a way it has deliberately become a lonelier power.
0: জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বের প্রেক্ষাপটে প্রভাব ফেলছে চীনের উত্থান। তিনি জানান, এখন গোটা বিশ্বে যত উৎপাদন হয় তার 1/3 করে চীন। এই অর্থনৈতিক শক্তির কারণে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে সমর্থ হচ্ছে চীন। এই দুই দেশের প্রতিযোগিতা দেখছে গোটা বিশ্ব, তাদের প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের বাইরেও ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী।
2: The second feature of the landscape is of course the rise of China. A China which sees itself as a unique country. That is in a way both its self-perception but in many ways also the reality. And we are looking at very sharp competition. That competition today, not limited to these two countries, has led to a weaponization of any leverage that any country has.
0: বিদেশমন্ত্রী বলেন, দুই শক্তিধর দেশের টানাটানিতে মাঝারি শক্তির দেশগুলি নিজের জায়গা করে নিচ্ছে। উদীয়মান এই দেশগুলি নিজের স্বার্থের বিষয়ে সচেতন, তারা স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছে। ওই দেশগুলিকে এক সূত্রে বেঁধেছে তাদের স্বার্থ, তারা একে অপরকে এজেন্ডা ভিত্তিক সহায়তা করছে। এই দেশগুলি প্রয়োজনে একে অন্যের সঙ্গে কাজ করতে পারে, আবার একই সঙ্গে চীন এবং আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলতে পারে, কারণ তাদের সঙ্গে ওই উদীয়মান দেশগুলির এমনিতে কোনো সংঘাত নেই।
2: And middle powers. I would argue that today most of them are focused on diversifying and de-risking in every sense of the term, not just their economy or their security, but also building more resilient supply chains. In many ways they are working out new arrangements, they are developing agenda-based cooperation, and the operating principle for emerging and middle powers should be and perhaps is already reasonable degree of convergence.
1: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন তিন দিনের সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। তার সঙ্গে থাকবেন উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট গাই পারমেলিন দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, যাতায়াত

0: মানব সম্পদের চলাচল, সংস্কৃতি এবং দুদেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করবেন। বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মত বিনিময় করবেন। সফররত প্রেসিডেন্ট আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও প্রেসিডেন্ট পারমেলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
1: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়া কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গ থেকে ফের রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রাজ্যের বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরে গত 16 জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন কোয়েল। আগামী 16 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনে ভোট নেওয়া হবে। কোয়েল আগে আরও 3 জন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। গত 9 জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ। যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই 3 জনকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি। এবার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দেওয়া 4 জনকেও টিকিট দিল বিজেপি। উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 4টি রাজ্যসভা আসনেও বিজেপি আজ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশের 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ তুলে দিয়েছেন। গুন্টুর জেলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এদিন দেশের প্রথম পরীক্ষামূলক 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তিতে আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী চৌহান। এই প্রকল্পে 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি তৈরি করা হবে। অনুষ্ঠানে শ্রী চৌহান 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তিতে আবাসন প্রকল্পকে গ্রামীণ আবাসন ব্যবস্থার আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
1: রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সমঝোতাপত্র চুক্তিতে স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল ও পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিত থাকার কথা। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
0: উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, সীমান্তবর্তী জেলায় বিএসএফকে জমি, বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ সহ আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সঙ্গে উরুগুয়ের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে, সেখানে গত বছরের মেসি কাণ্ডে যারা টিকিট কেটে প্রতারিত হয়েছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে প্রস্তাব আনা হতে পারে বলে জানা গিয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আজ খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই। খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধীচক থেকে এই মিছিলের সূচনা করেন। তিনি জানান, বৃহস্পতিবার কাফেলা খাইরাবাদে পৌঁছলে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
1: বাংলাদেশের উপকূলীয় 14টি জেলার মানুষকে বন্যাসহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকট থেকে বাঁচাতে বিশ্বব্যাংকের 7,500 কোটি টাকার একটি প্রকল্পের বাস্তবায়ন করবে সেদেশের সরকার। আগামী অর্থবর্ষ থেকে 5 বছর মেয়াদের এই প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ মোকাবিলা এবং মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। বাংলাদেশ সচিবালয়ে পুর ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি জিম পেসমের মধ্যে বৈঠকে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়। ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থান তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।
0: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিয়া লুলা দা সিলভা চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট জাইরে বলসোনারোর পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো ক্ষমতায় ফেরার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন। উল্লেখ্য, প্রথম দফায় কোনো প্রার্থী যদি 50% বেশি বৈধ ভোট পেতে ব্যর্থ হন, তবে শীর্ষ দুই প্রার্থী আগামী 25 অক্টোবর দ্বিতীয় দফা বা রান আপ নির্বাচনে আয়োজিত হবে।
1: ভারত ও কানাডার প্রস্তাবিত কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনার

0: ট্রিপ এগ্রিমেন্ট বা সিইপি এর পঞ্চম পর্বের বৈঠক আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষ এই আলোচনায় বসবে। বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এই বাণিজ্য চুক্তি 2030 সালের মধ্যে দুদেশের বাণিজ্য 4.65 লক্ষ কোটি টাকার লক্ষ্য পূরণে সাহায্য করবে।
1: নাগোয়া শহরের মিনজুও পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে 2026-এর এশিয়ান গেমস। পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে এশিয়ান গেমস অভিযান শেষ করেছে ভারত। ঝুলিতে এসেছে মোট 85টি পদক, 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ। 43টি ক্রীড়া বিভাগে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট প্রতিযোগিতার পর পর্দা নেমেছে এবারের এশিয়াডের। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া OCEA এর সভাপতি আনুষ্ঠানিকভাবে গেমসের সমাপ্তি ঘোষণা করেন। উদ্বোধনী এশিয়ান গেমসের ঐতিহ্যবাহী মশাল ও পতাকা পরবর্তী আসরের আয়োজক দেশ কাতারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। 2030 সালে দোহায় বসবে পরবর্তী এশিয়ান গেমসের আসর। এই হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নাগোয়া 2026 থেকে দোহা 2030-এর পথে যাত্রা শুরু হল। সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন শুটার নিরু ধান্দা। এবারের গেমসে তিনি 2টি সোনা ও 1টি রুপোর পদক জিতেছেন।
0: এশিয়ান গেমসের সমাপ্তিতে ভারতীয় দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিনিধিত্ব করার সময় তাঁদের দৃঢ়তা, আবেগ এবং অসাধারণ ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেছেন তিনি। এক বার্তায় প্রধানমন্ত্রী পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সাফল্যে গোটা দেশ আনন্দিত হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে এই এশিয়ান গেমস আরও বড় সাফল্যের অনুপ্রেরণা যোগাবে এবং তৃণমূল স্তরে খেলাধুলার প্রসার ও শক্তি আরও বাড়াবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
1: মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSL ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব FCকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য ছিল। মোহনবাগানের হয়ে রাহুল ভেকে, শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজ ও মিগুয়েল গোল করেছেন। পাঞ্জাবের হয়ে মেসি বৌলি, অর্শবীর সিং ও ঋষিকান্ত গোল করেছেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে।
0: অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। এদিন অবশিষ্ট ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস 319 রানে শেষ হয়। রবিচন্দ্রন সোয়ারন 135 রান করেন। জয়ের জন্য 279 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 111 রানে জম্মু কাশ্মীরের সকলে আউট হয়ে যান। শুভম খাজুরিয়া 36, কামরান ইকবাল 32 রান করেন। রবিচন্দ্রন সোয়ারন ম্যাচের সেরা হয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, অবশিষ্ট ভারতীয় দল 237 ও 319, জম্মু কাশ্মীর 278 ও 111।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত 13ই ডিসেম্বর লিওনেল মেসির অনুষ্ঠান যারা বহুমূল্য টিকিট কেটে দেখতে এসেছিলেন তারা বিনামূল্যে আগামী মঙ্গলবার ভারত ও উরুগুয়ের মধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে পাবে বলে গতকাল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের ম্যাচের বিনামূল্যের টিকিট আগামীকাল সকাল 11টা থেকে 5টা পর্যন্ত দেওয়া হবে। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স, রাজারহাট গোপালপুর স্পোর্টস কমপ্লেক্স সহ 8টি কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহকারীদের ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র আনতে হবে। একই সঙ্গে মেসির অনুষ্ঠানের জন্য কেনা টিকিটটিও আনতে হবে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।

0: বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা ক্রমশ একা হচ্ছে, সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। দুই শক্তিধর দেশের তীব্র প্রতিযোগিতার মধ্যে জোট করছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন তিন দিনের সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন।
0: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল ত্যাগী সাংসদ কোয়েল মল্লিককেই প্রার্থী করল বিজেপি।
1: পশ্চিমবঙ্গে আরও চারটি নতুন বিমানবন্দর গড়তে রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করতে চলেছে।
0: ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে।
1: জাপানের নাগোয়ায় 2026 এশিয়ান গেমসের সমাপ্তি, 21টি সোনাসহ 85টি পদক নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত।
0: টাইব্রেকারে পাঞ্জাব এফসিকে 4-3 গোলে হারিয়ে 126তম আইএফএ শিল্ড ফুটবল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গানে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। দুদিন পর পর গভীর রাতেও ঝলমল করে সন্ধ্যা নামল আকাশবাণী মৈত্রীর স্টুডিওয়ে। আজ সেই ঈশ্বর প্রদত্ত সুরবাহার, যার প্রতিটি পর্দায় মা সরস্বতীর আঙুল ছাপ, সেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন।

বিকেল গড়িয়ে সন্ধে নামছে শহরে, 50-এর দশকের সন্ধে। তখন কোয়েড স্কুল ছিল না, ছেলে মেয়েদের এত সহজে মেলামেশা ছিল না। বেশিরভাগ মেয়েদের বিকেল বাসর ঘরের বাইরে পরজোর ছাদে পায়চারি অবধি। এই দিনগুলোতে ছাদ আর রোয়াকের মধ্যে সেতু তৈরি করত। কে তুমি আমায় ডাকো, অলখে লুকায় থাকো, ফিরে ফিরে চাই, দেখিতে না পাই, সে গান। সে গান যেন গান নয়, সান্ধ্য আহ্নিক।

0: আজ তার জন্মদিনে আমরা আরও একবার মগ্ন হব সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরে, যেখানে তার কণ্ঠ ছায়াছবির পর্দায় নায়কের সঙ্গে কখনো প্রেমে খুনসুটি করে, কখনো তুহু মম মন প্রাণ হয়ে বলে সমর্পণ করে। পর্দার নায়ক নায়িকার প্রেম মূর্ত হয়ে ওঠে প্লেব্যাকে সন্ধ্যা মুখোপাধ্যায় ও তার অগ্রজ হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে এদের সঙ্গে। প্রথম গান দুই বাড়ি ছায়াছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: দুষ্ট চোখে মিষ্টি হাসি।

গতকালের অনুষ্ঠানে আপনারা শুনেছেন তার ছোটবেলা, গান শেখার শুরু, এই সব তথ্য। গান শেখার শুরু যে কারণেই হোক, শুরুটা হয়েছিল বাড়ির কাছেই সন্তোষ বসু মল্লিকের কাছে, এরপরে যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে। মাত্র 12 বছর বয়সে আকাশবাণীতে গল্পদাদুর আসরে প্রথম গান। আস্তে আস্তে সুরের জগতে পা ফেলা আর প্রতিটি পদক্ষেপে জন্ম এক একটি সাংগীতিক ইতিহাসের। সেই ইতিহাসের শুরু স্কুলের ক্লাস 6 থেকেই, বলি সে কথা। ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের ক্লাস 6 ছাত্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সেবার স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, তাতে তিনি গান গেয়েছিলেন, আরেকটি মেয়েও গিয়েছিল। ওই অনুষ্ঠান প্রতিযোগিতামূলক ছিল, তাতে অন্য মেয়েটি প্রথম হয়, দ্বিতীয় সন্ধ্যা। গানের স্কুলের ইংরেজির দিদিমণি একদিন সন্ধ্যাকে ডাকলেন, তখন 50 মতো বয়স তাঁর। সন্ধ্যা ফার্স্ট হতে পারেনি বলে তিনি একটু দুঃখ করলেন, তারপর বললেন, কি গাইলি, সেকেন্ড হয়ে গেলি, এই শোন এবার থেকে তুই আমাকে গান শেখাবি। দুই দাদার অনুমতি নিয়ে দিদিমণিকে গান শেখাতে শুরু করলেন 13 বছরের কিশোরী। এর বছর দুয়েক পর দক্ষিণ কলকাতার ভবানীপুর ইন্দিরা সিনেমা হলের কাছে এক গোঁড়া ব্রাহ্মণ পরিবারে গান শেখাতেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই পরিবারের দুটি মেয়ে গান শিখত, মাস গেলে 17 টাকার টিউশন ফি পেতেন, তখনকার হিসেবে অনেক টাকা। কিংবদন্তীদের সম্পর্কে এসব জানতে পারলে তখন মনে হয় দেবতা নয়, আসলে রক্তমাংসের মানুষই পারে। নিজের পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠা, অনুশীলন দিয়ে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে, যেখানে গান শুনে মনে হয় এ তো কণ্ঠ নয়, যেন বেহালার তারের কম্পন।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজ 4ঠা অক্টোবর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন। আজ তাঁর জন্মদিনে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের হারানো দিনের গানে শ্রদ্ধার্ঘ্য দ্বৈত কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটি শোনালাম অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। যা বলছিলাম, একটি সাক্ষাৎকারে শিল্পী বলেছিলেন, বছরের পর বছর ধরে মাস্টারমশায়ের অর্থাৎ যামিনী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গান শিখেছি। এমনও হয়েছে গান শিখতে শিখতে রাত হয়ে গিয়েছে, বাড়ি ফিরতে ফিরতে আরও রাত। বর্দা বা মেজদা সঙ্গে থাকতেন বলে অসুবিধে হতো না। বৃষ্টি বাদলার দিনে মাস্টারমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে হেঁটে শিয়ালদা স্টেশনে আসতে গিয়ে হয়তো প্রচণ্ড বৃষ্টিতে ভিজে একসা হয়ে গিয়েছি। পরনের জামাকাপড় যেটুকু পারি নিংড়ে নিতাম, ঠান্ডা বাতাসে শীতে ঠকঠক করে কেঁপেছি। কিন্তু গান শেখা বন্ধ করার কথা কখনো মনে আসেনি, বরং শারীরিক কষ্ট সয়েও কীভাবে ঠিকমতো গানটা শিখতে পারবো সেটাই চিন্তা ছিল আমার। শ্রোতা বন্ধু, নিষ্ঠার আরেক নাম সন্ধ্যা মুখোপাধ্যায়। এবারের গান বর্ণচোরা ছায়াছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধু, আজকে কথা বলছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিনে দ্বৈত সঙ্গীতে সন্ধ্যা মুখোপাধ্যায়। গতকাল আপনারা এই অনুষ্ঠানেই শুনেছেন একক সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুষ্ঠান। আজকে গানে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, চিন্ময় লাহিড়ি আরও অনেকে। বাংলা গান নিয়ে, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে প্লেব্যাকের কথা বলা হয়, সেরকম যে কোনো অনুষ্ঠানে একথা বারবার বলা হয় যে এই জগতে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এক বটগাছ সম আশ্রয়, সন্ধ্যা মুখোপাধ্যায়ও পেয়েছিলেন এই বৃক্ষের স্নেহচ্ছায়া। দাসপাড়ার জলসায় প্রথম হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেদিন তার ছোড়দা হেমন্তবাবুর সঙ্গে তবলা সঙ্গত করেছিলেন, সেখানেই সামান্য পরিচয় হয়। এরপরে 1949 সালে স্বামী ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রথম গাইলেন সন্ধ্যা। তখনও ডুয়েট গানের প্রসঙ্গ আসেনি। শচীন্দেব বর্মনের ডাকে বোম্বে গেলেন, গান করলেন। তারানা ছবিতে ডুয়েট গাইলেন লতা মঙ্গেশকরের সঙ্গেও, বোল পাপিহা বোল রে। আর হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সাজা ছবিতে আ গুপচুপ গুপচুপ প্যার করে। আজ যদিও ডুয়েটেরই গল্প, তবু সে গান শোনাতে পারলাম না ভাষার কারণে। অনেকটা পুনরাবৃত্তি হচ্ছে জেনেও এই কথা সুতোর ফোঁড় তুলে চলেছি শুধুমাত্র গান শোনাবার সঠিক জায়গাটুকু খুঁজে পাওয়ার জন্য। যা বলছিলাম, এই যে ডুয়েট গান শুরু হলো, তার বাইরেও আজীবন লতা মঙ্গেশকরের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ছিল। আর হেমন্ত মুখোপাধ্যায়, তার কথা আর আলাদা করে আমি কি বলবো। দর্শক শ্রোতার মনের আকাশে উত্তম সুচিত্রার জুটিতে যে রোম্যান্সের গল্প লেখা হতো, তাতে হেমন্ত সন্ধ্যার অবদান যে সবথেকে বেশি, এ কথা অস্বীকার করার কোনো জায়গা আছে কি? এখন গান অপবাদ ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়।

এই শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করতে গেলে নানা রকম তথ্য পাওয়া যায়। দর্শক শ্রোতা পাঠকদের কাছেও তা আজকাল আর অলভ্য কিছু নয়। আমি যে তথ্য দিচ্ছি তা আপনারাও বই নেট ঘাটাঘাটি করলেই পাবেন। আমরা শুধু অবাক হয়ে আলোচনা করি, শুনি, দেখি, পড়ি যে গানের প্রতি, নিজের কাজের প্রতি কি অসম্ভব নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে এরকমভাবে তালিম নেওয়া যায়, সুরকার সঙ্গীত পরিচালকদের নির্দেশকে মেনে চলা যায়। অপরিচিত ছবিতে অপর্ণা সেনের কণ্ঠে মাতাল অবস্থায় একটি গান আছে। সে গানের রেকর্ডিংয়ে পরে সেখানে উপস্থিত গীতিকার প্রণব রায় বলেছিলেন, আমি তো ভাবছিলাম সন্ধ্যাও মাতাল অবস্থাতেই গাইছেন। একদা উস্তাদ বড়ে গোলাম আলীর খাঁর কাছে তালিম নেওয়া ছাত্রী যখন রবীন চট্টোপাধ্যায়ের সুরে মাতালের লিপে গাইছেন, তখন স্বয়ং গীতিকার একথা বলছেন। একথা শুনে কি শ্রদ্ধায় মাথা নুয়ে আসে না বন্ধুরা? তখনই তো বোঝা যায় আসলে ওরা কেন আলাদা, কেন দশকের পর দশক ধরে ওদের গান শুনে শ্রোতারা মুগ্ধ হয়েছেন, যে মুগ্ধতা আজও একই রকম। এবারের গান চিন্ময় লাহিড়ীর সঙ্গে, ছবি অন্তরাল।

শিল্পী নিজে জানিয়েছিলেন যে রায়চাঁদ পড়ালের কাছে তিনি অনেক খুঁটিনাটি শিখেছিলেন, বিশেষ করে দম ছাড়া আর উচ্চারণ। সঙ্গীত তার জীবনে ভালো লাগা, পেশা, যশ, খ্যাতি ইত্যাদির অনেক উপরে ছিল সাধনা হিসেবে। নইলে জীবনের প্রায় শেষের দিকে এসে যখন তার প্রাপ্তির ঝুলি প্রায় পূর্ণ, সেই সময় এসে যখন রেকর্ড করেছেন, তার আগে নিষ্ঠা ভরে পালন করেছেন মৌনব্রত। এ কথা জানতে পারি এইচএমভির এক প্রাক্তন কর্মকর্তার কাছ থেকে। 2003-এর পূজোর রেকর্ডিংয়ের অভিজ্ঞতায় তিনি জানিয়েছেন, রেকর্ডিং শুরুর 7 দিন আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি দেখেছিলেন হারমোনিয়ামের উপরে অনেক ছোট ছোট কাগজ রাখা। একান্ত প্রয়োজনে ওই কাগজে নিজের প্রয়োজনটুকু লিখে রাখার জন্য, কারণ শিল্পী তখন মৌনব্রত পালন করছেন। অহেতুক কথা বললে গলায় বাড়তি ধকল আর মনুসংযোগ নষ্ট হবে, তাই তিনি তখন একাগ্র চিত্তে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, যাতে রেকর্ডিংয়ে সঙ্গীতের অঞ্জলিতে কোনো খামতি না থাকে। বন্ধুরা, কিংবদন্তি শিল্পী শুধু প্রতিভায় হয় না। এবারের গান খুব প্রিয়, খুব জনপ্রিয় এবং বিখ্যাত, মান্না দের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজ চৌঠা অক্টোবর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিনে অনুষ্ঠান দ্বৈত সঙ্গীতে সন্ধ্যা। জানিয়ে দেব আগামীকালের হারানো দিনের গানের বিষয়। যে মানুষ কোটের কালো কোট পরেন, কোট খুললে তার কলম থেকেই বেরিয়ে আসে দেশের গান। কিংবা এক নামজাদা ডাক্তারবাবু, তিনি আবার স্টেথো ছাড়লে সৃষ্টি করেন সুর। প্রফেশন আর প্যাশন অনেক ক্ষেত্রেই যে মেলে না। কেউ ছিলেন অঢেল ঐশ্বর্যের অধিকারী জমিদার পুত্র, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা অফিসার। পড়াশোনা চাকরির বাঁধা ছক সামলে কিভাবে তারা হয়ে উঠলেন কালজয়ী সঙ্গীতের জাদুকর? প্রিয় শিল্পীদের এই রোমাঞ্চকর দ্বৈত জীবনের কথা আর গান নিয়ে আগামীকাল হারানো দিনের গান অনুষ্ঠানে উৎসব সিনহা থাকবেন আপনাদের সঙ্গে। প্রফেশন আর প্যাশন আগামীকাল ঠিক রাত 11টায় হারানো দিনের গান অনুষ্ঠানে শুনতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা। অনুরোধ, যেমন প্রতিদিন আপনারা সঙ্গে থাকেন, আশা করব নিশ্চয়ই কালকেও আপনারা থাকবেন। ফিরে আসি আজকের অনুষ্ঠানে। যারা উচ্চাঙ্গ আসরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেছেন, যে গানটি একটু আগেই শোনালাম চিন্ময় লাহিড়ীর সঙ্গে, সেরকম গানে শ্রোতারা বারবার অবাক হয়ে গেছেন যে আধুনিক নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি গাইবার সময় যার গলা বীণার মতন সূক্ষ্ম শোনায়, খেয়ালের সময় তাও তো ভারী হয়ে ওঠে কী করে। আর যে প্রশ্নটা আমবাঙালির মনে নিত্য হানা দেয়, তা হল সুচিত্রা সেনের সঙ্গে ওর গলার ওই আমদুধে মাখামাখিটা কী করে হয়েছিল। এমনিতে নায়িকার গলাটি একটু ভারীর দিকে, আর গায়িকার কণ্ঠ রিনরিনে সুরেলা, অথচ সুচিত্রা সেনের লিপে বসলে কে বলবে ওই গলা অন্য কারো? মিলটা এতটাই যে সপ্তপদী ছবির এই পথ যদি না শেষ হয় গানটি উত্তম কুমারের জন্য রেকর্ড করতে গিয়ে, অভিনেত্রী ওই লালা লালা ধ্বনি আর তুমি বলো তুমি বলো কথাগুলোর জন্য হেমন্ত মুখোপাধ্যায় লোক পাঠিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কেই ধরে আনার জন্য, যাকে বলা যায় একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্ত। আর তার ফল তা এখন ইতিহাস। তবে না, সে গান এখন নয়, এখন শ্যামল মিত্রের সঙ্গে দ্বৈত সঙ্গীতে সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবি অন্তরাল।

আর আমরা যখন একা থাকি তখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হয় আমাদের সঙ্গী। এবার শোনাই তখনকার সেন্সেশনাল গায়িকা শ্রাবন্তী মজুমদারের সঙ্গে তার বিখ্যাত গানটি।

এই গানটা শুনে মনে পড়ল যে তার আত্মজীবনীতে সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, গানের প্রসঙ্গেই একটি কথা আমার মনে হয়, আমি দেখতে কালো, হয়তো তার জন্যই আমার গান শেখার ব্যাপারে দাদাদের সায় ছিল। আগেকার দিনে যেসব মেয়ের রং ময়লা হতো, গান জানলে তাদের বিয়ে হবে এই আশায় বাড়ির লোক তাদের গান শেখাতেন। আমার ক্ষেত্রেও খানিকটা তাই। এই অবধি পড়ে নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে, ভাগ্যিস রং ময়লা ছিল আর ওই গলা নিয়ে জন্মেছিলেন।

সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে যত শিল্পীর স্মৃতিচারণ পেয়েছি তাতে প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেছেন, গান সম্পর্কে সচেতন ছিলেন ভীষণভাবে। শুধু নিজের নয়, তার থেকে বয়সে অনেক ছোট আরতি মুখোপাধ্যায় থেকে তার পরবর্তী প্রজন্মের শিল্পী লোপামুদ্রা মিত্রের কথায় একই রেশ, যে তিনি বাড়ির অভিভাবকদের মতন খোঁজ রাখতেন, সতর্ক করে দিতেন, এমনকি জল রাখার মতো সামান্য কথাও মনে করিয়ে দিতেন। আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে তারা দূর আকাশের তারা, তাই এসব কথা যখন শুনি বা পড়ি মনে হয় ঐশ্বরিক কণ্ঠ আর মানবিক গুণের সংযোগে এই মানুষদের যে আমরা শুনতে পেয়েছি এই কি আমাদের অশেষ ভাগ্য নয়। এবারের গান ফুলেশ্বরী ছায়াছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায়।

0: আধুনিক বাংলা গানে এক কিংবদন্তীর নাম সন্ধ্যা মুখোপাধ্যায়, একজন সাধিকা। গান তার কাছে সাধনা, সেখানে কোনো রকম আপোষ করেননি। হাজার অর্থের বিনিময়ও একই এলাকায় একই বছরে দুবার অনুষ্ঠান করেননি, ব্যতিক্রমী ঘটনা না হলে মাসে একটি অনুষ্ঠান। হেমন্ত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বও তাঁকে এ ব্যাপারে সমীহ করতেন, এক মাসে আরেকটি অনুষ্ঠান করার অনুরোধ করতেন না। সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর কণ্ঠ সম্পদ এবং গায়কীর উপরে অতিরিক্ত গানের চাপ না নিতে সবসময় ছিলেন সচেতন। তিনি চাইতেন শ্রোতারা যখনই তার গান শুনবেন তারা যেন সেরা সন্ধ্যা মুখোপাধ্যায়কেই পান। গান কমললতা ছায়াছবি থেকে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: তখন শুরু তখন

0: তুমুল কখন শুরু, কখন দেশে জানি।
1: শুরু আমাদের জানা আর শেষের কথা সামনের ঘড়ি জানান দেয়। সঙ্গীত সন্ধ্যা মুখোপাধ্যায়কে এনে দিয়েছে অনেক পুরস্কার। সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুবার পেয়েছেন, BFJ অ্যাওয়ার্ড পেয়েছেন, ভারত নির্মাণ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কিন্তু এসব ছাড়িয়ে যে পুরস্কার সব শিল্পী চান, সেই শ্রোতার মনের কোনার আসনটি, সেটি তিনি দশকের পর দশক ধরে কিভাবে রাখলেন? বলবো এক সঙ্গীত শিল্পীর কথা। প্রজন্মের পর প্রজন্ম ধরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ঘিরে এই যে উন্মাদনা ছিল, কেন ছিল, কিভাবে ছিল, এ প্রশ্নের উত্তর পেয়েছি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছে, চন্দ্রবিন্দুর গায়ক। এক জায়গায় তিনি লিখেছেন, অন্তরাল, একটা অন্তরাল ছিল, নিজেকে গোপন রাখা ছিল, সংযত যাপনের একটা সংস্কৃতি ছিল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতন শিল্পী, যিনি চাইলেই যে কোনো জমায়েতের প্রধান মুখ হতে পারতেন, সেই হাততালির প্রলোভন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অব্যর্থ এক টাইমিং ছিল তার। অন্তরাল শুধু একা সুচিত্রারই নয়, ছিল সন্ধ্যারও। গানের দিনগুলোই ছিল প্লেব্যাকের অন্তরাল। সুচিত্রা গাইছেন, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত, আবছায় গায়ে কাঁটা দেওয়া এক কণ্ঠ, হৃদয়ে হাত

তুড়ি পিটছে। দেখতে পাওয়ার কিছু সামান্য অবকাশ, পুজোয় শারদঘর সাদা কালো ছবি আর কপাল ভালো থাকলে পাশের পাড়ার জলসা, এর বেশি দেখা যায়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে কোথাও। এই সম্ভ্রমের আড়ালটুকু তিনি সযত্নে রক্ষা করেছেন বরাবর। এই সফিস্টিকেশন তাকে কিংবদন্তি করেছে, গানের রেওয়াজের পাশাপাশি জীবনচালনার রেওয়াজও শেখবার মতো। এ পথ যদি না শেষ হয়, তার গানের কথা, তার কথা নয়, তিনি জানতেন কোনো পথ শেষ হয় না, আমাদের নিজেদেরই দাঁড়ি টানতে হয়। গান ধ্রুব পদের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে থামার জায়গাটা নিজেদেরকেই বেছে নিতে হয়। আজকের হারানো দিনের গানে রেখে গেলাম এই শেষ গানটি, সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গানের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 23 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 39 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সরাসরি পরিষেবা।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:26। আজ 5ই অক্টোবর 2026 সোমবার। এখন থেকে রাত 2টো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, 2টো থেকে 3টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, 3টে থেকে 4টে শুনবেন নানা রঙের গান। শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। আজকের প্রথম শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

geldi nigom. Edeş edeş, gideş yüre, kuşe gide, neyko jana.

সবাই পথ চলছে হেঁটে ভোটরে কেউ মারছে দুড়ি মনের মানিক হারিয়ে মানুষ ছায়ার পিঠে।

একটি চাঁদকে হিরে এখানের ঘিরে একই রূপ সকলের ঝলকে সে জায়গা পাবে যে চোখ ধাঁধাবে জমকাল চমকের তলকে চাঁদকে হিরে এখানের ঘিরে একই রূপ সকলের ঝলকে সে জায়গা পাবে যে চোখ ধাঁধাবে।

বাংলা আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও তারপর অপরিশ লাহিড়ীর গান শুনলেন। এবারে শিল্পী মৌসুমী ভৌমিক।

বাংলা আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অপরেশ লাহিড়ী, মৌসুমী ভৌমিকের পরে এবারের শিল্পী অঞ্জন দত্ত।

আমি গান লিখি, আমি গান গাই, এটা রোজগার। কেউ টিকিট কাটে আমার গানের জলসা, কারো গান দামি কারো গান।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শেষ হলো। আজ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অপরেশ লাহিড়ী, মৌসুমি ভৌমিক ও অঞ্জন দত্তর কণ্ঠে বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন বাংলা আধুনিক গানের পর বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম ছায়াছবি হারমোনিয়াম, প্রথম গানটি মান্না দে ও বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

0: লো।
1: আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না,

0: বলেছিলে?
1: কে বলেছিল? কে?
0: ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল। ময়না।

বাংলা ছায়াছবির গানে হারমোনিয়াম ছবির গান আরতি মুখোপাধ্যায় ও পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে শুনলেন। এবারে হারমোনিয়াম ছবির গানে হৈমন্তী শুক্লা ও তরুণ বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গান, হারমোনিয়াম ছবির গান হেমন্ত মুখোপাধ্যায় ও অরুন্ধতী দেবীর কণ্ঠে এবার।

বাংলা ছায়াছবির গান শুনছেন। হারমোনিয়াম ছায়াছবির পর এবার স্বর্ণতৃষা ছায়াছবির গান। প্রথমে আশা ভোসলে কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন হারমোনিয়াম, স্বর্ণতৃষা ও সবশেষে উমা ছায়াছবির গান। এখন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে সময় রাত 3:02 হয়ে 26 সেকেন্ড। প্রথমে নজরুল গীতি, শিল্পী অজয় চক্রবর্তী।

নানা রঙের গান, নজরুলগীতি শুনছিলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। এবারে শুনবেন দ্বিজেন্দ্রগীতি, প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

নানা রঙের গানে। নজরুলগীতি ও দ্বিজেন্দ্রগীতির পর এবার অতুল প্রসাদের গান, শিল্পী শচীন সিংহ।

নানা রঙের গান আজ এই পর্যন্তই। ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় ভোর চারটে। সময় ভোর মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরীর আগে খেয়াল শিল্পী মিতা সাহা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। সাত সুরে সারাদিন এমনকি সারা রাতেও নতুন সুরের ভোর, আর সুরে সুরে নতুন আর একটা ভোরকে স্বাগত জানাতে তৈরি এআইআর এফএম রেইনবো প্রভাতী অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে এবারে শুনবেন আলাইয়া বিলাওয়াল রাগে বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়।

0: 107 এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আলাইয়া বিলাবাল রাগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 107 এফএম রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আজ এখানেই সমাপ্তি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু 5টা বেজে গেছে। আর ভোর 5টা মানেই সময় একেবারেই প্রভাতের, রবীন্দ্রসঙ্গীত সময়, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তোমার মোহন রূপে সত্যি আমরা সে ছটায় হারাই, ওই যে রূপের ছটায়। ছটা ঋতুর মধ্যে আমাদের কাছে এই যে ঋতুটা শরৎকাল, এ আমাদের কাছে অদ্ভুতভাবে ধরা দেয়, আর ঠিক সেইভাবেই ধরা দিয়েছে তার লেখাতে, যেখানে তিনি তার গান থেকে শুরু করে সমস্ত কিছুতেই অদ্ভুতভাবে যে কালের বর্ণনা দিয়েছেন, সেখানে সব ঋতুর মতোই শরৎও কবিকে এক অনন্য মাত্রায় কিন্তু একেবারে দুলিয়ে দিয়ে গেছে। যেখানে নদীর কূলে তিনি ঘুরে ঘুরে খেতে খেতে বিশাল আকাশের নিচে নিজেকে মেলে দিয়ে এই প্রকৃতির মধ্যেই একজন ছাত্র হয়ে উঠেছিলেন, আর কত সহজ সুন্দর, সহজ সরল সুন্দর করে ঠিক আমাদের মনের কথাটাই নিজের কথার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, বারবারই বলতে পেরেছেন এই যে শরতে নতুন করে আবার কে এলো, এই প্রশ্ন আমাদের মনেই থাকে। আর বারবারই যখন এই প্রকৃতি একেবারে বৃষ্টির পর বর্ষার পর যখন আমাদের জীবনে নতুনভাবে আসে, তখন বারবারই মনে হয় সত্যি তো শরতে আজ কোন অতিথি এলো।